বল খোঁজা চলছে, বোলার অবিনাশ বেশ অনেকক্ষণ পর বলটা খুঁজে নিয়ে এলো। এসে বলল, স্যার এই নিন বল। দূরে ঝোপে নদীর ধারে পড়েছিল, ওই যে যেখানে ওই মাঝি মাল্লারা থাকে ওইখানে স্যার। কিন্তু একজনকে দেখলাম। তালুকদার স্যার বললেন, কি দেখলে? স্যার ওই আমাদের যে গুরু বক্সি আহত হয়েছে না, ওর মতন করে প্র্যাকটিস করছে। মানে ছেলেটা কিন্তু দারুণ ক্রিকেট খেলে, বাচ্চা ছেলে, বেশি বয়স নাই, 14-15 হয়তো হবে। ব্যাটটা যদিও ভাঙা কিন্তু দারুণ গ্রিপ স্যার। নাম জানি না, তবে চেহারাটা বেশ সুন্দর, দেখে মনে হলো রীতিমতো এক্সারসাইজ করে। তাই নাকি? স্যারের চোখ মুখ তো খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। উনি বললেন, কে রে, চল তো দেখি। পরের গান লোপামুদ্রা মিত্র।

তালুকদার স্যার ক্লাবের সবাইকে নিয়ে চলে এলেন সেইখানে। দেখলেন সূর্যের প্রখর রোদের তাতকে উপেক্ষা করে শ্যামলা রঙের এক কিশোর হুক পুল আপার ড্রাইভ স্কোয়ার ড্রাইভ প্র্যাকটিস করছে আরও কয়েকজনের সঙ্গে। মুগ্ধ চোখে তিনি দেখলেন 22 গজের পিচের রক্ষাকর্তা এসে গিয়েছেন। তার সামনে দাঁড়িয়ে আছে কোনো শ্যামলা রঙের কিশোর নয়, এক বীর, মহাকাব্যের বীর। তিনি জিজ্ঞেস করলেন, কে তুমি? আমি শিবম। কোন স্কুলে পড়ো? কোন ক্লাস? কোন ক্রিকেট কোচিংয়ে যাও? মানে কে তোমাকে শিখিয়েছেন কে? শিবম উত্তর দিল, আমার স্কুলের নাম গোল্ডেন স্টার স্যার, আর আমার স্যারের নাম রামানন্দ তালুকদার। শিবম স্যারের পায়ে হাত দিয়ে প্রণাম করল। রামানন্দ মাথায় হাত রাখলেন, বললেন, একলব্য মাঠে আয়, প্র্যাকটিস করবি। নদীর পাড়টা ঠিক প্র্যাকটিস করার জায়গা নয়। কখন কি হয়ে যায় স্রোতস্বিনী নদী, আমি চাই না একজন ভালো ব্যাটসম্যান দেশের ভবিষ্যৎ নদী গর্ভে তলিয়ে যাক। আর হ্যাঁ, তোকে কিন্তু কাল থেকে স্কুলে যেতে হবে, পড়াশোনা করতে হবে, কারণ এই দেশ আর বিদেশের অনেক বড় বড় মাঠ তোমার জন্য অপেক্ষা করে আছে। সেখানে গিয়ে খেলতে হবে, সকলের সঙ্গে কথা বলতে হবে, তার জন্য পড়াশোনাটা খুব জরুরি। কাল থেকে মাঠে চলে আয়, বাকিটা আমি বুঝে নেব। গল্পটা এই পর্যন্তই, এরপর পাখি উড়ে যাবে অনেক দূরে, অসীমে অনন্তে, সেখানে তার নিজস্ব ঠিকানা সে খুঁজে পাবে, অনেক বেশি প্র্যাকটিস করবে, বড় গাছ হবে, মহিরুহ হবে, যার ছায়ায় ছোট ছোট গাছগুলো থাকবে, নিজে বড় হবে, অন্যকেও বড় হতে সাহায্য করবে। বিদিশা মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

এবার চিঠি পড়ার পালা। পরপর চিঠি পড়ব, চিঠি পড়ব না, সত্যি চিঠি তো পড়ব, যে মেসেজগুলো এসছে সেগুলো তো চিঠি এক ধরনের, তাই না? আচ্ছা, সুপ্রভাত। ভোরের আকাশ জাগে যখন, শিশির ভেজা ক্ষণে চিরন্তনী আসে তখন মধুর সুরের টানে। শুক্র শনি রবির ভোরে প্রেরণা দেয় প্রাণে, অসাধারণ গানের সুরে মন হারায় গানে। চিরন্তনী নতুন ভোরের নতুন স্বপ্ন নতুন দিনের গানে, সৌভিক ঢাকুরিয়া থেকে। আচ্ছা, এর পরের বন্ধু, সবকটা পরপর চিঠিগুলো পড়তে থাকি, আবার সেই চিঠি হলো মেসেজগুলো পড়তে থাকি। গুড মর্নিং চিরন্তনী, এখন আমি চিরন্তনী শুনছি আর মর্নিং ওয়াক করছি গানে গল্পে অতুলনীয় প্রোগ্রাম মোহাম্মদ আকবর মোল্লা, মহারাষ্ট্র। আচ্ছা, খুব ভালো। এরপর সুপ্রভাত দিদিভাই, শনিবারের চিরন্তনী আজকে ছোট্ট শিবমের চরম দারিদ্রতার মধ্যে বড় হওয়ার গল্প শুনছি, আর সাথে সুন্দর সুন্দর গান, ভীষণ ভালো লাগছে। মাধবী শীল, রহিমপুর, হুগলি। পরের বন্ধু কি পাঠিয়েছেন, আজকে চিরন্তনী গান গল্প আসরে শিবমের গল্প, বাইশ গজের খেলা শোনাচ্ছেন, নতুন কণ্ঠ নতুন ভঙ্গিতে ভালো লাগছে দিদিভাই, দণ্ডবত নমস্কার। প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং। নমস্কার আমাকে নয়, নমস্কারই এত বড় প্রতিষ্ঠানটিকে যা শতবর্ষের পথে এগিয়ে চলেছে ঝড় ঝঞ্ঝা বিপদ সব কিছুকে উপেক্ষা করে বা সহ্য করে। এরপর নিবেদিতা সেন, শেওড়াফুলি। গুড মর্নিং, শনিবারে চিরন্তনীতে শুনছি গান ও নতুন গল্প, আজ আপনাকে নতুন পেলাম, পনেরো বছরের শিবমের গল্প শুনছি। কোনো কাজে লেগে থাকলে এবং চেষ্টা থাকলে সফল হতেই হবে। আজ অনুষ্ঠানটি গানে গল্পে জমজমাট, খুব ভালো লাগছে।

ভাদ্র মাসে পাকা তালের মোমো করা গন্ধের শুভেচ্ছা, ভাদ্র মাসা তালের বড়া। ঠিক ঠিক, আপামর চিরন্তনী শ্রোতা বন্ধুদের ইতিহাসকে সাক্ষী রেখে, আচ্ছা উনি চিরন্তনীর, হ্যাঁ চিরন্তনী শ্রোতা বন্ধু জানিয়েছেন এবং আরও লিখছেন কি উনি 26 আগস্ট 2026 আকাশবাণী

যারা অমৃত লোকে চলে গিয়েছেন, বেতার শিল্পী, কলাকুশলী, পাঠক পাঠিকা, সাংবাদিক, অ্যানাউন্সার, সংবাদ পাঠিকা, সবাইকে শ্রদ্ধা ও ভালোবাসা। আচ্ছা, উচিলদাহ কাছাড়িপাড়া থেকে শ্রী নিখিল রাউত ও শ্রীমতী মায়া রাউত, আর নেপালের হরপা বাণের দুর্ঘটনায় যারা চলে গিয়েছেন তাদের জন্য উনি এক মিনিট নীরবতাও পালন করেছেন। আচ্ছা, এর পরের লেখা, সুপ্রভাত চিরন্তনী, শুরু করলে ভাঙা ব্যাট দিয়ে, আমার শুরু হয়েছিল 1970 সালে এমনি করেই ভাঙা পেন্সিল আর ছেঁড়া বই নিয়ে। অনেক দিন পরে তুমি অতীতকে স্মরণ করিয়ে দিলে, তার জন্য তোমাকে ধন্যবাদ। ভালো থেকো, নিরঞ্জন সাউ, বিশপুর, হাসনাবাদ, উত্তর 24 পরগনা, তার মানে ইছামতি নদীর পার। আচ্ছা, এরপর এরপরে আসছে সুপ্রভাত চিরন্তনী, শিবমের এগিয়ে যাওয়ার গল্প শুনছি, খুব ভালো লাগছে, জীবনটা লড়াই, আমরাও শিখছি, এগিয়ে চলুন। সুন্দর উপস্থাপনা, ধীরেন পাল, মেদিনীপুর শহর থেকে। আপাতত এই পর্যন্তই, এবার শেষ করি বন্দে মাতারাম।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: 107 FM রেইনবোতে আরো একবার আপনাকে স্বাগত, সুপ্রভাত। আরো একটা নতুন দিনের সূচনা আর আরো একটা নতুন ভোরাইয়ের পর্ব নিয়ে হাজির হয়ে গিয়েছি। শতবর্ষের আলোয় ধুয়ে যাচ্ছে যে ইথার তরঙ্গের মন্দিরটা, সেই মন্দিরের স্টুডিওতে বসে বসে অনুষ্ঠান করার সৌভাগ্য, এটা একটা বিরাট ব্যাপার। এবং সেখানে বসে ভোরাইয়ের মতন এরকম একটা ভীষণ জনপ্রিয় অনুষ্ঠানে এসে কথা বলা এবং সেটা সঞ্চালনা করা, সেটাও সত্যি একটা সৌভাগ্যের ব্যাপার। এবং এখানে এসে সব থেকে বড় যেটা পাওয়া, এই ভোরাই করতে এসে একদম সকালবেলা প্রত্যেকের ভালোবাসা পাওয়া, এটা কিন্তু তার থেকেও বড় একটা ব্যাপার। তো আজ শনিবার, আজ হচ্ছে 29শে আগস্ট, এবং যে শতবর্ষে পদার্পণের কথা বলছিলাম এই সবেমাত্র 3 দিন আগে গিয়েছে, 26শে আগস্ট 2026, এবং 26শে আগস্ট 2027 100 বছর পূর্ণ হয়ে যাবে আমাদের এই আকাশবাণী কলকাতার। যাই হোক, তো অগস্ট মাস জুড়ে আপনারা লিখছিলেন সুরের মূর্ছনায় বিভিন্ন রকম, যে দিন যে সময়গুলো আপনারা পেরিয়ে এসেছেন সেই নিয়ে কথা। কারণ এই মাসে আপনাদের কাছে বিষয় রাখা হয়েছিল প্রভাতী সুর। তো প্রভাতী সুর বিষয়ে আপনারা প্রচুর চিঠি লিখেছেন এবং সেই চিঠি পড়ার আজকে হচ্ছে শেষ সপ্তাহের শেষ দিনের আগের দিন, আগামীকালও চিঠি পড়া হবে। তাই যদি মনে করেন যে কেন আমার চিঠিটা এখনও আসলো না, চিন্তার কোনো কারণ নেই, আগামীকাল আরও একটা দিন রয়েছে, কালকেও কিন্তু চিঠি পড়ার দিন আছে। এবার একেবারেই কথা বাড়ানোর দরকার নেই, চলে যাব সরাসরি চিঠিতে, যে চিঠিগুলো একেবারে সোহাগে আল্লাতে মাখিয়ে দেওয়া চিঠি এবং প্রচুর স্মৃতিরমন্থনের কথা লেখা আছে প্রভাতী সুর। প্রথম যে চিঠি আমি পেয়েছি সেটা আমি পড়ব, সেটা পেয়েছি বিমল কুমার প্রধানের কাছ থেকে। লিখেছেন বিষ্ণু কমলাকুঞ্জ, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর থেকে। বিষ্ণু কমলাকুঞ্জ বুঝি বাড়ির নাম নাকি? যাই হোক, মঠ চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন বিমল কুমার প্রধান। লিখছেন, শ্রাবণের অবিশ্রান্ত ঝড়ঝড় বরিষণ সিক্ত সকালে কিংবা পাহাড়ের শীতের হাড় কাঁপানো পাহাড়ি ঠান্ডায় বিছানায় শুয়ে লেপ মুড়ে উষ্ণ আবেশে ঠাকুমার রহস্য রোমাঞ্চ রূপকথার ময়ূরপঙ্খিতে যখন 7 সমুদ্র 13 নদী পেরিয়ে কোনো অচিনপুরের সুখপুরীর দেশে, তখন ওপার আর হরি মন্দির থেকে খোল, করতাল, কাঁসর, ঘণ্টা, যন্ত্র সমেত ভেসে আসত অপূর্ব এক ভক্তিরসের মন আকন করা প্রভাতীসুর রাই জাগো রাই জাগো সুকোশারি বলে। আরও কত হরি সংকীর্তনের নানা বৈচিত্র্যময় সুর, কি অপূর্ব স্বাদের মাদকতা তাতে! বৃষ্টি এবং শীতের ঘরবন্দি সকালেই প্রভাতী সুরের মূর্ছনায় আত্মিক তৃপ্তিতে ভরে উঠত, মন প্রশান্তিতে জমে যেত হরে কৃষ্ণ কাকার প্রভাতী সুরের আসর বৈঠকি আড্ডায়। পুরন হারমোনিয়ামের সঙ্গে আসরের বিচিত্র বাদ্যযন্ত্র, বাটি ঘুটি কলসি করতালির সঙ্গে আপন সুরের খেয়ালিপনার মন কারাসুর একেবারে টেনে হিচড়ে ভেঙে যেত যমুনায় ফেলে দেবো, কালার বাসি কেড়ে নেবো যমুনাতে ফেলে দেবো। জানি না এই সুরের স্রষ্টা আদৌ কি কেউ আছে, নাকি নিজের মনেই হয়তো রসধারা সৃষ্টি হয়েছে। কত রকম কথাই তিনি বলতেন, তবে এই প্রভাতী সূর্য সকলের মন প্রাণ ভক্তির রসের আবেগে ভরিয়ে তুলত সে কথা কিন্তু বলার অপেক্ষা একেবারেই রাখে না। তারপরে প্রভাত আলো একটু একটু করে বিচিত্র বর্ণে শোভিত হতো, শুরু হতো কচি কাঁচা কিশোর কিশোরীদের নিত্য নৈমিত্তিক রেওয়াজের অজস্র সুরের ঝর্ণা, সারেগামা পাধানিসা সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের সুর। সেই সুরের ঝংকারে আপন খেয়ালে আপন মনে আমার মনেও সুর দোলায়িত হতো, এমনই গুনগুন হতো হৃদয়, যে হৃদয়ে আমার নাচে রে আজকে ময়ূরেরও মধ্যে নাচে রে। সে আবেগী সুর কেমন করে বোঝাই ভোরাই তোমাকে। যাই হোক, বেতার রেডিওর এই ভূমিকায় অবতীর্ণ হয়ে এখনও মনের খোরাক জুগিয়ে যায় আধুনিক প্রযুক্তির প্রভাবে অনেকটা, যদিও অন্যমুখী, চিরন্তনী সুরের অনবদ্য সার এখনও অম্লান, সবার মনের মধ্যে সেই আকুলতা যেন আজও খুঁজে পেয়ে। বাহ, বিমল কুমার প্রধান লিখেছিলেন চিঠি। সরাসরি পরের চিঠিতে চলে যাই। পরের চিঠি ঝন্টু দাস লিখেছেন, ঝন্টু দাস লিখেছেন মেনকাপুর দাঁতন পশ্চিম মেদিনীপুর থেকে। ঝুন্টু দাস বলছেন, ভোরের প্রথম আলো যখন সবেমাত্র পূব আকাশে ছড়িয়ে পড়তে শুরু করেছে, গ্রামের প্রাচীন বটবৃক্ষের ডাল থেকে ভেসে এলো এক অদ্ভুত মিষ্টি সুর। পাখির কলকাকলি বা বাঁশির শব্দ নয়, এ যেন এক অলৌকিক সুরের ধারা, যার ছন্দে ঘুম ভাঙে পুরো গ্রামের। গ্রামবাসী এই সুরের নাম দিয়েছে প্রভাতী সুর। একদিন কুয়াশা ঘেরে এক ভোরে সুরটি পিছু ধাওয়া করতে করতে পৌঁছে গেছিলাম গ্রামের একেবারে প্রান্তে, বহুদিন ধরে পরিত্যক্ত এক ভাঙা জমিদার বাড়ির প্রাঙ্গণে। সেখানে একটি প্রাচীন জীর্ণ শিউলি গাছের নিচে বসেছিলেন এক বৃদ্ধ। তাঁর হাতে কোনো বাদ্যযন্ত্র নেই, অথচ তাঁর ঠোঁট আঙুলের সূক্ষ্ম ছন্দে বাতাসেই যেন তৈরি হচ্ছে জাদুকরী প্রভাতী সুর। আমি বাক রুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। সুর শেষ হয়ে বৃদ্ধ চোখ মেললেন, জিজ্ঞেস করলাম, এই সুর যে মানুষের তৈরি হতে পারে তা তো শুনলে বিশ্বাসই করা যায় না। বৃদ্ধ মৃদু

মহাশয় বললেন, এই সুর কোনো সাধারণ সুর না, এটি প্রকৃতির সাথে মানুষের প্রাণের সংযোগের সুর। যেদিন মানুষ নিজের ভেতরের কোলাহল থামিয়ে ভোরে নীরবতাকে অনুভব করতে পারবে, সেই দিনই এই সুর তার হৃদয়ে বাজবে। আমি এতদিন শুধু সেই সুরকে বাতাসে রূপ দিয়ে এসেছি, কারণ মানুষ সুর শোনে কিন্তু সুরের পেছনে নীরবতাকে বোঝে না। আমার সময় শেষ হয়ে এসছে, বলেছিলেন বৃদ্ধ। প্রকৃতি চায় এই প্রবাদী সুর যেন কোনোদিনও থেমে না যায়। যদি কোনো বিশুদ্ধ হৃদয় এই সুরকে নিজের গভীরে ধারণ করতে পারে, তবে এটি বেঁচে থাকবে। এটা কিন্তু বেশ অন্যরকম একটা চিঠি আমার মনে হলো। আধ্যাত্মিকতার কথা তো রয়েছে, তার সঙ্গে বেশ একটা অলৌকিক অলৌকিকের ছোঁয়াও রয়েছে। যাই হোক, সকালবেলার সুর, সকালবেলার এই সুর সত্যিই মনকে, প্রাণকে একদম ঠান্ডা বাতাসের মতন শীতল করে দেয় এবং ভীষণ আনন্দ যোগায়। এই আনন্দ শুধুমাত্র তারাই বুঝবেন যারা এই সময় একেবারে বুক ভরে নিঃশ্বাস নিয়েছেন, প্রাণ খুলে এই সময়টুকু বেঁচে নিয়েছেন। যাই হোক, পরের চিঠিতে চলে যাই। এবার চিঠি লিখেছেন শ্রী সমীর কুমার শেঠ, খামারপাড়া বংশপেরিয়া হুগলি থেকে। সমীর কুমার শেঠের চিঠি পড়ছি। অতীতে যাত্রায় একটা বিবেকের চরিত্র বা বর্তমান বাউল ফকিররা সমাজের উন্নয়ন কল্পে নিজেদের ভোগ সুখ ত্যাগ করে গান বেঁধে সমাজের মানুষের মধ্যে ছড়িয়ে দেয়। বাঙালির পরিচয় নিহিত আছে গানে, তাই শিক্ষা এবং স্বাস্থ্য রক্ষায় সঙ্গীতের এক বিশেষ ভূমিকা আছে। বৈষ্ণব সম্প্রদায়ের হরিহর কাকার মতো বৈষ্ণবরা রাতের চতুর্থ প্রহরে খঞ্জনি বাজিয়ে শ্রী শ্রীকৃষ্ণ অবতারের সুমধুর গান নিশুপ্রভাত হইয়া যায়। কৃষ্ণ জাগো ডাকে মায়, বাগানেতে ফুল ফুটতেছে বকুল মালতি বেলি, দেবগণ বৈশ্যা রঙ চায় শত শত রাখালগণ, তোমারই নিতে আইসছে গগনেতে বেলা বইয়া যায় রে জীবন কানাই। বাহ, বেশ সুন্দর জফলা দিয়ে দিয়ে আপনি লিখেছেন। ব্রেন ওয়েভ পর্যালোচনায় প্রমাণিত, ঘুম থেকে ওঠার পর এই ওয়েভ থেকে থেটা স্টেটে এবং এই অবস্থায় মনে নতুনভাবে বা এক চৈতন্যের উদয় হয়। তো এই থিটা স্টেটে অজানা বিষয়ের উত্তর মেলে নিজেরই মধ্যে। ভারতের মুনি ঋষিরা রাতের প্রহরে ধ্যান বা মেডিটেশনের উপদেশ দেন এবং সাধকের মস্তিষ্ক ডেল্টা স্টেটে চড়ে যায়, এমনটাই জানাচ্ছেন বিজ্ঞানীরা। ধ্যানের পর গবেষণা এবং সৃষ্টিমূলক কাজ সুষ্ঠুভাবে করা সম্ভব। বিজ্ঞানের পেকের কাছে বিবেক, বাউল ফকির বা হরিহর কাকার পরবর্তী প্রজন্ম অনেকটাই ম্রিয়মান, মাধুকরী অনেকটাই ঘৃণ্য বৃত্তি। তাই বর্তমানে প্রভাতী সুর অনেকটাই বেসুরো। ধন্যবাদান্তে বিনীত শ্রী সমীর কুমার শেঠ। হ্যাঁ, একটা প্রশ্ন আপনি তুলে দিয়ে গেলেন বটে, কিন্তু সেই সুর যে মনকে আজও বিহ্বল করে, এবং হ্যাঁ, অনেক সময় অনেক প্রশ্নের উত্তর নিজের মন থেকেই পাওয়া যায়। নিজে আমি যেটা বুঝতে পারবো, সেটা বোধহয় পৃথিবীতে আর কেউ আমাকে আলাদা করে বুঝিয়ে দিতে পারবে না। আচ্ছা, ভোরের কুসুম কুজন ভোরাই লিখেছেন দীননাথ চক্রবর্তী, দুইল্লা হাওড়া থেকে। কল্যাণী কুঞ্জ দুইল্লা হাওড়া থেকে দীননাথ চক্রবর্তী লিখেছেন, পড়ি। সাত সকালেই প্রভাতী সুর আজ মাঙ্গলিক হলুদ জল ছিটিয়ে দিয়েছে প্রকৃতিতে। প্রভাতী দিনের পবিত্রতার অনুষ্ঠান এক ধ্যানমগ্ন সাধন চিত্ত নীরবতার মধ্যে দিয়ে বিমুক্তির সুর যেন প্রতিধ্বনিত হচ্ছে স্বাধীনতার সেতারে। মানবিক স্বাধীনতাকে কি অসম্ভব আন্তরিকতায় প্রকৃতির এবং নান্দনিক স্বাধীনতায় শৈল্পিক রূপ দিয়েছে। আর আমাদের সামাজিক স্বাধীনতার ত্রিবর্ণ পতাকা রঞ্জিত হয়ে উঠেছে নবভাবে, বিভাবে, বিভিন্ন অনুরাগের আগে। শ্রাবণ সেতারে স্বাধীনতার সুর আর রবিশঙ্করের সেতারে সুর হুবহু এক। সকালের মাঙ্গলিক হলুদ আলোর মধ্যে দিয়ে শ্রাবণ স্বাধীনতা আমাদের হৃদয়ের মধ্যে বন্ধ দরজার আগুল খুলে দেয়। বিভিন্ন দ্বীপ থেকে উড়ে আসা মৌসুমি বায়ু ঘরে ঢুকে যায় আকার সাথে। কতদিন বৈঠকি আড্ডা হয়নি, আড্ডা ছাড়া স্বাধীনতাকে ঠিক মানায় না, শৃঙ্খলার বেড়িটা প্রকট হয়ে ওঠে। শ্রাবণের বারান্দায় আড্ডার মজলিস বসে, চায়ের কাপের ধোঁয়ায় বৃষ্টি স্বাধীনতা আমার নিঃশ্বাসের ভেতর দিয়ে রক্তের সঙ্গে একটু একটু করে মিশে যায়। একসময় আদরের স্বাধীনতার মুখোমুখি হই, একে অপরকে আলিঙ্গন করে বলি, এতদিন তুই কোথায় ছিলিস। গোধূলি আলোয় বকের দুই ডানায় দুই স্বাধীনতা একই সুর তাল ছন্দে মুক্তির আস্বাদ নিতে নিতে বিচরণ করতে থাকে। হঠাৎই সমস্ত প্রসঙ্গকে ছিন্ন করে বৈঠকে মেজাজে শ্রাবণ গান গেয়ে ওঠে। কিন্তু এক পরম আশ্চর্যের বিষয়, কেউ এতটুকু রাগ করল না, পরম খুশিতেই সবাই যেন এর প্রশ্রয়কে মেনে নিল। সেই গান আসলে কিন্তু সময়ের আহ্বানের, এক সময়ে এসে বৈঠকে যোগ দেয় এবং সেই বৈঠকের সিদ্ধান্ত এটাই, সময় ছাড়া অন্যান্য সব কিছুর মতোই

স্বাধীনতা অর্থহীন। সব কিছুকেই সময় দিতে হয়, একদম ঠিক কথা। খুব সুন্দর করে চিঠি লিখেছেন আপনারা এবং সেই সব চিঠি আমি পড়ছি। এবার একটা চিঠি, আরও একটা চিঠি পড়ব। সোনালী মিত্র লিখেছেন, হিজলি কোঅপারেটিভ সোসাইটি, প্রেমবাজার, হিজলি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে সোনালী মিত্রের লেখা চিঠি। প্রিয় ভোরাই, রাত্রি এসে দাঁড়ায় যখন কুসুম ফোটা আলোয়, সুরে সুরে ভরে ওঠে প্রকৃতির অঞ্চল নতুন আলোয়, সকল মনে ভাঙলো অলসতা, শিথিল মনের শক্তি অটুট কর্মে সচলতা, ললিত রাগের সুরের মূর্ছনা, স্নিগ্ধ পরশ জাগিয়ে উঠে চেতনা, জাগ হয়ে নগরবাসী মেঠো পথ ধরে সুরের বার্তা বহনকারী, পূর্ব গগনে আবিরের রাঙ্গানু, কুজনে কুজনে মিলনের সুর, বাতাসে চঞ্চলতা হৃদয়ে দেয় দোলা, মন্দিরে মন্দিরে মঙ্গলধ্বনি, মানব দুয়ারে উঠল বেজে দেবতার পদধ্বনি, স্মৃতির পাতায় উঠল ভেসে দুটি পাতা একটি কুঁড়ির দেশ, ভোরের আলোয় উঠছে জেগে প্রভাত পাখির সুর, নদীর বুকে অভ্রকুচি যায় ছড়িয়ে, কাশের বনে ঢেউ উঠিয়ে শিউলিতলায় উঠল বেজে মহালয়ার ভোর, নতুন নতুন গন্ধ ভরা স্মৃতিরা সব আবছায় আজ প্রভাতে সুর, একলা মনের বিষাদ ভরা আধুনিকতার ছোঁয়ায় তবুও হৃদয় সেই সুরেতে আঁকড়ে ধরে আপন মনে। সোনালী মিত্রের লেখা খুব সুন্দর একটা চিঠি, খুব ভালো লাগলো পড়ে। এবার একটা খুব পুচকি চিঠি রয়েছে, সেটা পড়ে ফেলে একটা গান শুনব। লিখছেন কালীকৃষ্ণ মান্না জগৎপুর খানাকুল হুগলি থেকে, সুপ্রভাত প্রিয় ভোরাই, অগস্ট মাসে দিয়েছ লিখতে প্রভাতী সুর, মহালয়াতে বীরেন্দ্র কিশোরের মহিষাসুর ও মর্দিনী দারুণ প্রভাত সুর, ভোরের বেলা ব্যায়ামের সময় রেডিওতে রবীন্দ্রসঙ্গীত বাজে, মনটার সঙ্গে শরীরটা সুরে সুরে মজে, আরও আসে চতুর্দিকের পাখির কলকাকলির সুর, আমার কাছে সেটাই শ্রেষ্ঠ সেই প্রভাতী সুর। কালীকৃষ্ণ মান্না জগৎপুর খানাকুল হুগলি থেকে লিখেছিলেন, ছোট্ট সুন্দর মিষ্টি একেবারে ছন্দে ছন্দে লেখা দুলাইন ছড়া, ছড়া কবিতা যাই বলি। ধন্যবাদ।

0: যদি এমন হতো কোনো মনোহারি দোকান থেকে সময় কিনতে পাওয়া যাচ্ছে, তবে সেটা হয়তো দুর্মূল্য হয়ে উঠত বা আউট অফ স্টক। কিন্তু সত্যি যদি জীবনে কোনো মুহূর্তে সময় কেনা যায়, সেটা পাঁচ মিনিটের জন্য হলেও, তবে সেই সময়ে তুমি কি করতে চাও, কি ফিরে পেতে চাও বা কোথায় পৌঁছতে চাও? সেপ্টেম্বর মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল সময়ের দোকান। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, অর্থাৎ 9903659992 এই নাম্বারে। ইমেল পাঠান AIRFM Rainbow Kolkata, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA AIRFM Rainbow Kolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের বিষয় আমরা রাখলাম সময়ের দোকান। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল ঠিক 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
2: 107 FM রেইনবো টিউন করেছেন আপনি, ভোরাই চলছে, আর আপনার সঙ্গে রয়েছি আমি মহুয়া। আমি ভোরাই নিয়ে থাকবো সকাল 7টা পর্যন্ত, কিন্তু এখন ঘড়ির কাঁটা আমাকে জানিয়ে দিচ্ছে যে 6:24 হয়ে 23 সেকেন্ড হয়েছে সময়। আর ভোরাইতে আপনারা জানতে পারলেন, আমি শুনছিলাম একটু আগে যে কেউ কেউ হয়তো ফোন করে জানতে চাইছিলেন যে সেপ্টেম্বর মাসে আপনারা কী নিয়ে চিঠি লিখবেন। সেপ্টেম্বর মাসের চিঠির বিষয় হচ্ছে সময়ের দোকান, সে এটা একটু আগেই আমি আপনাদের জানিয়ে দিয়েছি। এই বিষয়ে আপনারা চিঠি লিখতে শুরু করুন। আচ্ছা, আমি দুটো কথা বলি। সেটা হচ্ছে যে প্রথমত আমাদের অ্যানাউন্সমেন্ট, আমাদের ঘোষণার মধ্যেও গিয়েছে সেটা যে 200 শব্দের

মধ্যে অবশ্যই লিখবেন। চিঠির সংখ্যা, শব্দ সংখ্যা 200 সংখ্যা, 200 শব্দের বেশি যদি হয় তাহলে কিন্তু সেটা অসুবিধা হয়ে যায় আমাদের পক্ষে কম্পাইল করা, এবং সেটা সেক্ষেত্রে হয়তো বাতিল করা হলেও হতে পারে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে অনেকেই পরপর চিঠি লিখতে থাকেন। আসলে হয়তো অনেকে চিঠি লিখে পাঠিয়েছেন ইতিমধ্যে, অনেকে চিঠি লিখতে শুরু করেছেন এবং চিঠি লিখবেন, আপনারা অবশ্যই চিঠি লিখুন। কিন্তু অনেক সময় এরকম হয়, আপনারা হয়তো ভাবছেন যে আমি তো মাসের 5 তারিখের মধ্যেই চিঠিটা দিলাম, তাহলে কেন আমার চিঠিটা এখনও পড়া হচ্ছে না? তার কারণ হয়তো তার আগে অনেকগুলো চিঠি এসে জমেছে, অনেকটা চিঠি জমা পড়ে এবং অনেক চিঠি আসে, এবং সেটা আমরা চাইও আপনারা চিঠি লিখুন। আমরা সবকটা চিঠিকে ছুঁয়ে যেতে চাই। প্রত্যেক মাসেই শনিবার রোববার আমরা চিঠি পড়ি এবং চেষ্টা করি সবার চিঠি আমরা পড়ে দেখার। তো সেটার জন্য একটু হয়তো আপনার হতে পারে, হয়তো প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহে নয়, হয়তো শেষের দিকে আপনার চিঠিটা শুনতে পেলেন। আপনি অবশ্যই ঘোড়ায় শুনতে থাকুন, আপনার চিঠি আমরা নিশ্চয়ই পড়ব, আপনার কথা আমরা নিশ্চয়ই জানাবো। আর হ্যাঁ, অনেক চিঠি থাকে, সেই চিঠিকেও আমরা পরপর পরপর পড়তে থাকি। আসলে বলতে কি, মানে এইটা, এই যে ইথার তরঙ্গে কথা ভাসিয়ে দেওয়া, এটা তো চোখে দেখা যায় না, শুধুমাত্র কানে শোনা যায়। কানে শুনে শুনেই মনের সঙ্গে মনের সংযোগ স্থাপন, এবং এখানে আপনারা যখন লেখেন সেই লেখার মধ্যে থেকেও কিন্তু বুঝতে পারি যে আপনাদের মনের ভাবটা ঠিক কীরকম হয়ে রয়েছে। তাই সেইখানে যতটা পজিটিভিটি, যতটা ভালোবাসা, সেটাই এদিক থেকেও পেতে যাই এবং সেটা উপাস্যেও পৌঁছে দিতে চাই। যাই হোক, চিঠি লিখছেন অবশ্যই চিঠি লিখুন, এবং সময়ের দোকান মনে রাখবেন সেপ্টেম্বর মাসে লেখার বিষয়ে। আচ্ছা, এবারে অগস্টে চলে আসি, কারণ আজকে হচ্ছে 29শে অগস্ট। এখন অগস্ট মাস শেষ হয়নি, আর এ মাসের বিষয় ছিল প্রভাতী সুর। প্রভাতী সুর নিয়ে আপনারা যা যা লিখেছেন, এবার আমি পড়ব বলাই বলাই পলতা মিঠু কুণ্ডুর লেখা চিঠি। বলাই পলতা মিঠু কুণ্ডু, আচ্ছা বোধ হয় দুটো নাম, কুলপি থেকে লিখেছেন, কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখেছেন। অগস্ট মাসের ভোড়াই, শুভ সকাল প্রিয় ভোড়াই। আমার ছোটোবেলায় ঘুম ভাঙত একটা পাখির মিষ্টি ডাকে। আমাদের বাড়ির বারান্দায় একটা পোষা পাখি থাকতো, সে রোজ সকালে তার মিষ্টি সুরে আমাদেরকে ঘুম ভাঙাতো, কিন্তু সেই সুর খুব বেশি দিন আমাদের শোনা হলো না, কারণ নিয়মের কালে সে আমাদের ছেড়ে চলে গেল। তারপর জীবনে অনেক প্রভাতী সুর শুনেছি, তার মধ্যে অন্যতম আকাশবাণীর সানাইয়ের সুর। ভোরায় কিছুদিন আগে আমি বাড়ির ছাদে উঠে রোজ সকালে পাখিকে খেতে দিতাম, ওরা মহা আনন্দ করে খেত আর কত রকম সুর করে ডাকতো। এখন আমার ঘুম ভাঙে সেই পাখিদেরই মিষ্টি ডাকে, ওদের সুরই আমার কাছে প্রভাতী সুর। বাহ, কিন্তু শহরে থাকলে আর সেই সুরের ঝংকার শুনতে পাওয়া যায় কোথায়? আমার বাড়ির পাশেই একটা খুব বড় সড়ো বটগাছ ছিল, বেশ খুব যে পুরনো তা না, আবার খুব নতুনও নয়, কিন্তু বটগাছ তো খুব বোধহয় সময় লাগায় না বেড়ে উঠতে। সেই গাছে বেশ কিছু পাখি আসতো, সেই গাছটা অনেকটা ছেঁটে দেওয়া হয়ে হলো, তারপর আস্তে আস্তে গাছটা কেটে দেওয়া হলো। এটা তো একটা বড় সমস্যার বিষয় শহরে, তো প্রচুর পাখি আসতো কিন্তু এখন তাদেরকে আর দেখা যায় না। তাও অনেক পাখিরাই আসে আমার জানলার কার্নিশে কাছাকাছি, যারা আসে তাদেরকে দেখি, তাদের গান শুনতে সত্যিই খুব ভালো লাগে। বেশ, এবার সাধনা মজুমদারের লেখা চিঠি। সাধনা মজুমদার লিখেছেন বরানগর ডানলপ থেকে, বলছেন প্রত্যুষের ভোড়ায় প্রভাতী সুর বড়ই সুমধুর, সেই সুর ঘুম ভাঙায় আর এই সেই সুর শুনলে মন নির্মল হয়ে যায়। এই সুরের মূর্ছনা ভোর প্রভাত বেলার আকাশ বাতাস মুখরিত হয় নতুন দিনকে স্বাগত জানাতে এবং সারা দিনের কাজকর্মে মনোনিবেশ করতে। প্রভাতী সুরের একটা বিশেষ ভূমিকা লক্ষ্য করি। স্কুল জীবনে স্কুল শুরু হওয়ার আগে মন স্থির এবং শান্তর করতে, পড়াশোনায় একাগ্রতা বাড়াতে, দেশপ্রেম জাগাতে প্রার্থনা সঙ্গীতের মতোই দৈনন্দিন জীবনে প্রভাতী সুর গুরুত্বপূর্ণ। ছোটবেলায় আমার গ্রাম্য জীবনে মূলত ঘুম ভাঙা নিয়ে পাখির কলতানি প্রভাতী সুর হয়ে উঠত। ঘুম ভাঙার পরে কোনো কোনো দিন দূরের মেঠো পথ ধরে কোনো উদাসী বাউল একতারা নিয়ে ঈশ্বর বা প্রকৃতির বন্দনায় লোকসুরে যে গান গাইত, সেই প্রভাত সঙ্গীত আমার মনকে ভরিয়ে তুলত। নদী তীরবর্তী অঞ্চল থেকে স্কুলে আসা বন্ধুরা বলতো মাঝি মল্লাদের ভাটিয়ালি গান শুনে ওদের ঘুম ভাঙে, আবার মনিরা স্যারেরা বিউটিদের কথা বলতে শুনতাম, তারা আবার বলে, আচ্ছা মনিরা সাবেরা বিউটিদের কথা শুনতাম, মসজিদের আজান শুনে তোদের ঘুম ভাঙে। বর্তমানে আমার প্রভাতী সুর পাশের বাড়ির কলেজ তরুণীর কণ্ঠে শাস্ত্রীয় সঙ্গীত, সকালবেলায় রেওয়াজ করতে আসে। মেয়েটি কখনো গায় প্রভাতীর এক ভৈরব, ভৈরবী কখনো মীরার ভজন, আবার কখনো রবি নজরুলের কৃষ্ণ ভজন, মম মধুর মিনতি শোনো ঘনশ্যাম, কোনো কোনো দিন কবিগুরুর

কবিগুরুর গান নব আনন্দে জাগো প্রসঙ্গ তো বলা বাহুল্য, আশ্বিন মাসে শরৎকালের ভোরবেলায় রেডিওতে সম্প্রচারিত বীরেন্দ্রকৃষ্ণ মহাশয়ের বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের চণ্ডীপাঠ এবং প্রভাতী গান আপামর বাঙালির কাছে এক চিরন্তন প্রভাতী শিরোর, যা সারা বছর ভালো থাকার প্রেরণা দেয়। একদম ঠিক কথা, এটা ভীষণ ভালো লাগলো। যাই হোক, ধন্যবাদ। এবার পরের চিঠি গোপা সরকার লিখেছেন। গোপা সরকার লিখেছেন প্রত্যুষা ভবন ডিপিএল কলোনি দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে। কি লিখেছেন? প্রিয় ভরাই, ভৈরবি রাগে আর মোড়া ভেঙে সুরের স্নিগ্ধতা মেখে জেগে উঠছে ভোরের আকাশ, প্রকৃতিতে বাজছে প্রভাতী সুর, আম্রপল্লবে ঝরে পড়ছে প্রভাতী ভৈরব। ভোরের রাগের রাজা এই ভৈরব, জনকোলাহল শুরুর আগে প্রভাতী সুরের বাউল চলছে মিঠো পথে, কণ্ঠে জাপিত হচ্ছে ভক্তির আরাধনা, শান্ত প্রকৃতি চুপ করে শুনছে খ্যাপা বাউলের শান্ত গম্ভীর প্রভাতী সুরের মূর্ছনা। নিম গাছের কোটর ছেড়ে আড়মোড়া ভেঙে উঠছে শান্ত কোকিল, তার কুহুস্বরে ধ্বনিত হচ্ছে চিন্তাশীল ললিত রাগের প্রভাতী সুর সঙ্গীত। মেঘের ভেলায় ভেসে যাচ্ছে কত শত রাজহংসীর দল, উড়ন্ত পাখির কণ্ঠ ছেড়ে বেরিয়ে আসছে আহির ভৈরব, শিশিরের শব্দের সাথে মিশে যাচ্ছে প্রভাতী সুরের তরঙ্গ, সুরের ঝর্ণাধারায় স্নান করে বেরিয়ে আসছে প্রভাতী সূর্য, সেই সূর্য আনবে নতুন প্রভাত, প্রকৃতির নদী নালা মন বনানি বুলবুল টিয়া চন্দনা সবাই সুর গাইবে শুভ শক্তির জয়গান, পাহাড়ের অরণ্যে বাংলার ঘরে ঘরে বেজে উঠবে নতুন প্রভাতের মঙ্গল শঙ্খ, শান্ত নদীর বুকে বেজে চলেছে করুণ রাগের তরি, প্রভাতের প্রথম প্রহরে শান্ত প্রকৃতি ভোপালির আগে জানাবে প্রথম সকালের শুভ অভ্যর্থনা। সুন্দর চিঠি গোপা সরকার লিখেছেন পশ্চিম বর্ধমান থেকে। ঘড়ির কাঁটা বলছে ছটা 31 এগিয়ে চলেছি প্রভাতী সুরের সমস্ত চিঠিগুলো নিয়ে। আচ্ছা, এবার লিখেছেন কি? লিখেছেন সৌমিত্র মজুমদার পূর্বাচল পল্লী রহরা উত্তর চব্বিশ পরগনা থেকে। সৌমিত্র মজুমদার সুন্দর লিখেছেন, কিন্তু তাঁদের সুরে জীবন গড়ে, জীবন হল সোনা, অমর সেসব বিপ্লবীদের রক্তে সাহস বোনা, নির্ভীকতার প্রবল স্রোতে স্বাধীন ভারত গড়ে, দিয়েছিলেন মন্ত্র বাঁচার সুবাস দিলেন ভোরে, এই তো সীমার স্বাধীনতার মৌন উচাটন, তাই প্রভাতী সুরে বুক জুড়ে শুনতে যে পাই ভালোবাসার মশাল জ্বালি, সেই যে তাদের প্রতি তাঁরাই হলেন আলোক শিখা মহান ভারত জ্যোতি, তাঁদের অসীম আত্মত্যাগে নিকট যে আজ দূর জীবনব্যাপী শুনতে যে পাই সেই প্রভাতী সুর, প্রীতিধন্য সৌমিত্র মজুমদার রহরা উত্তর চব্বিশ পরগনা। কত সুন্দর করে লেখা সমস্ত চিঠি। আচ্ছা, এবার শুভেন্দু সাউ লিখেছেন বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে। চিঠিতে যাই, গ্রামের মেঠো আলপথ দিয়ে ভোরের বেলা চাষি গরু এবং লাঙল কাঁধে চলেছে, গ্রামের প্রবীণ নাগরিকরা প্রভাত ফেরির উদ্দেশ্যে বেরিয়েছেন, এমন সময় একদিক থেকে ভেসে আসছে আজানের সুর, আবার অন্য পাশ থেকে অখণ্ড হরির নাম সংকীর্তন, বেশ কিছু দূর থেকে ক্ষীণ কণ্ঠে শোনা যাচ্ছে গির্জার ঘণ্টার ধ্বনি, পাড়ার অশীতিপুর দুলাল কাকা প্রতিদিন সকালে সুর করে মহাভারত পাঠ করেন, পাড়ায় 10 বছরের রিঙ্কি প্রভাতের রেওয়াজ শুরু করেছে, জাগো নতুন প্রভাত জাগো সময় হলো, আবার পাড়ার 10ম শ্রেণীর মেধাবী ছাত্র দীনবন্ধু উচ্চস্বরে মোগল আমলের বিভিন্ন দিক মুখস্থ করতে ব্যস্ত, ওদিকে শ্রী চৈতন্য আশ্রম থেকে মাইকে ভেসে আসছে মৃদঙ্গ এবং করতালের সুমধুর সুর, মধ্যপাড়ার সৎসঙ্গ আশ্রম থেকে ভেসে আসছে অনুকূল ঠাকুরের প্রার্থনা, সাঁওতাল পাড়া থেকে ধামসে মাদলের আওয়াজের মধ্যে প্রভাতী সুর প্রতিফলিত হচ্ছে, প্রভাতী সুরের এই শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম শুভেন্দু সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা। একসঙ্গে মনে হয় আপনি বেশ 7-8 রকম সুরের মিশেলে যে অদ্ভুত সুন্দর শব্দ তৈরি হচ্ছে তার কথা বলেছেন। হ্যাঁ, ঠিক তাই, সকালবেলা অনেক রকমের শব্দ কিন্তু শুনতে পাওয়া যায়, কিন্তু তার জন্য ওই পাখিদের ঘুম ভাঙার আগেও যদি আপনি ঘুম থেকে উঠে পড়েন তাহলে ওই যে সময়টা ব্রহ্ম মুহূর্ত যেটাকে বলা হয়, একটা সময় বেশ শান্ত শান্ত থাকে, তারপর কিন্তু আস্তে আস্তে পাখিদের ডাক শুনতে পাওয়া যায় এবং তারপর বিভিন্ন রকম গান, বিভিন্ন রকম প্রার্থনার শব্দ সব কিছু মিলে মিশে একাকার হয়ে যায়। খুব সুন্দর লাগছে চিঠিগুলো পড়তে, খুব সুন্দর চিঠি লিখেছেন আপনারা। এবার ঘড়ির কাঁটা বলতে 6:34, আর আমি শোনাবো আপনাদেরকে একটা সুন্দর গান।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: 107 FM রেইনবোতে শুনছেন আপনি ভোরাই। আপনার সঙ্গে রয়েছি মহুয়া। ঘড়ির কাঁটা বলছে 6:37। ভোরাই শুনছেন, ভোরাই কিন্তু শুনবেন আপনি সকাল 7টা পর্যন্ত। আর ভোরাইয়ে আজ শনিবার, আজ চিঠি ভরার দিন, 29 অগস্ট। চিঠি লিখেছেন আপনারা প্রভাতী সুর এই বিষয়ে, তাই সেই সব চিঠিগুলোই আমার হাতে রয়েছে, সেই চিঠি পড়ছি। বেশ বেশ বেশ, এবার কে লিখেছেন চিঠি? লিখেছেন তাপস কুমার ঘোষ। তাপস কুমার ঘোষ লিখছেন পাথরঘাটা বহরকুলি কালনা পূর্ব বর্ধমান থেকে। তাপস তা লিখেছেন, কি লিখেছেন? প্রিয় ভোরাই, একটা সময় ছিল যখন নিশা বসানের অব্যবহতি পরেই প্রকৃতি ও মানুষ একসঙ্গে জেগে উঠত। প্রভাত প্রকৃতির শান্ত সুন্দর সমাহিত পরিবেশে পাখির রবের সঙ্গে তাল মিলিয়ে কাননের কুসুম কলিতে শিশির সিক্ত শিউলি পোঁটায় প্রভাত উপস্থিত হতো। নেপাল অধিকারের উদাত্ত কণ্ঠে রাই জাগো বলে প্রভাত গীতিতে পল্লী জাগরণ ঘটত। প্রকৃতি এবং মানবের সম্মিলিত প্রভাতী সুরে শুরু হতো দিন যাপনের প্রস্তুতি। কিন্তু বর্তমান দিন বদলের সঙ্গে সঙ্গে মানুষের রুচিবোধেরও বদল ঘটেছে, ব্যস্ততা বেড়েছে বহু গুণ। চলভাস নামক কুহকিনীর কুটিল চক্রান্তে অধিকাংশ মানুষ এখন নিশি যাপনে ব্যস্ত। ফলস্বরূপ প্রথম প্রভাতের ভৈরব রব অনুধাবন করার অবকাশ নিকেরই হয় না, কিংবা নবারুণের নবীন কান্তি অবলোকন করার অবকাশ থাকে না। প্রভাতী সুর সান্নিধ্যে তারা বঞ্চিত হয়। অথচ এখনো প্রভাতী সুরের সঙ্গে সামঞ্জস্য রেখে অথই নিথর ও জলে আলপনা দেয় আলতোটা আত্মবাতাস। আলোর মাঠের কোল ভরে ওঠে, অপরাজিতার রং ধরে। অথচ মানুষ এখনও প্রভাতী সুরে মন বলানোর পরিবর্তে প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব কষতে বেশি ব্যস্ত। কঠিন বাস্তবের মুখোমুখি মানুষ প্রভাতী সুর শোনার পরিবর্তে আক্ষেপ করে এই বলে, প্রিয় ফুল খেলবার দিন নয় অত্ত। ধ্বংসের মুখোমুখি আমরা, চোখে আর স্বপ্নে সেই নীল মদ্য কাঠফাটা রোদ শেঁকেছে আমরা। ধ্বংসই শেষ সত্য নয়, তাই আসুন আমরা সকলে প্রভাতী সুর অবগাহন করে ধ্বংসস্তূপের মধ্যে থেকেও উত্তরণের

পথ খুঁজি। সকলকে প্রভাতী শুভেচ্ছা সহ তাপস কুমার ঘোষ। খুব সুন্দর করে লিখেছেন, বেশ বেশ ভালো লাগলো আমার চিঠিটা পড়তে। কালনা থেকে লিখেছিলেন তাপসদা। আচ্ছা, এবার কে লিখেছেন? এবার লিখেছেন প্রীতিকণা রায় ঘোষ, একজন দিদি ভাই। প্রীতিকণা রায় ঘোষ ব্রিজি ওয়েস্ট গড়িয়া থেকে বলছেন, প্রিয় ভোরাই, ভোরের পাখির সুরে পূব আকাশে রং ছড়িয়ে প্রভাত রবি জাগে, সূর্যমুখী প্রণাম জানায় তরুণ অরুণকে। জেলে তাঁতি কামার কোমর কৃষক বন্ধু সকলেই যাপিত জীবনের সুর সাধে প্রভাতী আলো সুরে। ফুল পাখি সবুজের সমারোহ, নদীর ঢেউয়ের মিষ্টি সুরে নিত্য নতুন রূপে প্রকৃতি জাগে। কোথাও কোনো কদমতলির মধুর মধুর বংশী রবে, বাউলের রাই জাগো সুর, বাংলায় মাঠঘাট প্রান্তর ঘুম জাগানো চোখ মেলে নতুন প্রভাত। আর প্রভাত পাখির সুরে সুরে গোলাপ টগর মল্লিকা জুঁই বেলিদের পরাগ মেলে প্রকৃতি মা সাজে রানীর নতুন। অরুণের তরুণ রাগে আঁকা বাঁকা ছোট নদীটা ছলছল ঢেউগুলো খেলা করে। ঘুমন্ত শহর আর মোড়া ভেঙে আলোর সুরে জেগে ওঠে সবুজ কিশোর তানপুরাতে সুর তোলে, তোমার সুর শোনায় যে ঘুম ভাঙাও সে ঘুম আমার রমণীয়। জাগরণের সঙ্গী নিশে তারে তোমার পরশ দিও, অন্তরে তার গভীর ক্ষুধা গোপনে চায় আলোক সুধা, আমার রাতের বুকে সেজে তোমার প্রাতের আপন প্রিয়, তোমার সুর শোনায় যে ঘুম ভাঙাও সে ঘুম আমার রমণীয়। প্রীতিকণা রায় ঘোষ ব্রিজি ওয়েস্ট থেকে লিখছিলেন, গড়িয়া থেকে লিখছিলেন। প্রীতিকণা দিদির পর এবার চিঠি পড়ব কাকুলি সামন্ত, বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন কাকুলিদি। তো কাকুলিদির চিঠি এবার পড়ব। লিখছেন, প্রভাতের স্নিগ্ধ আলো, পাখিদের মধুর কলতান, মোরগের ডাক, নদীর কুলুকুলু শব্দ, রাখালিয়া বাঁশির মিঠু সুর, ঠাকুরঘর থেকে ঠাকুমার শঙ্খধ্বনি আর মসজিদ থেকে আজানের সুর শুনে শৈশবের ঘুম ভাঙত। এই ছিল আমাদের প্রভাতের সুর। তারপর আমরা দুই বোন বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে পাঠশালা যেতাম। রাস্তার ধারে সুষমাদের বাড়িও খুব ভোর থেকে রেওয়াজ করত। শেষে দু একখানা গান গাইত কোনো কোনো দিন, নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে, শুভ সুন্দর ও প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে। আবার কোনো দিন, আমার যেসব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু আমার যত বাণী। স্বাধীনতার মাসে আবার গাইত, সার্থক জনম আমার জন্মেছে এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। কিছুটা গিয়ে পড়তো বাউল দাদুর আঁকড়া। বয়সের ভারে দাদু খঞ্জনি বাজিয়ে মাধুকরি করতে খুব একটা বেরোয় না, দাওয়ায় বসে গাইছে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। এসব সুর মনকে ভালো লাগা একেবারে খুব সুন্দর ভরিয়ে দিত। প্রভাতী সুর সে তো আর সুর নয়, রাতের ক্লান্তি ভুলে সারা দিনের কর্মব্যস্ত জীবনের অফুরন্ত প্রাণশক্তি, এগিয়ে চলার প্রেরণা। এখন দিন শুরু হয় আকাশবাণীর প্রভাতী সুর শুনে, তারপর বন্দে মাতরম গানটি সারা দিন মনকে এক আবেশে ভরিয়ে রাখে। বৃষ্টি ভেজা শুভেচ্ছায় কাকুলি সামন্ত, বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে। খুব সুন্দর, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এবার আরও একটা চিঠি, সেটি চিঠিতে চলে এসেছি। লিখেছেন চঞ্চল পাণ্ডে, হেমপ্রভা কুটির নওদা মুর্শিদাবাদ থেকে। চঞ্চল পাণ্ডে মুর্শিদাবাদ থেকে লিখছেন, সকালে নরম স্নিগ্ধ আলো, জানলার পাশে বসে এক কাপ গরম চা, রেডিওতে ভেসে আসা প্রিয় গান। এই অনুভূতির সঙ্গে আমার জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে, বিশেষ করে অমরপালের কণ্ঠ, রাই জাগো জাগো স্বামীর মনোমোহিনী বিনোদিনী রায়, জেগে দেখো আর তো নিশি নাই জয় রাধে, আমার অন্যতম প্রিয় প্রভাতী গান। শিল্পীর কণ্ঠে নিজস্ব মাধুর্য এবং আবেগ মিশ্রিত এই গান শুনলে মন কেমন যেন উদাস হয়ে যায়। তাঁর কণ্ঠে বাংলার মাটি, প্রকৃতি এবং লোকসঙ্গীতের এক গভীর টান অনুভব করা যায়। ভোরে স্নিগ্ধতায় রেডিও থেকে যখন গানটা ভেসে আসে, তখন চারপাশে পরিবেশও যেন বদলে যায়। পাখির ডাক, সকালের আলো আর গানের সুর মিলেমিশে এক অপূর্ব আবহ তৈরি করে। আজকে ডিজিটাল যুগে গান শোনার অসংখ্য মাধ্যম থাকতেও রেডিও সেই পুরনো দিনের আকর্ষণ আমার কাছে কিন্তু এখনও অমলিন। তাই হঠাৎ প্রভাতের রাই জাগো বাজলে মনে হয় হারিয়ে যাওয়া কোনো এক সুন্দর সকাল আবার যেন ফিরে এসেছে। তাই অমরপালের কণ্ঠে এই প্রভাতী সুগান শুধু একটা প্রিয় গান নয়, আমার কাছে একটা স্মৃতি, আবেগ, বাঙালি আনার একটা মধুর অনুভূতি। চঞ্চল পাণ্ডে লিখেছিলেন মুর্শিদাবাদ থেকে। বেশ কিছু চিঠি পড়ে ফেললাম, এবার একটা গান শুনি। গান শুনে ফিরে এসে কথা হচ্ছে আপনাদের সাথে, তাই সঙ্গে থাকুন। গড়িকাটা বলছে 6:44, আমি মহুয়া রয়েছি আজ ভোরাইনি আপনাদের সঙ্গে।

0: যদি এমন হতো কোনো মনোহারি দোকান থেকে সময় কিনতে পাওয়া যাচ্ছে, তবে সেটা হয়তো দুর্মূল্য হয়ে উঠত বা আউট অফ স্টক। কিন্তু সত্যি যদি জীবনে কোনো মুহূর্তে সময় কেনা যায়, সেটা 5 মিনিটের জন্য হলেও, তবে সেই সময়ে তুমি কি করতে চাও, কি ফিরে পেতে চাও বা কোথায় পৌঁছতে চাও? সেপ্টেম্বর মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল সময়ের দোকান। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, অর্থাৎ 9903659992 এই নাম্বারে। ইমেল পাঠান AIRFM Rainbow Kolkata, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA AIRFM Rainbow Kolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের বিষয় আমরা রাখলাম সময়ের দোকান। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল ঠিক 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে,
2: 107 FM রেইনবোতে আপনি শুনছেন ভোরাই। মহুয়া রয়েছে আপনার সঙ্গে, গড়ির কাটা 6:50 বলছে। সেপ্টেম্বর মাসে আপনারা যে বিষয়ে চিঠি লিখবেন সেটা আরও একবার জানিয়ে দিলাম, আরও একবার মনে করিয়ে দিলাম। বিষয় হচ্ছে সময়ের দোকান, এবং সেই বিষয়ে আপনারা চিঠি লিখে পাঠিয়ে দেবেন আমাদের কাছে। সেই সব চিঠি আমরা পড়ে ফেলব। চিঠির শব্দ সংখ্যা যেন 200 শব্দের একেবারেই বেশি না হয়, চেষ্টা করবেন তার মধ্যেই লিখে পাঠাতে। আর তার সঙ্গে চিঠি অবশ্যই আমরা পড়ব। আপনি চিঠি লিখেই সঙ্গে সঙ্গে হয়তো আপনার চিঠি শুনতে পেলেন না, কিন্তু হ্যাঁ, সেই চিঠি অবশ্যই আমরা পড়ে দেব, সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। যাই হোক, এবার পরের চিঠি যেটা সেটা পড়ি। পরের চিঠি আমার কাছে এসেছে, গোপাল মজুমদার লিখেছেন যে চিঠি, সেটা গোপালদা লিখেছেন দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে। গোপাল মজুমদার বলছেন, ভোরাই, প্রতিদিন ভোর 4টে দূর থেকে একটা হিন্দি ভজনের সুর ভেসে আসে। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, ঈশ্বর আল্লাহ তেরা নাম, সবকো সম্মতি দে ভগবান। এই গান দামোদর নদীর ওপারে মন্দির থেকে আসে, শুনতে বেশ ভালো লাগে। আবার এই কিছুদিন আগে পাড়ার মন্দিরে সকাল সকাল বেজে উঠছে নতুন প্রভাত, জাগো সময় হলো, জাগো নবদিনমণি, অন্ধ তিমির দ্বার খোলো হে খোলো। কানে এই দুটো সুর বেশ ভালো লাগছিল। হঠাৎ মনে হলো, আরে, দুটি গানের মর্ম বুঝতে তো একই, ভাষার পার্থক্য থাকলেও মানে কিন্তু একই। দুটো গান মানুষের মনে শুভবুদ্ধি উদয়ের কথা বলছে। সত্যি আজকের সময় মানুষের মনে ঘৃণা বিদ্বেষে পুরে ভরে উঠেছে। স্বাধীনতার 79 বছর পরে দেশের আজ জাতিবিদ্বেষের অন্ধত্ব, কুসংস্কার, সেসব কিন্তু রয়েই গেছে। শুধু আছে নয়, বরং বিদ্বেষের আবহে সমাজের গভীরে প্রবেশ করেছে। এই পরিবেশ ধ্বংস করছে প্রেম, প্রীতি, ভালোবাসা, সামাজিক সম্প্রীতি, ধর্মীয় সহিষ্ণুতা, মানবতাবোধ। ঘটছে দাঙ্গা, নারী দলিত এবং সমাজ দুর্বল অংশের ওপরে অত্যাচার, যা স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নের বিপরীত। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই অবস্থা থেকে দেশ এবং সমাজকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকের। সকলের মিলিত প্রচেষ্টাতেই সমাজে যেন শুভবুদ্ধির উদয় হয়, ফিরে আসে প্রেম, ভালোবাসা, মুছে যায় ভেদাভেদ গ্লানি, সমাজ হোক মঙ্গলময়, জীবন হোক সুন্দর। এই দুটো গান যেন সেই ভাবনা চারিদিকে ছড়িয়ে দিতে চাইছে। শুভেচ্ছা নিও, গোপাল মজুমদার, দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে। কারোর হয়তো ভাবনা সুরের মূর্ছনার কথা, আবার কেউ কেউ ভেবেছেন আমাদের এই সমস্ত সুর যেন আমাদের মন থেকে সমস্ত মলিনতা দূর করে দেয়। আসলে সেইটা সবারই মনের কথা। সুর মলিনতা দূর করে দিচ্ছে, এবং সুর মলিনতা দূর করে দিক, সুর মলিনতা দূর করে দেবে। এই সব ভাবনা নিয়েই কিন্তু আমাদের এগিয়ে চলা, আমাদের অনুষ্ঠান করতে বসা। আচ্ছা, এবার আরও একটা চিঠি পড়ে ফেলি। সেই চিঠি লিখেছেন শ্রী হৃদয়রঞ্জন মুখার্জি, কাটোয়া কাছারিপাড়া মুচিপুকুর পাড় পূর্ব বর্ধমান থেকে লিখেছেন। কি বলছেন? প্রিয় ভোরায়, নিত্যদিনের অভ্যাস অনুসারে প্রাতঃভ্রমণে বের হয়েছি। দূর থেকে ভেসে আসছে বাসুদেবদার কণ্ঠে ভোরের ভৈরবীর আগে আলোপী সুর। প্রতিদিন ভোরে উঠে হারমোনিয়াম নিয়ে বসে ভৈরবীর আগে সুরালাভ করা তার নিত্যদিনের কাজ। একটু এগিয়ে যেতেই শুনলাম কাটোয়া গৌরাঙ্গ বাড়ির সুমধুর কণ্ঠে প্রভাত সুরে হরিনাম সংকীর্তন গান। প্রতিদিন ভোরে সুমধুর হরিনাম সংকীর্তন সহযোগে মঙ্গলারতি করা ওই বাড়ির একটা মঙ্গলিক প্রথা। রাস্তায় হেঁটে চলেছি, স্কুলের ছাত্রছাত্রীরা ছোট্ট ছোট্ট জাতীয় পতাকা নিয়ে দৌড়াচ্ছে নিজেদের স্কুলের দিকে। একটু পরেই শোনা গেল সুললিত কণ্ঠে সকলের গাইছে, স্কুলের সবাই গাইছে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গান বন্দে মাতরম। অগস্ট মাস, তাই শুরু হয়েছে হর ঘর তেরঙ্গা যাত্রা কর্মসূচি। সেই কর্মসূচিতে অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা মিলিত কণ্ঠে বন্দে মাতরম গান গাইছে। ওদিকে প্রতিদিনের অভ্যেস মোতাবেক হরিবরীরা কি প্রভাতীশ্বরের নাম গান গাইতে গাইতে গোটা গ্রামটা ঘুরে চলেছে। আর তার কিছুদিন পরে কার্তিক মাসও তো আসবে, সেই সময় আশ্বিন মাসের শেষের দিন ভোর থেকে শুরু হবে প্রভাতীশ্বর, এক মাস টানা টহল দেয়া হবে। সারা গ্রাম তখন দলে দলে গিয়ে বেড়াবে। কার্তিক মাসের সংক্রান্তির দিন পর্যন্ত তাদের কণ্ঠে সেই চিরন্তন প্রভাতীসুরের গান থাকবে। প্রভাতর সময়ে সচির আঙিনা মাঝে গৌড় চাঁদ নাচিয়া বেড়ায় রে। রাস্তায় এরই মধ্যে মাছ বেচুনিরা এসে গেছে, তারা তাদের সেই চেনা সুরে হাঁক দিচ্ছে, মাছ লও গো, ভালো ভালো জ্যান্ত লেরা মাছ আছে। নমস্কার, শ্রী হৃদয়রঞ্জন মুখার্জি, কাটোয়া কাছারিপাড়া মুচিপুকুর মুচিপুকুর পাড় পূর্ব বর্ধমান। বাহ, মানে একেবারে ভোরের সুন্দর ছবিটা যেন চোখের সামনে ভেসে উঠলো, এত সুন্দর। যাই হোক, এবার আরও একটা গান শুনবো। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজকের ভোরাইয়ের। 6:55 হয়ে গেছে ঘড়ির কাঁটা, তাই গান শুনবো। গান শুনে ফিরে এসে সেভাবে আর কথা বলার সময় থাকবে।

কোনো রকম কোনো প্রশ্নই নেই। আমার সঙ্গে থাকুন, নমস্কার কলকাতার সঙ্গে থাকুন, আর আপাতত ভোরাইয়ে শুনুন আজকের শেষ গানটা, মানে ভোরাইয়ের শেষ গানটা।

0: এখনো পর্যন্ত 84 জন ভারতীয়কে নেপালের হরপাবান বিপর্যয় থেকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নেপালে ত্রিশুলি 1 নম্বর প্রকল্পের 63 জন শ্রমিক রয়েছেন, তামিলনাড়ু থেকে রয়েছেন 21 জন, 320 জন ভারতীয় এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন বলে বিদেশ মন্ত্রক সূত্রে খবর। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। ওড়িশায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 2 দিনের মধ্য এশিয়ার উজবেকিস্তান সফর শুরু করবেন। এটি হবে উজবেকিস্তানে প্রধানমন্ত্রীর 4র্থ সফর। সফরকালে তাশখন্দে প্রধানমন্ত্রী উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাভকত মির্জিয়োয়েভের সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠকে মিলিত হবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 6 দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে পৌঁছেছেন। সফরকালে তিনি G20 অর্থমন্ত্রীদের বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনার জন্য বিভিন্ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ও ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে বৈঠক করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ লখনউয়ের বাবা সাহেব ভীমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের 11তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। পরে তিনি গোমতীনগরের বিশাল খণ্ডে বৃদ্ধাশ্রম বা সিনিয়র সিটিজেন হোমের উদ্বোধন করবেন। ইউজিসি নেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। 84টি বিষয়ের 4000-এর বেশি পরীক্ষার্থী গবেষণার জন্য জেআরএফ স্কলারশিপ পেয়েছেন। ভারতের ভেলাভান সেন্থিল কুমার পিএসএ বুদাপেস্ট স্কোয়াশ ওপেন খেতাব জয় করেছেন। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: ঘড়ি কাটা সময় বলছে 7:02 হয়ে 47 সেকেন্ড। শুনছেন নমস্কার কলকাতার সঙ্গে মহুয়া।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে নমামি বসু রুদ্র। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হরপাবানে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 589, 1924 জন এখনও নিখোঁজ। উদ্ধারকারী দলগুলি নদীর তীর ও বিচ্ছিন্ন জনবসতিগুলিতে জীবিত এবং স্রোতে ভেসে যাওয়া মৃতদেহগুলির সন্ধানে তল্লাশি চালাচ্ছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে।

0: ইথার তরঙ্গের স্রোতে ভাসতে ভাসতে চলে এসেছি ঠিক আপনার কাছে, আপনার একদম পাশটিতে, আপনার কানে যে সুমধুর কণ্ঠস্বর ভেসে আসছে সেই কণ্ঠস্বরটা অন্বেষা দত্তগুপ্তের। কিন্তু তার থেকেও বড় কথা যেটা, যে এই মুহূর্তে আরও একটা যে কথা, আরও একটা যে কথা বলা কণ্ঠ ভেসে আসছে সেটা অবশ্য আমার। আমি মহুয়া রয়েছি নিয়ে নমস্কার কলকাতা, সবাইকে একবার জানাই, আরও একবার জানাই সুপ্রভাত। খুব ভালো থাকুন, ভীষণ ভালো থাকুন, আর খুব ভালো থাকবেন অবশ্য আগামী।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
0: ঠিক, তাহলে যেটা বলছিলাম, খুব ভালো থাকবেন অবশ্যই আগামী তিন ঘন্টা, কারণ সকাল 10টা পর্যন্ত নমস্কার কলকাতার টাইম, যেটা নমস্কার কলকাতার যেটা বাঁধা সময়, সেই সময়টুকু থাকবো আপনার সঙ্গে, আপনার সঙ্গে ভাব করব। আর হ্যাঁ, আপনার সঙ্গে থাকবে 9909093659992 খোলা থাকবে, সেখানেও কিন্তু আপনার সঙ্গে থাকবে অনেক রকম কথা বলার সুযোগ। তাই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর, একেবারে একটা রিচার্জ হয়ে যাওয়ার একটা দিন শুরু করার সময় একটা আজকে এসে গিয়েছে। আজ হচ্ছে শনিবার 29th অফ অগস্ট, এবং আজকে নমস্কার কলকাতাটা শুরু করে দিয়েছি আমি। হইচই হইচই হইচই হইচই, বেশ হইচই পূর্ণ একখানা মিউজিক। আর সেই হইচই এর মিউজিক নিয়ে, মানে একদম হইচই করতে করতে শুরু হয়ে গিয়েছে আজকে নমস্কার কলকাতা। ভীষণ শান্তভাবে শুরু হলেও আজকের দিনটা কিন্তু আমাদের কাছে নানা রকম বার্তা বয়ে নিয়ে আসতে পারে। কী যে হবে, কীরকমভাবে দিনটা কাটবে সেটা কি আমরা সত্যিই জানি? না, জানি না। কিন্তু তাও তো আমরা কত কিছু করি, আমরা কি করি, আমরা এই যে সময় এটার সঙ্গে আমাদের কাজগুলোকে বুনে বুনে দিই, সেইটার জন্য আমরা যখন পেছন দিকে তাকাই তখন মনে হয় আচ্ছা কালকে সকালবেলা এই সময় আমি এই কাজটা এইভাবে করেছিলাম, তখন আমি এই জিনিসটা ভেবেছিলাম, আচ্ছা এইটা তো আমার কালকে রাতে করার কথা ছিল, সে তো আমি ভুলেই গেছি, কিন্তু আমার এখন মনে পড়েছে। এই যে সময়ে বুনতে বুনতে চলে যাওয়া, এবং তার মাঝে মাঝে আমাদের কাজগুলো, আমাদের চিন্তাগুলো, আমাদের ভাবনাগুলো, আমাদের কথাগুলো, সেই দিয়েই তো আমরা সেই ফাঁকটা ভরাট করে দিই। তো সেই ভরাট করা এবং সেই বুনতে বুনতে যাওয়া, তার মাঝখানে যে সময়টুকু, যে সুমধুর সুমিষ্ট সময়টুকু, তার মধ্যে কিন্তু আমাদের গান, সুর, ভালোবাসা, রাগ, অনুরাগ, মান, অভিমান, প্রেম, বিরহ, আর তার সঙ্গে আমাদের যেটা দায়িত্ববোধ, আমাদের কর্তব্যবোধ, আমাদের যেটা করা উচিত সেটা, আমাদের কর্ম, আমাদের কাজ, যেটাই যেটা হচ্ছে সব থেকে বড় কথা। তো আপাতত আমার কর্ম কি, আমার কর্ম হচ্ছে ঘড়ির কাঁটায় বেজে গিয়েছে তো 7:10 হয়ে গিয়ে 10:12 হচ্ছে, টিক টিক টিক টিক করে সময় এগিয়ে চলেছে। আমার কর্ম আপাতত আপনাকে গান শোনানো, আগামী তিন ঘন্টা আমি আপনাকে গানই শোনাবো, মানে পিওর গান, পিওর পিওর পিওর গান, এবং সেইখান থেকেই কিন্তু জমে উঠে আসবে আরও অনেক অনেক কথা। তো আপনার সকালের এই যে সময়টা তিন ঘন্টা, তার মধ্যে আমি যে গান কথা

একটুখানি রেডিওকে বুনে দেব সেইটা যেন রসদ হয়ে থাকে আপনার সারা দিনটা ভীষণ সুন্দরভাবে কাটানো, এটাই ইচ্ছা। যাই হোক, লোপামুদ্র মিত্রর একটা খুব সুন্দর গান শুনবো, গান শুনে ফিরে এসে তারপর আপনার সঙ্গে কথা হবে। অবশ্য তারপরে একখানা ছোট্ট স্পট ব্রেক আছে, বিজ্ঞাপন ব্রেক আছে, তারপরে আবার চলে আসবো, কোথাও যাবেন না। শুনছেন আপনি নমস্কার কলকাতা আমার সঙ্গে, মানে মহু।

0: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননিগোপাল দাস।
1: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
2: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
3: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
4: ইয়েস এক্স্যাক্টলি, দিনের ডায়েরি। ডায়েরি খুলে আমি চলে এসেছি, ডায়েরির পাতা আমি ওপেন করে ফেলেছি। আর ডায়েরির পাতা ওপেন করে আমি যেটা পেলাম সেটা হচ্ছে যে আজকের যে দিনটা, আজকের দিনটা কি, আজকে হচ্ছে 29 আগস্ট, 29th of August 2026। আজকে যেটা সব থেকে বলার বিষয় সেটা হচ্ছে আজকে কিন্তু ন্যাশনাল স্পোর্টস ডে। আজকে কিন্তু জাতীয় খেলা দিবস। তো আজকে 29শে অগস্ট সেটা তো একটা কথা বটেই, কিন্তু তার আগে যেটা কথা সেটা হচ্ছে আজকে বাংলায় কী তারিখ। আজকে হচ্ছে 11ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকে শনিবার সকাল 9:57 পর্যন্ত প্রতিপদ তিথি থাকবে, কৃষ্ণা প্রতিপদ। কিন্তু তারপর কিন্তু দ্বিতীয়া, কালকে পূর্ণিমা গিয়েছে, মানে কালকে তো আমরা সব রাখি ঠাকি পরানো হয়েছে। রাখি ঠাকি কেন এরকমভাবে বললাম, কারণ যে ভাই বোনের দুষ্টু মিষ্টি সম্পর্ক, আজকাল তো আবার বোনেরাও একে অপরকে রাখি পরায়। আমার মানে নিজস্ব কোনো ভাই ছিল না, আমার পিস্তুতো ভাইরা ছিল, তারপরে এমনি যাততো ঘুরতো দূর সম্পর্কে নানা রকম ভাইটাই ছিল, কিন্তু আমার এক বোন ছিল, সেও আমার খুড়তুতো বোন। আমি নিজে সিঙ্গেল চাইল্ড যদিও, তো আমার সেই খুড়তুতো বোনের সঙ্গে আমার খুব ভাব ভালোবাসা। তাকে আমি একদম মানে রেগুলার প্রত্যেক বছর রাখি পড়াতাম এবং সেও আমাকে রাখি পড়াতো। তো সেই ব্যাপারটা দেখছি এখন ভীষণভাবে চলছে আর কি, মানে রাখি পরানোর তো খুব ইচ্ছা, নিতান্তই ঠাকুর দেবতাকে রাখি পরানোর পাশাপাশি নিজের দাদু ঠাকুরদাকে রাখি পরানো, বন্ধুদেরকে রাখি পরানো, কোনো প্রিয় কাউকে যাকে আমি ভাই বা দাদা ভাবছি তাকে রাখি পরানো, নিজের ভাই বোনের রাখি পরানোর ব্যাপারটা তো রয়েছে। সেটা অবশ্য কালকে চলে গিয়েছে, যাই হোক আজকে অবশ্য সেই দিনটা নয়। কেন প্রসঙ্গটা আসলো, কারণ প্রসঙ্গটা আসলো কালকে সকালবেলা ওই রাখি পূর্ণিমাটা ছিল তাই, এবং তারপরে প্রতিপদ, সেই প্রতিপদটা আজকে 9:57 ছেড়ে গিয়ে লেগে যাবে দ্বিতীয়া তিথি 11ই ভাদ্র 1433। এবার আমি চলে এসেছি 29th অগস্টে। তো কেন আজকের ন্যাশনাল স্পোর্টস ডে সেটাও জানতে হবে। তার কারণ হচ্ছে মেজর ধ্যানচাঁদ, তার কথা আমরা জানি, তার নাম আমরা শুনেছি, সবাই শুনেছি। তিনি কে? তিনি ছিলেন, তিনি অবশ্যই ছিলেন একজন বিখ্যাত খেলোয়াড়, প্রখ্যাত খেলোয়াড় ফিল্ড হকিতে, এবং তিনি ছিলেন ক্যাপ্টেন ইন্ডিয়ান ফিল্ড হকিতে, তিনি ছিলেন ক্যাপ্টেন। তো মেজর ধ্যানচাঁদ, তার হচ্ছে আজকে জন্মদিন, 29শে আগস্ট 1905 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল। এবং তিনি কিন্তু অলিম্পিকে 3টে গোল্ড মেডেল জিতেছিলেন, এবং তার মধ্যে ছিল 1928-এর অ্যামস্টারডাম অলিম্পিক্স, লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স যেটা হয়েছিল 1932-তে, এবং বার্লিন অলিম্পিক্স 1936-এ। দেখুন পরপর 3 বছর, মানে হ্যাট্রিক, 1928, 1932, 1936, এবং তারপর থেকে কিন্তু তার এই জন্মের তারিখটা অর্থাৎ 29শে অগস্ট আজকের দিনটা, আজকের দিনটা ন্যাশনাল স্পোর্টস ডে হিসেবে আমাদের দেশে পালন করা হয়। এবং তাকে হকির ম্যাজিশিয়ান বলা হয়, তিনি 1000টারও বেশি গোল করেছেন এবং প্রচুর খেলেছেন। তিনি পদ্মভূষণ পেয়েছেন, যিনি কিনা হচ্ছে আমাদের আমাদের দেশের একটা ভীষণ প্রেস্টিজিয়াস সিভিলিয়ান অনার, বুঝতেই পারছেন, পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন 1956-তে। এছাড়াও তিনি তারপরে স্পোর্টস মিনিস্টার যিনি সেই সময় ছিলেন, তিনিও কিন্তু তাকে আলাদা করে বিশেষ সম্মান দেওয়ার কথা বলেছিলেন, এবং তাকে কিন্তু সেই সম্মান দেওয়া হয়েছে 1956 সালে, যেটা বললাম পদ্মভূষণ। যাই হোক, আজ হচ্ছে সেই মেজর ধ্যানচাঁদের জন্মদিন। এছাড়াও আজকে হচ্ছে জীবরাজ নারায়ণ মেহতার জন্মদিন, তার জন্ম হয়েছিল 1929শে অগস্ট 1887 সালে, মানে আমি 1905-এর কাছে গিয়েছিলাম, 1987-তে চলে গেছি। তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন ইন্ডিয়ান ফিজিশিয়ান, এবং তিনি ছিলেন গুজরাটের প্রথম চিফ মিনিস্টার জীবরাজ নারায়ণ মেহতা, তারও আজকে জন্মদিন। এছাড়াও আরও একজন সায়েন্টিস্ট, আরও একজন বৈজ্ঞানিকের আজকে জন্মদিন। তিনি হচ্ছেন কে রাধাকৃষ্ণন। তিনি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের চেয়ারম্যান পদে ছিলেন এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেক্রেটারি অফ দ্য ডিপার্টমেন্ট অফ স্পেস এই পদেও তিনি ছিলেন। চেয়ারম্যানের কথা তো বললামই। তো মানে স্পেস রিসার্চ এটা নিয়ে কিন্তু বড় অবদান রয়েছে ডক্টর রাধাকৃষ্ণনের। তো এই সমস্ত ব্যক্তিত্বদের আজ হচ্ছে জন্মদিন। এছাড়াও কিন্তু আজকের দিনে কিন্তু অনেক রকম ঘটনা রয়েছে, সেগুলো কি এবার সেগুলো একটু বলি। সেটা হচ্ছে মেজর ধ্যানচাঁদের কথা তো আমি বললামই, এলাহাবাদে তার জন্ম হয়েছিল। এছাড়াও মাধব শ্রীহারি আনে, তিনি একজন প্রমিনেন্ট ফ্রিডম ফাইটার ছিলেন, তিনি একজন এডুকেশনিস্ট ছিলেন। লোকমান্য তিলকের থেকে তিনি ভীষণ ইনফ্লুয়েন্স ছিলেন, তারও আজকের জন্মদিন। 1880 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ হেগড়ে, যিনি ছিলেন ফর্মার চিফ মিনিস্টার অফ কর্ণাটকা, তার জন্মদিনে আজকে 1926। সমস্ত জন্মদিনগুলোই আর কি জানাচ্ছি আমি আপনাদের। এছাড়াও আর একটা বলি, সেটা হচ্ছে ব্রিটিশ সায়েন্টিস্ট মাইকেল ফ্যারাডে, তিনি কিন্তু আজকেরই দিনে 29th অফ অগস্ট ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, যেটা এই ব্যাপারটাকে তিনি আবিষ্কার করেছিলেন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ফ্যারাডের কথা যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা যারা করেছে তাদের স্কুলেও তো মাইকেল ফ্যারাডের কথা বলা হয়, আমরা সবাই জানি। এছাড়াও কম্বাশন ইঞ্জিন মোটরসাইকেল, সেটা কিন্তু আজকে দিনে পেটেন্টেড হয়েছিল এবং সেই পেটেন্ট নিয়েছিলেন গটিলিয়েব ড্যামিয়ার 1885-এ, কম্বাশন ইঞ্জিন মোটরসাইকেল। তো মানে পৃথিবীর প্রথম কম্বাশন ইঞ্জিন মোটরসাইকেল আর কি, যেটা বলা যায় মানে মোটরসাইকেলের ঠাকুরদা, এখন যেসব বাইকগুলো আমরা দেখি তার পেটেন্ট নেওয়া হয়েছিল 1885-এ, ড্যামিয়ার করেছিলেন সেই পেটেন্টের কাজ। তো এই হচ্ছে আজকের মোটামুটি দিনের ডায়েরি। ডায়েরির পাতা উল্টে তো বেশ অনেক কিছুই পেলাম, অন্য অন্য রকম জিনিসপত্র পেলাম, এবং হ্যাঁ আজকে ন্যাশনাল স্পোর্টস ডে সেই কথাটাও জানলাম। তো এবার আপনার কাছে আজকের দিনটা 29th অফ অগস্ট যদি কোনো বিশেষ দিন হয় কোনো বিশেষভাবে স্মরণে রাখার জন্য, তার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। অনেক রকম কারণেই তো বিশেষ হয়ে ওঠে আমাদের কাছে দিন, সেটা জন্মদিন হতে পারে, সেটা আপনার কাছে প্রথম ইন্টারভিউ কল আসার দিন হতে পারে, বা হয়তো আপনার কাছে কোনো দুঃখেরও কোনো দিন হতে পারে। সেটাও যদি হয়ে থাকে তাহলে বলবো সেই সময়টাও পেরিয়ে গেছে, তার ঊর্ধ্বে আপনাকে উঠে আসতে হবে। তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা আপনার ভালো হোক, ভালো কাটুক, খুব ভালো হোক। না না না না না, গরীর কাটা বলছে সবে 7:23, অনেকটা সময় রয়েছে এবং অনেকটা অনেকটা কথা বলে ফেলেছি। এবার একটা গান শুনতেই হচ্ছে, সেই গানটা শুনে আমি কিন্তু চলে আসবো, তাই স্টে টিউনড। মৌমার সঙ্গে শুনছেন আপনি নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: ইয়েস ইয়েস ইয়েস, নমস্কার কলকাতা শুনছেন আপনি। ঘড়ির কাঁটা বলছে 7:30, না 7:30 হতে আর কত সেকেন্ড বাকি আছে, রয়েছে এই জাস্ট 45 সেকেন্ড মতন বাকি রয়েছে, এক্স্যাক্টলি 7:30 হতে, এখন 7:29 হয়ে এগোচ্ছে সময়। তো আমার খুব মজা লাগে নমস্কার কলকাতা করতে বসলে। নমস্কার কলকাতার আগে থেকেই অবশ্য থাকি, ভোরাই থেকেই থাকি, ভোরাইয়েরও আগে অফিস চলে আসতে হয়, তার কারণ তার আগে সমস্ত কিছু গোছানোর ব্যাপার রয়েছে, এবং একটু আগে এসে তো স্টুডিওতে বসে একটু ওয়ার্ম আপ করার একটা ব্যাপার থাকে। তো যাই হোক, একদম প্রথম থেকেই, মানে অনেক সময় ভোরাই চলছে সেই সময় থেকে, বা নমস্কার কলকাতা সবে শুরু করেছি সেই সময় থেকে, দিদি গান মিলান্তি, দিদি গান মিলান্তি, গান মিলান্তির প্রচুর রিকোয়েস্ট আসে। হ্যাঁ, এবার কয়েকটা কথা বলার, অনেকে অনেক অনেক পুরনো গান শুনতে চান, অনেক পুরনো মানে ভীষণ পুরনো গান, সেই গানগুলো খুব প্রিয় গান, ভালো লাগার গান, আমি জানি, আমি বুঝতে পারছি। কিন্তু সেই গান কিন্তু আমরা FM রেইনবোতে বাজাই তখনই যদি সেটা কোনো একটা নির্দিষ্ট ডেডিকেটেড প্রোগ্রাম হয়। তো তো FM রেইনবোতে কন্টেম্পোরারি গানই বাজানো হয়, 90s থেকে শুরু করে, 90 দশকের সময় থেকে শুরু করে আমরা গান বাজাই। এবং FM রেইনবোতে যদি আমরা পুরনো গানের কোনো অনুষ্ঠান করি, সেটা যদি কোনো স্পেসিফিক অনুষ্ঠান হয়, তবেই কিন্তু সেই পুরনো গান বাজানো হবে, নচেত নয়। মানে 90-এর আগে, 1990 সালের আগের গান যদি আপনি

0: 90 বা 91 সালের আগের গান যদি আপনি শুনতে চান, তাহলে কিন্তু সেটা, সেই রিকোয়েস্টটা কিন্তু আমি নিতে পারবো না। আই এম ভেরি সরি ফর দ্যাট। তো আপনি মোটামুটি সেই সময়ের থেকে শুরু করে কন্টেম্পোরারি, স্পেসিফিক্যালি আপনি এই সময়ের মানে সমসাময়িক যে কোনো গান যদি আপনি শুনতে চাইতে চান, এবং সেটা যদি আমাদের মানে আমার শোনানোর মতন হয়, আমি ডেফিনেটলি আমি শুনিয়ে দেবো। তো হ্যাঁ, যেটা আমার বক্তব্য, অ্যানাউন্সমেন্ট দেওয়ার আগেই অনেকে পাঠিয়ে দিয়েছেন, গান মিলান্তির জন্য আমার নাম্বারটা একদম খোলা রয়েছে, 9909365992 খোলা রয়েছে। আপনার যদি কোনো পছন্দের গান থাকে সেটা আপনি বলতে পারেন, আমাকে বলে দিন, টপারটপ বলে দিন। যেটা কথা সেটা হচ্ছে যে প্রত্যেক ঘন্টায় কিন্তু ম্যাক্সিমাম দুটো গান বাজাবো, আমি একটা গানও বাজাতে পারি বা ম্যাক্সিমাম দুটো গান বাজাবো। তো রিকোয়েস্ট আপনি সেই অনুযায়ী প্লিজ পাঠাবেন। আর হ্যাঁ, এবার যেটা কথা, নমস্কার কলকাতাতে আমরা কলকাতার খবর বলবো, কলকাতার চারপাশের জিনিসপত্রে যা হচ্ছে, যা ঘটনা ঘটছে সেটা নিয়ে কথা বলবো, সেটা তো বলা বাহুল্য। মেট্রোর অনেক রকম লাইন, মেট্রোর ব্লু লাইন আর গ্রিন লাইনটা আমরা পেয়েছি। ব্লু লাইন কোনটা? যেটা কিনা আমরা একদম প্রথম থেকে দেখে আসছি, মানে নর্থ সাউথের যে লাইন, এবং ইস্ট ওয়েস্ট যেটা নতুন লাইনটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে গ্রিন লাইন তৈরি করা হয়েছে। পিঙ্ক লাইনের জন্য কিন্তু অনুমোদন পাওয়া হচ্ছে। এবার পিঙ্ক লাইন কোনটা সেটা প্রশ্ন, বলে দিচ্ছি, পিঙ্ক লাইন হচ্ছে বরানগর থেকে ব্যারাকপুর। মেট্রোর এক্সটেনশনের কাজ চলছে, বিভিন্ন দিকে এক্সটেনশন হচ্ছে, এয়ারপোর্টকে জুড়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে, নোয়াপাড়ার পরেও অনেকটা এগিয়ে গিয়েছে সেটা প্রবাবলি, আই এম নট শিওর, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, বোধ হয় পার্পল লাইন বা যাই না, তো সেই সেইখানটাও এগিয়ে গিয়েছে। বাট পিঙ্ক লাইনের জন্য কিন্তু অনুমোদন পাওয়া গেল, বরানগর থেকে ব্যারাকপুর যেটা চলবে, এবং বিজিনগর রোড বরানগর ব্যারাকপুর মেট্রোর জন্য সেই এনওসিটা কিন্তু পেয়ে যাওয়া গেছে। তো করিডোর যেটা তৈরি হচ্ছে, পিঙ্ক লাইনের যে করিডোর যেটা, সেটা হচ্ছে 12.2 কিলোমিটার তার দৈর্ঘ্য, এবং বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত থাকবে 10টা স্টেশন থাকবে। কী কী স্টেশন থাকবে মানে এখনও পর্যন্ত প্রস্তাবিত যা যা আছে সেগুলো একটু আমি বলে দিচ্ছি। বরানগর তো অবশ্যই, কামারহাটি, আগরপাড়া, পানিহাটি, সোদপুর, খড়দা, টাটা গেট, টিটাগড়, তালপুকুর, ব্যারাকপুর, এই হচ্ছে 10টা স্টেশন। তার মানে হ্যাঁ, এবার আপনাকে আর শিয়ালদা থেকে লোকাল ট্রেনটা ধরেই যে ব্যারাকপুর যেতে হবে এরকম কোনো কথা নেই। হ্যাঁ, আপনি কোথা থেকে যাচ্ছেন দ্যাট ম্যাটার্স, আপনার বাড়ি শিয়ালদার কাছাকাছি হলে আপনি ডেফিনেটলি একটা ট্রেন নিয়ে ধরবেন, আপনি নিশ্চয়ই বরানগর থেকে ঘুরে ঘুরে যাবেন না, কিন্তু ওই পাশে যারা থাকছেন তাদের জন্য কিন্তু বেশ সুবিধা হয়ে গেল। আর সবথেকে বড় যেটা কথা জানেন তো, বিটি রোডের নিচে কিন্তু পলতা জল প্রকল্পের 6টা গুরুত্বপূর্ণ পাইপলাইন রয়েছে, সুতরাং সেই লাইনগুলো সুরক্ষা রেখে কাজ করা এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যে তো এয়ারপোর্ট এরিয়া মেট্রোর কাজের জন্য নানা রকমভাবে যানজট হচ্ছে, জল হচ্ছে, কিন্তু তারপরে আবার সরেও যাচ্ছে, কাজ কিন্তু খুব সুন্দর দ্রুত গতিতে যাচ্ছে ওই পথে। মোটামুটি আমাকে, মোটামুটি না, আমাকে ইনফ্যাক্ট রেগুলার বেসিসেই যাওয়া আসা করতে হয় আমার কাজের জন্য। তো মানুষের সুবিধা, মানুষের যাওয়া আসাটা সহজ হয়ে যাওয়া, সেটাই তো উদ্দেশ্য, সেটা কিন্তু অবশ্যই হবে। বিডি রোডের ওপর যে প্রচণ্ড প্রবলভাবে যে জ্যামটা হয়, সেই জ্যামটা কমে যাবে। যারা ওই বিডি রোডের লাল আলো খেয়েছেন একবার তারা অবশ্যই জানেন। তো গণপরিবহন ব্যবস্থা যাতে আরও নিরাপদ হয়, আরও সুন্দর হয়, এটা আমরা সবাই চাই, এবং সেটার জন্যই, যাতে কাজটা আরও সুন্দরভাবে আরও স্মুথলি এগিয়ে যায়, সেটা তো অবশ্যই চাই। যাই হোক, গান মিলান্তির কথা বলেছিলাম আমার এই বকবকানির শুরুতে, গান মিলান্তির একটা গান শুনবো। এই গানটা কে শুনতে চেয়েছেন? এই গানটা শুনতে চেয়েছেন সুভাষ দা, সুভাষ চক্রবর্তী, উত্তর বাবালি থেকে। তো সুভাষ দার জন্য রইল গান মিলান্তি।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: একটা গানমিলান্তির গান শুনলাম, এবার আরও একটা গানমিলান্তির গান শুনবো। এই গানটা শুনতে চেয়েছেন সোমনাথ ঘোষ দমদম থেকে। সেই গানটা শুনে এসে একেবারে কথা বলতে আসছি, কোথাও যাচ্ছেন না, শুনছেন নমস্কার কলকাতা মহার সঙ্গে।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

আচ্ছা, এই গানটা শুনতে চেয়েছিলেন শিবু শ্যাম, দুর্গাপুর স্টেশন বাজার, পশ্চিম বর্ধমান থেকে। বলিদান ছবির গান কুমার শানু গাইছেন। তো শিবু শ্যাম দুর্গাপুর থেকে আপনার জন্য এই গানটা রইল।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM Rainbow তে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: নমস্কার কলকাতাতে ফিরে চলে এসেছি, গান মিলান্তির পরপর দুখানা গান শুনে ফেলেছি। আর সোমনাথ দা, তোমার গানটা আমি শোনাবো, শোনাবো একটু পরে শোনাবো। যাই হোক, তো গানে কিন্তু যদিও বলা হচ্ছিল মানুষ তো আর মানুষ নেই, কিন্তু হ্যাঁ, এটা এটা এটাও কি এটাও কিন্তু একটা কথা যে সত্যি কি আমাদের চারপাশে যা হচ্ছে সেগুলো, যা কিছু ভালো হচ্ছে সেগুলো কি মানুষ করছে না? মানুষ অবশ্যই করছে। এই যে নেপালের যে ভয়াবহ অবস্থা, সেটা সত্যি করে আর হয়তো আলাদা করে বলার কিছু নেই, সেটার জন্য সকলের সমবেদনা, সেটার জন্য সবারই বোধ হয় মানে ওই এক মিনিট নিরবতা পালন, এটা এটা এটা হয়তো আমরা দূর থেকে করতে পারি, আমার প্রাণের যেটা আকুতি সেটা জানানোর জন্য, সেটা বোঝানোর জন্য। কিন্তু হ্যাঁ, ওখানে কিন্তু রেস্কিউ কাজ চলছে, যারা করছেন তারা কিন্তু নিজের প্রাণের ঝুঁকি নিয়ে করছেন। এবং এই যে ভয়ঙ্কর যে গ্লেশিয়ার, সেটা কোলাপস হয়েছে, প্রচুর প্রচুর মানুষ হারিয়ে গিয়েছেন, তাদেরকে, তাদের মধ্যে বেশ কয়েকজনকে আবার তাদেরকে আর সেইভাবে পাওয়া যাচ্ছে না, তাদেরকে তো আর সজ্ঞানে পাওয়া যাচ্ছে না, অনেককে রেস্কিউ করা হয়েছে তার মধ্যেও। কিন্তু যারা করছেন সেই কাজটা, আমি সেই রেস্কিউ টিমটার কথা বলছি, তারা মানুষ, তারা কিন্তু নিজেদের প্রাণের ঝুঁকি নিয়েই কাজটা করছেন। তো মানুষ মানুষেরই জন্য, জীবন জীবনেরই জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? হ্যাঁ, অবশ্যই পেতে পারে, সেই জিনিসগুলোই লুকিয়ে লুকিয়ে থাকে আর কি কোথাও কোথাও। ওই যে একটা কথা আছে না, সিম্প্যাথি, সিম্প্যাথি থেকেও না, এমপ্যাথি বলে আরও একটা কথা রয়েছে, জানেন নিশ্চয়ই আপনি, সেটা আলাদা করে বলে দেওয়ার কিছু নেই। এমপ্যাথি যেটা, সেটা হচ্ছে অন্যের যেটা দুঃখ কষ্ট, অন্যের যেটা বক্তব্য, সেটা সেটা নিজের জন্য ফিল করা, নিজের জায়গায় ফিল করা। এবং অনেক সময় বলা হয় যে এই জিনিসটা, সেম ব্যাপারটা যদি তোমার সঙ্গে ঘটতো, হ্যাঁ একই রকম ঘটনা প্রবাহ একটু হয়তো এদিক ওদিক হয়েছে, এরকম ঘটনা বহু মানুষের সঙ্গে একই ধরনের ঘটনা ঘটেছে, তারা ভীষণভাবে বুঝতে পারেন, তারা ভীষণভাবে ফিল করতে পারেন। কিন্তু তার ছাড়াও তো মানুষের মধ্যে, মানুষ কেন মানুষ, তার তো মান এবং

মুহূর্ত দুটোই রয়েছে সেই জন্য, তাই না? যাই হোক, ভালো থাকাটা আমাদের উদ্দেশ্য, সবার ভালো করাটা আমাদের উদ্দেশ্য, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা। যাই হোক, ঘুরির কাটা বলছে 7:45 আর নমস্কার কলকাতায়। সকাল সকাল আমার কাজ হচ্ছে আপনাদেরকে অনেকগুলো সুন্দর সুন্দর গান শোনানো, সেই সব সুন্দর সুন্দর গান আমি শোনাচ্ছি পর পর পর। আপাতত আরও একটা গান অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষাল গাইবেন, সেই গানটা শুনে ফিরে এসে তারপর কথা হবে, তাই স্টে টিউনড। মহুয়ার সঙ্গে শুনছেন আজকে নমস্কার কলকাতা।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: পরপর বেশ কয়েকদিন বেশ প্রবল প্রবল রকম গরম পড়েছিল, মনেই হচ্ছিল না যে বর্ষাকাল পড়েছে, কিন্তু তারপর একটু কালকে বৃষ্টি বাদল হয়েছিল, কি খবর আমি জানি না। তবে আপাতত শান আর অন্বেষা কিন্তু একটু মেকে ডেকে নিয়ে এসেছিল আমাদের 107 FM রেইনবোতে। যাই হোক, হাওয়া অফিসের হালচালের খবর আমি দেব একটু পরে। ঘড়ির কাঁটা বলছে জাস্ট 7:57 বাজে। একটা গান শুনবো, গান শুনতে শুনতে চলে যাবো, যেটা করবো সেটা হচ্ছে চলে যাবো ডাইরেক্টলি ওই ঘন্টায়। তার আগে অবশ্য একটা নিউজ ব্রেক রয়েছে, তারপর আমি চলে আসবো আবার 8 বেজে গেলে, আর তখন হাফ অফিসের হালচাল একদম ডিরেক্টলি নিয়ে চলে আসবো। আপাতত দেবায়ন ব্যানার্জির একটা গান শুনতে শুনতে চলে যাচ্ছি ওই ঘন্টায়। কোথায় আপনি যাবেন না, যাওয়ার কোনো কারণও নেই, সঙ্গে থাকবেন আমারই, কারণ মহুয়ার সঙ্গে শুনছেন না যে নমস্কার কলকাতা।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। বিদেশ মন্ত্রক জানিয়েছে এখনও পর্যন্ত 84 জন ভারতীয়কে নেপালের হরপাবান বিপর্যয় থেকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নেপালের ত্রিশুলি ওয়ান প্রকল্পের 63 জন শ্রমিক রয়েছেন, তামিলনাড়ু থেকে রয়েছেন 21 জন, 320 জন ভারতীয় এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন বলে বিদেশ মন্ত্রক সূত্রে খবর। নেপালে বিধ্বংসী হরপাবানে নিখোঁজ পশ্চিমবঙ্গের বাসিন্দাদের সন্ধানে প্রতিনিধি দল পাঠাতে রাজ্য সরকার কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের কাছে অনুমতি চেয়েছে। অনুমতি মিললেই একজন মন্ত্রী, একজন বিধায়ক, আইজি পদমর্যাদার এক পুলিশ আধিকারিক এবং এক সিনিয়র IAS আধিকারিককে নিয়ে একটি প্রতিনিধি দল কাঠমান্ডু পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 2 দিনের মধ্য এশিয়ার উজবেকিস্তান সফর শুরু করবেন। এটি হবে উজবেকিস্তানে প্রধানমন্ত্রীর 4th সফর। সফরকালে তাশখন্দে প্রধানমন্ত্রী উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাফকাত মির্জিয়োয়েভের সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠকে মিলিত হবেন। রাজ্যপাল RN রবি বিকশিত ভারতের লক্ষ্যে চিকিৎসকদের নতুন চিন্তাভাবনা পাথেয় করে আধুনিক উন্নত প্রযুক্তি ব্যবহার ও গবেষণার মধ্য দিয়ে চিকিৎসা ক্ষেত্রকে সমৃদ্ধ করা

0: করার আহ্বান জানিয়েছেন। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে গতকাল অ্যাসোসিয়েশন অফ মিনিমাল অ্যাক্সেস সার্জেন্স অফ ইন্ডিয়ার 21তম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন তিনি। সরকার জানিয়েছে দেশে চিনির যোগান পর্যাপ্ত রয়েছে, সেই সঙ্গে চিনির ঘাটতি পূরণে একটি সঠিক দাম, চিনির সরবরাহ বাড়াতে পারে সব রকমের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে সরকার। ভোগ্যপণ্য বিষয়ক মন্ত্রক সূত্রে জানা গেছে, মিল থেকে বেরোনো চিনির দাম 20% কমেছে। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের আজ 121তম জন্মবার্ষিকী। এই দিনটি জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হয়। হকি বেঙ্গলের উদ্যোগে আজ কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপস্থিত থাকবেন অলিম্পিয়ান গুরবক্স সিং, ক্রীড়ামন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাঁ সহ বিশিষ্ট ব্যক্তিরা। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের উপর তৈরি ঘূর্ণাবর্ত আজকের মধ্যে ঘনীভূত হয়ে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলের উপর নিম্নচাপ এলাকায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজ্যের উপর দিয়ে বিস্তৃত হয়েছে মৌসুমি অক্ষরেখা। এই দুই কারণে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। এই মুহূর্তের খবর শেষ হলো।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: হাওয়া অফিসের হালচাল, হালচাল।
2: হ্যাঁ, একেবারে হাওয়া অফিসের হাল হাকিকাতের খবর নিয়ে আমি চলে এসেছি, মানে যাকে বলে হাওয়া অফিসের হাঁড়ির খবর, কারণ এই খবরটা একদম হাতে গরম খবর আমার কাছে চলে এসেছে হাওয়া অফিসের কাছ থেকে ইমেল মারফত। তো ব্যাপারটা কি, ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে আগামী 24 ঘন্টা কিন্তু মূলত মেঘলা আকাশ থাকবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি হওয়ার একটুখানি মেঘটেক ডাকবে, এরকম একখানা সিচুয়েশন হবে। তো বৃষ্টির কিন্তু বেশ ভালো রকম একটা চান্স আছে ফর নেক্সট 24 আওয়ার্স। গত 24 ঘন্টার দিকে যদি তাকাই, হ্যাঁ সেদিকে তাকাবো, অবশ্যই তাকাবো। কিন্তু তার আগে আর একটা জিনিস বলতে হবে, আগামী 24 ঘন্টায় মানে মোটামুটি আজকে সারাদিনটা যে টেম্পারেচারটা যেটা থাকবে সেটা হচ্ছে 32 আর 27। হ্যাঁ, সব থেকে বেশি 32, সব থেকে কম 27। এবার আসি গত 24 ঘন্টায়। কেন বলতে শুরু করেছিলাম, তার কারণ গত 24 ঘন্টাতেও মোটামুটি এই একই টেম্পারেচার ছিল, 32-27। মানে একটা সুন্দর খেলা, 5 ডিগ্রির জাস্ট এদিক ওদিক, কিন্তু প্রচণ্ড গরম। 27 ডিগ্রি সেলসিয়াসে আপনার কীরকম লাগে সেটা আপনি জানেন, কিন্তু তার সঙ্গে যদি দোসর হয় আপেক্ষিক আর্দ্রতার 94%, তাহলে কীরকম লাগে সেটা আপনি জানেন নিশ্চয়ই। তো এই ব্যাপারটাই ছিল কালকে, এই কম্বিনেশানটাই ছিল। ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস, যেটা কিনা স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি কম, বুঝতেই পারছেন কইটুকুনি কম। মিনিমাম টেম্পারেচার ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, যেটা কি না 0.6 ডিগ্রি বেশি, একটুখানি বেশি। তো ওই একটুখানি কম আর একটুখানি বেশি হয়ে ওই 32 আর 27 ব্যাপারটা দাঁড়িয়েছে। কিন্তু ফিলস লাইক যে একটা যেটা হয় না, যে কিন্তু 32 মনে হচ্ছে না, আরও বেশি মনে হচ্ছে। সেই ফিলস লাইকের জন্য যার দায়িত্ব তিনি হচ্ছেন শ্রীমান শ্রী শ্রী আপেক্ষিক আর্দ্রতা। তো তার সর্বোচ্চ পরিমাণ ছিল 94%, যেটা আমি একটু আগে বলছিলাম। সর্বনিম্ন হচ্ছে 69% এবং বৃষ্টি কিন্তু হয়েছে, 7.0 মিলিমিটার বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায়। আগামী 24 ঘন্টাতেও বৃষ্টি হওয়ার একখানা চান্স রয়েছে এবং বেশ ভালো রকম গরম ছিল। কিছু কিছু জায়গায় ছিটিপুটি বৃষ্টি হলেও মানে মোটেও বৃষ্টির একটা রেশ পাওয়া যাচ্ছিল না। তারপরে গতকালের বৃষ্টি একটুখানি স্বস্তি তো অবশ্যই দিয়েছে, কিন্তু গরমটা কিন্তু রয়ে গিয়েছে। আচ্ছা, একটা খুব ইম্পর্ট্যান্ট কথা আমার বলা দরকার, সেটা হচ্ছে যে 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে থেকে শুরু করে প্রায় 45 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হতে পারে এরকম একটা কিন্তু বেশ জলো বাতাস, স্কুয়ালি উইন্ড, এরকম কিন্তু একটা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বুঝতেই পারছেন 35-45 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টা এরকম বেগে বইবে হাওয়া। সেটা হচ্ছে যে বে অফ বেঙ্গলের আমাদের গাঙ্গেয় যে মহাসাগর, সে তার উত্তর ভাগে, নর্থ অফ বে অফ বেঙ্গল সেখানে, এবং সেইটার জন্য এফেক্টেড হবে কোন কোন জায়গা, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বাংলাদেশের সমস্ত যে উপকূলবর্তী অঞ্চল এবং বে অফ বেঙ্গলের নর্দার্ন অংশ, যেটা বে অফ বেঙ্গলের নর্দার্ন অংশ যেটা সেইখানে। সুতরাং সেখানে কিন্তু যারা মৎস্যজীবী তাদেরকে যেতে কিন্তু মানা করা হচ্ছে, বা সমুদ্রের ধারেও যদি আপনি বেড়াতে গিয়ে থাকেন, না সেই ভুলটা আপনি একদম করবেন না। যদি আপনার হোটেলে সুইমিং পুল থাকে সেখানেই মোটামুটি আঁশ মিটিয়ে নিন, আজকাল সেখানে অনেকেই আঁশ মিটিয়ে নেয়, সুতরাং একদম চিন্তা করার কোনো কারণ নেই। সমুদ্রের দিকে, সমুদ্রের কাছাকাছি যাওয়ার কিন্তু খুব একটা মানে যা গেলে সেটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না, সেটাই কিন্তু আমাকে হাওয়া অফিস বলছে, সেটা আমি সকাল সকাল আপনাদের জানিয়েও দিলাম। তো এই সিচুয়েশনটা কিন্তু 29 থেকে 31, মানে আজকাল পরশু 3 দিন থাকবে। সুতরাং জলো হাওয়া, ঝোড়ো হাওয়া, তার সঙ্গে নিম্নচাপ তৈরির একটা তো সম্ভাবনা আছে, সম্ভাবনা না নিম্নচাপ তৈরি হয়েছে মোটামুটি। সুতরাং সব মিলিয়ে একটা বেশ কি ওয়েদার যে হবে। সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকাটা খুব ইম্পর্টেন্ট, তো বেটার লেট দ্যান নেভার, সাবধানে থাকুন। যাই হোক, এই ছিল আজকের হাওয়া অফিসের হালচাল।
0: হাওয়া অফিসের হালচাল, হালচাল।
2: কিন্তু মৌমা কোথাও যাচ্ছে না, যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আপাতত। আপনি যাই বায়না করুন না কেন আজকে বিকেলবেলা বেড়াতে যাওয়ার, যদি বায়না করেন আপনি যেতেই পারেন, কিন্তু তার সঙ্গে আপনাকে আপনার ঠিকঠাক জুতো, ঠিকঠাক ছাতা, ছাতাটা বাড়িতে ভুলে গেলাম করলে হবে না, বাড়ির কুচো কাঁচাটাকে যদি সঙ্গে নিয়ে বেরোন কেনাকাটা করবার জন্য, যেটা আস্তে আস্তে মানুষজন শুরু করছে, সেও যদি বায়না করে তার জন্য রেনকোটটা অবশ্যই নিয়ে যাবেন। বায়না বিলাসী যে কেউ হতে পারে, কিন্তু সেই বায়নার জন্য কিন্তু যাতে জ্বর টর হয়ে যায় সেটা তো মোটেও কাম্য নয়। শাহনা বাজপাই, সমন্ত সিনহা আপাতত আপনাদের জন্য গানটা শুনে ফিরে আসছি।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। গান মিলান্তি, গান মিলান্তি,
1: ইয়েস, গান মিলান্তি ওয়ান্স अगेन এন্ড হিয়ার ইউ গো। দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ দাদা ভাই আপনার জন্য আপনার পছন্দের গানটা এবার চলে আসছে।

0: হ্যাঁ, আবারও ফিরে চলে এসেছি 107 FM রেইনবোর এই মাইক্রোফোনের সামনে, যেখানে কিনা আমি গল্প করতে পারবো এবার আপনাদের সঙ্গে। কোথায়? শুধুমাত্র এখানে
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
0: ইয়েস রাইট, অ্যাবসলিউটলি রাইট। নমস্কার কলকাতায় গল্প আড্ডা দেওয়ার টাইম চলে এসেছে। 9903653992 কিন্তু খোলা রয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে কিসে, কিসে কি কথায় আড্ডাটা চলবে? আড্ডাটা চলবে এই বিষয়ে, আজকে হচ্ছে ন্যাশনাল স্পোর্টস ডে, জাতীয় খেলা দিবস। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খেলাধুলার মাঠ থেকে একেবারে জীবনের মাঠের গল্প। আমাদের জীবনের যে খেলাটা, জীবনের যে আনন্দটা, এই খেলায় অবশ্যই আনন্দ রয়েছে, তো সেটা নিয়ে আজকে গল্প করবে। আমার প্রশ্ন হচ্ছে, আপনার জীবন যদি একটা ফুটবল বা ক্রিকেট ম্যাচ হয় তাহলে আপনি কোন পজিশনে খেলছেন? আপনি কি একজন গোলকিপার? আপনি সবাইকে সামলাচ্ছেন কিন্তু নিজেই গোলটা খেয়ে যাচ্ছেন, মানে গোলকিপারকে তো গোলটা আটকাতে হয় কিন্তু দুম দাম করে বলগুলো তো নিজের গায়েই লাগে, যাই হোক। নাকি আপনি হচ্ছেন সেই স্ট্রাইকার যিনি সুযোগ পেলেই গোলের দিকে একদম ধেয়ে যান এবং গোল করেও ফেলেন, এবং আপনি হচ্ছেন নাম্বার ওয়ান স্ট্রাইকার, মানে কোনো দরকার হলে আপনাকে ডেকে নিয়ে যায়, আপনি একদম মানে বুলসাই হিট। নাকি আপনি হচ্ছেন অলরাউন্ডার, ক্রিকেট ম্যাচের সেই অলরাউন্ডারের মতন যিনি কিনা সংসারও করছেন, অফিসও সামলাচ্ছেন, পরিবার সামলাচ্ছেন, সব কিছু সামলাচ্ছেন। অফিসে আপনি হচ্ছেন নাম্বার ওয়ান, আপনার কাজে কর্মে আপনার পরিবারের কাছেও আপনি নাম্বার ওয়ান, এবং বন্ধু বান্ধবরাও মানে আপনাকে চোখে হারায়। তো আপনি আপনার লাইফের ম্যাচে কোন পজিশনে রয়েছেন? গোলকিপার, নাকি স্ট্রাইকার, নাকি অলরাউন্ডার, নাকি অন্য কিছু, যেরকমই হোক না কেন সেটা আপনি বলতে পারেন। আপনি কি স্ট্র্যাটেজি বানাচ্ছেন নাকি আপনি হচ্ছেন কোচ, সেটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। তো আপনি কোন পজিশনে রয়েছেন এবং কীরকমভাবে আপনার জীবনের এই যে গেমটা সেটা আপনি কীরকমভাবে গেম চেঞ্জার হিসেবে খেলা করলেন? এছাড়া আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে আপনার টিমে কারা কারা আপনার সবথেকে ইম্পর্টেন্ট প্লেয়ার্স? আজকে যেহেতু ন্যাশনাল স্পোর্টস ডে, সেই জন্যেই এই টপিকটা। আরও একবার বলি, আপনি আপনার জীবনের খেলার ময়দানে কোন পজিশনে খেলছেন? অ্যাজ আ গোলকিপার, অ্যাজ আ স্ট্রাইকার, অ্যাজ অলরাউন্ডার, অ্যাজ আ কোচ, কীভাবে? বা আপনার যদি কোনো গেম চেঞ্জিং প্ল্যান থাকে, স্ট্র্যাটেজি থাকে, সেটাও বা কী, সেটা কীরকমভাবে করলেন সেটা জানতে চাইছি। প্লাস আপনার লাইফে, আপনার লাইফ টিমে আপনার সবথেকে ইম্পর্টেন্ট প্লেয়ার্স কারা, তাদের কথাও একটুখানি বলুন। তো এই পুরো ব্যাপারটা লিখে পাঠাবেন। হ্যাঁ, সঙ্গে অবশ্যই নিজের নাম লিখবেন, আপনার লোকেশন লিখবেন, আপনি কোথা থেকে লিখছেন সেটা আমাকে জানাবেন। আর চলে আসুন এবার, আজকে কিন্তু বেশ একটা মজার টপিক পাওয়া গেছে, তো চলে আসুন আমার সঙ্গে গল্প করুন। আর আমি আপাতত আপনাকে শোনাবো একটা ফ্ল্যাশব্যাক সং।
1: FM Rainbow Flashback Song. Flashback Song.

0: FM Rainbow Tape. Rainbow Flashback Song. Rainbow Flashback Song.
1: শুনছো 107 FM Rainbow. সাত সুরে সারা দিন. সাত সুরে সারা দিন.
0: শুনছেন নমস্কার কলকাতা. নমস্কার কলকাতা 107 FM Rainbow তে. নমস্কার কলকাতা. নমস্কার কলকাতা.

0: স্বর, এই গান আর এই ভদ্রলোকের কণ্ঠস্বর, আহা হা হা, সত্যি প্রাণ মন একদম জুড়িয়ে যায়। অরিজিৎ সিং এর গান শুনছিলাম আমরা, অপুর পায়ের ছাপ, অপুর পাঁচালী সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে। আর এই এত সুন্দর সুন্দর গান আর এত সুন্দর সুন্দর গল্প আড্ডা কথা আপনি শুধুমাত্র একটা জায়গাতেই শুনতে পাবেন জানেন তো, আর সেটার নাম হচ্ছে এই যে ঠিক এই গানটা
1: শুনছেন। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
0: আপনাকে এবার একটা গল্প বলি, গল্পটা কিরকম, একটা ছোট্ট বাচ্চা ছেলে 6 বছর বয়সে সে হারিয়ে গেছিল, ভুল ট্রেনে উঠে পড়েছিল, কিন্তু তারপর কিন্তু হ্যাপি এন্ডিং, 13 বছর পর হ্যাপি এন্ডিং। রাজা গোপ বলে একটি ছেলে তার বাবা এবং বাড়ির কয়েকজনের সঙ্গে ভুল করে ভুল ট্রেনে উঠে যায়, এবং ওদের আসার কথা ছিল, ওরা ঝাড়খণ্ড থেকে ট্রেনে উঠেছিল, পশ্চিমবঙ্গের দিকে আসছিল, ওয়েস্ট বেঙ্গলের দিকে ট্রেনে চেপে, কিন্তু ভুল করে বাচ্চাটা, সে সময় 6 বছর বয়স ছিল রাজার, সে উঠে যায় কেরালার একটি ট্রেনে, এর্নাকুলামে গিয়ে পৌঁছয়। এবার কেরালাতে ওকে খুঁজে পায় ওখানকার চাইল্ড রাইটস ওয়ার্কার্স, যারা তারা ওকে একটা চিলড্রেন্স হোমেও দিয়েছিল, কিন্তু মুশকিল যেটা হয়েছিল, ওর বাড়ি ছিল, বাচ্চাটার বাড়ি ছিল চাইবাসা, তো খানিকটা খানিকটা করে বলতে পারছে নিজের প্যারেন্টসদের ফার্স্ট নেম, শুধুমাত্র নামটা বলতে পারছে, সার নেম বলতে পারছে না, কয়েকজনের এলোমেলো নাম বলতে পারছে, কিন্তু নির্দিষ্টভাবে কোন গ্রামের ও ছেলে সেটাও বলতে পারছিল না, এবং সেই না বলার কারণেই কিন্তু ওকে আটকে থাকতে হয়েছিল, এবং বহুদিন চলে গেল, 13 বছর চলে গেল, 6 বছর থেকে 13 বছর, যোগ করলে দেখে নিন কত হয়, 19-20 বছর বয়স যখন, মানে এই এখন একদম, মানে একদম সাম্প্রতিক ঘটনা বলছি, যখন সেই ছেলেটি ফিরে আসলো। কিন্তু এর মাঝখানে কি হয়েছে বলুন, মানে শুনুন, এর মাঝখানে ছেলেটা কেরালায় যেহেতু চলে গেছিলো সেখানে মালয়ালি শিখেছে, এবং সেখানে থেকে ও একটি ফুটবলার হয়েছে, সুন্দর ফুটবল খেলছে, এবং পড়াশোনাও করছে, ভালো মতো পড়াশোনা করছে, ঝাড়খণ্ডে থাকার যা যা স্মৃতি সবই আস্তে আস্তে ধূসর হয়ে গেছে। 2026-এর মানে এবছরের একদম শুরুর দিকে একবার একটা অ্যাটেম্প নেওয়া হয়েছিল যে একটু যদি চেষ্টা করা যায়, যদি ওকে ওর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায়, কিন্তু ফাইনালি একটি এনজিও এবং রেলওয়ের সহযোগিতায়, ইন্ডিয়ান রেলওয়ের সহযোগিতায় এবং একটি এনজিওর কাজে, কিন্তু এই অম্ল মধুরই বলবো এখন এই যে রিইউনিয়নটা নিজের পরিবারের সঙ্গে সেটা হলো অম্ল মধুর। কেন? তার কারণ রাজার বাবা এখন আর নেই, রাজার বাবা বছর চারেক আগে হলেন গত হয়েছেন, কিন্তু বাড়িতে উনি রাজা যখন ফিরল তখন রাজার মা ছিল, রাজার বোনেরা ছিল, তারা সবাই মিলে একদম ঢাক ঢোল বাজিয়ে ভীষণ আনন্দ করে রাজাকে বরণ করে নিল, এবং রাজার মাই এখন বলছে যে আমি তো জানতামই না যে ও বেঁচে রয়েছে, ও যে বেঁচে আছে, ও ভালো আছে, এত সুন্দর পড়াশোনা করছে, এবং ও ফুটবলার হয়েছে, ও খেলছে, ও আরও ভালো করে খেলুক, ও যদি প্রয়োজন হয় ওকে হয়তো ফিরেও যেতে হবে, যেখান থেকে ও এত কিছু করলো, নিজের জীবনটা যেভাবে চালালো সেখানেই করুক, আমি তো জানি যে ও ভালো রয়েছে, প্রয়োজন হলে এবার আমরা ওর সঙ্গে গিয়ে দেখা করব, থাকবো। তো এই এত সুন্দর মিষ্টি গল্পটা, এটা কিন্তু সত্যি মনে করিয়ে দেয় যে হ্যাঁ, মানুষ মানুষের জন্য অবশ্যই রয়েছে। তো ভালো ভালো গল্প, ভালো ভালো গান, ভালো ভালো কথা, এবং তার সঙ্গে এই যে জীবনের খেলাটা, ভাগ্যের খেলা, যেভাবেই বলুন না কেন, এক সময় ওকে যখন সরিয়ে দিয়েছিল কিন্তু সেই ছেলেটার মধ্যে সেই পার্টসটা ছিল, সেই জন্যে সে কিন্তু ফুটবলার হয়েছে। যাই হোক, এই এত কিছু বলার মাঝখানে প্রসঙ্গে একবার একটু মনে করিয়ে দিই, আজকে যেহেতু ন্যাশনাল স্পোর্টস ডে, সেই জন্য আজকে আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম যে আপনি আপনার লাইফের গেমে ঠিক কোন পজিশনে খেলছেন, আপনি কি স্ট্রাইকার, নাকি আপনি গোলকিপার, নাকি আপনি স্ট্র্যাটেজি মেকার, নাকি আপনি হচ্ছেন ক্যাপ্টেন, নাকি আপনি হচ্ছেন কোচ, আপনি কোন পজিশনে রয়েছেন বস, সেটা জানতে চেয়েছিলাম। প্লাস আপনার টিমে, আপনার লাইফ টিমে কারা কারা ইম্পর্টেন্ট প্লেয়ার্স, তাদের নামগুলো জানতে চেয়েছিলাম। তো এই পুরো জিনিসটা লিখে, আপনার নাম, আপনার লোকেশন লিখে আমার কাছে চলে আসুন 9903659922-তে। চলে এসছেন অনেকে ইতিমধ্যে, সেই মেসেজগুলো পড়বো, কিন্তু আপাতত অন্বেষা জয় সরকারের গানটা শুনতে শুনতে ফিরে আসবো, তারপরে কথা হচ্ছে, সঙ্গে থাকুন, মহুয়া রয়েছে নিয়ে নমস্কার কলকাতা।

0: ছোটবেলায় আম পাতা জোড়া জোড়া খেলার থেকে শুরু করে বড় হয়ে যখন আপনার ক্রিকেট ফুটবল হলো এবং তারপরে আপনার জীবনটা সংগ্রাম থেকে শুরু করে খেলা, যেভাবেই বলুন না কেন, অনেকে বলে গেছেন যে মানে লাভি আর রোজ, মানে জীবন তো একেবারে গোলাপের পাপড়ি দিয়ে বিছানো, জিন্দগি গুলজার হ্যায়। যে যেমনই হোক না কেন, আপনার জীবনে নানা ধরনের খেলা, নানা রকম প্লেয়ার্স রয়েছেন, সেখানেই আমার প্রশ্নটা ছিল। যাই হোক, কোথায় কী শুনছেন একবার মনে করে দিতে হবে, নিশ্চয়ই মনে করে দিতে হবে। এই যে ঠিক এই কানটা
1: শুনছেন, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
0: অ্যাবসলিউটলি কারেক্ট, ঘড়ির কাটা বলছে 8:39 হয়ে 32 সেকেন্ড, মহুয়া রয়েছে নিয়ে নমস্কার কলকাতা। আর আমি যেটা প্রশ্ন করেছিলাম সেটা ঝরঝর ঝরঝর করে বলে দিয়েছি। এবার আপনাদের দেওয়া উত্তর আমার কাছে এসে গেছে, অনেক অনেক অনেক উত্তর এসেছে। সৌভিক সরকার একেবারে রোল নাম্বার 1, হাত তুলে সবার আগে পৌঁছে গিয়েছে। কি বলছে, সুপ্রভাত দিদি, আর চিঠিগুলো খুব সুন্দর ছিল। হ্যাঁ, আমি জানি চিঠিগুলো সুন্দর ছিল, কারণ আপনারা সুন্দর সুন্দর চিঠি লিখে পাঠান, সেগুলোই আমি পড়ে ফেলি। আচ্ছা, টপিকে বলি, আমি হলাম অধিনায়ক এবং ডিফেন্ডার, সব জায়গায় সামলাচ্ছি, বাড়ি সামলাতে হচ্ছে, অফিস সামলাতে হচ্ছে, নিজের কাজ সামলাতে হচ্ছে, ঘরোয়া কাজও করতে হচ্ছে, একা থাকলে এইসব করতে হয়, সবই সামলাতে হয়, একা থাকা। আচ্ছা, বাড়ির লোকেরা কি অন্য কোথাও থাকে নাকি? যাই হোক, সেইটা কিন্তু আমাদের সৌভিক দাদাভাই আর বলেনি। আমি দুটো প্রশ্ন করেছিলাম যে জীবনের ইম্পর্টেন্ট প্লেয়ার্সরা কারা, সেটার উত্তরটা আমাকে সৌভিক দা তুমি দাওনি। সৌভিক সরকার কসবা হালতু থেকে এইটুকু লিখেছিল। ওকে, পরের মেসেজ, সুভাষ চক্রবর্তী বাওয়ালি থেকে বলছে, মৌয়া আমি ক্রিকেট মাঠের একজন অলরাউন্ডার এবং প্রয়োজনে একজন কোচ, আমার পরিবারের সবাই আমার গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বাহ, একদম ছোট্ট মিষ্টি মেসেজ। শুভ সকাল দিদিভাই, অনেকদিন পর এলে, ডানার গল্প খুব ভালো লেগেছিল। ডানার গল্প? আচ্ছা, শিবমের গল্প শুনছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। শুভ সকাল, ভোরাই থেকে তোমাকে শুনছি, ভীষণ ভালো লাগছে। শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকরাইল হাওড়া। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যেসব গল্পগুলো বলি না, আমরা মানে গল্প দাদুর আসর থেকে ঝুলি খুঁড়ে খুঁজে খুঁজে খুঁজে খুঁজে গল্পগুলো নিয়ে আসি, তো একদম সকাল থেকে যারা যারা শোনে তারা কিন্তু গল্পগুলো পেয়ে যায়, আমি জানি সেটা।

0: আচ্ছা, এবার যেটা কথা শর্মিষ্ঠা দি, আমি যেটা জিজ্ঞেস করেছিলাম সেটা অবশ্য তুমি লেখনি, সেটা যদি লিখে পাঠিয়ে দাও দিতেই পারো, আমি পড়ে ফেলবো, অনেকটা সময় রয়েছে। নিবেদিতা দির মেসেজ পেয়েছি। নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে বলছে, গুড মর্নিং মহুয়া, আমি ফুল ক্রিকেট খেলি না কিন্তু আমি খেলা দেখতে ভালোবাসি এবং গোলকিপারকে আমার ভালো লাগে কারণ আমার মনে হয় তার দায়িত্ব সব থেকে বেশি। যে কোনো খেলা আমার ভালো লাগে, গোলকিপারের ওপরই নির্ভর করে হার বা জিত। তো সেই পজিশনটাই হচ্ছে আমার পজিশন, মানে ডিফেন্ড। যাই হোক, ডিফেন্সের কথা অবশ্য বলেছে। আপনি কিভাবে খেলবেন, অ্যাটাক নাকি ডিফেন্স, সেই জায়গাটা আমি জানতে চাইছিলাম। আপনার জীবনের খেলায় আপনি কোন জায়গায়, কেন? কারণ আজকে হচ্ছে ন্যাশনাল স্পোর্টস ডে, 29th অফ অগস্ট, সেই গল্পটাও আমি বলেছিলাম সকাল সকাল। তো আপনি আমাকে লিখে পাঠিয়ে দিতেই পারেন, 9903659992 খোলা রয়েছে, আর মহুয়া রয়েছে আপনার সঙ্গে। আপাতত গান মিলান্তির একটা গান, এবং সেই গানটা কে শুনতে চেয়েছে, শুনতে চেয়েছিল গোপাল সিনহা বসু নগর থেকে, হরিপদ ব্যানওয়ালা সিনেমার একটা গান। তো আপনার জন্য গান মিলান্তি, গোপালদার জন্য
1: গান মিলান্তি, গান মিলান।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: দেখুন, নমস্কার কলকাতাতে আমরা নানা রকম বিষয় নিয়ে আড্ডা দিই, আপনার সঙ্গে আড্ডা দিই। হ্যাঁ, 9903652992 খোলা রয়েছে, রয়েছে, রয়েছে, অনেকটা সময় রয়েছে, আপনার মেসেজগুলো আমি পড়ব। কিন্তু বাঙালি আর কি কি করতে ভালোবাসে? অনেক কিছু করতে ভালোবাসে, তার মধ্যে একটা হচ্ছে ঘুরতে খুব ভালোবাসে। তো আমাদের এই যে বাঙালিদের দ্বীপুদা, এটা তো একটা নস্টালজিয়ার জায়গা, এটা মানে একটা স্পেশাল ব্যাপার, এটা নিয়ে আলাদা করে কিছু বলবো না, বলবই না। এটা থেকেই শুরু হয় আর কি, মানে পুরো ব্যাপারটার ভিত্তিপ্রস্তর হচ্ছে এই দ্বীপুদার ঘুরতে যাওয়ার ব্যাপারটা। কিন্তু বাঙালি কি শুধুমাত্র এই দ্বীপুদাতে থেমে রইল? মোটেও না, বাঙালি বিভিন্ন জায়গায় গেল, সারা ভারতবর্ষে গেল, পৃথিবীর বিভিন্ন জায়গায় চলে গেল, ব্যাংকক, ফুকেট, তারপরে ধরুন বালি ভীষণভাবে যাওয়ার একটা সুযোগ আর রয়েছে, মরিশাস, ইউএসএ, ক্যানাডা, সব জায়গায় গেল। এবার বাঙালি যেতে পারবে, বাঙালি কেন, আপামর ভারতবাসী যেতে পারবে কোথায় বলুন তো? যে জায়গাটা সচরাচর আমাদের মাথায় আসে না, সেটা হচ্ছে জাপান। হ্যাঁ, এবং তার জন্য কিন্তু ভেবেছে আমাদের ইন্ডিয়ান রেলওয়ে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। IRCTC দিল্লি থেকে 10 দিন 9 রাতের জন্য একটা বিশেষ জাপানিজ ট্যুর প্যাকেজ ঘোষণা করেছে। আগে হ্যাঁ, আপনি জাপানে যেতে পারবেন ট্রেনে চড়ে, এবং দিল্লি থেকে আপনি ট্রেনে উঠবেন, এবং ট্রেন থেকে যখন আপনি নামবেন ফাইনালি, আপনার ডেস্টিনেশন হচ্ছে জাপান। কী খরচ, খরচটা সবার আগে বলা উচিত। প্রতি ব্যক্তি খরচ হবে 3.46 লাখস, 3,46,000 টাকা অ্যারাউন্ড খরচা হবে। আপনার প্রথম যেটা মানে ফার্স্ট যে দিনটা ধার্য করা হয়েছে তার জন্য, সেটা হচ্ছে 6 সেপ্টেম্বর 2026, দিল্লি থেকে প্রথম সেই ট্রেনটা ছাড়বে। আপনাকে কোথায় কোথায় ঘোরানো হবে? আপনি ঘুরবেন টোকিও, কিয়োটো, ওসাকা, নারা এবং হিরোশিমা, এইগুলো হচ্ছে আপনার দর্শনীয় স্থান। এছাড়াও মাউন্ট ফুজি, হ্যাঁ, জাপানের মাউন্ট ফুজি, সেটা আপনি অবশ্যই দর্শন করবেন। শিনকানসেন বুলেট ট্রেন, সেইখানে মানে জাপানিজ বুলেট ট্রেনে তো নাম রয়েছে, তো সেই শিনকানসেন বুলেট ট্রেনের ভ্রমণের অভিজ্ঞতা সেটাও হবে আপনার। এছাড়াও আপনি ফেরত আসবার জন্য ফ্লাইট টিকিট পাবেন, সেটাও, সেই ফ্যাসিলিটিটাও থাকবে। আপনি 4-স্টার টু 5-স্টার হোটেলে থাকতে পাবেন, আপনি আপনার খাবার দাবার পাবেন, আপনার ভিসা ফিজ, আপনার গাইডের ভ্রমণ, এই সমস্ত কিছু কিন্তু ওর মধ্যে ইনক্লুডেড রয়েছে। আপনার যে খরচটার কথা আমি বললাম, 3.46 লাখস পার হেড, এটার মধ্যে কিন্তু রয়েছে। আরেকবার বলে দিচ্ছি, রিটার্ন ফ্লাইট টিকিট, 4-স্টার থেকে 5-স্টার হোটেলে থাকা, খাবার দাওয়া, ভিসা, গাইড এবং ট্রাভেল ইন্স্যুরেন্স পুরোটাই থাকছে কিন্তু এই প্যাকেজিংয়ের মধ্যে। এই জিনিসটা শুরু হচ্ছে 6 সেপ্টেম্বর থেকে। বাকিটার জন্য আপনাকে আপনার ফোনে মানে আপনার স্মার্টফোনে যে অসাধারণ সুন্দর স্মার্ট ব্যবস্থাটা রয়েছে, সার্চ ইঞ্জিনটা, যেটা যেখানে আপনি একটুখানি লিখলে, বা এখন তো লিখতেও হয় না, একটুখানি ভয়েস দিয়ে আপনি টাইপও যদি করেন তাহলে আপনাকে ঝরঝর ঝরঝর ঝরঝর করে সব কিছু বলে দেবে। তো নেক্সট ডেস্টিনেশন যদি থাকে, মানে ট্যুর বাকেটে যদি কোনো জায়গায় যাওয়ার থাকে, আপনি জাপানকে অ্যাড করতেই পারেন। ওখানে ওই যে চেরি ব্লসমের ব্যাপারটা ভীষণ সুন্দর হয়, ওই মানে আমি যদি কখনো যাওয়ার সুযোগ পাই, আমি ওই টাইমটা যাব ফুল দেখবার জন্য, একেবারে পিঙ্কে পিঙ্ক হয়ে যায়। যাই হোক, পিঙ্ক পিঙ্ক পিঙ্ক পিঙ্ক থেকে মনে পড়লো, আমি পিঙ্ক লাইনের কথা সকালবেলা বলে দিয়েছিলাম, যেটা কিনা বড়নগর থেকে ব্যারাকপুরকে ডিরেক্টলি কানেক্ট করে দেবে মেট্রোতে। দেখুন কীরকমভাবে এগিয়ে চলেছে রেলওয়ে, চাকার আবিষ্কার মানুষের জীবনকে এগিয়ে দিয়েছিল। এই ব্যাপারটা মানে যত দিন যাচ্ছে এই ব্যাপারটা মানে আরও অন্যের লেভেলে চলে যাচ্ছে, লেভেলটাই আলাদা। গোটের কাটা বলছে 8:50, এবার একটা গান শুনবো, গান শুনে ফিরে এসে আপনার সাথে কথা হবে। কোথাও যাবেন না, কারণ মৌমার সঙ্গে আপনি শুনছেন নমস্কার কলকাতা।

0: নতুন জায়গা, কিছু নতুন কোথাও কিছু এক্সপ্লোর করতে গেলে সবসময় চিনে শুনে যেতে হবে, তাহলে আর এক্সপ্লোরেশন হলো কোথায় ভাই, অ্যাডভেঞ্চার হলো কোথায়? প্রত্যেক দিন সকালবেলা 3 ঘন্টার এই যে অ্যাডভেঞ্চারটা, এটারই নাম কিন্তু নমস্কার কলকাতা, যেখানে তোমার সঙ্গে আড্ডা মারা, গল্প দেওয়ার পাশাপাশি গানও বাজে।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
0: একদম তাই, ঘড়ির কাটা বলছে 8:55। 8:55 মানে কি, 5 মিনিট বাকি রয়েছে পরের ঘন্টায় যেতে, তার আগে তো রয়েছে খবর, মানে তার আগে না, ওই পর ওই ঘন্টায় পৌঁছে খবর এবং তারপরে নমস্কার কলকাতার কন্টিনিউয়েশন। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে নমস্কার কলকাতায় প্রত্যেক দিন আমরা আসি, প্রত্যেক দিনের এই যে অ্যাডভেঞ্চার, প্রত্যেক দিনের এই যে খেলা, এইটা কিন্তু সত্যিই জমে যায় যেহেতু আপনারা আমাদের সঙ্গে পার্টিসিপেট করেন। প্রচুর মেসেজে যে জমে রয়েছে আমার কাছে, সেই মেসেজগুলো আমি পড়বো, অবশ্যই পড়বো, সেটা নিয়ে কোনো ডাউট নেই। তো জাস্ট ফিরে আসছি, সঙ্গে থাকুন, শুনছেন নমস্কার কলকাতা। আজকে রয়েছি আপনার সাথে আমি, মহুয়া, আরও একবার অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষালকে নিয়ে, মানে রেখে আমি যাচ্ছি, চলে আসবো ঠিক 9টার ওই পারে। টিল দেন স্টে টিউনড।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ছদিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে পৌঁছেছেন। সফরকালে তিনি G20 অর্থমন্ত্রীদের বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনার জন্য বিভিন্ন সংস্থার কার্যনির্বাহী আধিকারিক ও ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে বৈঠক করবেন। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূবিজ্ঞান বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, জম্মু ও শ্রীনগরের মধ্যে তৃতীয় বন্দে ভারত ট্রেন শীঘ্রই চালু করা হবে। তিনি বলেন, এর ফলে জম্মু ও কাশ্মীরের মানুষ বিশেষভাবে উপকৃত হবেন। সেনাবাহিনীর জন্য জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ক্রয়ের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারত। এর ফলে কাঁধে রেখে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রটির গ্রাহক হিসেবে ভারতের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটল। পরে এই ক্ষেপণাস্ত্রটি ভারতেও উৎপাদন করার বিষয়ে উভয় দেশ কাজ করছে বলে খবর। H-1B এবং অন্যান্য বিদেশি চাকরিজীবীদের কাজ শেষ হওয়ার পর প্রাপ্য ৬ দিনের গ্রেস পিরিয়ড বাতিল করার একটি প্রস্তাবের পর্যালোচনা সম্পন্ন করেছে ট্রাম্প প্রশাসন। এর ফলে কয়েক হাজার ভারতীয় কর্মী ও তাদের পরিবার প্রভাবিত হতে পারেন। আইন শৃঙ্খলাসহ বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বীরভূমে যাচ্ছেন। সকালে কলকাতা থেকে রওনা হয়ে আকাশপথে পৌঁছে তিনি বীরভূমের করকরিয়া সরস্বতী বিদ্যা মন্দিরের মাঠে অবতরণ করবেন। সেখানে তিনি তারাপীঠ মন্দিরে পুজো দেবেন। আসন্ন কৌশিকী অমাবস্যার আগে সেখানকার প্রস্তুতি নিয়ে মন্দির কমিটির সঙ্গে বৈঠক করবেন তিনি। উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে বাণিজ্যিকভাবে তেল উত্তোলন শুরু হয়েছে। গতকাল এর আনুষ্ঠানিক সূচনা করেন অশোকনগরের বিধায়ক ডক্টর সুময় হীরা। উপস্থিত ছিলেন তেল ও প্রাকৃতিক গ্যাস কমিশন ও NGC ডিরেক্টর অফ

0: এক্সপ্লোরেশন ওম প্রকাশ সিনহা সহ উচ্চপদস্থ আধিকারিকরা। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের 121তম জন্মবার্ষিকী আজ জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হচ্ছে। এবারের ক্রীড়া দিবসের মূল ভাবনা খেলবে ভারত জিতবে ভারত। রাজ্য সরকারের উদ্যোগে নবান্ন সভাঘরে জাতীয় ক্রীড়া দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জাতীয় ক্রীড়া ও প্যারালিম্পিক্স ও পদকজয়ীদের এবং বিশিষ্ট ক্রীড়াবিদদের সম্মানিত করবেন। এই মুহূর্তের খবর শেষ হল।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: Yes, শহরের ইতিকথা নিয়ে একদম ডিরেক্টলি ফিরে আসলাম। দেখুন, শহরের ইতিকথায় আমরা কি বলি, আমাদের কলকাতা শহর, আমাদের প্রিয় প্রিয় প্রিয় কলকাতা শহরের বিভিন্ন বিষয় নিয়ে আমরা একটুখানি নস্টালজিক হয়ে যাই, আবার তার বেশ কিছু জায়গা নিয়ে আমরা কথা বলি। তো আপনাকে যদি আমি আরও একবার বলি হাওড়া ব্রিজ নিয়ে পাঁচটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, নিশ্চয়ই আপনি হয়তো সেগুলো জানেন, হয়তো আপনি জানেন, প্রবাবলি আপনি জানেন বা নিশ্চয়ই আপনি জানেন, কিন্তু তাও আরও একবার যদি মনে করিয়ে বলে দিই সেটা শুনলে কিন্তু বেশ মনটা ভালো হয়ে যায়, তাই না? তাই আমি যদি আপনাকে বলি যে আমাদের হাওড়া ব্রিজে মোটেও কোনো নাট বা কোনো বল্টু নেই, শুধুমাত্র রিভেটের মাধ্যমে সেটা জুড়ে দেওয়া হয়েছে এবং এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করা হয়েছিল, যার কাজটা শেষ হয়েছিল 1943-তে। সেই সময় ওয়ার টাইম বিভিন্ন রেস্ট্রিকশনস ছিল এবং বেশ কনসার্নও ছিল, তাই জন্য কলকাতা থেকে যাওয়ার জন্য, মানে কলকাতার টুইন সিটি যেটাকে বলা হয় হাওড়া, এদিক ওদিক করবার জন্য ব্রিজ তৈরি করাটা একটা প্রয়োজনীয়তাটাও ছিল, তো সেইটার জন্যই তৈরি করা হয়েছিল। কিন্তু সেই তৈরি কারুকার্য করবার জন্য কিন্তু কোনো পিলার ছিল না, ব্রিজটা জাস্ট উইদাউট এনি সিঙ্গল সাপোর্ট, আলাদাভাবে কোনো কিছু পিলার ফিলার ছাড়াই কিন্তু জাস্ট নদীর এপার থেকে ওপারে দাঁড়িয়ে রয়েছে এবং এতদিন ধরে দাঁড়িয়ে রয়েছে, এবং এত সুন্দর করে ডিজাইন করা হয়েছিল এই বিরাট বড় স্টিল স্ট্রাকচারটা, যেটা কিনা টেম্পারেচারের সঙ্গে সঙ্গে কিন্তু কন্ট্রাকশন এবং এক্সপ্যানশন করতে পারবে, মানে তাপমাত্রার অদল বদল হলে ও হয়তো তার নিজের দৈর্ঘ্য এদিক ওদিক করে নিতে পারবে প্রয়োজন অনুযায়ী। এটাকে প্রথম দিকে হাওড়া সেতু, নিউ হাওড়া ব্রিজ বলা হলেও কিন্তু 1965 থেকে রবীন্দ্র সেতু নাম দেওয়া হলো। এবার দেখুন, এই জিনিসগুলো, এই ফ্যাক্টগুলো হয়তো আপনি জানেন, কোনোটা হয়তো আপনি জানলেন না, তার জন্য আমি, হ্যাঁ, আমাকে যদি থ্যাংক ইউ দিতে চান, আমি জানি নমস্কার কলকাতা, আমরা এরকম বিভিন্ন ফ্যাক্টস বলি, কিন্তু আপনাকে যদি আমি ঝালিয়ে দিই আরও একবার, ডেফিনেটলি আপনার ভালো লাগলো, কারণ এটাই হচ্ছে আমাদের শহরের ইতিকথা।
1: শহরের ইতিকথা,
0: ইয়েস, এবার আমি তিনেকে তিন গানের হ্যাট্রিকের দিকে যাব, কিন্তু তার আগে একটা গান মিলান্তির সং রিকোয়েস্ট শুনবো, যে গানটা শুনতে চেয়েছে সত্যব্রত বেহালা থেকে। তো এই গানটা রইল তোমার জন্য, আর সঙ্গে থাকো, শুনছো নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: ইয়েস, অ্যাজ প্রমিসড, এবার কিন্তু ডিরেক্টলি চলে যাব তিনেককে তিন গানের হ্যাট্রিকে, যেখানে পরপর তিনটে পাটাপাটি গান শুনবো। এবং আজকের গানগুলো, মানে যে কটা গান আমি রেখেছি, যে কটা গান আমি চয়েস করেছি, সব কটা গানই একেবারে ম্যাজিক্যাল, জাদুময়, জাদুগুড়ি। তো এই জাদুময় মোহময় গান শুনতে শুনতে আপনি একেবারে মোহিত হয়ে যান। ফিরে আসছি এক্স্যাক্টলি সাড়ে নটার পর, মানে মোটামুটি সাড়ে নটা বেজেই যাবে গানগুলো শুনতে শুনতে। তো তারপর এসে আপনার সঙ্গে কথা হবে। স্টে টিউনড, শুনছেন আপনি নমস্কার কলকাতা অনলি অন 107 FM রেইনবো উইথ মোয়া।
0: FM রেইনবোতে

0: 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: Yes, as promised, I am back. গুরিকাটা বলছে দেখো 9টা বেজে 31 মিনিট হয়ে 5 সেকেন্ড, জাস্ট 9:30 বেজেছে আর তিনটে একেবারে ম্যাজিক্যাল ম্যাজিক্যাল সং শোনাতে শোনাতে আমি চলে এসেছি ফেরত। প্রথমে আমি শুনেছিলাম, মানে শুনিয়েছিলাম জাদু হ্যায় তেরা কি জাদু গানটা ফ্রম দ্য ফিল্ম গুলাম। সিনেমাটাতে আমরা রানী মুখার্জিকে দেখেছিলাম, গানটা গাইছিলেন কুমার শানু, অলকা ইয়াগনিক, রানী মুখার্জির সঙ্গে ছিলেন আমির খান। এই গানটা অবশ্যই একটা ফ্ল্যাশব্যাক সং। আর তারপরের ফান্ডাটা বলি, সেটা হচ্ছে তারপর শুনেছি জাদু হ্যায় নেশা হ্যায়, এটাও কিন্তু একটা ফ্ল্যাশব্যাক সং। গানটা গিয়েছেন শ্রেয়া ঘোষাল। আমরা বিপাশা বাসুকে দেখেছিলাম, সিজলিং বিপাশা বাসুকে দেখেছিলাম, এবং বিপাশা বাসুকে আমরা মানে এক্সপ্লোর করেছিলাম আর কি।

0: সময় আমি যদিও যথেষ্ট ছোট ছিলাম, বাট স্টিল মানে বিপাশা বসু এসে একটা সিনেমা করে যেরকম একটা ব্যাপার এসেছিলো, এবং এই গানটা কিন্তু আমার গানটা শুনতে খুব ভালো লেগেছিলো সেই সময়, এবং সময়টা কত 2003-2003। ওকে, নেক্সট যে গানটা শুনছিলাম সেটা কিন্তু তার থেকে 10 বছর আগে 1993 রিলিজ হওয়া ডার সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে আসা গান জুহি চাওলাকে আমরা দেখেছিলাম সেখানে জাদু তেরি নজর। এই গানটা আমার খুব ভালো লাগে, উদিত নারায়ণ গিয়েছেন। যাই হোক, এই যে তিনটে গান শোনালাম, তিনকে তিন গানের হ্যাট্রিকে, তিনটে গানই আদতে হচ্ছে ফ্ল্যাশব্যাক সং। তো ব্যাপারটা হচ্ছে রদ দেখা প্লাস কলা বেচা, ফ্ল্যাশব্যাক প্লাস তিনেককে তিন, দুটোই হয়ে গেল। তার সঙ্গে আরও একটা প্লাস আমি দেব, কারণ এখন আমি যেটা শোনাবো তাকে বলা হয় হচ্ছে এই যে হ্যাঁ কথা বলেছিলাম, কি বলেছিলাম,
1: নমস্কার, ট্রাফিক কন্ট্রোল লালবাগ থেকে সার্জেন্ট উৎপল দেবনাথ বলছি। এখনো পর্যন্ত শহর কলকাতার যান চলাচল সর্বত্র স্বাভাবিক আছে, কোথাও কোনো বড় যানজটের খবর নেই, বা এই মুহূর্তে শহর কলকাতার বলছে মুখে কোনো রকম মিছিল মিটিং নেই। আজকে সারাদিনের গুরুত্বপূর্ণ মিছিল মিটিং এর মধ্যে উল্লেখযোগ্য বেলা 3টে নাগাদ ডিপোজিশন, যে রুগী কসিম থেকে বেরিয়ে পাটুলি কসিম পর্যন্ত যাবার কথা, যেখানে 800 থেকে 1000 মতো কালেকশন আছে। আমরা ট্রাফিকের তরফ থেকে উপযুক্ত ব্যবস্থাপনা রেখেছি যাতে নর্মাল ট্রাফিকের উপরে বড় কোনো প্রভাব না পড়ে। এছাড়া আর যেহেতু পূর্ব নির্ধারিত বড় কোনো মিছিল মিটিং এর খবর এখনো আমাদের কাছে নেই, দেখা দেখি বাকি সময়টুকু সকল কলকাতার যান চলাচল স্বাভাবিক থাকবে। নমস্কার,
2: ধন্যবাদ স্যার, ধন্যবাদ।
0: ইয়েস কারেক্ট, জ্যাম জান জমায় তো শুনে নিলাম, রুবি থেকে পাটুলি এই জায়গাটা যদি বাই এনি চান্স আপনার যাওয়ার হয় সেখানটা একটু খেয়াল রাখবেন, কারণ দুপুরবেলার দিকে কিন্তু এই এরিয়াতে একটুখানি জ্যাম হওয়ার ব্যাপার রয়েছে, কারণ সেখানে একটা এটা লোক সমাগম হওয়ার একটা ব্যাপার রয়েছে। আদার দেন দ্যাট সাবধানে থাকবেন, বৃষ্টি হওয়ার খবর কিন্তু আমি বলেছিলাম, আজকে কিন্তু বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে যখন আমি হাওয়া অফিসের হালচাল আপনাদের শোনাচ্ছিলাম। তো ছাতাটা অবশ্যই সঙ্গে রাখবেন, আর কি করবেন, মনে সঙ্গে রাখবেন, রেনবো যখন চালিয়েছেন গান শুনবেন, গান আমি শোনাবো আপনাকে।

0: সিনেমার নাম মিশর রহস্য, গাইছেন অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষাল, আর শোনাচ্ছি আমি শুধুমাত্র 107 এফএম রেইনবোতে, যে প্রোগ্রামটার নাম হচ্ছে
1: শুনছেন নমস্কার কলকাতা। নমস্কার কলকাতা 107 এফএম রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
0: হ্যাঁ, এবার নমস্কার কলকাতায় বেশ অনেকক্ষণ আগে আমি একটা প্রশ্ন করেছিলাম যে আজকে যেহেতু ন্যাশনাল স্পোর্টস ডে আমাদের দেশের জন্য, এটা একটা বেশ সুন্দর একটা দিন, তো ন্যাশনাল স্পোর্টস ডেতে আপনার লাইফের গেমে আপনি কোন পজিশনে খেলছেন? আপনি কি স্ট্রাইকার, নাকি গোলকিপার, নাকি অধিনায়ক, নাকি আপনি কে, আপনি কোচ, কেউ কোন পজিশনে, এবং আপনার এই এই মানে লাইফ গেমের টিমে যারা ইম্পর্টেন্ট প্লেয়ার তাদের নামগুলো জানতে চেয়েছিলাম। তো প্রচুর মেসেজ এসে গিয়েছিলো, সেই মেসেজগুলো আমি পড়িনি, সযত্নে আমি জমিয়ে রেখে দিয়েছিলাম, এবার ঝরঝর করে আমাকে পড়ে ফেলতে হবে। বিকাশ রঞ্জন দাস যাদবপুর বিজয়গড় থেকে বলছে, সুপ্রভাত মহুয়া, সংসার জীবনে আমি সর্বদাই অলরাউন্ডারের ভূমিকা পালন করে আসছি, একেবারে যাকে বলে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ। বর্তমানে আমার টিমে আমার একমাত্র সঙ্গী প্লেয়ার আমার গিন্নি। বাহ, আর এইভাবেই বিকাশ দা আপনি এগিয়ে যান, মানে আমরা সঙ্গে আছি। ওকে, এবার কি, ভবানী নায়েক ডিহি মণ্ডল ঘাট শ্যামপুর হাওড়া থেকে বলছে, সুপ্রভাত, জীবনের খেলায় আমার পজিশনটা হয়তো সবার চোখে সবচেয়ে ওপরে নয়, কিন্তু আমি জানি আমি কোথায় দাঁড়িয়ে আছি। অনেক ওঠানামা, অনেক বাধা, অনেক মানুষের অবহেলা পেরিয়েও আমি আজও নিজের জায়গায় দাঁড়িয়ে আছি। কাউকে হারিয়ে নয়, নিজের লড়াইটা জিতে সামনে এগিয়ে যাওয়াই আমার লক্ষ্য। সময় কখনও এক জায়গায় থাকে না। আজ যে আমাকে অবহেলা করছে, কাল হয়তো সেই মানুষটাই আমাকে আমার অবস্থান বুঝবে। তাই কারোর সঙ্গে প্রতিযোগিতা নয়, নিজের সম্মান, নিজের পরিচয়, নিজের স্বপ্ন নিয়ে এগিয়ে চলাই হচ্ছে আমার আসল পজিশন। ওয়াও ওয়াও ওয়াও, আর এত সুন্দর করে একটা মেসেজ লেখবার জন্য দাদা, ইয়েস, ভবানী নায়েক আমাকে লিখে পাঠিয়েছিলেন। এবার পরের মেসেজের কাছে একটু টপ করে চলে যাই, সেই মেসেজটা কে লিখেছে, লিখেছে হচ্ছে সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, বলছে আপনাকে মেনি মেনি থ্যাঙ্কস গান প্লে করবার জন্য। হ্যাঁ, মানে গান মিলান্তির গান প্রচুর রিকোয়েস্ট আছে, সেখান থেকে গান প্লে করি, ইটস ওকে, থ্যাংক ইউ, ভেরি নাইস।

টপিক, আমি একজন ডিফেন্ডার, কারণ নিজের ঘর সবসময় সামলে রাখি যাতে কেউ গোল না দিতে পারে। আর আমার টিমে আপনি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, আপনি মানে আমি মানে এফ এম রেনবো এবং এফ এম রেনবো দা আমি, ওয়াও দিস ইজ এ গ্রেট কমপ্লিমেন্ট ফর মি। এবং এই অসাধারণ ভালো কমপ্লিমেন্টটা দেওয়ার জন্য আমি মানে জাস্ট হাওয়ায় উঠছি আর কি, নিজের পিঠটা নিজেই চাপড়ে নিলাম। সোমনাথ দা, হ্যাঁ, হাততালি, সিটি ইত্যাদি ইত্যাদি সবই হচ্ছে এগুলো তোমার জন্য। এবার পরের মেসেজের কাছে চলে যাব টুক করে, সেটা লিখে পাঠিয়েছে দীপক কুমার তুং বেলপাড়া বেলপুকুর তুং পাড়া শ্যামপুর থেকে। গুড মর্নিং দিদিভাই, আমার সংসারের নামক খেলায় ময়দানে আমি অলরাউন্ডার হিসেবে রয়েছি, সঙ্গে রয়েছে আমার মা, স্ত্রী, ছেলে, যমজ মেয়ে, এক ভাগ্না, দুই ভাগ্নি, দুই ভাগ্নি জামাই আর ভাগ্না বোন, মানে ফুল ফ্যামিলি, ফুল ফ্যামিলির নাম লিখে দিয়েছে দাদা। ওদের নিয়ে আমি ফুটবল ময়দান বলুন, ক্রিকেট ময়দান বলুন, সব জায়গায় খেলতে পারি, ধারাবাহিকভাবে জয়লাভ করে এগিয়ে চলেছি, ভীষণ ভালো। এই যে একসঙ্গে জয়লাভ করে এগিয়ে যাওয়া, হাসি মুখে এগিয়ে যাওয়া, এটাই কিন্তু সবথেকে বড় কথা, তাই না? আচ্ছা, এবার কে লিখেছে, বড় সড়ো একখানা, না খুব বড় না, মোটামুটি মাঝারির মধ্যে বড়। সুপ্রভাত আর যে মহুয়া দিদি ভাই, নমস্কার, প্রভাতী শুভেচ্ছা জানাই। নমস্কার দাদা, আপনাকেও নমস্কার। আমার জীবনটা একটা ফুটবল ম্যাচের মধ্যে, আমি ডিফেন্সের পজিশনে খেলে যাচ্ছি, একের পর এক সমস্যা, দায়িত্ব সবই আমার দিকে ধেয়ে আসছে, আর আমি পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করে সমস্যার সমাধান করে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি। খুব ভালো অনুষ্ঠান উপভোগ করছি, মন ভরে যাচ্ছে, থ্যাংক ইউ। ভোরাইতে আপনার সুমিষ্টি কণ্ঠে প্রভাতী সুরের বার্তা শুনে মন ছোঁয়া গানগুলো শুনলাম, ভীষণ ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যাদবেন্দ্র পণ্ডা, জুকিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর। থ্যাংক ইউ দাদা, আপনারা এত মিষ্টি মিষ্টি করে লেখেন, জাস্ট মনটা ভরে যায়, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এবার মাধাই দাস বড় ঘোষপাড়া থেকে বলছে, রোদ ঝলমলে শরতের ছোঁয়ায় জানালাম শিউলি কাশের সুঘ্রাণ ভরা অপরন্ত ভালোবাসা। হ্যাঁ দাদা, শিউলি ফুল তাড়াতাড়ি ফুটুক, মা তাড়াতাড়ি চলে আসুন, চারিপাশে অনেক রকম দুর্যোগ কষ্টের খবর পাওয়া যাচ্ছে, সেগুলো যেন মিটে যায়, সেটাই চাইছি। যাই হোক, মেসেজটায় চলে আসি। জীবন খেলার মাঠে আমি একজন কোচ, আমি ডিফেন্স, আমি ফরওয়ার্ড, আমি গোলকিপার, আমি ক্যাপ্টেন, কারণ পুরো জীবন সংসার নামক খেলার মাঠে টিমটা আমাকে জ্বালাতে হয়, হার জিত আমার উপর নির্ভর করে, সংসারের বাকিরা শুধু আমার সহযোদ্ধা। একজন ভালো ক্যাপ্টেন, একজন ভালো ফরওয়ার্ড, একজন ভালো ডিফেন্ডার না হলে সংসার নামক খেলায় মাঠে গোলের মালা পরে হতাশায় ভুগতে হবে, গোলের মালা। মাধাই দাস বড় ঘোষপাড়া থেকে, থ্যাংক ইউ দাদা, সুন্দর লিখেছো, সুন্দর লিখেছো। আচ্ছা, আমি কোচ ছিলাম, আজ আমি মাঠ ছাড়া, সাফিকুল উলোবেরিয়া থেকে লিখেছে। ও, এর মধ্যে একটুখানি দুঃখের হাওয়া পাওয়া গেল কি না, মাঠ ছাড়া হলেও কি, জীবনটা তো এক্সপ্লোরেশনের মধ্যেই রয়েছে, নিশ্চয়ই কোথাও না কোথাও কোনো না কোনোভাবে অ্যাডভেঞ্চারে তুমি নিশ্চয়ই সামিল হবে। ওকে, নেক্সট মেসেজ, রজত বিশ্বাস মানপুর নদিয়া থেকে, কি বলছে, গুড মর্নিং দিদি, জীবনের ফুটবল খেলায় আমি মিডফিল্ডার, কারণ মিডফিল্ডার যেমন একটা ভারসাম্য রক্ষা করে, তেমনি আমি জীবনকে সবসময় ব্যালেন্স করে এগিয়ে চলেছি। ডিফেন্ডার, বন্ধুবান্ধব, স্ট্রাইকার সবই হচ্ছে নিজের আত্মবিশ্বাস, রজতদা লিখেছে। এটা কিন্তু বেশ ভালো লিখেছে, আমার ভালো লাগলো দাদা। ব্যালেন্সটা খুব দরকার, তাই না? ব্যালেন্সটা খুব দরকার। এই যেমন আমি এখন টপ টপ টপ টপ করে মেসেজগুলো পড়ছি, হ্যাঁ পড়ছি, পড়ে ফেলতে হবে প্রচুর মেসেজ, গান শোনাবো, গানের জন্য যারা ওয়েট করছেন একটু দাঁড়িয়ে যান, আরও একটা মেসেজগুলো আমি পড়ে ফেলি। গুড মর্নিং দিদি, আমি হুগলি থেকে শিবা, দিদি আমি খেলা দেখার চেয়ে মাঠে নেমে পড়া বেশি পছন্দ করি, ফুটবল খেলতে ভালোবাসি, আমি স্ট্রাইকারে খেলি। বেশ বেশ ভালো, মানে মাঠে নেমে কাজ করব। আচ্ছা, এবার আমার ফেভারিট মেসেজ যেটা চলে আসে, সেটা চলে এসেছে সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে, লিখে পাঠিয়ে দিয়েছে দাদা, শুভ সকাল মহুয়া, ফুটবল না, ক্রিকেটও না, হকির দলেও নয়, কোনো দলে চান্স পাই না, ভয়ই ভয়ই রয়, বাড়ির উদ্যোগে মেলে দল, কাবাডি যারে কয়, ধরছি মারছি একা কুম্ভ, বাকিরা দূরে রয়, মহিলা কোচ সহযোগী সে, বাচ্চা ছেলে সাথী, আমি ধরলেও বাচ্চা ধরে ছুটলে চোখে রাখি, কোচের গাল মন্দ সব বুলেটের মতো আসে, ছেলেটি দেয় আমায় দোষ, দর্শকেরা দেখি হাসে, এমন অদ্ভুত খেলার অদ্ভুত নিয়ম, কোনটা গুণ বা দোষ কেউ জানে না সেও না, বলেছিলেন নন্দঘোষ। বেশ সুন্দর, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আরও একটা চলে এসছে এরকম সুন্দর ছড়ায় ছড়ায়, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে লিখে পাঠিয়ে দিয়েছেন, আমার সংসার ময়দানের খেলার কথা বলি, সেই ফুটবল টিমের ভূমিকায় হচ্ছি আমি গোলি, আমি হচ্ছি আমার টিমের শেষ ডিফেন্ডার, বিশ্বস্ত দুই হাতে সামলাই আমার দলের হার, পুরো মাঠটাকে পরিষ্কার দেখতে পারি বেশ, সব খেলোয়াড়কে তাই তো আমি দিতে পারি নির্দেশ, সামলাতে হয় আক্রমণ, পেনাল্টি, টাই ব্রেকার, আমার দুহাতে নির্ভর করে দলের জয় বা হার, আমার দলের দুজনেরই দিচ্ছি পরিচয়, বিশ্ব

সমস্ত খেলোয়াড় তারা আমার ভগ্নীদ্বয়। সংসার ময়দানে যতই হোক সংঘাত, গোলকিপার হয়ে সামলাই সব আমার দুটো হাত। শঙ্কর চন্দ্রদেব আসার থেকে খুব সুন্দর। থ্যাংক ইউ ভেরি মাচ। এত মিষ্টি মিষ্টি মেসেজ লিখবার জন্য। একজন শুধুমাত্র লিখে পাঠিয়েছেন গুড মর্নিং আর জে জি, গুড মর্নিং, কিন্তু দাদা নাম পাতা চল যাতা আপকা তো আচ্ছা লাগতা। রানা চ্যাটার্জি বাগবাজার কলকাতা 3 থেকে বলছে, শাহানা বাজপেয়ীর গাওয়া একটা গান শুনিয়ে দিতে চাইছি। শাহানা বাজপেয়ীর গান আমি ইনফ্যাক্ট শুনিয়েছি অলরেডি, মানে একটা ডুয়েট গান অলরেডি প্লে করেছি, যাই হোক হয়তো আপনি শোনেননি। হাই মোহাদি, আমি ডিফেন্সে খেলতে ভালোবাসি, 3 বছর কলকাতার বড় টিম সামলেছি। ওহো, উৎপল মাইতি বেহালা থেকে লিখে পাঠিয়ে দিয়েছে। এবার মেসেজ, এখনও মেসেজ বাকি রয়েছে, সেগুলোও পড়ে ফেলি। শাওন 12 থেকে লিখেছে, আমার জীবন যদি ফুটবল ম্যাচ হয় তাহলে আমি এখনও অবধি রিজার্ভ বেঞ্চে বসে আছি, আর সুযোগ খুঁজি মাঠে নেমে দর্শকদের তাক লাগিয়ে দেওয়ার। একটা ফুটবল টিমের মতোই যারা যারা আমার সাথে কানেক্টেড সবাইকে কোনো না কোনোভাবে আমার লাইফে ইম্পর্টেন্ট। শাওন 12 থেকে, হ্যাঁ রিজার্ভ বেঞ্চে রয়েছে ঠিকই, কিন্তু দেখো অবজারভেশনটাও তো ইম্পর্টেন্ট, এবং ডেফিনেটলি তুমি শিখছো সেখান থেকে। তো তুমি যখন মাঠে নামবে সেদিন অবশ্যই আমাকে মেসেজ করো, এবং আমি জানি তুমি ফাটিয়ে দেবে। শাওনের মেসেজ আমরা পাই, শাওন আমাদের রেগুলার লিসনার, আমরা জানি সেটা, তাই তো শাওন? আচ্ছা বেশ, এবার সৌগত দাস সোনারপুর থেকে বলছে, গুড মর্নিং দিদি, আমার কথা যদি বলি তাহলে আমি হলাম স্ট্রাইকার, কারণ আমি শুধু সুযোগ খুঁজি যখন আমি জীবনে শেষ মূল্যবান গোলটা দেব। শেষ মূল্যবান গোল কেন, জীবনে যখনই সুযোগ থাকবে অবশ্যই গোল করতে হবে। গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে, শুভ সকাল, আজকে টপিকে বলি, আমার ছোটবেলা থেকে ফুটবল মনের প্রাণের খেলা, মাঠে খেলেছি মনের আনন্দে খেলেছি, গোলকিপার পজিশনে নয়, আমার জীবনে সেই খেলার মাঠে গোলকিপার হয়ে থাকতে চাই। খুব সুন্দর মর্মস্পর্শী বোনের সংসার পরিবার জন্য একটি বাংলা ছায়াছবি, সাহেবের কথা নিশ্চয়ই মনে পড়ে। হ্যাঁ ঠিক, সাহেবের, সাহেব সিনেমার কথা অনেকে বলেছেন, লিখেছেন, কিছু কিছু জায়গায় আমাকে স্কিপ করতে হয়েছে, যাই হোক একজন সাহেবের গানও শুনতে চেয়েছেন। সময় অনেকটা এগিয়ে গিয়েছে, তো সেটা হচ্ছে না আপাতত, যাই হোক। যে মানুষটা খেলার মাঠে গোল লাইনে দাঁড়িয়ে হাওয়া খেয়ে নিজের টিমকে জেতাতে না পারলেও সংসারকে ভরাটুপির হাত থেকে শেষ পর্যন্ত বাঁচিয়েছিল, তার এত বড় আত্মত্যাগ জীবনকে বাজি রেখে এখনকার দিনে কজন মানুষের মধ্যে দেখা যায় বলতে পারেন? একটি টিম জেতানোর জন্য একটা দলের গোলকিপারের অবদান কোনো অংশে কম না, একদম তাই, প্রত্যেকের অবদান রয়েছে, কিন্তু গোলকিপার তো একদম খুব প্রাইম একজন, তাই না? তো আপনারা সুন্দর করে লিখেছেন, সেটার জন্য থ্যাংক ইউ। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে বলছে, জীবনের খেলায় খেলছি আমরা সবাই, কেউ পাচ্ছি ট্রফি কেউ নাহি পাই, তবু খেলা থামবে না এই জীবন জুড়ে, অন্যায়ের প্রতিবাদ করে যাব গানের সুরে সুরে। বেশ খুব সুন্দর। আরও একটা মেসেজ এসেছে, সেটা লিখে পাঠিয়েছে শ্যামসুন্দর দাস নারকেল বাগান থেকে, খেলার মাঠে হয়ে রেফারি সদাই বাজায় বাঁশি, ভুল থেকে সঠিক পথে দিতেই ভালোবাসি। বাহ, খেলার মাঠে রেফারি, তাই তো, রেফারির কথা তো আমাদের কারোর মনে ছিল না। দেখুন কথায় কথায় সবার প্রসঙ্গ চলে এসেছে, এবং এত ফাটাফাটি সব মেসেজগুলো দেওয়ার জন্য সবার জন্য আমি নিজেও হাততালি বাজাচ্ছি। মানে আমাদের নিজেদের স্পিরিটটা আপলিফ্ট করবার দায়িত্ব অ্যাবসলিউটলি আমাদের নিজেদের। যাই হোক, এবার একটা গান শুনবো। 9:50 বাজে, 10 মিনিট রয়েছে সময় হাতে, গান এখনও কিন্তু শুনতে পারি দু চারটে, না দুটো গান শুনে ফেলতেই পারি, তার মধ্যে এই গানটা শুনবো।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: দেখো ঘড়ির কাঁটা বলছে অলরেডি 9:54 হয়ে গেছে টাইম, মানে একদম টাটা বাই বাই সি ইউ বলবার টাইম মহুয়ার হয়ে গেছে। যেতে যেতে এখনও দেখো দুটো মেসেজ এসে গেছে। সুমিত সেন বলছে আমি সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে খেলি। হ্যাঁ, অনেকে লিটারালি খেলেন সেই কথাগুলো আমাকে বলেছেন। ফুটবল ভালোবাসি, কর্তা নামক রেফারির চোখ এড়িয়ে যায় এমন সিদ্ধান্ত ফ্ল্যাগ তুলে কর্তা নামক রেফারির দৃষ্টি আকর্ষণ করে দিই। উত্তরা দাস বহর ঘোষপাড়া থেকে শুভ সকাল। কর্তা নামক রেফারি, হ্যাঁ ওটা নিয়ে মন্তব্য বেশি করতে পারলাম না, কিন্তু বোঝা গেল আর কি। যাই হোক, শুভ সকাল মোমা, আমি খেলার মাঠে ক্যাপ্টেন, ট্রফি আমি যেতে চাই। অ্যান্ডি কলকাতা থেকে বলেছে। আর অমিত বন্ধু ঘোষ মানিকতলা থেকে, দিদি অনেকদিন পর কথা হচ্ছে, জীবনের খেলার মাঠে অধিনায়ক হিসেবে কাজ করতে হলে একদম চার ছয় মারুন, অন্য যে কোনো বাধা সামলে কোনো সমস্যা হবে না, সাদাকে সাদা আর কালোকে কালো বলি। বাহ, ফাটাফাটি, এত সুন্দর স্পোর্টসম্যান স্পিরিট আমাদের যেসব বন্ধুদের, তাদেরকে আলাদা করে সত্যি বলবার কিছু থাকে না। যাই হোক, একটা মিষ্টি গান শুনতে শুনতে টাটা বাই বাই সিউ বলবো। হ্যাঁ, আমাকে অনেকে সাহেব সিনেমার কথা বলছিলেন, যেটা রেফারেন্সটা আমি অবশ্যই বুঝতে পারছি কেন আসছিল। ব্যাপারটা হচ্ছে যে সিনেমাটা 1981 রিলিজ, তাই সেই গানটা আপাতত আমি শোনাতে পারলাম না, কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে স্পিরিটটা যেটা, সেটা সবসময় আমাদের মধ্যে থাকো এবং আমরা যেন এগিয়ে যেতে পারি, যে কোনোভাবে এগিয়ে যেতে পারি। শাহানা বাজপাইয়ের গানটা শুনতে শুনতে আজকে টাটা বাই বাই সিইউ বলবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। মহুয়ার সঙ্গে আবার কথা হবে অবশ্য খুব তাড়াতাড়ি, ডোন্ট ওয়ারি। আপাতত টাটা।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ চার দিনের উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্র সফরে রওনা হয়েছেন। যাত্রা শুরুর আগে এক বার্তায় তিনি জানান, উজবেকিস্তানের রাষ্ট্রপতি শফকত মির্জি ইয়োয়েভের আমন্ত্রণে তাঁর এই সফর। সাম্প্রতিক সময়ে ভারত উজবেকিস্তান কৌশলগত অংশীদারিত্ব এক উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ছ দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে পৌঁছেছেন। সফরকালে তিনি G20 অর্থমন্ত্রীদের বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনার জন্য বিভিন্ন সংস্থার কার্যনির্বাহী আধিকারিক ও ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে বৈঠক করবেন। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হরপাবানে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 579, এখনও 1924 জন নিখোঁজ। উদ্ধারকারী দলগুলি নদীর তীর ও বিচ্ছিন্ন জনবসতিগুলিতে জীবিতদের এবং স্রোতে ভেসে যাওয়া মৃতদেহগুলির সন্ধানে তল্লাশি চালাচ্ছে। নেপালে বিধ্বংসী হরপাবানে নিখোঁজ পশ্চিমবঙ্গের বাসিন্দাদের সন্ধানে প্রতিনিধি দল পাঠাতে রাজ্য সরকার কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের কাছে অনুমতি চেয়েছে। অনুমতি মিললেই একজন মন্ত্রী, একজন বিধায়ক, IG পদমর্যাদার এক পুলিশ আধিকারিক এবং এক সিনিয়র IAS আধিকারিককে নিয়ে একটি প্রতিনিধি দল কাঠমান্ডু পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। UGC নেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। 84টি বিষয়ের 4000-এর বেশি পরীক্ষার্থী গবেষণার জন্য জুনিয়র রিসার্চ ফেলোশিপ JRFA স্কলারশিপ পেয়েছেন। ইংরেজি, বাণিজ্য এবং সমাজবিদ্যা বিষয়ের প্রশ্নপত্রে একাধিক ত্রুটি থাকার ফলে NTA আগামী মাসের 9 ও 10 তারিখ পুনরায় পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করে। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশু মৃত্যুর কারণ খতিয়ে দেখতে 4 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে স্বাস্থ্য দপ্তর। চিকিৎসক প্রলয় আচার্যের নেতৃত্বে ওই কমিটিতে আছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের চিকিৎসক রাজশেখর সরকার, ভোলানাথ আইচ এবং SSKM এর চিকিৎসক বিজন সাহা। আজ ওই কমিটির সদস্যরা মালদহ মেডিকেল কলেজ অনুসন্ধানে যাবেন। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের উপর তৈরি ঘূর্ণাবর্ত আজকের মধ্যে ঘনীভূত হয়ে পশ্চিমবঙ্গে এবং উত্তর ওড়িশা উপকূলের উপর নিম্নচাপ এলাকায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুই কারণে আজ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই মুহূর্তের খবর শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ চার দিনের উজবেকিস্তান ও কির্গিজ প্রজাতন্ত্র সফরে রওনা হয়েছেন। যাত্রা শুরুর আগে এক বার্তায় তিনি জানান, উজবেকিস্তানের রাষ্ট্রপতি শওকত মির্জিয়োয়েভের আমন্ত্রণে তাঁর সেদেশ সফর। এই সফর মধ্য এশিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার পাশাপাশি সাংস্কৃতিক মূল্যবোধ এবং শান্তি ও সুস্থিতি প্রতিষ্ঠায় অভিন্ন দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করবে বলে প্রধানমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করেন। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হরপাবানে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 579, এখনও 1924 জন নিখোঁজ রয়েছেন উদ্ধারকারী দল। নদীর তীর ও বিচ্ছিন্ন জনবসতিগুলিতে জীবিত এবং স্রোতে ভেসে যাওয়া মৃতদেহগুলির সন্ধানে তল্লাশি চালাচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে সরকারিভাবে নিখোঁজ 39 জনের মধ্যে একটি পরিবারের দুজনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে, তারা সুস্থ রয়েছেন, তবে বাকি 37 জনের এখনও কোনো খোঁজ মেলেনি বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আইন শৃঙ্খলা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী আজ বীরভূম যাচ্ছেন। এদিকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ অভিযানে অংশগ্রহণ করতে আজ সন্ধ্যায় সৈকত শহর দীঘায় যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর জেলার বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার উদ্যোগে নিউ দীঘায় আজ শুরু হওয়া দুদিনের শিবিরে উপস্থিত থাকবেন তিনি। মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তরের কাজ 100% সম্পূর্ণ হয়েছে। গত 27 আগস্ট সীমান্তে চরচন্দনপুর এবং হাজরাহাটি মিরগঞ্জ এই দুটি গুরুত্বপূর্ণ মৌজার বাকি থাকা 3.86 কিলোমিটারের জন্য 28.65 একর জমি বিএসএফকে হস্তান্তর করা হয়। সিপিআইএমের রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন আজ কল্যাণীতে শুরু হচ্ছে। গতকাল কলকাতায় দলের সাধারণ সম্পাদক এম এ বেবির উপস্থিতিতে দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এ কথা জানিয়েছেন। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের 121তম জন্মবার্ষিকী আজ জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হচ্ছে। এই মুহূর্তে হেডলাইনস আপাতত এটুকুই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আকাশবাণী কলকাতা, আপনি টিউন করেছেন 107 AIR FM রেনবো। স্টুডিওর ঘড়িতে সময় এখন 11:03:10।
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে।

0: গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: আজ শনিবার, আর শনিবার বেলা ১১টা মানেই গানদরিয়ায় আমাদের সে সুযোগ ঘটে যে কথা বলার, সেটি গুরুদেব রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলার আর তাঁর গান শোনানোর। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয় নিয়ে আলোচনা করব, তার আগে যেটি না বললেই নয় যে সেটি আজ আরও একটি গুরুত্বপূর্ণ দিন, যেদিন রবীন্দ্রনাথের ভাব শিষ্য কাজী নজরুল ইসলাম তিনি প্রয়াত হয়েছেন। তো আমাদের নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন, এবং আমাদের গানদরিয়ার যে সফর, সে সফরে প্রতি সপ্তাহে নির্দিষ্ট থাকে রবীন্দ্রনাথ এবং নজরুলের জন্য। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, যেহেতু আজ অগস্ট মাস প্রায় শেষের দিকে এবং আশ্রমে অর্থাৎ শান্তিনিকেতন আশ্রমে এই সময়টা বর্ষা শুরু হওয়া থেকে আগমনের সময় পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, আশ্রম প্রাঙ্গণ এই মুহূর্তে উৎসব মুখর হয়ে ওঠে, প্রতিটি ডিপার্টমেন্টে দেখা যায় নিজস্ব একটা ব্যস্ততা। আমরা সে কথা, সে গল্প বলবো, তবে তার আগে প্রথমেই আমরা একটা গান শুনে নেব এবং তারপরে আমরা চলে যাব কথায় গল্পে এবং অবশ্যই গানে। সুবিনয় রায়ের কণ্ঠে এই গানটি আপনার জন্য।

গানটি শুনলেন সুবিনয় রায়ের কণ্ঠে। আমরা যে কথা বলছিলাম, যে কথা আলোচনা করছিলাম, যে শান্তিনিকেতন, শান্তিনিকেতনে বর্ষা শেষ হয়েছে, প্রাক আগমনী, শারদোৎসব, এই সব নিয়ে আশ্রম প্রাঙ্গণ বেশ মেতে থাকে। তবে এই কথায় ঢোকার আগে, এই আলোচনায় ঢোকার আগে যে কথাটি সবথেকে আগে আলোচনা করা প্রয়োজন, যে কবি প্রথম যখন এলেন, অনেকেই এ ঘটনার বিবরণ জানেন, অনেকেই কিছুটা জানেন, শুধু একটু ছুঁয়ে যাওয়া, শুধু একটু বলে দেওয়া যে কবির চোখে তখন শান্তিনিকেতন কীরকম ছিল, কীরকমভাবে কবি ভেবেছিলেন, কীরকমভাবে কবি দেখেছিলেন, কীরকমভাবে কবি ভাবতে চেয়েছিলেন। কবির বয়স তখন 11 বছর কমাস, বাবার সঙ্গে এসেছেন বোলপুর শান্তিনিকেতনে। বোলপুর স্টেশনে রাত্রে নেমে পালকিতে শান্তিনিকেতন, তারপর তীব্র প্রতীক্ষিত রাতের অবসান, জেগে ওঠে শান্তিনিকেতনের প্রথম প্রভাত। শান্তিনিকেতনে কবির সেই প্রথম সকালের অভিজ্ঞতাটি কবি বলছেন যে, ভোরের বেলা উঠেই বাইরে এসে দেখলুম চারিদিকেই মাঠ, কোথাও ধানের চিহ্ন নেই, জায়গায় জায়গায় মাটি খোঁড়া, শুনলুম সেসব জায়গায় চাষ হয়েছে। সেই প্রথম বোলপুর দর্শনের কত কথাই মনে পড়ে। তখন কবিতা লিখতুম, কবির যেরকমটি হওয়া উচিত সে সম্বন্ধে আমার বিশেষ দৃষ্টি ছিল। দুপুরবেলায় মাঠের ভিতর খোয়াইয়ের মধ্যে একটা গুহার ছায়ায় পা ছড়িয়ে দিয়ে বসতুম, সামনের দিকে ক্ষীণ জলস্রোত বালির উপর দিয়ে বয়ে যেত। আপনাকে রীতিমতো নিজেকে নীতিমত কবি বলে মনে হতো। বুনো খেজুর গাছে ছোট ছোট খেজুর ফল ফুলে থাকতো, সেগুলো খেতে আদবেই ভালো লাগতো না, কিন্তু তবু মরুপ্রান্তরের মধ্যে বুনো গাছ থেকে বুনো ফল সহস্তে পেড়ে খাচ্ছি, এই মনে করে একটা বিশেষ গর্ব অনুভব করতাম। এই খোয়াইয়ের মধ্যে আমানি ডোবা বলে একটা ছোট্ট ডোবা ছিল, তার মধ্যে খুব ছোট্ট ছোট্ট মাছ থাকতো। কাপড় চোপড় খুলে সেই ডোবার মধ্যে গিয়ে পড়তুম, মনে হতো নির্ঝরের জলে স্নান করছি।

0: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
1: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
2: আকাশবাণী কলকাতা, একটি আবহাওয়ার বিজ্ঞপ্তি। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30-40 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলার কিছু অংশে আগামী 2-3 ঘন্টার মধ্যে। অতএব পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলার সমস্ত মানুষকে বলছি, আপনারা এই বিজ্ঞপ্তি, এই ঘোষণা শোনার পর যখন বাড়ির বাইরে বার হবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। বিজ্ঞপ্তিটি আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া।
3: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

গানটি শুনলেন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে। এবং একটু আগেই যে কথায় আমরা ছিলাম, যে কথা আমরা আলোচনা করছিলাম, সেটি হচ্ছে যে শান্তিনিকেতনের যে উৎসব মুখরতা, শান্তিনিকেতনের যে প্রথম প্রভাত,

আসলে গুরুদেব, রবীন্দ্রনাথ তিনি কলকাতা শহর থেকে শান্তিনিকেতনে গিয়ে শান্তিনিকেতনের তাঁর দেখা যে প্রথম প্রভাত, সেখানে অদ্ভুত এক মুগ্ধতা সেটা তিনি খুঁজে পেয়েছিলেন, এবং যে আবেশ, যে ভালো লাগা, সেই স্নিগ্ধতা তাঁর জীবনে জড়িয়ে ছিল একেবারে শেষ দিন পর্যন্ত। তাই পৃথিবীর যে কোনো প্রান্তে তিনি গেছেন, যে কোনো জায়গায় তিনি গেছেন, তিনি বারবার কিন্তু শান্তিনিকেতনের টানে ছুটে এসেছেন। এমনকি গুরুদেব তার জীবনে বারবার যে কথা বলেছেন যে তিনি সাহিত্য থাকতে চান মৃত্যুর পরেও শান্তিনিকেতনের মাঠঘাট প্রান্তরের মধ্যে সেই স্নিগ্ধ শীতল ছায়ায়। আমরা এই যে উৎসব মুখরতা, শান্তিনিকেতনের যে উৎসব মুখর দিনগুলো, বিশেষত শারদ উৎসবের প্রাক্কালে যে আনন্দবাজার, তার কথায় আমরা থাকব। তবে এখন সময় হয়ে গেছে দিল্লি কেন্দ্রের অনুষ্ঠানের, সাপ্তাহিক যে ক্রীড়া অনুষ্ঠান সেটির পরে আবারও ফিরে আসব গান দরিয়া নিয়ে।

0: then I think, you know, we're stumped, basically. So that's how it started, first of all.
1: And that's a very appropriate analogy to draw as well, where to use on this programme. Just tell me about your teams briefly. Abdul, who makes up your team specifically?
0: Right, we've got, you know, imams, you know, preachers and other bodies, members of the religious community as well. You know, those who are very active in building bridges. It's a diverse, you know, we've got imams who actually work in the prisons as well as imams of the local mosques as well.
1: And Father Jordan, your team?
2: So largely made up of priests, but not exclusively. We have, you know, bishops and deacons as well, sort of that make us up, as well as chaplains or people with a license. So anybody who is licensed to minister within the Church of England is welcome to come and play for us. It being cricket, and of course village cricket, or our own version of that, that usually means ringers and people who've been to church, people who've heard of church, people who've once prayed, that sort of thing, you know.
1: a broad church, you might say.
2: Exactly.
3: Hello there, it's Apple for the ABC here in Sydney. Abdul, I was going to ask you, you've been playing this for over a decade. How did it feel to win the most recent encounter against the Church of England team?
0: Well, the fact is, you know, we're used to winning. So, you know,
1: I think we won
0: the first few quite easily. And then you give, you know, we said, you know, we better let them win. Otherwise, you know, they won't play us. So that's the way it is. On the pitch, we're very competitive. Off the pitch, we're completely different. So very, very friendly off the pitch.
3: And cricket just stands out. Are there any other sports that you may have a rivalry with as well?
0: I think cricket is probably the best for us, because I don't play football, and the best element of the cricket match is we enjoy food together.
4: Father Jordan, this is Sunil Gupta for Akashwani in New Delhi. Where you started is the concept that you had. Are you surprised about the interest it's getting around the world? I mean, something straight out of Lancashire and now making some sort of waves across the world?
2: I'm not surprised, in a sense, because cricket is a global sport, and in every community, you know, around the world, people know of cricket and enjoy cricket. And seeing it in a different light, seeing different groups of people play cricket together is a good thing. And I can see why we've got some traction on it, I guess. But at the same time, it makes me a little bit sad that this is such a big story and people are so interested, because it shows a little bit about our world and how perhaps people are not usually playing together in this way. And we're sort of trendsetting, breaking down barriers, building bridges, whatever you want to call it, in Lancashire, which isn't necessarily mirrored all over the world. So hopefully, by speaking to you guys and speaking to other people in the media as well, we're able to show that there is a different way of living together and enjoying each other's company. And cricket is a good start, but it's only a start.
4: Yes, it is. You're doing this in Lancashire, and you mentioned a little bit about what it's doing for the local community. Perhaps you could expand on that, and also, do you have any vision of this going to other counties as well? Has there been interest shown by the vicars and imams in other counties or other parts of England?
2: Yeah, so we've tried to get a Roses Clash going together. And so we'd have a mixed team of vicars and imams from Lancashire playing a mixed team of vicars and imams from Yorkshire. Previously, there was something called the Church Times Cup, where vicars would play vicars around the country, different dioceses together. And so there's definitely scope, but it just needs the wheels. So hopefully we can be the sort of, as I say, those trendsetters that are then able to share our story and encourage other communities to do this, both in our country, of course, but why not anywhere else as well?
1: Yeah, a mixed faith team really would be that true unifying force, wouldn't it? That sense of respect for each other. Great to speak to you both. Good luck for the return fixture. So we imagine then, Father Jordan, that the vicars now have to get revenge on the imams with victory next time round.
2: Well, we will win this time. It finished 1-1 last year in the series, and it came down to the final ball. We won on the final ball last year. So
1: some friendly sledging going on already. Father Jordan, Abdul Alim, thank you so much for being with us on Stumped. Great to hear the story.
2: Thank you.
1: Well, that's all we've got time for on this week's Stumped on Akashvani. Don't forget to follow us on X. We're at BBCWS Sport. Use the hashtag BBC Stumped. And check us out on YouTube as well by going to the BBC World Service on YouTube. Thanks to Sunil Gupta and Jim Maxwell, and to all of you for listening. Speak to you soon. Bye-bye.
5: Stumped is a BBC Sport production for the BBC World Service in association with ABC and Akashvani.
6: ये है आकाशवाणी और आप सुन रहे हैं FM रेनबो।
7: गाने बाजू ओने रेडियो सुनछो 107 FM रेनबो सात सुरे सारा दिन सात सुरे सारा दिन।
8: কালোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
9: ফিরে এলাম গানদরিয়াতে, গানদরিয়া ছুঁয়ে যাক মন। আমরা কথা বলছি শান্তিনিকেতন নিয়ে, আমরা কথা বলছি শান্তিনিকেতনের প্রাক শারদ উৎসব নিয়ে। সে কথায় থাকবো, তবে তার আগে ছোট্ট একটা বিরতি।
10: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়। আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার।

0: দুপুর ১১টা থেকে বিকেল ৪টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৬। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা ৭০০০০১। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে ৩১শে আগস্ট ২০২৬ থেকে ৮ই সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর ১১টা থেকে বিকেল ৪টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ ১১ই সেপ্টেম্বর ২০২৬। ঘোষণাটি শেষ হল।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া, ১০৭ FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে।

অসহায় ছাত্রছাত্রীদের সহায়তা দান কার্যটি শান্তিনিকেতনে শতাব্দী কাল ধরে আজও অক্ষুণ্ণ রয়েছে। এখানেই আনন্দমেলা আর পাঁচটি মেলার থেকে, আর পাঁচটি উৎসব থেকে পৃথক।

কিন্তু একটাই, সেটা হচ্ছে এই কারণগুলোর জন্যই শান্তিনিকেতনের মেলাগুলো আর পাঁচটা মেলার থেকে পৃথক, আর পাঁচটা মেলার থেকে ভিন্ন। আমরা থাকব সে কথায়, সে আলোচনায়, আরও বেশ কিছুটা সময় রয়েছে, সে গল্পও শোনাবো। তবে তার আগে এই গানটি শুনে নেব দুর্নিবার সাহার কণ্ঠে।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

গানটি শুনলেন জয়তী চক্রবর্তীর কণ্ঠে। আমরা শান্তিনিকেতনের আনন্দবাজার বা আনন্দ মেলা দিয়ে কথা বলছিলাম, আর এই কথা বলতে বলতে স্টুডিওর খড়ি এখন জানান দিচ্ছে যে সময় এখন 12:53 হয়ে 27 সেকেন্ড, মানে বুঝতেই পারছেন যে সময় প্রায় শেষের দিকে। তো একেবারে শেষ করব এই কথা বলেই যে এই আনন্দ মেলা বা প্রকৃতার্থে আনন্দযজ্ঞ, এই আনন্দযজ্ঞে একদিকে যেমন চপ, সিঙাড়া, পেঁয়াজ দেওয়া ঘুগনি, তার যে দোকান একদিকে যেমন থাকতো বা থাকে, ঠিক সেরকমভাবেই ছোটদের খেলনা, ম্যাজিক, পুতুল খেলা, ঢাক, কাঁসির নিরন্তর উত্তেজনা, তার সঙ্গে চা, কফি, চপ, পেঁয়াজি, মিষ্টি, পিঠে সমস্ত কিছু হু হু করে বিক্রি হয়ে যায়। এবং বিশ্বাস করুন যে বহু পর্যটক এখন আনন্দমেলা এতটাই পরিচিত, বা আনন্দবাজার আমরা বলি সকলে, তা এতটাই পরিচিত যে বহু পর্যটক শুধুমাত্র সেই মেলার টানে মহালয়ার দিন সকালবেলায় পৌঁছে যান, মাত্র এই কয়েক ঘন্টার মেলা। এবং অনেক অভিভাবকেরা পৌঁছে যান, তারা সেদিন তাদের সন্তানদের পুজোর ছুটিতে হস্টেল থেকে বাড়িতে নেওয়ার জন্য আসেন। এছাড়াও স্থানীয় মানুষজন তথা যারা আশ্রমিক রয়েছেন তারা সব মিলিয়ে কয়েক হাজার ক্রেতা এই আনন্দযজ্ঞে সামিল হন। দোকানের নামের সঙ্গে জিনিসপত্রের নামের যে বৈচিত্র্য থাকে তা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে। চা কফির নাম

হয় কখনো আনন্দধারা, অমৃতধারা বা সোমরস। সিংহারার নাম হয় ত্রিশৃঙ্গধারিণী, আর মুখরোচক এখানের আকার নেয় মুখোখচক ইত্যাদিতে। যাই হোক, এভাবেই আনন্দমেলা সবার মন জুড়ে, সবার প্রাণ জুড়ে থাকে। আনন্দমেলা আসলে শারদ উৎসবের এ আনন্দযজ্ঞের সূচনা। আর এই কথা বলেই আমরা চলে যাব আজকের শেষ গান, মনোময় ভট্টাচার্যের কণ্ঠে। আমি সুদীপ্ত আপনাদেরকে এই পর্ব থেকে বিদায় জানাবো, তবে আবারও এক ঘন্টা পর ফিরে আসবো দুপুরের নাটক নিয়ে। শুনতে থাকুন 107 AIR FM রেনবো, যেতে যেতে মনোময় ভট্টাচার্যের কণ্ঠে এই গানটি আপনার জন্য।

আকাশবাণী কলকাতা FM ব্রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 4 দিনের উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্র সফরে রওনা হয়েছেন। যাত্রা শুরুর আগে এক বার্তায় তিনি জানান, উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাফকাজ মির্জি ইয়োয়েভের আমন্ত্রণে তাঁর এই সফর সাম্প্রতিক সময়ে ভারত উজবেকিস্তান কৌশলগত অংশীদারিত্বে এক উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। বাণিজ্য, বিনিয়োগ, ডিজিটাল যোগাযোগ, প্রতিরক্ষা শক্তি এবং বিকশিত ভারত ও ইয়াঙ্গি উজবেকিস্তান গড়ে তোলার লক্ষ্যে দুদেশের বিভিন্ন দৃষ্টিভঙ্গি বাস্তবায়িত করার ক্ষেত্রে এই সফর সহযোগিতা বাড়িয়ে তুলবে। তাস্কান্ড থেকে কিরগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সাদর জাফারভের আমন্ত্রণে সেদেশে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিসকেকে 26তম সাংহাই সহযোগিতা সংগঠন SCO শিখর সম্মেলনে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর উজবেকিস্তান সফরে দুদেশের নেতৃবৃন্দের মধ্যে রিয়ার আর্থ মিনারেলস নিয়ে আলোচনা হবে। এই ব্যাপারে দুদেশের পারস্পরিক সহযোগিতা, বিনিয়োগ এবং প্রযুক্তি হস্তান্তর নিয়েও কথা হবে বলে উজবেকিস্তানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত স্মিতা পান্থ আকাশবাণীকে জানিয়েছেন। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হরপা বানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 626 জন, নিখোঁজ এখনও পর্যন্ত প্রায় 2000-এরও বেশি। বিদেশমন্ত্রক গতকাল জানিয়েছে, গত বুধবার এই আকস্মিক বন্যার পর থেকে 320 জন ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা এখনও সম্ভব হয়নি। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, প্রায় 100 জন ভারতীয় বংশোদ্ভূত যাদের অন্য দেশের নাগরিকত্ব রয়েছে তাদের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না। নেপালে বিধ্বংসী হরপা বানে নিখোঁজ পশ্চিমবঙ্গের বাসিন্দাদের সন্ধানে প্রতিনিধি দল পাঠাতে রাজ্য সরকার বিদেশ মন্ত্রকের কাছে অনুমতি চেয়েছে। অনুমতি মিললেই একজন মন্ত্রী, একজন বিধায়ক, IG পদমর্যাদার এক পুলিশ আধিকারিক এবং এক সিনিয়র IAS আধিকারিককে নিয়ে একটি প্রতিনিধি দল কাঠমান্ডু পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: too late?
1: Sure.
0: Eat this.

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হড়পা বানের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 626 জন, নিখোঁজ এখনও পর্যন্ত প্রায় 2000-এরও বেশি। 229টি অজ্ঞাত পরিচয় দেহের শেষকৃত্যের সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। নিখোঁজদের সন্ধানে স্থানীয়দের সাহায্যে অন্যান্য সংস্থার সঙ্গে পুলিশ যৌথভাবে কাজ করছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর পাশাপাশি ত্রাণ বিতরণ ও যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক করতে পুলিশ বন্যা ও ভূমিধসের ফলে অবরুদ্ধ সড়কগুলি পরিষ্কার করার কাজ চালু করেছে। নিখোঁজ পশ্চিমবঙ্গের বাসিন্দাদের সন্ধানে প্রতিনিধি দল পাঠাতে রাজ্য সরকার বিদেশ মন্ত্রকের কাছে অনুমতি চেয়েছে। অনুমতি মিললেই একজন মন্ত্রী, একজন বিধায়ক, আইজি পদমর্যাদার এক পুলিশ আধিকারিক এবং এক সিনিয়র আইএএস আধিকারিককে নিয়ে একটি প্রতিনিধি দল কাঠমান্ডু পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আইন শৃঙ্খলা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বীরভূমে প্রশাসনিক বৈঠকে বসেছেন। রামপুরহাটের রক্তকরবী প্রেক্ষাগৃহে এই বৈঠকের আগে তিনি যান তারাপীঠ মন্দিরে। মুখ্যমন্ত্রীর বীরভূম সফরকে ঘিরে নিরাপত্তা আটসাট করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের গেঁওখালী ও দক্ষিণ চব্বিশ পরগনার নূরপুরের মধ্যে ফেরি সার্ভিস হঠাৎই বিনা নোটিশে বন্ধ হওয়ায় চরম সমস্যায় পড়েছেন এলাকার মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল থেকে বন্ধ রয়েছে এই পরিষেবা। কখন তা চালু হবে সে বিষয়ে কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি। লিলুয়া রেলওয়ে স্টেশনে আজ একটি লিফট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় 9 জন আটকে পড়েন। 2 প্রবীণ নাগরিক ও একটি শিশুসহ 9 জনকে উদ্ধার করেছে জিআরপি কর্মীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আকাশবাণী কলকাতা, আপনি টিউন করেছেন 107 AIR FM রেনবো। স্টুডিওর ঘড়িতে সময় এখন 2:03 হয়ে 10 সেকেন্ড। এখন সময় বাংলা নাটকের।
3: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
4: আজকের নাটক বামা। কাহিনী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বেতার নাট্যরূপ জীবন কুমার ঘোষ। প্রযোজনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়। নাট্যানুষ্ঠান বামা।

0: না বলতে একেবারে সামনে এসে আসিস। বেশ বেশ, এনেছিস যখন দে
1: বাবু। কাল সকালে বাজার থেকে ভালো বালাখানা তামাক কিনে এনেছি, খেয়ে দেখুন খেয়ে দেখুন কি মিষ্টি গন্ধ। হ্যাঁ, সারাটা বাড়ি দেখবেন একেবারে গন্ধে ভুরভুর ভুরভুর করছে।
0: ঠাকুরমশাই বাড়ি গেছিলি?
1: হ্যাঁ,
0: তো
1: কাল সকালে আসার কথা বলে এসেছি।
0: বলে এসেছি?
1: হ্যাঁ।
0: তোর সঙ্গে দেখা হয়েছিল?
1: না বাবু, বামুন ঠাকুর বাড়ি ছিল না, আমি বাড়িতে বলে এসেছি, কাল সকালেই যেন একবার দেখা করেন।
0: 8টা বাজে, এখনো কেন এলো না? দেখি না, আর একবার গিয়ে ডেকে আনবি, কেমন?
1: আচ্ছা।
0: আরে হরি,
1: হ্যাঁ,
0: ডাক্তারখানা খুলেছিস?
1: সে আর বলতে, কখন ডাক্তারখানা খুলে ধূপ ধুনো দিয়ে একবারে রেডি করে রেখেছি, রুগীরা সবাই এলো বলে।
2: কবিরাজ মশাই, কবিরাজ মশাই আছেন নাকি?
1: ওই তো ওই তো, বলতে বলতেই এসে হাজির। আপনি বাবু শুধু শুধু আমার বকা ঝকা করলেন।
0: আরো কিছু না কিছু।
2: কবিরাজ মশাই,
0: আরে এসো এসো এসো, বসো বসো। হরি, তুই আগুন যা।
1: আচ্ছা,
3: আমাকে কেন ডেকে পাঠিয়েছেন কবিরাজ মশাই? জরুরি কিছু?
0: হ্যাঁ, তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে, খুব দায়িত্বপূর্ণ কাজ।
3: কি করতে হবে বলুন?
0: সেটা পরে বলছি। তোমার দৈব মাদুলির ব্যবসা কেমন চলছে? অনেকদিন মাদুলি নিতে আসুনি।
3: আগে মাদুলির ব্যবসা ভালোই চলছে, তবে বয়স বাড়ছে তো, আগের মতন আর ঘোরাঘুরি করতে পারি না। তাছাড়া মাদুলি এখন আছে আমার কাছে কবিরাজ মশাই, সব বিকৃত করে উঠতে পারিনি।
0: তুমি কিন্তু আমার কথা রেখেছ।
3: হ্যাঁ,
0: মাদুরি বিক্রির জন্য যা যা বলেছিলাম তুমি সেগুলো ঠিক ঠিক মতো মেনে চলেছ। আমি খুব খুশি হয়েছি, তোমাকে গেরুয়া রঙের ছোপানো ধুতি পরতে বলেছিলাম, গেরুয়া রঙের ছোপানো ধুতি, কাঁধে চাদর, পাঞ্জাবি, গলায় মালা, হাতে ক্যাম্বিসের ব্যাগ, পায়ে ক্যাম্বিসের জুতো, যা বলেছিলাম সব ঠিক ঠিক আছে।
3: হ্যাঁ কবিরাজ মশাই, সব ঠিক ঠিক, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে মেনে চলেছি, আর এজন্য আমার আসল নামটাই পাল্টে গেছে।
0: কিরকম?
3: এই পোশাক দেখে লোকে এখন আমাকে ঠাকুর মশাই বলে ডাকে।
0: তাই নাকি?
3: আর তাছাড়া এই পোশাক তো আমি সবসময় পরি।
0: বাবা বাবা, তাহলে সকলের মতো আমিও আজ থেকে তোমাকে ওই ঠাকুর মশাই বলে ডাকো। মাখনপুরে আমার শ্বশুর বাড়ি, সেটা তো তুমি জানো।
3: মাখনপুর?
0: মাখনপুর। তা ওই শ্বশুর মশাইয়ের কোনো ছেলে পেলে না থাকায় আমি ওখানকার জমি জমা ওয়ারিশন। তোমাকে একবার ওই মাখনপুরে যেতে হবে। পৌষ কিস্তির সময় জমি জমার খাজনা যতটা পারো আদায় করে আনতে হবে।
3: আচ্ছা ঠিক আছে।
0: শোনো, দরকার হলে ওখানে কদিন থেকে যাব, তোমার কোনো অসুবিধা হবে না, অসুবিধা হবে না। হ্যাঁ, কেবল বলবে যে আমাকে ওই চুচুড়োর শচীশ কবিরাজ মশাই পাঠিয়েছেন, মোট কথা খাজনা আদায় করে আনতেই হবে, তুমি ছাড়া আমার বিশ্বাসী লোক আর কে আছে বলো? দেরি না করে কালই বেরিয়ে পড়ো মাখনপুরে।
3: আগে ঠিক আছে, আমি কালই রওনা দিচ্ছি কবিরাজ মশাই। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি।
0: কি?
3: মাখনপুর তো ওই মেমারি স্টেশনে নেবে তারপর যেতে হয়?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো ঠিক বলেছো, মেমারি স্টেশনে নেবে, হাঁটা পথে কয়েক ক্রোশ যেতে হয়
3: আগে। হ্যাঁ
0: হ্যাঁ, আর হ্যাঁ, যাওয়ার সময় তোমার ওই মাদুলির ঝোলাটা নিয়ে যেও, পথে হাট বাজার পড়লে কিছু বিক্রিও হবে। শোনো, রাহা খরচ বাবদ কিছু টাকা সঙ্গে।
3: টাকা পয়সা দিতে হবে না, আমি ঠিক চলে যাব।
0: না না না না, সে কি হয় না, বিদেশ বিবি বলে কথা, কখন কি দরকার পড়বে বলা যায় না, রেখে দাও এটা, রেখে দাও।
3: আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে উঠি কবিরাজ মশাই। কাল সকালই রওনা হব।
0: যাবে নিশ্চিত।

0: gado, gado, gado, gado.
1: ঠাকুর মশাই যে চললেন কোথায়?
2: মাখমপুর।
1: মাখমপুর?
2: হ্যাঁ,
1: সে তো অনেক দূর ঠাকুর মশাই, পৌঁছতে যে সন্ধে হয়ে যাবে।
2: একটা বিশেষ কাজে যেতে হচ্ছে। ওই আমাদের শচীশ কবিরাজ মশাইয়ের কাজ।
1: ও,
2: এতটা পথ যাব, মাঝপথে হাট বাজার পড়বে, তাই ভাবলুম মাদুলি বিক্রির ব্যাগটাও সঙ্গে নিয়ে নি।
1: তাই নাকি?
2: বিক্রি ভালো হলে কমিশনটা আমার পাওয়া যাবে ভালো আর কি। তা নরেন, তুমি কোথায় যাচ্ছ?
1: আমি সঞ্জয়পুরের কাছাকাছি যাবো, চলুন একসঙ্গে হাঁটতে হাঁটতে যাই।
2: আচ্ছা নরেন, এখানে গরুর গাড়ি ভাড়া পাওয়া যায় না?
1: তা পাওয়া যায়, তবে ভাড়া চাইবে অনেক বেশি। কি দরকার, চলুন না, হেঁটে হেঁটে চলে যাই, গল্প করতে করতে চলে যাবো।
2: হ্যাঁ, তাই চলো, তাই চলো। নরেন, এখানকার রাস্তাঘাট খুব আমার জানা নয় বুঝলে, তুমি বরং আগে চলো। উফ, এর বড় খারাপ রাস্তা দেখছো, বাপরে বাপরে, উঁচু নিচু গর্ত।
1: ঠাকুর মশাই, গ্রামের কাঁচা রাস্তা, গরুর গাড়ি গিয়ে এরকম হাল হয়েছে। বর্ষাকালে আবার এর যা অবস্থা হয় তা চোখে না দেখলে একেবারে বিশ্বাসই করবেন না। চলুন, মাটির মাঝখান দিয়ে রাস্তা। শীতকাল বলেই রক্ষে, গরমের সময় হলে রোদ্দুরে প্রাণ বেরিয়ে যেত ঠাকুর মশাই।
2: এটা অবশ্য ঠিক। ও, ওই তো দেখো নরেন,
1: হ্যাঁ,
2: দূরে গ্রাম দেখা যাচ্ছে না?
1: হ্যাঁ,
2: মাঠে গরু চড়ছে, রাস্তার দুপাশে অবশ্য বেশ গাছগাছালিও রয়েছে, গরমের সময় ওই গাছের ছায় মানুষ বিশ্রাম নিতে পারবে।
1: তা পারবে,
2: চলো একটু পা চালিয়ে চলো।
1: ব্যাপার ঠাকুর মশাই, ওই যে গ্রামটা দেখা যাচ্ছে, ওখানে একটা হাট বসে। দেখুন না, মাঠে রাস্তা ধরে লোকজন হাটে যাচ্ছে জিনিসপত্র নিয়ে। ঠাকুর মশাই, মাদুলি বিক্রি করতে গিয়ে হাটে আবার বেশি দেরি করবেন
2: না,
1: তাহলে মাখমপুর পৌঁছতে অনেক রাত্রির হয়ে যাবে।
2: আচ্ছা,
1: ওখানকার রাস্তাঘাট খুব একটা ভালো নয়, একটু সাবধানে যাবেন।
2: রাস্তাঘাট ভালো নয়, সাবধানে যাবেন, তোমার এই কথাটার মানে আমি ঠিক বুঝতে পারলাম না নরেন। তুমি কি বলতে চাইছো, চোর ডাকাতের কোনো উপদ্রব?
1: ঠাকুর মশাই, এখানকার রাস্তাঘাট ভালো নয়, সাবধানে যাওয়াই ভালো, চেষ্টা করবেন যাতে ওইভাবে সন্ধে সন্ধে পৌঁছে যেতে পারে।
2: নরেন,
1: হ্যাঁ,
2: মনে হচ্ছে হাটের কাছাকাছি এসে গেছি না, লোকজনের ভিড় ক্রমশ বাড়ছে।
1: হ্যাঁ, রাস্তার বাঁক ঘুরে ওই যে গ্রাম দেখা যাচ্ছে, ওখানেই হাট, বেশ বড় হাট, অনেক জিনিসপত্র আসে, দূরের গ্রাম থেকে আসা লোকের ভিড়ও বেশি, ভালোই বেচা কেনা হয়। তাছাড়া এখানকার খেজুর গুঁড়ো বেশ ভালো, পারলে বাড়ির জন্য কিছু নিয়ে যাবেন। এখানে না আপনার মাদুলি বিক্রি ভালোই হবে। আমিও হাটে কিছু কিনে নিয়ে সঞ্জয়পুর চলে যাবো, শীতের বেলা দেখতে দেখতে চলে যাবে। ঠাকুরমশাই, এই হচ্ছে হাট, আপনি মাদুলি বিক্রি করুন, আমি ততক্ষণ আমার কেনাকাটাটা সেরে নি।
2: বেশ লোকজন রয়েছে চারদিকে, চোজোর শচীশ কবিরাজের মাদুলি পাবেন আমার কাছে, আপনারা শুনছেন, শচীশ কবিরাজের মাদুলি, এর গুণাগুণ আপনারা সবাই তো জানেন, লোকের মুখেও শুনেছেন, দরকার হলে নিয়ে যান, দন্নন্তরী মাদুলি।
3: এই যে ঠাকুর মশাই,
2: চুঁচুড়োর শচীশ কবিরাজের মাদুলি,
3: এই যে শুনছেন, ঠাকুর মশাই, আরে আমাকে আরেকটা মাদুলি দেন, খুব উপকার পেয়েছি।
2: আচ্ছা আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি।
3: ঠাকুর মশাই, আমার ওষুধটা ফুরিয়ে গেছে।
2: দিচ্ছি বাবা, দিচ্ছি, সবাইকে দিচ্ছি। এই নাও, কই তুমি এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, কে বলছিল ওষুধ ফুরিয়ে গেছে? এসো এসো, এই নাও, নিয়ে যাও।
1: তাড়াতাড়ি সব গুছিয়ে টুচি নিন, আমি সঞ্জয়পুরের দিকে চলি, বুঝলেন, সাবধানে যাবেন।
2: নরেন, চলে যাচ্ছ?
1: সাবধানে যাবেন আপনি,
2: দেরি হয়ে গেল, সত্যি বেলা পড়ে আসছে, খেয়াল করিনি একবারে। যাক, সব মাদুলি আমার বিক্রি হয়ে গেছে, ভালো কমিশনটা পাবো কবিরাজ মশাইয়ের কাছ থেকে। তাড়াতাড়ি খালি ব্যাগটা টাকা পয়সা কোনো পুরে নি, তারপর এক কাপ চা খেয়ে রওনা দেব। দূরে সব দোকানপত্র বন্ধ করে দিচ্ছে কেন, কি ব্যাপার? সামনে চায়ের দোকানটাই যাই। বলছিলাম যে ভালো করে

0: এক কাপ চা দাও তো ভাই, যেন বেশ গরম থাকে।
1: বসুন বসুন বাবু বসুন। রে কেষ্ট কেষ্ট, এখানে চা দে, বেশ কড়া করে গরম এক কাপ চা দে।
0: হ্যাঁ গরম চা দাও দাও। চাটা ভালোই হয়েছে বুঝলে।
1: আগে এই তল্লাটে পাঁচু দোকানের চায়ের নাম আছে মশাই, তাড়াতাড়ি করে খেয়ে নিন, দোকান বন্ধ করতে হবে।
0: কেন তোমরা এত তাড়াতাড়ি দোকান বন্ধ করছো কেন? সবে তো বিকেল গড়িয়ে গেছে, অবশ্য শীতের বেলা, এখন সন্ধে হতে কিন্তু অনেক দেরি।
1: হাট তো শেষ হয়ে এলো, তাই আর তো কেনা বেচা তেমন হবে না। দেখছেন না লোকজন সব বাড়ি চলে যাচ্ছে, আমাদেরও তো বাড়ি ফিরতে হবে নাকি?
0: এত তাড়াতাড়ি?
1: ভালো কথা, আপনি যাবেন কোথায় বলুন তো? আপনাকে দেখে তো মনে হচ্ছে নতুন লোক।
0: আগে আমার সবাই ঠাকুর মশাই বলে, আসছি চুঁচুড়ো থেকে, আমি যাব মাখমপুর।
1: মাখমপুর যাবেন? না তো বলছিলাম কি যে আজ কি না গেলেই নয়।
0: কেন বলো তো, আজ ওখানে পৌঁছানো আমার খুব দরকার।
1: মানে মাখমপুর হলো গিয়ে এখান থেকে অনেক দূর, আপনার পৌঁছেতে তো বেশ রাত হয়ে যাবে ঠাকুর মশাই। আর তাছাড়া অচেনা রাস্তা, আপনি যাবেনই বা কি করে?
0: দেখো বাবা, মাদুলি বিক্রির জন্য আমাকে গ্রামে গঞ্জে ঘুরতে হয়, রাতবিরিতে ঘোরা আমার অভ্যেস
1: আছে।
0: তুমি ভাবছো যেতে পারবো না? কেন, রাস্তাঘাট কি খুব খারাপ?
1: উড়ে বাবা, সে আর বলতে, দেখছেন না আমরা এই তাড়াতাড়ি দোকান বন্ধ করে চলে যাচ্ছে, সন্ধ্যের পর আর পথ হাঁটবেন না ঠাকুর মশাই।
0: তবে কি মাখনপুর যেতে পারবো না আজকে?
1: পারবেন না কেন, তবে এদিককার রাস্তাঘাটে একটু সাবধানে যাওয়াই ভালো আর কি। আর তাছাড়া অন্ধকার তো ক্রমশ ঘনিয়ে আসছে, কি বলো অবিনাশ কাকা?
2: হ্যাঁ পাঁচু, কথাটা ঠিকই বলেছে ঠাকুর মশাই। এই দেখো না, সন্ধ্যের আগে বাড়ি পৌঁছবো, আমরাও সব তাড়াহুড়ো করছি।
0: আপনারা কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না।
2: আপনি এদিকে এদিকে, হ্যাঁ হ্যাঁ, মানে এই যে আমার কাছে একবার আসুন।
3: বলি বলছিলাম কি, সব কথা তো আর সকলের সামনে বলা যায় না।
0: না
3: জানেন ঠাকুর মশাই, এসব দেশে না ফাঁসুড়ে ডাকাতের খুব ভয়।
0: ফাঁসুড়ে ডাকাত?
3: হ্যাঁ
0: বলেন কি?
3: হ্যাঁ তাই তো বলছি, ওই রাতের অন্ধকারে বনের ধারে ঝোপের আড়ালে এরা সব কাপটি মেরে বসে থাকে। অচেনা লোক দেখলি না তার সর্বস্ব কেড়ে নেয়, মেরেও ফেলে। জানেন আমাদের মতো লোক কেউ রেহাই দেয় না, তাই বলছি সন্ধ্যের পর আর রাস্তা হাঁটবেন না।
0: শুনে আমার বড্ড ভয় করছে।
3: হ্যাঁ ওরা খুব সাংঘাতিক, মানে দয়া মায়া ওদের প্রাণে কিচ্ছু নেই। এই তো সেদিন কয়েকদিন আগে আর কি, একটা লোক তার ছেলেকে নিয়ে যাচ্ছিল, একটু রাত অবশ্যই হয়েছিল, পরের দিন দুজনকে রাস্তার ধারে মরা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। না না না, আপনি মোটেই ভাববেন না যে আমরা শুধু শুধু আপনাকে ভয় দেখাচ্ছি।
0: না না তা না, তাহলে উপায়? আচ্ছা আমি বলছিলাম কি, আজকে রাতটা তোমাদের দোকানে কাটিয়ে গেলে হয় না, কালকে সকালে উঠি আমি চলে যাব, দিনের বেলা তো কোনো ভয় নেই।
1: ঠাকুর মশাই আমাদেরও একই অবস্থা, সাজ করে এত তাড়াতাড়ি দোকান বন্ধ করে এমনি এমনি বাড়ি চলে যাচ্ছি। সঙ্গে যা হোক দোকানের বিক্রি বাটার পয়সা করি তো কিছু আছে, আর তাছাড়া এখানে আপনি থাকবেনই বা কোথায় বলুন তো। তার থেকে আপনি এক কাজ করুন, ভগবানের নাম নিয়ে হাঁটতে শুরু করুন, সন্ধ্যের আগেই গ্রামে পৌঁছতে পারলে ভালো, তাহলে পরে তো কারোর বাড়িতে থেকে যেতেও পারবেন, কি বলো অবিনাশ কাকা?
3: একটা ভালো কথা মনে পড়েছে ঠাকুর মশাই, এই সন্ধ্যার আগে যদি সঞ্জয়পুর গ্রামে কোন রকমে পৌঁছাতে পারেন।
0: সঞ্জয়পুর?
3: হ্যাঁ হ্যাঁ সঞ্জয়পুর, তাহলে ওখানে কারুর বাড়ি একটা থাকার ব্যবস্থা হতেও পারে। না না, সঞ্জয়পুর গ্রামে খুব একটা লোক বসতি নেই, মাঝে মধ্যে দু চার ঘর লোকের বাস। শুনেছি ওখানে নাকি একজন অতিথি পরায়ণ লোকও আছেন, এই বিপদের দিনে তার ওখানেও থাকার একটা ব্যবস্থা হতেও পারে।
1: তুমি ঠিক বলেছ অবিনাশ কাকা। জানেন ঠাকুর মশাই, এই কোষদিনের দূরে মাঠের মধ্যে একটা বেশ বড় গোছে দিঘি পড়বে বুঝলেন, দিঘি। হ্যাঁ দিঘি, দিঘিটার সারি সারি তাল গাছ দিয়ে ঘেরা। হ্যাঁ সবাই ওটাকে বলে গিয়ে ওই তাল দিঘি,
0: তাল দিঘি।
1: হ্যাঁ তাল দিঘি, জায়গাটা খুবই রিচন আর তেমন ভালো নয় বুঝলেন না। ওইখানটা দিয়ে যখন যাবেন বেশ সাবধানে যাবেন।
0: আচ্ছা
1: দিঘিটা পেরুলেই আপনার সঞ্জয়পুর গ্রাম।
2: আর দেরি করবেন না ঠাকুর মশাই, আর দেরি করবেন না, আবার আপনাকে এতটা পথ যেতে হবে। ওরে পাঁচু কেষ্টা, কেসটা।

0: ওখানে ঝাঁপ বন্ধ কর বাবা, ঝাঁপ বন্ধ কর। চলি ঠাকুর মশাই, আপনি কিন্তু সাবধানে যাবেন।
1: সব দোকান বন্ধ করে এরা চলে গেল, গোটা হাটটাও ফাঁকা, যেন খাঁকা করে আমাকে একবারে গিলতে আসছে। সন্ধে হতেও তার বেশি দেরি নেই বলে মনে হচ্ছে। কি অকুল পাথারে পড়লাম রে বাবা, আমার ব্যাগটা ওহাইতো রয়েছে, এই ব্যাগের মধ্যেই মাদুলি বিক্রির টাকাও রয়েছে। ভয়ে শরীরটা আমার হিম হয়ে আসছে, কিন্তু উপায় নেই, যেতেই তো হবে, কপালে যা আছে হবে। ঠাকুর তুমি দেখো, রক্ষে করো ঠাকুর, ঠাকুর রক্ষে করো। মেঠো রাস্তা, রাখালরা বাঁশি বাজাতে বাজাতে গরু নিয়ে গ্রামে ফিরছে, এত ভালো লাগছে দেখতে। এদের দেখতে দেখতেই বেশ জোরে হাঁটতে হাঁটতে খানিকটা এগিয়ে যাব, তবু খানিকটা ভরসা তো পাবো, কিন্তু কতটুকুই বা সময়, ওরা তো একটু পরই গ্রামের দিকে ঘুরে যাবে, তখন আবার একা। ভয়ে আমার বুকটা ঢিপ ঢিপ করছে, ভাগ্যে আজকে কি আছে কে জানে। কৌরেজ মশাইয়ের উপকার করতে এসে প্রাণ টানা যায় শেষকালে। সন্ধে হয়ে গেল, শাক বাজছে। ও বাপরে, উঁচু নিচু রাস্তা, বাবা একটা হোঁচট খেয়ে অবশ্যই একটু পরই আকাশে এক চিলতে চাঁদ উঠবে, চাঁদের আলোয় যা হোক করে চলে যাব। এখন কতদিন মাদুলি বিক্রি করতে গিয়ে কত গ্রামেই না ঘুরেছি, কিন্তু এইরকম বিপদে আমি কখনো পড়িনি। শিয়াল দেখছি মনে হচ্ছে। হ্যাঁ খুড়ু বাবা, কতগুলো শিয়াল রাস্তা দিয়ে ছুটছে, কামড়ে দেবে না তো? গাটা কেমন ছমছম করছে, আশেপাশে কোনো বসতি নেই, ধু ধু করছে মাঠ। না মাখনপুর আর আমার যাবার দরকার নেই বাবা, ফিরে যাই। কিন্তু ফিরেই বা যাবো কোথায়, অচেনা জায়গায় কেই বা আশ্রয় দেবে। তার থেকে এক কাজ করি, জোরে জোরে হাঁটি, হ্যাঁ সেই ভালো। সঞ্জয়পুর গ্রামে পৌঁছে গেলে একটা থাকার ব্যবস্থা হয়ে যেতে পারে। বাবা মরে গেছি রে, ও রাস্তা একটা গর্ত ছিল, অন্ধকারে বুঝতে পারিনি, পায়ে চোট লেগে গেল রে বাবরে, টন টন করছে গো, ও পাটা ভাঙলো কিনা কে জানে। আরে বাবা দেখে আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে, হ্যাঁ যাক পাটা ভাঙেনি, তবে বড্ড চোট লেগেছে, এখন জোরে হাঁটবো কি করে তারও উপায় নেই। উফ তারপর ঠান্ডা, কি ঠান্ডা রে বাবা, মেঠো হাওয়ায় সারা শরীরটা খনখন করছে, একে বলে পৌষ মাসের শীত। উফ পৌঁছতে আর কতক্ষণ লাগবে কে জানে। কে ওখানে, কে ওখানে? হ্যাঁ দূরে একটা গাছের ডাল নড়ে উঠলো, আলো আধারে তো মনে হলো একটা ছায়া মূর্তি যেন সরে গেল, গাটা ছমছম করছে, ভূত প্রেত নয় তো, গ্রামে গঞ্জে ভূত থাকে শুনেছি, আবার ভূত প্রেতের বদলে ডাকাতও তো হতে পারে। আবার গাছের ডালটা কে নড়ালো, কে ওখানে, ওখানে কে, হ্যাঁ গাছের পাশে কে দাঁড়িয়ে, কে দাঁড়িয়ে? ব্যাগটা ফেলে দিয়ে ছুটবো নাকি আমি? হ্যাঁ ব্যাগটা যায় যাক বাবা, প্রাণটা তো বাঁচবে আমার। সামনে সামনে যাবো কি করে আমি, কে ওখানে, কে দাঁড়িয়ে? না কেউ তো নেই, ভয় পেয়ে বোধ হয় এরকমই হয়, কেউ তো নেই, চাঁদের আলোয় গাছের ছায়াটা দূর থেকে ঠিক একবারে মানুষের মতন দেখাচ্ছিল। ও বাবা কি ভয় পেয়ে গেছিল যে বাবা, বাঁচা গেল। এবার কি, এবার কি, ফিসফিস করে বনের ভেতর তারা যেন কথা বলছে মনে হচ্ছে, কি হবে এবার, ডাকাত টাকাত হবে নিশ্চয়ই, ঠাকুর বিপদ থেকে রক্ষা করো ঠাকুর। তবে এরা ডাকাত নাম তো হতে পারে, আমার মতন কারা হয়তো মাঠে রাস্তা দিয়ে যাচ্ছে, একবার ডেকে দেখি। হ্যাঁ ও ভাই শুনছ, ও ভাই শোনো,
2: আমি বড্ড বিপদে পড়েছি ভাই।

0: তোমরা কারা? আমি ভিনদেশি লোক, মাখনপুর যাব। হ্যাঁ, অন্ধকারে রাস্তা ঠিক করতে পারছি না, আমাকে একটু সাহায্য করবে? হ্যাঁ ভাই, সাড়া দাও না ভাই। হ্যাঁ, কেউ তো সাড়া দিচ্ছে না। ফিসফিস শব্দটা বন্ধ হয়ে গেল। তবে কেন ভুল শুনল? হতেও পারে, ভয় ভয়ে রাস্তা হাঁটছি তো, ভুল হওয়া ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক। তবে ইতিমধ্যে আমি অনেকটা দূর হেঁটেও চলে এসেছি। ওই তো দেখতে পাচ্ছি, বড় বড় তাল গাছ মাথা চুলে দাঁড়িয়ে আছে। তাহলে এটাই সেই তাল দিঘি, ওই দোকানদাররা বলছিল। হ্যাঁ, ওই তো দিঘির পাশ দিয়ে রাস্তা চলে গেছে, এই রাস্তা ধরে গেলেই নিশ্চয়ই সঞ্জয়পুর গ্রাম। যাক, খানিকটা নিশ্চিন্তে হওয়া গেল বাবা। হাটের দোকানদাররা এই জায়গাটার কথাই বলেছিল, সাবধানে যেতে হবে, এখানে নাকি ডাকাতের ভয়। ভয়ে সত্যি আমার বুক ঢিপ ঢিপ করছে। যদি ডাকাতরা তাড়া করে, দৌড়তে পারবো তো, আর দৌড়ে পালাবো কোথায়? তাহলে একবার এক কাজ করি, ওই পাশটায় গিয়ে দেখি কেউ আছে কিনা। হ্যাঁ, একটুখানি পাড়ে উঠে দিকটা। ও বাবা, এটা একটা দিঘি। আহা, চাঁদের আলোয় দিঘির জল বেশ চিকচিক করছে। আহা, কি সুন্দর দেখাচ্ছে। তবে জায়গাটা খুবই নির্জন, আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। হাটের লোকগুলো যা ভয় দেখিয়ে দিয়েছিল, এখন দেখছি সবই মিথ্যে। কেন যে লোকে শুধু শুধু ভয় দেখায়? দূরে কিছু লোকের বসতি আছে বলে মনে হচ্ছে। তাহলে আজকে রাতটা থাকার একটা ব্যবস্থা হয়েও যেতে পারে।
1: কে যায়?
0: ওরে বাবা, এই আবার কার গলা? ডাকাত নিশ্চয়ই। আমি বা পালাই।
1: পালাবার চেষ্টা করলে কোনো লাভ হবে না।
0: কি বিপদে পড়লুম রে বাবা?
1: বলছি,
0: তাহলে লোকজনের কথাই তো সত্যি দেখছি এখন, একবারে সাক্ষাৎ ডাকাতের মুখোমুখি। এই রে, একটা স্বর্ণমার্কা লোক এদিকে এগিয়ে। আমাকে ছেড়ে দাও ডাকাত বাবা, আমার যা আছে আমি সব দিয়ে দিচ্ছি, আমাকে প্রাণে মেরো না তুমি। ওরে বাবা, লোকটা একবারে কাছে এসে পড়ছে মনে হচ্ছে। বেশ বলিষ্ঠ গড়ন, সবল মাংস পেশি, গলায় মালা, পরনে ধুতি, খালি ঘা, কপালে সিঁদুর একটি। কাপালিক নয় তো? শুনেছি কাপালিকের হাতে খড়গ থাকে, কিন্তু এর হাতে তো লাঠি। তাহলে নিশ্চয়ই ডাকাত হবে, ভয়ে আমার গলাটা শুকিয়ে আসছে।
1: কে তুমি?
0: আগে আমি ঠাকুর মশাই।
1: ঠাকুর মশাই?
0: আগে আমি ঠাকুর মশাই।
1: পোশাক দেখে তো তাই মনে হচ্ছে। ঠাকুর মশাই বলে তল্লাটে কাউকে তো চিনিয়া? বাড়ি কোথায়?
0: আগে আমার বাড়ি চুঁচুড়ে। দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি কখন আর এদিকে আসবো না।
1: কোথায় যাওয়া হবে?
0: হ্যাঁ, আমি যাব মাখনপুর।
1: মাখনপুর?
0: আগে হ্যাঁ।
1: এত রাতে?
0: আগে বিশেষ দরকার, তাই রাত বিরেতে।
1: মাখনপুরে কাদের বাড়ি?
0: মাখনপুরে ওই এদের বাড়ি, ওই বলছি শচীশ কবিরাজের শ্বশুর বাড়ি।
1: মশাই কি শচীশ কবিরাজের গোমস্তা?
0: আগে গোমস্তা নই, আমি যাচ্ছি জমি জমার কাজে খাজনা আদায় করতে। পৌষ কিস্তির সময় কিনা তাই আমাকে পাঠিয়ে দিয়েছেন।
1: ওই এই অঞ্চলে কাউকে চেনেন নাকি?
0: না, এই প্রথম আসছি, আমি কাউকে চিনি না।
1: মাখনপুর তো অনেক দূর, এত রাতে যাবেন কি করে?
0: সেটাই তো ভাবছি, যদি গ্রামে কোথায় একটু আশ্রয় মেলে আজকে রাতটার মতো, কালকে সকালে তাহলে আমি চলে যাব।
1: ঠাকুর মশাই, এই অঞ্চলে কেউ চেনে না, হাতে ক্যাম্বিসের ব্যাগ, পয়সা কড়ি তো ভালোই আছে মনে হচ্ছে।
0: কথা বলছেন না কেন?
1: শুনুন, আমার নাম নপরচন্দ্র দাস। সামনে যে গ্রাম দেখছেন, ওখানেই আমার বাড়ি। বিপদে পড়ে আশ্রয় চাইছেন তা আজকে রাতটা থাকবেন তো? চলুন চলুন, আমার বাড়িতে চলুন, রাতটা কাটিয়েই কাল সকালে চলে যাবেন। আর তাছাড়া এখন যাবেনই বা কি করে, অচেনা রাস্তা, পৌঁছতেই তো অনেক রাত্রির হয়ে যাবে।
0: রাত তো হবেই, আর তাছাড়া রাস্তা।
1: হ্যাঁ হ্যাঁ, তাই বলছিলাম যে আমার বাড়িতে রাতটা থেকে যান, কোনো অসুবিধা হবে না। চণ্ডী মণ্ডপের পাশে আমার বাইরের ঘর আছে, সেখানেই থাকবেন। আপনি ব্রাহ্মণ মানুষ, শুধু কষ্ট করেই রান্নাটা করে নিতে হবে। অবশ্য আমি সব জোগাড় করে দেবো আপনাকে।
0: কি বললেন, আজকে রাতটা আপনার বাড়িতে আশ্রয় পাবো?
1: আরে এতে অবাক হবার কি আছে, বিপদের দিনে আপনার মতো অনেকেই আমার বাড়িতে আশ্রয় নিয়েছে। চলুন চলুন,
0: আপনি আমার খুব উপকার করলেন, না হলে আজ রাতে যে কি অবস্থা হতো। একটা কথা বলবো যদি কিছু মনে না করে।

0: বলছিলাম যে প্রথমটা আপনাকে দেখে ডাকাত বলে ভয় পেয়েছিল, এখন দেখছি।
1: এখন তো আর ভয় করছে না। আমার চেহারাটা কি ডাকাতের মতো?
0: না মানে
1: জানেন মশাই, আমরা সেকেলে মানুষ, অতিথি সেবা করে আমরা পরম তৃপ্তি পাই। দিন ব্যাগটা।
0: না না না না, এটা আপনাকে নিতে হবে না, এ হালকা ব্যাগ, কোনো অসুবিধে নেই।
1: এই যে এই রাস্তাটা দিয়ে একটু গেলেই পূর্ব দিকে আমার বাড়ি, রাস্তাটা দিকে আসবেন, দেখে
0: এখানে লোকজনের বাস খুব কম, তাই না?
1: তা কম বলতে পারেন, এই পূব পাড়ায় আমরা মাত্র ক ঘর বাস করি, তাছাড়া গ্রামটাও ছোট। ঠাকুরটা পুকুর পাড়টা একটু দেখে আসবে, ঝোপঝাড় এবং সাপের উপদ্রব থাকতে পারে, সাবধানে যাওয়াই ভালো। কথা বলতে বলতে বাড়িতে এসে গেছি ঠাকুর মশাই। পোষা কুকুর কামড়াবে না, নতুন লোকে দেখেছে তাই। আসুন আসুন ভবানী, লন্ঠনটা এদিকে নিয়ে আসো।
2: যাই বাবা।
1: ঠাকুর মশাই এদিক দিয়ে আসুন। এই আমার ছেলে ভবানী, ভালো করে আলোটা দেখাও। আসুন এদিক দিয়ে আসুন। এইটা হলো আমার বাড়ির বাইরের দিক, এই এই সব ধানের গোলা, পাশে গোয়াল ঘর, তা গরু বাছুর মিলে গোটা করি হবে। বাড়ির ভেতরে চারখানা ঘর আর বাইরে চণ্ডী মণ্ডপ, পাশেই একটা কুটুরি আছে, আজকের মতো ওখানেই আপনি থাকবেন। হ্যাঁ ভবানী, আলোটা ভালো করে দেখাও, ঠাকুর মশাই আমাদের অতিথি জানো। ঠাকুর মশাই সিঁড়িটা দিয়ে আস্তে আস্তে উঠো। এই এই এই ঘরে আপনি থাকবেন। হ্যাঁ ব্যাগটা রেখে বেশ আরাম করে চৌকিতে বসুন। হ্যাঁ এতটা পথ হেঁটে এসেছেন, আর বিশ্রামের দরকার। ঘরের দরজা বন্ধ করে দিলে আর কোনো অসুবিধা থাকবে না। আমি বাড়িতে গিয়ে বৌমাকে পাঠিয়ে দিচ্ছি, দাওয়াটা পরিষ্কার করে দেবে, আর এইখানেই রান্নাবান্না করবেন। হ্যাঁ
0: আচ্ছা। হ্যাঁ আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? একটা রাতের তো ব্যাপার, সকালবেলা উঠেই চলে যাবেন।
1: হ্যাঁ একটা রাতেরই তো ব্যাপার, এই জন্য কত প্রতীক্ষা আমার।
0: আপনার কথাটা আমি ঠিক বুঝতে
1: পারছি না। কিছু না, মাঝে মাঝে আমি ওরকম বলে ফেলি আর কি। ভবানী শোনো, ঠাকুর মশাই রান্নার সব ব্যবস্থা করে দাও, তোলা উনুনটা আজ দেবে, লন্ঠনটা ঠাকুর মশাই ঘরে রেখে যাবে। হ্যাঁ আর মাঝে মাঝে এসে খবর নেবে কোনো অসুবিধা হচ্ছে কিনা ওর। আমি ততক্ষণ কাজগুলো এগিয়ে রাখি, কাজ সারা হলে একবার তুমি পুকুর পাড়াতে এসো। হ্যাঁ
2: আচ্ছা বাবা।
0: কি সুন্দর মানুষ এই নফর বাবু, আজ রাতটা থাকতে দিয়ে আমার যে কি উপকার করলেন উনি, ভগবান মঙ্গল করবেন। আরাম করার আগে মাদুলি বিক্রির টাকাটা গুনে নি, ব্যাগটা এই তো রয়েছে, ব্যাগটা, ব্যাগটাকে নিয়ে আমার সমস্যা, বেশ ভারী লাগছে কিন্তু ব্যাগটা। না টাকা গোনার আগে দরজাটা বরং বন্ধ করে দিই, নইলে ওরা দেখে ফেলবে। এতগুলো টাকা কড়ি বলা তো যায় না কার মনে কি আছে। এবার টাকা পয়সাগুলো গুনি দেখি, 5, 10, 15, 20, 25। কে কে জানলার ওখানে? কে? হ্যাঁ কেউ কি মারলো? কেউ দেখে ফেললো মনে হয়েছে, এতগুলো টাকা বিপদ হবে না তো, পরে গুনে দেখবো, এখন রেখে দিই। এখন
1: ঠাকুর মশাই দরজাটা খুলুন।
0: ওরা এসে পড়েছে, তাড়াতাড়ি টাকাগুলো ব্যাগে পুরে নি। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি।
1: ঠাকুর মশাই, আরে দরজা বন্ধ করার দরকার নেই, আমরা সবাই তো রয়েছি, ভয় নেই ভয় নেই। ওই বালতিতে জল রইলো, হ্যাঁ ঘটিও আছে, আপনি হাত মুখ ধুয়ে নিন, আর নতুন গামছা রইলো। হ্যাঁ অতিথিদের আমি নতুন গামছাই দিই, কারোর ব্যবহার করা জিনিস না দেওয়াই তো ভালো।
0: সে অবশ্য ঠিকই, এত না করলেও পারত।
1: আর আপনার জল খাবারটা পাঠিয়ে দিচ্ছি, বেশি রাত হয়নি, জল খাবারটা খেয়ে নেই, রান্নাটা বসিয়ে দিন।
0: ঠিক আছে ঠিক আছে। এত আদর যত্ন, ব্যাপারটা আমার ভালো লাগছে না, কোনো মতলব টতলব আছে নাকি? কি জানি, সাবধানে রাতটা থাকাই ভালো।
2: ঠাকুর মশাই,
0: হ্যাঁ
2: জল খাবার রান্নার জোগাড় রইল,
0: আচ্ছা
2: উনুনটাও ধরানো আছে,
0: ঠিক আছে
2: তাড়াতাড়ি রান্না করে খেয়ে নিন।
0: আচ্ছা।

0: বাবা
1: কি রে ভবানী, কিছু বলবি?
0: জানো বাবা, একটু আগে জানলার ফাঁক দিয়ে দেখি ঠাকুর মশাই টাকা গুনছে, অনেক অনেক টাকা।
1: বলিস কি রে? হ্যাঁ, তবে তো ভালো শিকারি পাওয়া গেছে। আমারও কিরম মনে হয়েছিল যে লোকটাকে দেখে মাল করি আছে, তোকে দেখেনি তো?
0: না বাবা, আমি চুপ করে দেখি চলে এসেছি।
1: ঠিক আছে, শম্ভুকে ডেকে নিয়ে তাড়াতাড়ি সমস্ত ব্যবস্থা করে ফেলতে হবে। আর হ্যাঁ, মাঝে মাঝে নজর রাখবি, পালিয়ে যেন না যায়।
0: আচ্ছা।

0: তাহলে রান্নাটা এবার বসিয়ে দি। হ্যাঁ, উনুন তো ধরিয়ে দিয়ে গেছে। তারা এগি বউটি বারান্দা পরিষ্কার করতে এসে বারে বারে ঘোমটার ভেতর দিয়ে আমার দিকে তাকাচ্ছে, ভালো ঠেকছে না তো? গেরস্ত বাড়ির বউ অচেনা একটা লোকের দিকে এমন করে তাকাচ্ছে কেন? শেষকালে কোনো হ্যাঙ্গামায় পড়বো নাকি? ও বাবা, বউটি আবার তাকাতে তাকাতে বাড়ির মধ্যে চলে গেল, এ তো গতি ভালো নয়। সর্বনাশ! বউটি আবার উঠোন পেরিয়ে এদিকে আসছে, একবার আমার দিকে আবার বাড়ির দিকে তাকাচ্ছে, বেশ উদ্বিগ্ন মনে হচ্ছে। দেখতে দেখতে আমার ঘরের মধ্যে এসে পড়ছে। হ্যাঁ মা, কিছু বলবে?
1: না, আপনি রান্না সেরে নিন, আমি আবার আসব। আমি এসেছিলাম, কাউকে যেন বলবেন না।
0: তা বলবো। আচ্ছা, ঝামেলায় পড়ে গেলুম তো, সারাদিন পেটে কিছু জোটেও নি, কখন সকালে বেরিয়েছি। রান্না সেরে নিয়ে দুটি খেয়ে শুয়ে পড়ব, ঘরের দরজাটা বন্ধ করে দিলে আর ভয় থাকবে না। কি ব্যাপার, আবার এসছো? এতবার আসার কি দরকার? যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। কি করছো তুমি? যে একবার আমার ঘাড়ের উপর পড়ছো, তোমার মতলবটা কি? আবার এদিক ওদিক দিয়ে তাকাচ্ছ, শীঘ্রই চলে যাও বলছি, না হলে তোমার শ্বশুরকে আমি ডেকে বলে দেবো।
1: কাউকে ডাকতে হবে না, আমি একটা কথা বলেই চলে যাব।
0: তুমি তুমি তুমি সরে যাও, আমার কাছ থেকে সরে যাও না, দয়া করে তুমি চলে যাও।
1: সত্যি
0: আমাকে বিপদে ফেলো না তুমি।
1: ঠিকই, সত্যি বড় বিপদ আপনার। আপনি তাড়াতাড়ি খেয়ে নিন, আমাকে খারাপ ভাববেন না। দাঁড়ান, দেখি ওরা কি করছে। শুনুন, আপনার ভালোর জন্যই বলছি, আমি এসেছিলাম, কাউকে বলবেন না। হ্যাঁ, আমি আসছি।
0: কিন্তু আচ্ছা, ফাঁসাতে পড়লাম তো, গেরস্থ বাড়ির বউ, ব্যাপার স্যাপার আমি কিছু বুঝতেই পারছি না, কি মতলব কে জানে। আবার বলছে এসছিলাম, কাউকে বলবেন না। এক কাজ করি, তাড়াতাড়ি করে খেয়ে দরজাটা বন্ধ করে শুয়ে পড়ি, তাহলে আর কোনো ঝামেলাই থাকবে না।

0: ভবানী?
1: হ্যাঁ
0: শম্ভু। কিরে ওদিকের কি খবর? রাত বাড়ছে, তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে। দেখবি শোবার সময় দরজা যেন বন্ধ না করে।
1: ঠিক আছে বাবা, মুকিবিরে দেখে এলাম উনি রান্না করছেন, আমি সব সময় ওর উপর নজর রাখছি।
0: আমাদের সন্দেহ করছে না তো? বিশেষ করে চণ্ডী মণ্ডপের দিকটা ভালো করে নজর রাখবি, যেন পালিয়ে না যায়।
1: বাবা আমি বলছিলাম কি, খাজ দাদাই করে ফেরার সময় তখন তো অনেক টাকা থাকবে, সেই সময় এখানে থাকতে
2: পারবো।
0: লোভ করতে গিয়ে শেষকালে সব যাবে, আজই ব্যবস্থা করব। কি রে শম্ভু, কিছু বলবি?
2: এসব আমার ভালো লাগছে না বাবা, ছেলেটা বড় হচ্ছে, শেষে ও যদি আমাদের মতো, তাছাড়া আমাদের পাপে ওর যদি অকল্যাণ হয়।
0: আমার ধর্মপুত্রের যুধিষ্ঠির এলেন, যা বলছি শোন, এটা আমাদের বংশগত ব্যাপার, এ নিয়ে পিছ পাওয়া চলবে না। খাবে কি, চলবে কি করে? আমরা ডাকাত, দয়া মায়া বলে আমাদের কিচ্ছু নাই, আর ডাকাতের ছেলে ডাকাত দিতে হবে। রাত বাড়ছে, সময় কম, ভোরের আগে কাজ শেষ করতে হবে, জিনিসপত্র সব হাতের কাছে রাখবি। ভবানী, আমি একটু ওদিকটা দেখে আসছি, তুই শম্ভুকে নিয়ে তৈরি থাকিস।
3: আপনার খাওয়া হয়ে গেল?
4: কি ব্যাপার বলতো মা, তুমি বারবার আসছিস বা কেন, আর চলে যাচ্ছিস বা কেন, আর চোখে মুখে তোমার একটা ভয়ের ছাপ, কি হয়েছে বলতো?
3: আপনি শিগগির এখান থেকে পালান।
4: হ্যাঁ

0: হলে?
1: না হলে
0: এরা ডাকাত। একটু পরেই আপনাকে মেরে সব কিছু নিয়ে নেবে। আমি আর বলতে পারছি না, আমি চট করে দেখে আসি ওরা পুকুর ধারে কি করছে।
1: ডাকাত বউটা বলে কি, আমি শেষে কেন ডাকাতের হাতেই পড়লাম? ওদের চালচলন আমার ঠিক ভালো লাগেনি, এত আদর যত্ন কেন এখন বুঝতে পারছি। আমার আমার হাত পা ছিমনিম করছে, দিব্যি গেরস্ত বাড়ি ঘরদোর, ডাকাত বলে বসবারই উপায় নেই। কিন্তু পালাবো কি করে আমি, আমি রাস্তাঘাট চিনি নে, রাত্রির বেলা। হ্যাঁ, ওই চণ্ডীমণ্ডপের দিক থেকে কারা যেন কথা বলতে বলতে যাচ্ছে। ঠাকুর ঠাকুর আমাকে রক্ষা করো, ঠাকুর আমাকে বাঁচাও ঠাকুর। কারা হাসছে এমন করে? তবে কি আমাকে মেরে ফেলবার আনন্দে ওরা এমন করে হাসছে?
2: ঠাকুর মশাই,
1: কে কে তোমরা, তোমরা কারা?
2: আমরা আমরা এক সময় আপনার মতোই ছিলাম, এখন আমরা অশরীরী মূর্তি।
1: হ্যাঁ, অশরীরী মূর্তি।
2: বিপদের দিনে আশ্রয় দেবার নাম করে এই নফর ডাকাত আমাদের মেরে টাকা পয়সা কেড়ে নিয়েছে। ভালো জানত পালিয়ে যান, না হলে আপনার ওই দশা হবে। পালিয়ে যান, পালিয়ে যান ঠাকুর মশাই, পালিয়ে যান।
1: পালাবো কি করে
2: জানেন? এই ঘরের মেঝে কত মানুষের লাশ পোতা আছে। হ্যাঁ, ভালো জানত পালান, পালিয়ে যান।
1: পালাবো কি করে আমি, আমি পালাবো কি করে? রাত বিরেতে পথ ঘাট ছিলি না, তাছাড়া এরা আমাকে বাইরে পাহারা দিচ্ছে। হ্যাঁ, তোমরা যে যা, কোথায় সব মিলিয়ে গেল? এই ঘরের মেঝেতে সব মানুষের লাশ। কি ভয় করছে আমার। বাড়ি থেকে আসবার সময় ছোট ছেলেটা গলা জড়িয়ে ধরে বলেছিল, বাবা তাড়াতাড়ি ফিরে এসো, আর বোধহয় আমার ফেরা হবে না। বারবার ছেলেটার কথা মনে পড়ছে। ভগবানে কি করলে তুমি, উপকার করতে এসে বিদেশ বিভুয়ে প্রাণটা দিতে হলো।
0: শুনছেন?
1: কে কে তুমি? তুমি যেই হও মা, পরম দয়াময়ী তুমি, বলে দাও আমি কোন পথে কিভাবে পালাবো।
0: সেজন্য তো এলুম, সব দেখে এসেছি, পালাবার উপায় নেই। ওরা চারদিক আগলে বসে আছে, আর একটু পরে।
1: আর একটু পরে তাহলে উপায়?
0: উপায় আছে, তাও আমি ভেবে নিয়েছি। এ বাড়িতে আমি আর ব্রহ্মহত্যা হতে দেব না, অনেক সহ্য করেছি, আর না কিছুতেই না। শুনুন, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এই ঘরের মেঝে কত লাশ পোঁতা আছে তা জানেন?
1: হ্যাঁ, একটু আগে তারা সব, ও ও, এখন তোমার কথা শুনে আমি শিউরে উঠছি মা। আচ্ছা, পুলিশ বা গায়ের লোক কিছু টের পায় না, তারা কিছু বলে না?
0: কে বলবে, এটা ফাঁসুরে ডাকাতের গা, এই গ্রামে সবাই এরকম। আমি আমার স্বামীকে কতবার বারণ করেছি, কিন্তু ও কি করবে বলুন? মাথার উপর শ্বশুরমশাই রয়েছেন, পুরনো ডাকাতেরা। বাবা জানলে কি এখানে আমার বিয়ে দিতেন? এখন আমার একটি ছেলে হয়েছে, এই পাপ ফিটে ওর অকল্যাণ হবে, ওর অমঙ্গলের আশঙ্কায় আমি দিন রাত কাঁদি।
1: চুপ করো, চুপ করো, কেঁদে আর কি করবে মা, ভগবানে বিশ্বাস রাখো, তিনি তোমার ছেলের মঙ্গল করবে।
0: আপনি আপনি বলছেন ভগবান ওর মঙ্গল করবে?
1: হ্যাঁ, নিশ্চয়ই মঙ্গল করবেন।
0: দাঁড়ান, আমি আর একবার বাড়ির ভিতরটা আর বাইরেটা দেখে আসি ওরা কি করছে।
1: কিন্তু কিন্তু
0: একটা উপায় ঠিক করেছি, মন দিয়ে শুনুন। যদি কথাগুলো মনে রেখে ঠিক ঠিক করে বলতে পারেন তাহলে এ যাত্রা আপনি বেঁচে যেতে পারেন।
1: আচ্ছা
0: শুনুন, আমার নাম বামা।
1: বামা?
0: হ্যাঁ, আমি হচ্ছে এ বাড়ির মেজ বউ, আর আমার বাপের বাড়ি বর্ধমান জেলার কুসুমপুর, থানা রায়না। আমার বাবার নাম হরিদাস মজুমদার।
1: হরিদাস মজুমদার?
0: হ্যাঁ, আপনি ঠিক করে শুনছেন?
1: হ্যাঁ।

0: বলে দাও তুমি, বাবার নাম হলো তোমার হরিদাস মজুমদার,
1: আর আমার জ্যাঠামশাইয়ের নাম পাঁচকড়ি মজুমদার। আমরা দু বোন, আমার দিদির নাম খ্যান্তমণি, বিয়ে হয়েছে সামন্তপুর তেওটায়।
0: সামন্তপুর তেওটা,
1: হ্যাঁ। আর শ্বশুরের নাম দুর্লভ দাস।
0: শ্বশুরের নাম
1: দুর্লভ দাস। আমার বাবা আর জ্যাঠামশাই বেঁচে আছেন, আমার মা নেই, মারা গেছেন, ভালো করে মনে করে নিন। হ্যাঁ আচ্ছা একটু দাঁড়ান, আমি একবার দেখে আসছি ওরা কি করছে।
0: তুমি আরে চলে গেল, কিন্তু ভয় আমার বুক দূর দূর করছে, আমার সারা শরীরটা কাঁপছে। বউটি যা বলে গেল ঠিক মতন আমি মনে করতেও পারছি না। ওর নাম তো বললো মামা, বাড়ি কুসুমপুর। জ্যাঠামশাইয়ের নামটা কি যেন বললো দুচ্ছায়, আমি মনে করতেই পারছি না। জ্যাঠামশাইয়ের নামটা
1: মনে করতে পারছেন না?
0: না,
1: ভুলে গেলে কি করে হবে, ভালো করে শুনে নিন। জ্যাঠামশাইয়ের নাম পাঁচকড়ি মজুমদার।
0: হ্যাঁ মনে পড়েছে, পাঁচকড়ি মজুমদার।
1: আর আমার বাবার নাম?
0: বাবার নাম তোমার হলো হরিদাস মজুমদার।
1: আর দিদির নাম?
0: দিদির নাম হলো খান্তমণি।
1: শ্বশুরবাড়ির নাম?
0: শ্বশুরবাড়ি হলো
1: আপনি সব মাটি করে দেবেন দেখছি। দিদির শ্বশুরবাড়ি হচ্ছে সামন্তপুর তেওটা।
0: সামন্তপুর তেওটা।
1: আচ্ছা শ্বশুরের নাম দুর্লভ দাস।
0: হ্যাঁ
1: যা বললাম এগুলো সব ঠিক করে বলতে পারলেই আপনাকে হয়তো আমি বাঁচাতে পারবো। শুনুন, আমার শ্বশুর একটু পরেই এসে পড়বে। শ্বশুরের কাছে আমার বাপের বাড়ির পরিচয় দিয়ে আপনি বলবেন, মানে আপনি তাদের গুরু বংশ।
0: গুরু বংশ?
1: হ্যাঁ হ্যাঁ। আমার নাম বলে আপনি জিজ্ঞেস করবেন, আমার বিয়ে হয়েছে এই গ্রামেরই আশেপাশে কোথাও, আপনি তাদের চেনেন নাকি? কিন্তু খুব সাবধান, বলার সময় ভয়ে যেন গলা না কাঁপে, কোনো রকম সন্দেহ যেন না হয়। ভয় নেই, নামগুলো ঠিক করে মনে করে রাখবেন। আমি আমি আসছি, আমি আসছি, আমি দেখছি।
0: কিন্তু কি সব আমার সব গুলিয়ে যাচ্ছে ভয়ে। সময় এসে গেছে, তুমি আর একবার বলে যাও না মা, ভালো করে শুনে নি আর একবার তুই বলো।
1: আচ্ছা ঠিক আছে শুনে নিন আর একবার ভালো করে। আমার বাপের বাড়ি বর্ধমান জেলার কুসুমপুর।
0: বর্ধমান জেলার কুসুমপুর, থানা রায়না।
1: রায়না, ঠিক আছে
0: ঠিক আছে।
1: এবার আর আমার বাবার নাম?
0: আমি বলি হরিদাস মজুমদার। আচ্ছা জ্যাঠামশাইয়ের নাম পাঁচকড়ি মজুমদার, ঠিক আছে?
1: হ্যাঁ ঠিক আছে।
0: তাহলে হলো বাবা হরিদাস আর জ্যাঠামশাই হলো পাঁচকড়ি মজুমদার।
1: আমরা দু বোন, দিদির নাম খ্যান্তমণি, বিয়ে হয়েছে সামন্তপুর তেওটায়।
0: বিয়ে হয়েছে সামন্তপুর তেওটা। দিদির নাম খ্যান্তমণি। বেশ বলে যাও।
1: দিদির শ্বশুরের নাম দুর্লভ দাস।
0: দাঁড়াও,
1: আমার বাবা আর জ্যাঠামশাই বেঁচে আছেন, আমার মা নেই, মারা গেছেন, ভালো করে মনে করে নিন।
0: মানে তোমার বাবা জ্যাঠামশাই এরা বেঁচে আছে কিন্তু মা মারা গেছে,
1: ঠিক আছে?
0: তোমার শ্বশুরকে বলবো এদের চেনে না, এই তো? আর আসার সময় তোমার বাবা তোমার খোঁজ নিয়ে যেতে বলেছে, এই তো?
1: এটাই হবে, ওরা হয়তো এখনই এসে পড়বে। কিন্তু আমাকে ওরা যদি কোনো রকম সন্দেহ করে তাহলে আপনাকে আর আমি বাঁচাতে পারবো না, আর আমাকে ওরা রেহাই দেবে না। আমি চললাম।
0: আচ্ছা কিন্তু চলে গেল, কথাগুলো আমি আরেকবার ঠিক করে নিই মনে মনে। মেয়েটির নাম হলো বামা, বিয়ে হয়েছে এদিকে কোথাও। বাবার নাম কি যেন বললো? বাবার নাম মনে পড়েছে, বাবার নাম হলো হরিদাস মজুমদার, বাড়ি বর্ধমানের কুসুমপুর। আর দিদির নাম হলো খান্তমণি, আর আমি হলাম ওদের গুরু বংশ। এসে পড়েছে
2: কি কি ঠাকুর মশাই, খাওয়া দাওয়া হলো?
0: বেশ তৃপ্তি করি খেলুম জানা, আপনার সেবা যথেষ্ট কোনো ত্রুটি নেই।
2: আপনার পান?
0: পান আমি খাই না, সঙ্গে হত্যুকি ছিল সেটা আমি মুখে দিই।
2: ও আচ্ছা বেশ, তা এবারে দিব্যি আরাম করে শুয়ে পড়েন, আমি মশারি টাঙিয়ে দিচ্ছি। হ্যাঁ
0: না না না, আপনি আর কষ্ট করবেন কেন, মশারি আমি নিজেই টাঙিয়ে নেবো।
2: না না সে কি হয়, হাজারো অতিথি বলে কথা,
0: আর দেরি করা চলবে না, বাবার শেখানো কথা বলে এখন বলে ফেলি। আচ্ছা একটা কথা আপনাকে জিজ্ঞাসা করবো?
2: বেশ তো বলুন না।
0: বলছিলাম যে আমাদের এক মন্ত্র শিষ্য ওই বাড়ি বর্ধমানের কুসুমপুর গ্রামে, থানা রায়না, রায়না সেই রায়না, আর নাম হলো পাঁচকড়ি, না মানে হরিদাস, হরিদাস মজুমদার। তার আবার দুই মেয়ে, বড়টি হলো খান্তমণি আর ছোটটি হলো বামা।
2: বামা?
0: আগে হ্যাঁ বামা। বড়টির বিয়ে হয়েছে ওই সামন্তপুর তেওটা, আর ছোট বামার বিয়ে হয়েছে আপনাদের গ্রামের কাছেই কোথা হবে। অবস্থা বেশ ভালো, মানে অনেকটা আপনাদের মতনই।
2: কি বললেন, মেয়েটির বাবার নাম
0: হরিদাস
2: মজুমদার?
0: আগে হ্যাঁ হরিদাস মজুমদার।
2: বাড়ি

0: বর্ধমানের
1: কুশপুর
0: আগে হ্যাঁ থানা ওই রায়না।
1: হ্যাঁ
0: ওর জ্যাঠামশাইয়ের নাম হলো আবার দুর্লভ দাস, দুর্লভ না মানে পাঁচকড়ি আর কি, পাঁচকড়ি। বয়স হয়েছে বুঝতে পাচ্ছেন তো, সব ঠিক মনে থাকে না, তাই মাঝে মাঝে ভুলে যায় আর কি। আমার বাবা জ্যাঠা আসবার সময় অনেক করে আমাকে বলে দিয়েছে যে মেয়েটার খোঁজ করে একবার ওর শ্বশুর বাড়িতে যেতে, অনেকদিন খবর পায়নি মেয়েটার তো, তাই ভাবছি যখন এদিকেই এলাম তখন মেয়েটার একটা খবর নিয়ে যাই। শ্বশুরের নামটা আমি ভুলে যাচ্ছি, তবে তবে ওরা আপনাদেরই স্বজাতি, আপনি চেনেন নাকি?
2: মেয়েটির নাম বামা,
0: আগে
2: এদিকে বিয়ে হয়েছে,
0: আগে হ্যাঁ
2: বাড়ি বর্ধমানের কুসুমপুর।
0: হ্যাঁ হ্যাঁ
2: আপনি ওদের
0: গুরুবংশ? ওরা আমার বাবার মন্ত্র শিষ্য।
2: ও আপনি বসুন, আমি আমি বাড়ির ভেতর থেকে আসছি।
0: বউটির শেখানো সব কথাই তো বলল, অবশ্য একটু ভুলভাল হয়ে গিয়েছিল সে তো হবেই, কিন্তু সুতরে নিয়েছি তক্ষণে। আচ্ছা ধরা পড়ে যায়নি তো, মনে সন্দেহ ভয় দুটোই হচ্ছে, কিছু না বলে বাড়ির ভেতর চলে গেল। দুর্জনের ছলের অভাব হয় না, ডাকাতেরা গুরু বংশ বলে রেহাই দেবে কিনা কে জানে, পয়সার লোভ বড় লোভ। ঠাকুর কি বিপদে পড়েছি ঠাকুর, তুমি রক্ষে করো ঠাকুর, তুমি ছাড়া কেউ নেই আমার ঠাকুর, তুমি রক্ষে করো। কোথায় গেল বউটারা? আসতেও পারে হয়তো এদিকে, না বউ তো আসছে না হয়তো, ওরা সবাই মিলে উঠোন পেরিয়ে এদিকে আসছে। ওরে বাবা, সঙ্গে আবার স্বর্ণমার্কা দুজন লোক, কিরে বাবা মেরে ফেলবে নাকি? আরেকজন প্রৌঢ়া স্ত্রী লোক রয়েছে, সম্ভবত ওই বৃদ্ধের স্ত্রী, আর বামাও রয়েছে, বামা বামা রয়েছে। তবে বড্ড ভয় করছে, শেষ পর্যন্ত মারতে পারবো তো? তবে সঙ্গে যখন বামা আছে এটাই আমার
2: ঠাকুরমশাই। এই যে এই আমার বড় ছেলে আর এই মেজো ছেলে, আর হচ্ছে আমার গিন্নি।
0: আচ্ছা আচ্ছা,
2: আর এই হচ্ছে আমার মেজো ছেলে শম্ভুর বউ। প্রণাম করো, প্রণাম করো সব ঠাকুরমশাইকে প্রণাম করো।
0: থাক থাক থাক, কল্যাণ হোক কল্যাণ।
2: মেজো বৌমা এই এদিকে এসো,
0: হ্যাঁ
2: এসো, দেখো তো একে চিনতে পারো কিনা। কি মেজো বৌমা, আরে হাঁ করে মুখের দিকে কি দেখছো, চিনতে পারছো না? ভালো করে দেখো, চিনতে পারো কিনা।
3: শক্তি দাও ঠাকুর, ঠাকুর আমাকে তুমি শক্তি দাও।
2: চিনতে পারছো
3: বাবা? বাবা ইনি খুব চেনা মনে হচ্ছে। ও বুঝতে পেরেছি, ঠাকুর মশাই, অনেকদিন দেখিনি তো, তাছাড়া ওনার চেহারা কেমন আছেন ঠাকুর মশাই? বাড়ির সব খবর ভালো তো? বাবা জ্যাঠামশাই কেমন আছেন? আমার কি সৌভাগ্য এ বাড়িতে আপনার পায়ের ধুলো পড়েছে। বাবা বাবা ইনি আমাদের গুরু বংশ, আমার বাবা জ্যাঠামশাই এনার বাবার কাছে মন্ত্র নিয়েছিলেন, ইনি আমাদের বাড়িতে অনেকবার গেছেন।
0: থাক থাক থাক থাক, প্রণাম করতে হবে না, চির আয়ুষ্মতি হও মা। আমিও ভাবতেও পারিনি এইভাবে তোমাদের বাড়ি এসে পড়ব। আচ্ছা দাসমশাই, আপনি যে বামার শ্বশুর সেটা তো আগে বলেননি।
2: হ্যাঁ বলিনি, হাতে নাতে প্রমাণ করব বলে। নিন দরজা বন্ধ করে শুয়ে পড়ুন, ভয় নেই।
0: আচ্ছা আচ্ছা,
2: কোথা থেকে যে কি হয়ে গেল? ও শিকারটা, শিকারটা হাতের মুঠোয় এসে ফুসকে গেল। কে জানত যে এরকম ঘটনা ঘটে যাবে? গুরু বংশ ধাপ্পা না তো? না না না না, তাই তাই বা কি করে হবে, নাম টাম সমস্ত ঠিকঠাক বলে গেল। মেজো বৌমা মানে বামা তো চিনতে পারলো, সব মিলিয়ে কি বলবো, এটা অঘটন। লোকে বলে গুরু হত্যা মহাপাপ, ডাকাত হলেও এত বড় মহাপাপ কি করতে পারি?
0: আতিথেয়তার কথা কোনো দিন ভুলবো
2: না। এই এই এই হলো আমার সামান্য গুরু প্রণামী, এটা দয়া করে নিন, আর পারলে আবার পায়ের ধুলো দেবেন ঠাকুর মশাই।
0: আচ্ছা আচ্ছা,
2: কই সব কোথায় গেলে, এনে ঠাকুরমশাইকে প্রণাম কর।
0: আমি আশীর্বাদ করি, ভগবান আপনাদের মঙ্গল করবেন। বামা তোমার কথা জ্যাঠামশাইকে বলবো।

0: মা,
1: মেজবউ মা, এই তো ওই ঠাকুর মশাইকে চণ্ডী মণ্ডপ পর্যন্ত এগিয়ে দাও মা।
2: হ্যাঁ বাবা, দিচ্ছি।
0: না না, আমার সঙ্গে আর ঠিক আছে, আমি একা। ও, তুমি আসছো আমার সঙ্গে? কি মা, তোমার চোখে জল কেন মা?
2: ঠাকুর মশাই, আপনাকে বাঁচাতে পেরে আমার যে কি আনন্দই হচ্ছে তা বোঝাতে পারবো না। আনন্দে আমার চোখ দিয়ে জল গড়িয়ে আসছে, সবই ভগবানের দয়া।
0: সবই ভগবানের দয়া। তবে তুমি মা চমৎকার অভিনেত্রী, অদ্ভুত অভিনয় করে গেলে মা। তোমার উপস্থিত বুদ্ধি আর অভিনয়ের জোরে আমি নিশ্চিত মৃত্যুর হাত থেকে জীবন ফিরে পেলাম। তোমার মতন বুদ্ধিমতী নারী জীবনে আমার চোখে পড়েনি মা, জীবনে চোখে পড়েনি। সার্থক তোমার নাম।
2: এসব কি বলছেন আপনি?
0: আমি ঠিক বলছি মা? মা, মামা রূপী তুমি সাক্ষাৎ জননী, আমার জীবনদাত্রী। তোমার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না, সারা জীবন তোমায় আমি মনে রাখবো আর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। তুমি পল্লীবধূ মামা, আমার মা, আমার জীবনদাত্রী। আমি আশীর্বাদ করি মা, আশীর্বাদ করি তুমি চিরসুখী হও। ভগবান তোমার ছেলের মঙ্গল করুন, তোমার ছেলের মঙ্গল করুন। কেঁদো না মা, চোখে জল ফেলো না মা। আমি চলি মা, চলি।
2: আসু,
0: আসছি মা,
2: আসু ঠাকুর,
0: আসছি মা।

0: বামা নাটকটি এখানেই শেষ হল। কাহিনী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ জীবন কুমার ঘোষ, বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শম্ভু, শৈলেন্দ্রনাথ, ভবানী, শম্ভু নারায়ণ সরকার, হরি, অরুণ রায়, অবিনাশ, দিবাকর পাত্র, দোকানদার, নিমাই লাহিড়ী, নরেন, অলোক রায় ঘটক, কবিরাজ, কালীপদ চক্রবর্তী, নফর ডাকাত, দেবতোষ ঘোষ, ঠাকুরমশাই সত্য বন্দ্যোপাধ্যায় এবং বামার ভূমিকায় অনামিকা সাহা। সম্পাদনা সহযোগিতায় অজয় মুখোপাধ্যায়। নাটকটি সম্পাদনা ও প্রযোজনা করেছেন নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতা, আপনি টিউন করেছেন 107 AIR FM রেনবো, শুনলেন বাংলা নাটক। এখন আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আবহাওয়ার কয়েকটি বিজ্ঞপ্তি। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30-40 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 2-3 ঘন্টার মধ্যে হাওড়া জেলাতে। একই সঙ্গে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলাতে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে আগামী 2-3 ঘন্টার মধ্যে। অতএব হাওড়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলার যারা মানুষেরা রয়েছেন তাদের সকলের কাছে অনুরোধ, আপনারা বাড়ি থেকে বার হওয়ার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। বিজ্ঞপ্তিটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ চার দিনের উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্র

সাংস্কৃতিক মূল্যবোধ এবং শান্তি ও সুস্থিতি প্রতিষ্ঠায় অভিন্ন দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করবে বলে প্রধানমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাতের 137তম পর্বে সকাল 11টায় দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। ভারত আর্জেন্টিনা যৌথ বাণিজ্য কমিটির চতুর্থ বৈঠক বুয়েনস আইরেসে অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে 2025 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর্জেন্টিনা সফরের সময় গৃহীত পরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা করা হয়। উভয় পক্ষই কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 626, নিখোঁজ 2000-এর বেশি। নিখোঁজদের সন্ধানে স্থানীয়দের সাহায্যে অন্যান্য সংস্থার সঙ্গে পুলিশ যৌথভাবে কাজ করছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি ত্রাণ বিতরণ ও যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক করতে বন্যা ও ভূমিধ্বসের ফলে অবরুদ্ধ সড়কগুলো পরিষ্কার করার কাজ চালানো হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনার জন্য ইরান প্রস্তুত বলে সেদেশের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, জুন মাসে স্বাক্ষরিত শান্তি চুক্তির শর্ত যদি মার্কিন যুক্তরাষ্ট্র মেনে চলে তবে ইরানও তার প্রতিশ্রুতি পালন করবে। উল্লেখ্য, চুক্তিটি কার্যকর থাকাকালীন ইরান প্রায় 9 কোটি ব্যারেল তেল রপ্তানি করেছিল। অনূর্ধ্ব 16 জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতা বিসিআই ট্রফিতে বাংলা সেমিফাইনালে উঠেছে। বেঙ্গালুরু ফুটবল স্টেডিয়ামে গ্রুপ লিগের শেষ ম্যাচে আজ সকালে বাংলা 1-0 গোলে কর্ণাটককে হারিয়ে দেয়। খেলার 67 মিনিটে বাংলার হয়ে একমাত্র গোলটি করেন সুরজ গাজী। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। নেপালে বিধ্বংসী হরপাবানে কয়েকশো মানুষের মৃত্যু এবং ধ্বংসলীলার পর ভারতের সহমর্মিতা এবং সাহায্যের জন্য নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েল ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

বুধবারের এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে ভারতীয়দের মৃত্যুতে তিনি সমবেদনা প্রকাশ করেন। বিদেশ মন্ত্রক গতকাল জানিয়েছে 149 জন ভারতীয় ইতোমধ্যে নিরাপদে চীন থেকে নেপালে পৌঁছেছে, তবে 320 জনের সঙ্গে এখনও কোনো রকম যোগাযোগ করা যায়নি। এ পর্যন্ত ভয়াবহ এই বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 616, নিখোঁজ কয়েক হাজার মানুষ। ভারতীয় আবহাওয়া দপ্তর

0: আগামী 2-3 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা। আইন শৃঙ্খলাসহ বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বীরভূমে প্রশাসনিক বৈঠক করেন। রামপুরহাটের রক্তকরবী প্রেক্ষাগৃহে এই বৈঠকের আগে তিনি যান তারাপীঠ মন্দিরে। পূর্ব মেদিনীপুরের গেঁওখালি ও দক্ষিণ চব্বিশ পরগনার নূরপুরের মধ্যে ফেরি সার্ভিস হঠাৎই বিনা নোটিশে বন্ধ হওয়ায় চরম সমস্যায় পড়েছেন এলাকার মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল থেকে বন্ধ রয়েছে এই পরিষেবা। কখন তা চালু হবে সে বিষয়ে কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি। লিলুয়া রেলওয়ে স্টেশনে আজ একটি লিফট বন্ধ হয়ে যাওয়ায় 9 জন আটকে পড়েন। 2 প্রবীণ নাগরিক ও একটি শিশুসহ 9 জনকেই উদ্ধার করেছে জিআরপি কর্মীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের 121তম জন্মবার্ষিকী আজ জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হচ্ছে। এবারের ক্রীড়া দিবসের মূল ভাবনা, খেলবে ভারত, জিতবে ভারত। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
3: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।
1: 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র

হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল। 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে।

Yes, এই সময়টাই তো নিশ্চয়ই বাড়ির মেনুটাও পাল্টে গেছে, আজকের গানের মেনুও খানিকটা পাল্টে দেবো। আজ মহুয়া রয়েছি তোমার সঙ্গে 107 FM Rainbow তে, স্টে টিউন ফর উইকেন্ড ক্যাফে।

0: ইয়েস, যত রকমের ধেই ধেই করা নাচ আছে প্লিজ সেগুলো প্র্যাকটিস করে ফেলো, তার কারণ বৃষ্টি যেমন আসছে ঠিক তেমনটাই পুজো তো আসছে।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে
0: 107 FM রেইনবোতে আজকে মহুয়া রয়েছি তোমার সঙ্গে উইকেন্ড ক্যাফে নিয়ে। আর সেখানে আজকে মা একটুখানি অ্যাকচুয়ালি খাবারটার মেনিউটা পাল্টে দিয়েছেন, মানে সকালবেলা থেকে যে ঘ্যান ঘ্যান করা করো করো করো, একটু খিচুড়ি করো না মা, কিন্তু বিষয়টা হচ্ছে আকাশের মতিগতি তো ঠিকঠাক বলা যাচ্ছে না, কখনো রোদ, কখনো ট্রেমেন্ডাস বৃষ্টি, কখনো অরেঞ্জ অ্যালার্ট, কখনো রেড সতর্কতা, মানে এই সমস্ত কিছু মিলিয়ে একেবারে জগা খিচুড়ি অবস্থা। এর মধ্যে যদি একটু খিচুড়ি পাওয়া যেত, মা বলেছে রাত্রি করে দেবো, কিন্তু তার সাথে আরেকটু জিনিস পাল্টে দিয়েছে, কিন্তু সেটা আমরা একটু পরে বলবো। কিন্তু পুজোর চমক তো আছে ভাই, ইয়েস অফকোর্স পুজোর চমক রয়েছে। ট্রেনের টিকিটের জন্য কিন্তু আর লম্বা লাইন দিতে হবে না, কারণ দুর্গা পুজোয় একটা বড় চমক এনেছে শিয়ালদা রেল। এবং সেখানে কি বলা হচ্ছে না, দুর্গা পুজোর রেকর্ড ভিড়টাকে সামাল দেওয়ার জন্য একেবারে প্রস্তুত হয়ে রয়েছে শিয়ালদা ডিভিশন, এবং সেখানে শিয়ালদা দমদম বালিগঞ্জে আধুনিক শৌচাগার তৈরি করা হচ্ছে, বাড়তি বুকিং এর সুবিধে দেওয়া হচ্ছে, এবং সেখানে অন দ্য স্পট টিকিটিং এরও ব্যবস্থা রয়েছে। সুতরাং এই যে সময়টা, এটা বিশেষ ধরনের প্রেম হয় জানো, এই ধরো শুরু হয় ষষ্ঠীতে আর শেষ হয়ে যায় দশমীতে, সেই নিয়েও কথা হবে। কিন্তু তার আগে ইয়েস, তোমার জন্য একটা বিজ্ঞাপন বিরতি, তারপর একটা গান, তারপরেই আরও একবার ফিরে আসবে মহুয়া শুধুমাত্র তোমারই জন্য। স্টে টিউন, স্টে হুকড অ্যান্ড স্টে কানেক্টেড।
2: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
3: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: ইয়েস, ফ্রম দ্য ফিল্ম তু জুটি মে মক্কার। যাই হোক, গল্পটা যেমনটাই হোক না কেন, এটা টানটান উত্তেজনা যেমন ছিল তেমনটাই ভরপুর ছিলেন ইয়েস রণবীর।

0: प्यार जे कई बार होता है शेटा बोलार जोन्नो कोत्रीपक्ष दायी नय लिखेछेन अमिताभ भट्टाचार्य सुतरां प्लीज ताके जिज्ञेस करुन।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: আরে একটাকেই সামলানো যাচ্ছে না, তার উপর আবার ডবল ট্রিপল, মানে এই যে ভালোবাসার এই যে এদিক সেদিক হয়ে যাওয়া সেটা কিন্তু খানিকটা বলা যেতে পারে কেমিক্যাল লোচা হয়ে যাওয়া ব্রেনের মস্তিষ্ক প্রসূত বিষয়টি হয় আর কি। তবে হ্যাঁ, কিছুটা যারা কাজকর্ম করেন তারা অনেক কিছু করে ফেলেন ইনোভেটিভ জিনিসপত্র। যেমন কাটোয়ার একজন যুবক, সে দুর্গার সাজ এমনটাই তৈরি করেছে যে সেই দুর্গার সাজ পাড়ি দিচ্ছে সাত সমুদ্র ১৩ নদী পেরিয়ে মেক্সিকো। ইয়েস, মানে তার এটা শখের শিল্পকর্ম ছিল, কিন্তু আজ তারই হাতের কাজ কিন্তু আন্তর্জাতিক মানের স্বীকৃতি পেয়েছে। শোলাপতি, স্টোন, চুমকে সমস্ত কিছু দিয়ে নিপুণ কারিগরির সঙ্গে মা দুর্গার সাজ সে নিজের হাতে তৈরি করে। আর সেই কাটোয়ার এই যে বর্ধমানের যে কাটোয়া যে জায়গাটা সেখানের এই যে যুবক, এর নাম হচ্ছে সুমিত বরণ সাহা। এ মানে নিজের কোনোরকম কিন্তু সেইভাবে প্রশিক্ষণ ব্যাপারটা কিন্তু তার নেই, কিন্তু সে এত সুন্দর জিনিসপত্র তৈরি করেছে, মায়ের সাজ এত সুন্দর করেছে যে সেইটা কিন্তু পাড়ি দিচ্ছে মেক্সিকো। ওয়াও, এই যে ঘটনাটা, এটার জন্য হ্যাঁ আমার কি এখানে সেই রোল খাওয়া তালি বাজানো ছেলেগুলো রয়েছে, মেয়েরাও রয়েছে? ইয়েস, প্লিজ বাজাও। থ্যাংক ইউ ভেরি মাচ, হাততালি তো দিতেই হয়। হ্যাঁ, হাততালি তোমার জন্যও দেবো। 9903653992 তে তোমাকে একটা ছোট্ট প্রশ্ন করি, সেটা হচ্ছে যে যদি কখনো তুমি মা দুর্গার সাজটা তৈরি করো, কি অভিনব উপায়ে মাকে সাজাবে সেটাই কিন্তু তুমি এখন লিখে জানাতে পারো। মানে তোমার মনের মানে ব্যাপারটা হয় না, মন আপন মনের মাধুরী মিশায়, হ্যাঁ বিষয়টা একেবারে তেমনটাই হতে চায়। মানে পুজো আসছে, ভাবতেই ভারী ভালো লাগছে, আর এই যে উইকেন্ডের একটা অবসর যেখানে খিচুড়ি খিচুড়ি টিচুড়ি রান্না হতে পারে, তো সেখানে যে অভিনব সাজ মায়ের যেটাতে আমরা আমাদের ঘরের মেয়ে উমাকে সাজাতে চাই, কিভাবে সাজাতে চাও সেটাই 9903653992 তে লিখে ফেলো। এটা কিন্তু বেশিক্ষণ বলবো না, তার কারণ হচ্ছে ছড়া কাটিং এর জন্য কালকে অনেকেই অনুরোধ করেছিলে যে একটু বেশি সময় দিও দিদি। আচ্ছা ঠিক আছে, আজকে বরঞ্চ এই যে বর্ষার ওয়েদার, এই বর্ষার সময়টাতে কিন্তু ইয়াস তোমার জন্য অসম্ভব সুন্দর জলপড়া একটা গান আমি তোমাকে শোনাবো। তো সেই জলও পড়বে, মানুষের হৃদয়ের ইতিউতি ঘুরে বেড়ানোটাও হবে, সেখানে এক পিস দেব থাকবেন, এক পিস কোয়েল থাকবেন, অনেকটা ভালোবাসা থাকবে, আর একটা খরগোশ থাকবে। জানো তো খরগোশটার উপর কী অত্যাচারই না হলো সিনেমাটায়। ইয়াস, ঘড়ি ঝুলিয়ে দিল তার গলায়।

0: FM Rainbow Te Rainbow Flashback Song.
1: Rainbow Flashback Song.
2: রোম্যান্টিক ওয়েদার কি নাম এই স্টুডিওতে বসে বুঝতে পারছি না। যখন স্টুডিওতে আসলাম প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, আর তখন মনের কোণে এই গানটা ছিল। ভাবলাম আজকে যখন তোমার কাছে আসব তখন তোমাকে এই গানটাই শোনাবো, ফ্রম দ্য ফিল্ম গোলাম, আমির খান অ্যান্ড রানী মুখার্জি। কিন্তু আপাতত যারা গান গাইছেন তারা কুমার শানু অ্যান্ড আলকা ইয়াগনিক। এই গান লিখেছিলেন সমীর আর কম্পোজ করেছিলেন নান আদার দ্যান যতীন ললিত।

0: 107 FM Rainbow Day. Yes, এই যে তানহা তানহা থাকা, এই তানহা থাকার মধ্যে যিনি থাকতে ভালোবাসতেন, এখন তাকে শোনা যাবে সঙ্গীত দুনিয়াতে একেবারে ধামাকা মাচাতে।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM Rainbow Day. উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: কথাটা অনেকটা ওই হাত ধোকে পিছে পড়ে জানা, হাত ধুয়ে তোমার পেছনে পড়ে যাওয়া। উফ, পাকড়াশিকে আর পাকড়ানো গেল না। মানে যেমনটা তিনি দ্বিতীয় পুরুষের গল্পটায় বলেছিলেন যে অমন করে হিন্দি মাফিক বাংলা বলার কোনো দরকার নেই, ঠিক তেমনটাই আমরাও মাঝে মাঝে এমন করে কথা বলে ফেলি, মোটেই সেটা উচিত নয়। তবে হ্যাঁ, যেটা উচিত সেটা হচ্ছে তোমাকে একটা দুর্দান্ত খবর দিয়ে দেওয়া, সেটা হচ্ছে রোশন পরিবারে কিন্তু একটা নতুন অধ্যায় যুক্ত হচ্ছে। তুমি এবার ভাবছো যে না না, নতুন করে সদস্য না না না না, আহ পাপি মন। বিষয়টা হচ্ছে যে রোশন পরিবারে যিনি ঋত্বিক রোশনের বড় ছেলে, সেই রেহানকে কিন্তু এবার সঙ্গীত জগতে দেখা যাবে। ইয়েস, এবং সেই সঙ্গীত জগতের প্রথম গান হচ্ছে দ্য হেভেনলি প্লেস। ওহো, মানে 20 বছর বয়সেই তিনি গান টান গেয়ে ফেলছেন। জীবনে কি করলাম বলতো, ঘড়িতে 4:33 বেজে গেল আর জীবনটা জাস্ট 9:06 হয়ে গেল। 107 FM রেইনবোতে মোহাম্মদ তোমাকে আরও একবার মনে করিয়ে দিচ্ছে গো, ওই যে যে ছেলেটি যে থাকতো হচ্ছে তোমার আমাদেরই কাটোয়ায়, মানে ভারতবর্ষ শের কাটোয়ায়, এবং সেই কাটোয়া থেকে সে জাস্ট এমনি ইচ্ছে মতো একটা বিষয় তৈরি করতো, মাকে সাজাতো, মানে আমাদের দুর্গা প্রতিমাকে সাজাতো। এবার তারই ডাকের সাজ বা তারই সমস্ত কিছুর সাজ এতটাই বিখ্যাত হয়ে পড়েছে যে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে সেটা চলে গেছে মেক্সিকোতে। তো তোমাকে যদি বলা হয় যে তুমি যদি তোমার ঘরের মেয়ে উমাকে সাজাতে চাও, তাহলে কি অভিনব পন্থায় তুমি তাকে সাজাবে? আমি তো জীবনে কিছু করতে পারলাম না, দেখো তোমরা যদি কিছু করে উঠতে পারো, আমার সমস্ত শুভকামনা তোমার জন্য রইল। আপাতত কুনাল গাঞ্জাওয়ালা আর মহালক্ষ্মী আয়া তোমার জন্য, কেমন? এই গানটা শুনলেই না আমার জিতের ওই বিশেষ একটা হুক স্টাইলের ডান্সের কথা মনে পড়ে যায়। এনিওয়ে, তুমিও এটা এনজয় করতে পারো। এই এই বিষয়টা কোথায় রাখলাম? 107 FM রেইনবোতে।

0: Yes, জমকে বারসে ছিল প্রসূন যোশীর এই যে কলম, এবং সেই সাথে এই গান কম্পোজ করেছিলেন নান আদার দ্যান শান্তনু মৈত্র। এন্ড ইউ আর লিসনিং টু,
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: এই যে সময়টা 107 FM রেইনবোতে, তুমি শুনছো এই পুরো বিষয়টা যার নাম হচ্ছে উইকেন্ড ক্যাফে, সেখানে আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা এই যে কাটোয়ার ছেলেটি এত সুন্দর করে মাকে সাজালো এবং তার এই যে হাতের কাজ, সেই কাজ একেবারে বিদেশ বিভুঁইয়ে চলে গেল, তো তোমার যদি মানে তোমাকে যদি বলা হয় যে উমাকে সাজানোর কথা, তাহলে তুমি কীভাবে সাজাবে, চলো দেখে নিই। আচ্ছা আমি রেস্ট নেবো কি নেবো না সেটা প্লিজ তুমি আমাকে বলো না, আমি পরে ডেফিনেটলি রেস্ট নেবো। আচ্ছা এরপরে ঘুরতে যাওয়ার কথা অনেকে লিখেছো, আচ্ছা এটা এটা এটা প্রসঙ্গ নয় কিন্তু, ওকে। আচ্ছা এরপরে অনু লিখছে, উমা মাকে তাঁতের শাড়ি, কানের বালি, গলা সীতাহার, মা উমার যে সমস্ত মানে অস্ত্র থাকবে সেগুলো ছাড়া, এবার দুশ্মনকে কিন্তু উমামা এমনি কাট করে দেবে, এটাই বলছে অনু। মানে কোনো রকম ভায়োলেন্সের কথা সে বলছে না, সে বলছে যে মানে এরকম করে আমি সাজাবো মাকে, যে মায়ের রূপেই মুগ্ধ হয়ে গিয়ে মহিষাসুর বলবে যে না আমি যুদ্ধটুদ্ধ করতে চাই না, যা করেছিলাম ভুল করেছিলাম, অন্যায় করেছিলাম, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। বাহ, এটা বেশ ভালো একটা ভাবনা কিন্তু। হ্যাঁ ওকে, এরপরে কে কী লিখছ, শুভ বিকেল দিদি ভাই, আজও তোমার সাথে আছি, শুনছি শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া। থ্যাংক ইউ শর্মিষ্ঠা, থ্যাংক ইউ সাথে সঙ্গে থাকার জন্য। ওকে, গুড আফটারনুন দিদি, আমি সাজ তৈরি করতে চাই এমনভাবে যাতে পরিবেশের টাচ থাকে, যেমন খবরের কাগজ, শুকনো ফুল আর মাটি দিয়ে। রজত বিশ্বাস, বানপুর নদিয়া থেকে। দ্যাট ইজ ভেরি কমান্ডিং। হ্যাঁ বেশ বেশ সুন্দর না, বেশ ভাবনাগুলো আমার বেশ ভালো লাগছে। ওকে, আচ্ছা কী লিখছে মহুয়া, গুড ইভিনিং, মা দুর্গাকে সাজানোর সুযোগ পেলে আমি বায়ুসেনার কর্নেল রূপে সাজাবো। আচ্ছা ভেরি নাইস। শুভ, ও আচ্ছা এটা কে লিখেছেন, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। উত্তর বাওয়ালি থেকে সুভাষ লিখছেন যে বায়ুসেনার কর্নেল রূপে সাজাবেন, বেশ তুমিও লিখে ফেলতে পারো। আমি মোটামুটি এটা পাঁচটা অবধি রাখছি, কারণ এরপর পাঁচটা দু মিনিট থেকে কিন্তু আজকে একটু তাড়াতাড়ি তোমাকে ছড়া কাটিংয়ের বিষয়টা বলে দেবো। তবে হ্যাঁ, এই যে এত সুন্দর সুন্দর বিষয়াশয়গুলো লিখলে মোটামুটি 4:45 হয়ে গেছে সময়, তখন আমি তোমাকে গান শোনাবো না, এটা কী করে হয়। ইয়াস, তোমার জন্য একটা ভারী মিষ্টি গান, জানো সিনেমাটার নামও ভারী মিষ্টি, আর আমার যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা রয়েছে সেখানেও কিন্তু এইটাই আছে, জানো তো মিষ্টি হতে হবে।

0: অসাধারণ এই গানটা শুনতে শুনতে মনে হলো যে এই রকম দিনে যারা জন্মেছেন তাদের তো আজকে হ্যাপি ওয়ালা বার্থডে বলতেই হয়। ইয়েস, আজকে জন্মদিন যাদের তাদেরকে সেলিব্রেশনের খবরাখবর আমাদের না দিলেও কেক কাটতেও ডাকবে না, খেতেও বলবে না, গন্ধই সুখে শুধুমাত্র বাড়িতে বসে থাকতে হবে না, সেই গন্ধটুকুও পাবো না। যেটা পাবো সেটা হচ্ছে ঝলমলে কয়েকটা ছবি। হ্যাঁ, কোথায় সেই ছবি দেখবো? সোশ্যাল মিডিয়ায়। ভাই, এখানে একদম নয়।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে
0: 107 FM রেইনবোতে লীনা চন্দ্রভারকার এবং রিচা শর্মার আজকে হ্যাপি বার্থডে। সুতরাং তাদের তো বলতেই হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ। কিন্তু আমরা কি শুধু এরকম করে হ্যাপি বার্থডে বলি? না, তেমনটা নয়। যদি লীনার কথা বলতে হয় তাহলে তিনি ছিলেন একজন লিড অ্যাক্ট্রেস মোটামুটি 1960 থেকে 1970-তে। অনেক দারুণ দারুণ সমস্ত সিনেমা তিনি আমাদের উপহার দিয়েছেন, যার মধ্যে হামজলি রয়েছে, মঞ্চলি রয়েছে এবং সেই সাথে মেহবুব কি মেহেন রয়েছে। ইয়াস, তিনি কিশোর কুমারের স্ত্রী ছিলেন এবং সেই সাথে রিচা শর্মার যদি বলি তাহলে 1980-তে আজকের দিনে তার জন্ম, এবং সেই সাথে তিনি একজন বেশ ওয়েল নোন প্লেব্যাক সিঙ্গার, আই মাস্ট সে। তিনি মাহি ভে যেমন গেয়েছেন ঠিক সেই সাথে তিনি গেয়েছেন সজদা। ইয়াস, ফ্রম দ্য ফিল্ম মাই নেম ইজ খান, সজদা। তোমাকে এই মুহূর্তে শোনাবো সেই গান। প্লিজ স্টে টিউন, স্টে হুকড and stay connected. এই গানটাতে শুধুমাত্র যে রিচা শর্মা আছেন তা নয়, রাহাত ফতে আলী এবং সেই সাথে শঙ্কর মহাদেবনও আছেন।

0: সত্যি সাজদা করতে ইচ্ছে করছে তোমার টেক্সট গুলোকেও। অ্যান্ড ইউ আর লিসনিং টু ইয়েস,
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: ইয়েস, কত মানুষের কত রকমের ভাবনা রয়েছে, আমি সেইটাই একটুখানি সবার সাথে শেয়ার করে নিতে চাই। কারণ এর পরের যে ঘন্টাটা সেটা কিন্তু আমরা চলে যাব কোথায় না, ছড়া কাটিংয়ে। অনেককেই অনেকটা সময় চাও, যে একটু সময় দিলে বোধ হয় আর একটু লেখা যায়। সেই জন্য শুভ শারদীয়া, এখনো পর্যন্ত যদিও দেরি আছে তবে এগুলো শুনতে বেশ ভালো লাগে। এবারে দুর্গাপুজোয় মা দুর্গাকে একটু অভিনব সাজে সাজাতে চাই। শুধু সোনার গয়না, লাল পাড়, সাদা শাড়ি নয়, মায়ের সাজে ফুটে উঠুক আজকের সমাজ ও আমাদের স্বপ্ন। মায়ের হাতে থাকুক শক্তির প্রতীক, চোখে থাকুক মমতা, আর সাজসজ্জায় থাকুক প্রকৃতি ও বাংলার ঐতিহ্যের ছোঁয়া। মায়ের মুকুট হতে পারে সোলার, মাটি আর বাঁশের তৈরি গয়না থাকতে পারে বাংলার গয়নায়, থাকতে পারে বাংলার কারুশিল্পের নিপুণতা। প্রতিমার চারপাশে থাকবে গ্রাম বাংলার সবুজ প্রকৃতি, কাশফুল, শিউলি আর আলোর মায়াবী আবহ। আর মায়ের বাহন সিংহের সাজেও থাকতে পারে পরিবেশের রক্ষা বার্তা। ভবানী নায়েক, সমাপ্তি নায়েক, ডিহিমণ্ডল ঘাট, শ্যামপুর, হাওড়া থেকে অসাধারণ। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ভাবনা আমাদের সাথে শেয়ার করার জন্য। সেই সাথে যদিও এখনও দুর্গাপূজা

0: যে দেরি রয়েছে, তবু আজকের বিকেলটা ভারী ভালো লাগছে তোমাদের এই সমস্ত লেখাগুলো পড়ে। বৈকালিক শুভকামনা জানালাম। বিকেল বেলাটা অর্থাৎ এই সময়টা রোদ ঝলমলে, দুপুরটা গেছে বৃষ্টি ভেজা, খবর এলো মা দুর্গার অভিনব সাজ। আমি যে রূপে আমার ঘরের উমাকে সাজাতে চাই সম্পূর্ণ সাবেকিয়ানায়। বেশ, মায়ের পরনে থাকবে লাল পাড় ধপধপে সাদা খোল শাড়ি, মুকুট হবে সোলার, গহনা হবে সম্পূর্ণ সোলার, অস্ত্র হবে সোলার, এখানে অন্য কিছু ব্যবহার করব না। যে মাকে দেখলে নতমস্তকে প্রণাম করার ইচ্ছে জাগাবে ভক্তের। লিখছেন মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে। ভাবো, একটি ছেলে, সে নেহাতি খেলার ছলে জিনিসপত্রগুলো তৈরি করত, কিন্তু তারপরে তারই হাতের কাজ চলে গেল একেবারে সাত সমুদ্র তেরো নদী পার করে মেক্সিকোতে। সে সাজাচ্ছে দুর্গা মাকে। সুতরাং তোমাকেও জিজ্ঞাসা করেছিলাম যে মা দুর্গাকে সাজানোর যদি তুমি একটু চান্স পেতে তাহলে কিভাবে তুমি সাজাতে। তুমি নানানভাবে সাজানোর কথা বলেছ। বেশ, আরেকটু শুনি কে কী লিখেছে। আমি মাকে সাজাবো ভাঙা কাঁচ দিয়ে, তাতে আলো পড়লে আরও আলোকময় হয়ে উঠবে। দয়া করে হাত দেবেন না, হাত কেটে যেতে পারে। রূপকুমার আহমেদাবাদ গুজরাট থেকে। থ্যাংক ইউ রূপ, থ্যাংক ইউ সো মাচ। তার কারণ হচ্ছে যে নিশ্চয়ই এটা একটা অভিনব ব্যাপার, কিন্তু সেখানে একটু সাবধানতার কথাও যে তুমি বলে দিয়েছ তার জন্য ওয়েল ইন অ্যাডভান্স তোমাকে থ্যাংক ইউ বলছি। ওকে, হাই মহুয়াদি, সাঁওতালি পোশাকে সাজাতে চাই। উৎপল মাইতি বেহালা থেকে লিখছে, থ্যাংক ইউ। নিশ্চয়ই এটা সাজগুলো যেমন আমি তোমার কাছে জানতে চেয়েছি, সেখানে তুমি তোমার কথা বলেছো এটা এত সুন্দর করে। লাস্ট যেটা পড়বো, কারণ পরের যে ঘন্টাটা সেখানে কিন্তু বিষয় যাবে পাল্টে এবং সেখানে থাকবে ছড়া কাটিং। অলরাইট, চলো এটা কি লিখেছে এবং কে লিখেছে। শুভ বিকেল দিদি ভাই, আমি একজন সৈনিক হিসেবে উমাকে আর্মি ড্রেসে সাজানোর ইচ্ছে রাখি, যেন তার দশ হাতে থাকে দেশীয় দশটি অস্ত্র, যেমন অগ্নি, ত্রিশূল, বজ্র প্রভৃতি। মা উমার পাশে কার্তিক ঠাকুর এয়ারফোর্সের পোশাকে আর গণেশ থাকুক নেভির সাজে। আচ্ছা, আমার কল্পনায় এ যেন দেবদেবীর সাজে ভারতীয় তিন বাহিনীকে অপূর্ব বাহিনীর এক অপূর্ব মিলন, আর্মি, এয়ারফোর্স এবং নেভি, তিন বাহিনীর শক্তিতে সুরক্ষিত আমাদের মাতৃভূমি। লিখেছে অরূপ ভট্টাচার্য বহরমপুর মুর্শিদাবাদ থেকে। তুমি ভাবো এই সময়টা যেখানে এখনও বেশ কয়েকটা দিন বাকি রয়েছে পুজোর, সেখানে মানুষের ভাবনায় মাকে সাজানোর কথা ভাবলেই না আমরা ভীষণ রকম বিহ্বল হয়ে পড়ি। আমরা ভাবি যে সত্যি এই রকম করে সাজালে বোধহয় মাকে বেশি ভালো লাগতো। তুমি ভাবো তো, মা যখন রান্নাঘরে রান্না করেন তখন মাকে একটা অন্যরকম সাজে মনে হয় না, একই শাড়ি পরেন ঠিক কথাই, কিন্তু তারপরে ওই যে একটা একটা একটা মশলার গন্ধ থাকে, তারপরে তিনি ভীষণ রকম বিরক্ত হয়ে আমাদের এসে বলেন এত রান্না করবো তবুও খেতে চাস না, এই যে একটা পুরো আবহ, এটাই কিন্তু আমাদের কাছে সবথেকে সেরা বলে মনে হয়, তাই না? ওই ঘরের কোনটা এবং মায়ের কাছে যাওয়া, এটাই বোধহয় আমাদের আজীবনের একটা সম্বল হয়ে থাকে। বেশ, এতটা আবেগ বলছি বটে, কিন্তু মা কিন্তু খিচুড়ির প্ল্যানিংটা কমপ্লিটলি পাল্টে দিয়েছে। কি পাল্টেছে সেটাও জানাবো তোমাকে, তার কারণ আজকে ছড়া কাটিংয়ের যে লাইন দুটো সেটা মাকে ডেডিকেট করেই। ঠিক আছে, অলরাইট, 107 FM রেইনবোতে তোমাকে জানিয়ে দিই, এই সময় কিন্তু আমরা দেশ মহাদেশ উপমহাদেশের খবরাখবর শুনবো এবং তারপরে ঠিক 5:02 আমি আরও একবার চলে আসবো তোমাদের কাছে। সুতরাং স্টে টিউন, স্টে হুকড অ্যান্ড স্টে কানেক্টেড, আর ফিরে আসবো ঠিক 5:02।
1: আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত শুধুমাত্র একটি বৃহৎ অর্থনীতি হিসেবে নয়, সভ্যতা, সংস্কৃতি এবং নিজস্ব দক্ষতার প্রতি আত্মবিশ্বাসী একটি দেশ হিসেবে উঠে আসছে। উত্তরপ্রদেশের লখনৌতে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয়ে 11তম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে শ্রী সিং বলেন, বর্তমানে ভারতের কথা গোটা বিশ্ব শুনছে, আন্তর্জাতিক ক্ষেত্রে তৈরি নিয়ম ভারত এখন শুধুমাত্র অনুসরণ করে না, সেই নিয়ম নীতি তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। নতুন ভারতের সবচেয়ে বড় পরিবর্তন হলো এটি। নেপালে বিধ্বংসী হরপাবানে কয়েকশো মানুষের মৃত্যু এবং ধ্বংসলীলার পর ভারতের সহমর্মিতা এবং সাহায্যের জন্য নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েল ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। বুধবারের এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ভারতীয়দের

মৃত্যুতে তিনি সমবেদনা জানিয়েছেন। বিদেশ মন্ত্রক গতকাল জানিয়েছে 149 জন ভারতীয় ইতোমধ্যেই নিরাপদে চীন থেকে নেপালে পৌঁছেছে, তবে 320 জনের সঙ্গে এখনও কোনো রকম যোগাযোগ করা যায়নি। এ পর্যন্ত ভয়াবহ এই বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 616, নিখোঁজ কয়েক হাজার মানুষ। ভারতের আবহাওয়া দপ্তর IMD আগামী সোমবার পর্যন্ত ওড়িশায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আগামী 2-3 দিন বিহার, গাঙ্গেয় পশ্চিম

0: হয়েছে। স্থানীয় আঞ্চলিক সামরিক প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী হামলায় কমপক্ষে 50টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত। কিভে রাশিয়ার একটানা তিন দিন বিমান হামলা চালাচ্ছে, এর জেরে সাধারণ জনজীবন ব্যাহত। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনার জন্য ইরান প্রস্তুত বলে সেদেশের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, জুন মাসে স্বাক্ষরিত শান্তি চুক্তির শর্তও যদি মার্কিন যুক্তরাষ্ট্রও মেনে চলে, তবে ইরানও তার প্রতিশ্রুতি পালন করবে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছ উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।
1: 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম

0: দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: করেছি মানেটা কি? নিশ্চয়ই ক্ষতি করেছো। এই যে মাঝে মাঝেই হুড়ুম দুড়ুম করে আলোটা জ্বালিয়ে দাও রাত্রির বেলায়, মানে গাড়ির লাইটটা জ্বালিয়ে দাও, চোখ যে একেবারে ধাঁধিয়ে যায়।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: গাড়ির ব্যাকলাইট বা হেডলাইটের জন্য এবার কিন্তু একটা নতুন নিয়ম চলে আসছে, মানে ওই যে লাইটটা একটু নিবুজুলু করে সামনের মানুষটাকে তুমি মাঝে মাঝেই খানিকটা ধাঁধিয়ে দাও, আর যার ফলে অনেক অনেক অ্যাক্সিডেন্ট হয় তার জন্য এবার কিন্তু মাশুল গুনতে হবে। ইয়েস স্যার, গাড়ি ও বাইকের হেডলাইট নিয়ে যে সমস্ত পরিবর্তনগুলো আনা হচ্ছে, যেটা কেন্দ্রীয়ভাবে প্রস্তাব দেওয়া হয়েছে, সেটা বরঞ্চ একটু কান খুলে আমরা শুনে নিই। ইয়েস, কমতে পারে হেডলাইটের ইন্টেন্সিটি, ওই যারা দপদপ দপদপ দপদপ করে সাংঘাতিক একটা আলো জ্বালিয়ে দাও না মশাই, সেটি আর হবে না। নতুন বাইকে কিন্তু এবার লো বিম বাধ্যতামূলক হতে পারে। ইয়েস, প্রস্তাব অনুযায়ী যেটা বলা হচ্ছে যে অটোমেটিক যে হেডল্যাম্প অন বা AHO সিস্টেম যেটা, সেটা চালু থাকলে হেডলাইট শুধুমাত্র পাসিং বিম অর্থাৎ লো বিমের কাজ করবে, ঠিক আছে? বর্তমানে অটোমেটিক যে হেডল্যাম্পগুলো সিস্টেমগুলো রয়েছে গাড়িতে যে সেটিংগুলো অনুযায়ী, সেখানে লো বিম বা হাই বিম দুভাবেই কিন্তু কাজ করতে পারে। নতুন নিয়ম কার্যকর হলে নতুন বাইকের ক্ষেত্রে অটোমেটিক মোড, এটার হাই বিমটার ব্যবহার করার এই যে সুযোগটা তোমার ছিল সেটা কিন্তু আর থাকবে না। সুতরাং এরপরে কি করা হচ্ছে, সেটা হচ্ছে যে দু চাকার যে গাড়িগুলো রয়েছে সেখানে 1.5 লাখ যে ক্যান্ডেলা থাকে সেটায় কমিয়ে দিয়ে সেটাকে করা হচ্ছে 1 লাখ ক্যান্ডেলা। আবার যেটা চার চাকার গাড়ি যেগুলো সেগুলোতে 2.25 লাখ ক্যান্ডেলা থাকে সেটাকে কমিয়ে দিয়ে 1.5 লাখ ক্যান্ডেলা করা হচ্ছে। অর্থাৎ নতুন নিয়ম কার্যকর হলে বাবুটি সেজেরম উজ্জ্বল হয়ে যাওয়া যাবে না, এই যে হাই বিমগুলো সেগুলো কমিয়ে ফেলতে হবে। মানুষের চোখের তো যত্ন নেওয়ার দায়িত্বটা তোমারই। তবে হ্যাঁ, তোমাকে আমি নিরাশ করব না জানো তো, তার কারণ ইয়েস, তোমার জন্য আমি এনেছি ছড়া কাটিং এর জন্য। আমাকে গতকালকে অনেকেই মানে শেষের দিকে লিখেছো যে দিদি একটু তাড়াতাড়ি দিলে আমরা অনেকক্ষণ ধরে লিখতে পারি, দু একটাই বেশি বেশি করে পাঠাতে পারি আর কি। ঠিক হ্যায় হাম ভি তুমকো সুযোগ দেতা হ্যায় 9903653992 তে। আজকের ছড়া কাটিংটা হচ্ছে, মা বলেছে অনলি খিচুড়ি ইলিশ টিলিশ হবে না। ওকে, মা বলেছে অনলি খিচুড়ি ইলিশ টিলিশ হবে না, এর পরের দুটো লাইন প্লিজ আমাকে লিখে জানিয়ে দিতে পারো। তার কারণ বৃষ্টি পড়ছে প্রবল, অনেকেই বাড়ি ফিরে আসছো, অনেকে উইকেন্ডের ছুটি কাটাচ্ছ, সুতরাং যারা এই মুহূর্তে ছুটি কাটাচ্ছ তাদের বলবো যে 9903653992 ইজ দা নাম্বার যেখানে তুমি তোমার, হ্যাঁ, এই যেটা মানে ভেবে রেখে দিয়েছো যে কী কী খাবে না খাবে সেইগুলোকে একটু সাইড করে রেখে, যে মা যে একেবারে নিদান দিয়ে দিয়েছেন, মা বলেছেন অনলি খিচুড়ি ইলিশ টিলিশ হবে না, তো সেইটার পরে কিন্তু তুমি আমাকে বাকিটা জানিয়ে দিতে পারো। আপাতত আমার একটা ফেভারিট গান শোনাচ্ছি জানো তো, মাঝে মাঝে মা এমন এমন মূর্তি ধরেন তখন তাকে দেখলে না আর হরর ফিল্ম দেখতে ইচ্ছে করে না, মার ওই একটি ডেসিবেলের আওয়াজ, কিরে কোথায় গেলি, ব্যাস সাংঘাতিক রকমভাবে আমাদের মনে প্রভাব ফেলে এবং আমরা যেখানেই থাকি না কেন ছুটে ছুটে চলে আসি। পড়াশুনো তো করতেই হয়, মা যা রান্না করেন সেটাও খেতে হয়। প্রণাম করছি সমস্ত মাকে, সমস্ত দ্রাঘিমা অক্ষাংশে যারা রয়েছেন, ইয়েস, তাদের সবাইকে ডেডিকেট করে এই গানটা। দারুণ ভালোবাসি তোমাকে, সুতরাং খিচুড়ির সাথে প্লিজ অন্য কিছু আজকে চুলুক।

0: আরে অনেকে তো নিজের গার্লফ্রেন্ডের নামের পাশে এই টিউনটাই রেখে দিয়েছে, তেরি আঁখে ভুল ভুলাইয়া। মানুষজন ভাবছে যে উফ কতই না ভালোবাসা, কিন্তু যিনি এই টিউনটা রাখছেন তিনি জানেন গার্লফ্রেন্ড মানেই তো একটা ভয়ঙ্কর বিষয়, তাই না?
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
0: ওয়েল 107 FM রেইনবোতে, উইকেন্ড ক্যাফেতে। তোমাকে আমি ইয়েস একটু আগেই যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে তোমরা অনেকেই কালকে অনুরোধ করেছিলে যে প্লিজ একটু আগে থেকে আমাদের ছড়া কাটিংটা দিও। সো হিয়ার ইউ গো,
1: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
0: মা বলেছে অনলি খিচুড়ি ইলিশ টিলিশ হবে না, ওকে? মা বলেছে অনলি খিচুড়ি ইলিশ টিলিশ হবে না, এর পরের লাইন দুটো ইয়াস তোমার কাছ থেকেই জানতে চাইছি। তবে হ্যাঁ, এই যে ভারী বাদল, আমার না মানে আমি ক্যান্টিনে গিয়ে দেখে এসেছি আজকে, জাস্ট মানে আমি দেখলাম একটা বুফে সিস্টেম করা রয়েছে, বুঝতে পেরেছো? আমি গিয়ে জিজ্ঞাসা করলাম দাদা আজ এই সব বুফের ব্যাপার রয়েছে, তখন যে না যা কিছু রয়েছে সব আমি বাইরে জাস্ট সাজিয়ে রেখে দিয়েছি, যার যেটা ইচ্ছে হচ্ছে প্লিজ খেয়ে নাও। মানেটা কি, মানে সেখানে যে পাপড়টা ছিল সেটা রীতিমতো সেঁতিয়ে গেছে, সেটাকে আর কোনো মতেই খাওয়া যাবে না। আমি তারপর বললাম কোনো বাজাবুজি নেই, আজ আর তো চুলা জ্বলবে না, মানে মানে এরকম করা কি ঠিক হচ্ছে? এই বিকেল বিকেল বেলা একটুখানি যদি ভাজাভুজি কিছু খাওয়া যেত তাহলে কতই না ভালো হতো, কিন্তু কেউ তো বোঝার নেই। হৃদয়ের দুঃখ শুধু কি এক হারিয়ে গেলে হয় রে পাগলা, না না পনির যদি ভালো করে না চিনতে পারি তাহলেও হয়। আসলে হচ্ছে বাজারে নানান রকমের পনির পাওয়া যাচ্ছে, বুঝতে পেরেছো? এই যে উইকেন্ড ক্যাফের এই যে সময়টা, এটা যখন উইকেন্ড খানাপিনার কথা তোমাকে বলবো তখন বলবো ইয়াস ভেজাল পনির কে তুমি চিনে নাও। কিভাবে চিনে নেবে? প্রথমে হচ্ছে যে পনিরের গঠনটাকে দেখতে হবে, মানে আমাদের রীতিমতো আমাদের বিজ্ঞানী হয়ে যেতে হবে, সায়েন্টিস্ট। তোমাকে কিন্তু কেউ কোনো পুরস্কার দেবে না, তুমি জাস্ট সায়েন্টিস্ট হবে। ইয়েস, ওকে, 5:22 হয়ে গেছে সময়, এবার তোমাকে আমি জানিয়ে দিই তুমি কী করে পনির চিনবে। সেটা হচ্ছে যে সাধারণত পনির যদি আসল হয় তাহলে সেটা নরম এবং হালকা দানাদার হবে, কিন্তু যদি সেটা নকল হয় তাহলে কিন্তু সেটা রবারের মতো, মানে একেবারে স্ট্রেচি হবে এবং শক্ত হবে। মা কিন্তু সাপ চেনেন, যেই মুহূর্তে তুমি নিয়ে আসবে ক্যাক করে গলাটা ধরে বলবেন যে আবার নিয়ে এসছিস নকল নকল। ওই জন্য তো বাড়িতে তিনি পনির তৈরি করেন, ছানা ছানা, ইউনো ছানা। তো এটা মানে সাংঘাতিক রকমভাবে আমরা এরকম করে বলি, ইউনো সোফিস্টিকেটেড বলে বলি আমরা পনির, ওয়াই নট ছানা? ছানাকে দেখো বাজে লাগে নাকি? তো যাই হোক, বলা হচ্ছে যে সাধারণত পনিরের রং দুধের রঙের মতো, অর্থাৎ ঈষৎ হলুদাভ হতে পারে, কিন্তু নকল অ্যানালগ যে পনিরগুলো হয় সেগুলো একদম ধবধবে সাদা হয়, বুঝতে পেরেছো? আর গন্ধ চিনেও কিন্তু বোঝা যায় পনিরের, মানে আসল যে পনিরগুলো হয় সেই পনিরের গায়ে কিন্তু সুন্দর একটা দুধেরা গন্ধ থাকে, কিন্তু ওই যে আমার আর তোমার মতো একটা বাদতমিজ দিল রয়েছে সেই দিলটা কিন্তু কিছুতেই মানে না। বাইরে যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলোকে মনে হয় যে আমরা ওইটাই নিয়ে চলে আসি, তারপরে বাড়িতে ওই বাজে জিনিসটাই খাই। তবে হ্যাঁ, পনির দিয়ে দারুণ পরাঠা বানানো যায় বস, সুতরাং আসল পনির যদি বাজারে না পাও প্লিজ মাকে বলে কিংবা নিজেই ক্যালসিয়াম ল্যাকটেট কিনে এনে দুধটাকে ফাটিয়ে সেটা থেকে ছানা বার করে সেখান থেকে কিন্তু পনির কা পরাঠা বানিয়ে আজকে মাকে খানিকটা সারপ্রাইজ করতেই পারো। বলা তো যায় না ইলিশ মাছ জুটে যেতে পারে মাথাতে, আপাতত খিচুড়ির সাথে ইলিশ টিলিশ জুটবে না, মা বলে দিয়েছে, মানে মা বলেছে অনলি খিচুড়ি ইলিশ টিলিশ হবে না। এনজয় দিস ওয়ান্ডারফুল সাউন্ড ট্র্যাক।

0: ওয়েল 107 FM রেইনবোতে আরও একবার মনে করিয়ে দিই যে মা বলেছে অনলি খিচুড়ি ইলিশ টিলিশ হবে না, এরপরে যেটা হবে সেটা হচ্ছে তিনটে পর পর গান থাকবে তোমার জন্য, তিনেকে তিন, এবং তারপরে সেই গান পেরিয়ে আমি ফিরে আসব। কিন্তু তার মাঝখানে তুমি তোমার এই যে ছড়া কাটিংটা রয়েছে সেটা কিন্তু আমাকে লিখে জানাতে ভুলো না। মা বলেছে অনলি খিচুড়ি ইলিশ টিলিশ হবে না, নেক্সট ইউ প্লিজ এনজয় দিস ওয়ান্ডারফুল থ্রি গানাস।
1: FM Rainbow Tea.

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ইয়েস, তিনটে পরপর গান ছিল এবং তারপরে মুহু আরও একবার চলে এসেছে। মা বলেছে অনলি খিচুড়ি ইলিশ টিলিশ হবে না নিয়ে, কিন্তু তার আগে বলে দিয়েই যে কালকে রাখি পূর্ণিমা গেল। এবং সেখানে আমি কালকে তোমাকে জিজ্ঞাসা করেছিলাম এই যে এক্সের সাথে একটা অদ্ভুত রকমের সম্পর্ক, এই যে ক্রাশের ব্যাপারটা, মানে তখন তো এরকমও হতে পারে যে ক্রাশ তোমাকে রাখি পরিয়ে দিল, তো মানে যেটুকুও বা আশা জীবিত ছিল তাহা মরিয়া প্রমাণ করিয়া দিল যে সেটি অতীত হইয়াছে। অল রাইট, কিন্তু এই যে টিনসেল টাউন, সেখানে কিন্তু দারুণ সমস্ত ঘটনা ঘটেছে। যেরকম রাখি মানেই তো হচ্ছে একটা দারুণ সেলিব্রেশন, সেখানে খাওয়া দাওয়া উপহার। তো সেখানে বলিউড যে তারকারা রয়েছেন তারাও কিন্তু ভীষণ রকমভাবে সেলিব্রেট করেছেন। যেরকম বোন আলবিরা খানের সাথে কিন্তু ইয়েস সালমান খানকে দেখা গেছে, এবং সেই সাথে সাথে তিনি খুব সুন্দর একটা জিন্স পরেছিলেন, সেই সাথে গোলাপি রঙের টি শার্ট এবং মাথায় একটা টুপি পরছেন আজকাল সালমান খান। অর্পিতা খানও কিন্তু তার হাতের রাখি পরিয়েছেন। অনেকেই কিন্তু ভাইজানের জন্য রাখির শুভেচ্ছা পাঠিয়েছিল। সেই সাথে আরও বলে দিই যে অক্ষয় কুমারও কিন্তু এই যে বোনেদের সাথে ভাই বোনের একটা সাংঘাতিক খুনসুটির ব্যাপার রয়েছে সেটার কথা কিন্তু তিনি বলেছেন, এবং বলছেন যে বোনের খুব কঠিন সময় বা ভাই বোনেদের নিজেদের কঠিন সময়ের মধ্যে যদি আশেপাশে এই ভাই বোনের হাতটুকু পাওয়া যায় তাহলেই কিন্তু এই রাখিবন্ধন উৎসবটা সত্যি সত্যি ঠিকঠাক মতো পালন হয়েছে বলে মনে হয়। এই ছাড়াও কিন্তু আনশুলা কাপুর, জাহ্নবী কাপুর, খুশি কাপুরকে দেখা গেছে যে ইয়েস অর্জুন কাপুরের হাতে রাখি বেঁধে দিতে, এবং সেই সাথে সাথে কিন্তু আরও দুজনকে দেখা গেছে, তারা হচ্ছে রিয়া কাপুর এবং শানায়া কাপুর। হাই রণবীর কাপুর, ইয়াস রিধিমা কাপুরকেও কিন্তু দেখা গেছে, এবং সেখানে র্যান্স বলে তাকে সম্বোধন করেন। ইয়াস ইয়াস ইয়াস, ভাইকে তিনি আদর করে র্যান্স বলেন। এবং সেই সাথে কৃতি সানন্কে দেখা গেছে যে তিনিও তার বোন নূপুর সানন্কে কিন্তু হাতে রাখি পরিয়েছেন। আলিয়াও কিন্তু নিজের বোন শাহিন ভাটকেও রাখি পরিয়েছেন। যারা রাখির শুভেচ্ছা পেয়েছো, ইনফ্যাক্ট কালকে এমনটাই হয়েছিল যে আমি আমার দাদার কাছে যেতে পারিনি, সেই কারণে আমি একটা ছবি পাঠিয়ে দিয়েছিলাম ভাইকেও, তাই তারা দুজনেই বেশ গদগদ চিত্তে সেটাকে থ্যাংক ইউ বলে অনেক কিছু পাঠিয়েছে। দাদা আবার আমাকে এটাও জানিস আমার অফিসে কিন্তু আমাকে রাখি পরিয়েছেন। হ্যাঁ ভগবান, অফিসে তোকে রাখি পরিয়ে দিল শেষমেশ। যাই হোক, জীবনটা যেমন তেমনই তো চলবে, তাই না? মা বলেছে অনলি খিচুড়ি ইলিশ টিলিশ জাস্ট হবে না।

0: হৃদয় মাঝে যে কাদের কাদের রেখে দাও তাদের খবর কি আর আমরা জানতে পারি? তবে হ্যাঁ, একটা সমীক্ষা বলছে যে প্রেম আর লিমারেন্স কিন্তু এক নয়।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: নাও, হোয়াট ইজ প্রেম অ্যান্ড হোয়াট ইজ লিমারেন্স? লিমারেন্স মানে হচ্ছে যে এমন তো হতেই পারে যে সেই মানুষটাকে তুমি খুব একটা ভালোবাসো না, বা ধরো তার সাথে তোমার কোনো প্রেমের সম্পর্ক নেই কিন্তু তার কোনো টেক্সট এলে তোমার মনটা ভারী খুশি হয়ে যায়, কিংবা ধরো সকালবেলা থেকে তার যদি কোনো টেক্সট না আসে তাহলে কিন্তু মনটা ভীষণ বেজার, মানে ব্যাগার হয়ে যায়। এবং সেই সাথে সাথে বেজার মন নিয়ে যখন আমরা এদিক সেদিক ঘুরে বেড়াই তখন যখন হুট করে একটা ছোট্ট করে মেসেজ চলে আসে, এই তো আমি ঠিক আছি, তুমি আছো তো, তো এই যে একটা ছোট্ট ব্যাপার, তো সেইটা কিন্তু আমাদের মনটা খানিকটা ফুরফুরে করে দেয়। এই যে ফুরফুরে হওয়ার ব্যাপারটা, এটাকেই বলা হচ্ছে লিমারেন্স। ও বাবা, বাজারে যে কত রকমের হৃদয় ঘটিত ব্যাপার আসছে, প্রেম তার সাথে লিমারেন্স। এবং লিমারেন্সকে বলা হচ্ছে যে এটা কিন্তু একেবারে প্রেম নয়। হ্যাঁ ঠিক, একদম মা যেটা বলেন সেটা কিন্তু তার ভালোবাসাই হয়, তার মধ্যে কোনো খাত থাকে না, কিন্তু প্রেম সেখানে এত রকমের অপশনস লিমারেন্স। ও মাই গড, যাই হোক, তোমাকে আমি একটা বিষয় জিজ্ঞাসা করেছি এবং সেই বিষয়টা হচ্ছে কি? ছড়া কাটিং এর বিষয় ছিল মা বলেছে অনলি খিচুড়ি ইলিশ টিলিশ হবে না। মা গো, আজ আমার মাও কিন্তু শুনছে, মানে কি যে অবস্থা। যাই হোক, শুভ বিকেল। ও শুভ বিকেল দিদি ভাই, আপনার অনুষ্ঠান শুনলে আমার মন মুগ্ধ হয়ে যায়। উফ মা গো, শুনছো, মা বলছে অনলি খিচুড়ি, মা বলেছে অনলি খিচুড়ি ইলিশ টিলিশ হবে না। দূর, আমার ইলিশের সাথে ইলিশ ও খিচুড়ির সাথে ইলিশ ছাড়া ভালো লাগে না। কে লিখছে? শেখ আজাদুল, আকড়া, কৃষ্ণনগর, শেখপাড়া, মহেশতলা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা 104 থেকে। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ, এই যে তুমি সময় বার করে লিখেছো তার জন্য থ্যাংক ইউ। ওকে, বৈশাখী দে কী লিখছে একটু দেখি। মা বলেছে অনলি খিচুড়ি, আবার একবার পড়ি, মা বলেছে অনলি খিচুড়ি ইলিশ টিলিশ হবে না, তাহলে নিম পাতা ভেজে বেগুন পোড়াও মাখান। তারপর, মানে এটা আতখ্যাঁচড়া কেন পাঠিয়েছো ভাই? তারপরেও তো অনেক কিছু মনের বাসনা, চেতনা সব কিছু থাকতে পারে, তাই না? তো সেটা কেন পাঠাওনি? পাঠাবে, পাঠাবে। হ্যাঁ, 9903653992, 6:30 পর্যন্ত আমি আসি। চলো এরপরে কে কি লিখেছে একটু দেখি। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখছে, মা বলেছে অনলি খিচুড়ি ইলিশ টিলিশ হবে না, আর ইলিশ ভাজা না হলে আমিও খিচুড়ি খাবো না। হ্যাঁ, মানে এইটা বলার সাহস বোধ হয় আমার আজ পর্যন্ত হয়নি ভাই। ওফ, এই যে বিষয়টা তুমি বলে ফেলেছো না, এটা যদি আমার মায়ের সাথে মানে এক্ষুনি যদি আমি বলি, খেতে হবে না। সিম্পল অ্যাজ দ্যাট, প্লেটটা যেটা সামনে থাকবে টেবিলের ওপর সেটা জাস্ট উল্টে মা রেখে দেবে, দেবেই না খাবারটা, ঠিক আছে? নো অ্যাটিটিউড এগেনস্ট হার, ঠিক আছে? তো মানে যদিও হিস্ট্রি হচ্ছে বাবার গল্প, কিন্তু সেখানে কিন্তু হার স্টোরি ইজ ভেরি ভেরি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অলরাইট, মা বলেছে অনলি খিচুড়ি ইলিশ টিলিশ হবে না, শনিবার বাড়িতে নিরামিষ, বেশি আবদার মানা যাবে না। কারেক্ট, একদম ঠিক বলেছ। কে বলেছ? বলেছ যে তার নাম হচ্ছে শাওন ফ্রম বারাসাত। অলরাইট শাওন, এই যে তুমি বলে দিয়েছ, আমার মা খুব খুশি, আমরা যাদের আমাদের আশেপাশে মা রয়েছে তার প্রত্যেকের খুশি। সুতরাং প্লিজ, এইটা তোমার জন্য। ও হো হো হো হো, শুধু কি হাততালি? না, তোমার জন্য একটা কাওয়ালিও রাখছি। মানুষের জীবনে অনেকভাবে প্রেম আসে, এইরকম প্রেম আসে, এবং তারপরে কোনটা যে জল আর কোনটা যে শরবত বোঝা যায় না।
2: আরে মনের ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে, মনের ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে তুই কালার লাগালি, রিমোট দিয়ে প্রেমের নতুন চ্যানেল দেখা।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM।
1: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। কালীক্ষেত্র তারাপীঠের সামগ্রিক উন্নয়নে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। পাশাপাশি অগ্নিকাণ্ডের মতো ঘটনা যাতে আর না ঘটে তার জন্য জেলা প্রশাসনকে সতর্ক থাকারও নির্দেশ দিয়েছেন তিনি। আজ বীরভূমের রামপুরহাটে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান, আসন্ন কৌশিকী অমাবস্যার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য রাজ্য সরকার অতিরিক্ত 5 কোটি টাকা দিচ্ছে। 10 তারিখের মধ্যেই পুণ্যার্থীদের সুবিধার্থে সব রাস্তা মেরামত করারও নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্য সরকার দার্জিলিং পাহাড়ে যানজট কমাতে বিকল্প রাস্তা হিসেবে কালিম্পং থেকে দার্জিলিং পর্যন্ত একটি রোপওয়ে তৈরির সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি নবান্নে মুখ্যসচিব, পর্যটন মন্ত্রী, দপ্তরের প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সেখানে 22 কিলোমিটার দীর্ঘ এই রুটে একটি বিকল্প পরিবহন পরিষেবা শুরু করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বৈঠকে উত্তরবঙ্গে একটি যোগ কেন্দ্র তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়। পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার, ঐতিহ্য সংরক্ষণ এবং পর্যটকদের নিরবচ্ছিন্ন সুবিধা দেওয়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর জলপথ পরিবহনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সেই উদ্দেশ্যে পর্যটন দপ্তর গার্ডেন রেড শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড GRSE নির্মিত 100 জন যাত্রীবহনে সক্ষম 2টি হাইব্রিড ইলেকট্রিক ফেরি ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি GRSE জলদাপাড়ায় 2টি বেইলি ব্রিজ তৈরি করবে। 2টি প্রকল্পের জন্য আজ GRSE ও পর্যটন দপ্তরের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার জন্য বাড়ির মালিক আইনি নোটিশ পাঠিয়েছেন। আগামী 24 ঘন্টার মধ্যে বাড়ি না ছাড়লে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। মালিক পক্ষের তরফে আইনজীবী জানিয়েছেন, পর্যাপ্ত আইনি সংস্থান না রেখে তৃণমূল কংগ্রেস ভবনটির 2টি তলা বেআইনিভাবে জোর করে দখল করে রেখেছে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকার কারণে মালিকপক্ষ কোনো পদক্ষেপ নিতে পারেননি বলে জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় অর্থ

0: জগতের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকে তিনি কথা বলেন। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
3: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।
1: 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়, শিশু বিভাগ।

0: বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: ছড়া কাটিং
1: 107FM রেইনবোতে তোমার জন্য রেখেছিলাম দুটো মাত্র লাইন, এবং সেই দুটো লাইন হচ্ছে যে মা বলেছে অনলি খিচুড়ি ইলিশ টিলিশ হবে না। মানে এই যে মনের একটা দুঃখ, সেই দুঃখ মানুষ কীভাবে প্রকাশ করে, অনেক অনেকভাবে প্রকাশ করা যায়। কিন্তু যেভাবে এতগুলো চিঠিপত্র এসে পড়েছে, মানে বৈদ্যুতিন চিঠি মানে টেক্সট এসে পড়েছে, সেগুলো বরঞ্চ একটু একটু করে পড়ি। হ্যাঁ, এই মুহূর্তে 6:11, চলো। মা বলেছে অনলি খিচুড়ি ইলিশ টিলিশ হবে না, কি আর করা, মায়ের আদেশ না মেনে যে পারি না। লালমোহন মাঝি, জালালসি, বৌবাজার, হাওড়া থেকে লিখেছ, সুতরাং তোমার জন্য এটা তো রাখতেই হচ্ছে বস। কোনো মতেই মাকে কোনো রকম অ্যাটিটিউড দেখানো যাবে না, সুতরাং ইয়েস ইউ আর সো কারেক্ট। ছড়া কাটিংয়ের জন্য সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে বলেছে যে মা বলেছে অনলি খিচুড়ি ইলিশ টিলিশ হবে না, তাই যথেষ্ট, খিচুড়ি বলে কথা, এ স্বাদ এ খাবারের স্বাদে গন্ধে মন্দ না। অলরাইট, থ্যাংক ইউ। ইয়েস, কি জানি কেন ওই সেম পরিমাণে যা কিছু মানে মা অন্তত রান্না করে, সেই সমস্ত জিনিসপত্র আমি নিজে দিয়ে দেখেছি যে না, অমনটি ঠিক হয় না, বুঝেছো? মানে সে দারুণ রকম একটা স্বাদ থাকে, গন্ধ থাকে, কিন্তু আমার হাতে সেই বিষয়টা আসে না। হাওড়া থেকে রীতা লিখছে, মা বলেছে অনলি খিচুড়ি ইলিশ টিলিশ হবে না, বেগুন ভাজা অবশ্যই চাই, খিচুড়ি খাবো।

তবে না না না না না, ওইটি বলা যাবে না মা, যেমনটি পাতে দিচ্ছেন সুতরাং তেমনটি আমাদের খেতে হবে। রাইট, অনেকেই আরও আরও বাবারে অনেক কিছু লিখে ফেলেছো, ঠিক আছে তোমাদের লেখা নিয়ে ওরে ওরে বাবারে, আচ্ছা আমি আরও আরও বরঞ্চ দুটো পড়ে ফেলি, আদারওয়াইজ প্রচণ্ড মুশকিলে পড়বো। বিশাল বড় একটা কবিতা লিখেছে অরূপ ভট্টাচার্য বহরমপুর মুর্শিদাবাদ থেকে। বহরমপুর মুর্শিদাবাদ থেকে কি লিখছো একটু দেখি। মা বলেছে অনলি খিচুড়ি, ইলিশ টিলিশ হবে না, পেটের ভিতর বায়না জাগে, ইলিশ ছাড়া মন মানে না, বেগুন ভাজা দেবে যদি তবুও মনটা ভরবে না, মায়ের কথাই শেষ কথা, ইলিশ টিলিশ হবে না, ইলিশ নেই টিলিশ নেই খিচুড়িতেই মনটা ভরে, ঘিয়ের গন্ধ উঠল যখন খিদেটা যায় বেড়ে, বেগুন ভাজা পাশে এলো পাঁপড় উঠল থালায়, মা বলেছে এইটুকুই মনটা তবু ইলিশ চায়। উফ, এই যারা মানে আহা, মানে এত সময় নষ্ট করে না আমাদের জন্য, থ্যাংক ইউ সো মাচ। মানে কোথা থেকে এত সময় পান দাদা, মানে আমি জাস্ট দুটো লাইন লিখতে বলেছিলাম, আপনি তো পুরো একেবারে কাব্য করে দিয়েছেন। তবে হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এই এই বিষয়টা বলার মধ্যে দিয়ে কিন্তু মাকে খানিকটা ডেডিকেশন, হ্যাঁ, যে তুমি যাই আজকে রান্না করে দেবে, দ্যাট ইজ ফর মি, উইকেন্ডটা তোমার হাতের রান্নাতেই কাটাতে চাই এবং সেই রান্নাটাই আমাদের কাছে বেস্ট ডিনার হবে। ওকে, শুভ সন্ধ্যা দিদিভাই, আজকে ছড়াকাটিংয়ের বিষয়টা বলি। মা বলেছে অনলি কিছু, ইলিশ টিলিশ হবে না, অনলি খিচুড়ি নো ইলিশ, মায়ের এটা ফাইনাল ডিসিশন, ইলিশের দাম শুনে মা বলে বাবা ওটা এখন সোনার কালেকশন। উফ, এই যে বাবা, এরা কোথায় ছিল গো, বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস লিখছে এটা। ওয়েল ওয়েল ওয়েল, হ্যাঁ ভাই একটু থাম ভাই, হ্যাঁ মানে মানে সাংঘাতিক রকমের ভয়ঙ্কর রকমের বিষয় আসায় লোকজন লিখে লিখে পাঠাচ্ছে। আপাতত যারা আমার কথায় মেনে নিচ্ছেন তা তো ঠিক আছে, আর না হলে তো এটা আছেই। ইয়েস প্লিজ, রোমি অ্যান্ড তনিষ্ক বাগচী।

0: কথাটা দেখে যে বলে মে নেহি ডরতা, একদম ডাহা মিথ্যে কথা বলছে ভাই, নির্ভেজাল মিথ্যে।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে
0: 107 FM রেইনবোতে। তোমাকে একটাই বিষয়ে জানতে চেয়েছিলাম, যেটা হচ্ছে এই যে ছড়া কাটিং, যেটা তুমি বলেছিলে একটু সময় দিয়ে বলো দিদি, যাতে একটু কথা বলতে পারি। অল রাইট, বলেছিলাম মা বলেছে অনলি খিচুড়ি, ইলিশ টিলিশ হবে না। 9903653992, মানে জাস্ট আমি জানি না সবারটা পড়ে উঠতে পারবো কিনা। শুভ সন্ধ্যা, সরাসরি ছড়া কাটিংয়ে আসি। মা বলেছে অনলি খিচুড়ি, ইলিশ টিলিশ হবে না। সে কি মা, তুমি এমন নিষ্ঠুর হলে কবে? বাঙালির যে ইলিশ ছাড়া খিচুড়ি কিছুতেই জমে না। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে, আপনার জন্য এটাই তো আছে। হ্যাঁ, এইরকম যদি একটুখানি মা তুমি নিষ্ঠুর কেন হলে, মা তুমি আমার কথাটা একবার শোনো, এইরকম যদি বলা যায় তাহলে মা যদি একটুখানি আশীর্বাদ টাশীর্বাদ করে যদি ক্ষমা গেন্না করে দেন, ঠিক আছে। চলো এরপরে দেখা যাক, আপনি অনেক অফার টফার পাঠিয়ে দিয়েছেন দাদা, ডোন্ট ডু দিস প্লিজ। আচ্ছা, এরপরে হচ্ছে মা বলেছেন অনলি খিচুড়ি, ইলিশ টিলিশ হবে না। মাকে বলবো ঘিয়ে ডিম ভাজা, সেটা কিও পাওয়া যাবে না। এইটা কিন্তু একটা ভালো অপশান জানেন, ছটা যখন 18 হয়ে গেছে, যখন 19:00 দিকে যেতে চললো, তখন সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে যখন এই কথা বলেই দিয়েছেন, তখন তাকেও না হয় ডিম ভাজাটা কিন্তু ভালো অপশান, বুঝতে পেরেছেন, এটা কিন্তু করা যেতে পারে, ঠিক আছে। ওকে, এখানে আরও অনেক কিছু, আহা, এই সমস্ত বিষয়গুলো কেন পাঠান, দিস ইজ এ কন্টেস্ট গোয়িং অন অ্যান্ড ইউ আর জাস্ট ওকে। এরপরে কি কি বলা হচ্ছে, যে মা বলেছে অনলি খিচুড়ি, ইলিশ টিলিশ হবে না। চলো, মা বলেছে অনলি খিচুড়ি, ইলিশ টিলিশ হবে না, বাজারের ইলিশের প্রচুর দাম, কিনতে আমি পারবো না। সুমন জ্যোতি মেদ্দা, জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, একদম ঠিক বলেছেন। সুতরাং আপনার জন্য এইটি থাকছে স্যার। তবে হ্যাঁ, শুধুই কি এটা, না না না, একটুখানি টনিক তো থাকছে। ওয়ান্ডারফুল ফিল্ম, মিষ্টি একটা সিনেমা, অ্যান্ড দ্য ক্যারেক্টার টনিক দুর্দান্ত। 9903653992 ইজ এ লাকি নাম্বার।

0: একদম, আমিও একা কুম্ভ, সুতরাং আমিও একা একশো।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: বাইরে মোটামুটি বন্যা টন্যা হচ্ছে কিনা আমি জানি না, তবে হ্যাঁ ফ্লাডেড এত এত লেখাটা পাঠিয়ে দিয়েছো তুমি। ওকে, মা বলেছে অনলি খিচুড়ি ইলিশ টিলিশ হবে না, এত দুঃখ হৃদয়ে এই গহীন কুঠিরে রবে না, বৃষ্টির এই আবেশ কিন্তু চলে গেলে আর পাবো না। কে লিখছে? পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া। ও মাই গড, ইয়েস, তোমার জন্য। ওকে ওকে ওকে ওকে,

খামোশ খামোশ, এরপর দেখা যাক আর কে কি লিখেছে। ওকে ওকে, মা বলেছে অন্য খিচুড়ি ইলিশ টিলিশ হবে না, কিন্তু তোমাদের অনুষ্ঠান এত ভালো হয়, জীবনে চলার সাথে সাথে আনন্দ উপভোগ জন্য এটি পরিষ্কার আয়না। ওকে দেবদাস মুখার্জি বেহালা থেকে, আমি যেমনটা বলি দেবদাস তুম আ গে। চলো নেক্সট কে কি লিখেছো। হ্যালো দিদি ভাই, কেমন আছো? মা বলেছে অনলি খিচুড়ি ইলিশ টিলিশ হবে না, মাকে বলি তাহলে আমি ইলিশ ছাড়া খিচুড়ি টিচুড়ি খাবো না, তোমায় আর কষ্ট করে রান্না করতে হবে না। কুহু লিখছে মেডিয়া পুরুষ থেকে, ভাই আমি তালিটা বাজাতে পারলাম না, তার কারণ হচ্ছে মা কিন্তু নানানবিধ অস্ত্র নিয়ে দশপ্রহরণও ধারিনি, সুতরাং মার রান্নাঘরে যদি আজকে খিচুড়ি হয় এবং তার সাথে যদি ইলিশ মাছটি না থাকে, তুমি যদি বলো খাবো না, সেম সাইড গোল হয়ে যাবে ভাই, সুতরাং একদম নয়। হ্যাঁ, সুতরাং মা যেটা বলছেন সেটাই খেয়েও প্লিজ। মা বলেছে অনলি খিচুড়ি ইলিশ টিলিশ হবে না, ইলিশের প্রতি আমার দৃষ্টি, শনিবারে খেতে চাই না। থ্যাংক ইউ। কে বলেছেন? ওকে বৈশাখী দে, অলরাইট, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা কিন্তু শুধুমাত্র ধার্মিক বিষয় আসায় নয়, মাঝে মাঝে কিন্তু, হ্যাঁ মাঝে মাঝে একদম মা যেটা বলেন সেটাই হয়। অলরাইট, এরপর কে কী লিখছে? মেরাজ লিখছে যে মা বলেছে অনলি খিচুড়ি ইলিশ টিলিশ হবে না, প্লেটে থাকবে ডাল আর চাল, বেশি চাইলে মিলবে ও মা। এই এত রকমের মার কিন্তু মা একদম দেন না, প্লিজ এইটা বলো না, মা ভীষণ সুইট, রাইট? আচ্ছা চলো এরপরে কী রয়েছে একটুখানি দেখি। আচ্ছা এরপরে আমি শুধু এটুকুই বলবো যে তোমার জন্য একটা দুরন্ত গান রাখছি, আর মোটেই সময় নেই, সুতরাং তোমার জন্য গানটা রেখে এটুকু বলবো যে ভালো করে এই উইকেন্ডটা কাটিও, এবং সেই সাথে আজকে তোমার জন্য আমি একটা বিশেষ বিষয় নিয়ে এসেছি, সেটা হচ্ছে ইয়াস টক্সিকের রিভিউ রয়েছে আপাতত তোমার জন্য একটা মিষ্টি গান, এবং তারপরে আমি তোমাকে বলবো যে প্লিজ স্টে টিউন, স্টে হুকড, স্টে কানেক্টেড, কারণ আজকে কিন্তু ইয়াস ফিল্মি ফিভার, এবং সেখানে দত্তাত্রেয়, এবং সেই সাথে সাথে, মানে দত্তাত্রেয় মানে আত্রেয়, এবং সেই সাথে সাথে আর কে থাকবে বলো তো? ইয়েস, তোমাদের খুব প্রিয় অনির্বাণ থাকছে। মেঘটা ঠিক কেমন এই স্টুডিও থেকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তুমি যতটুকু খবর পাঠিয়েছ আমি জানি আজকে একটা মেঘলা দিন এবং বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর, তাই এইটুকু গান তোমার জন্য রাখছি, গানটা ভীষণ ভীষণ প্রিয়, আমিও বৃষ্টিতে ভিজছি, রাজপথে তোমার সাথেও দেখা হবে, কেমন? আজ তাহলে টাটা।

আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুব্রজ্যোতি ঘোষ। কালীক্ষেত্র তারাপীঠের সামগ্রিক উন্নয়নে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। পাশাপাশি অগ্নিকাণ্ডের মতো ঘটনা যাতে আর না ঘটে তার জন্য জেলা প্রশাসনকে সতর্ক থাকারও নির্দেশ দিয়েছেন তিনি। আজ বীরভূমের রামপুরহাটে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান, আসন্ন কৌশিকী অমাবস্যার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য রাজ্য সরকার অতিরিক্ত 5 কোটি টাকা দিচ্ছে। 10 তারিখের মধ্যেই পুণ্যার্থীদের সুবিধার্থে সব রাস্তা মেরামত করারও নির্দেশ দিয়েছেন তিনি। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে রাজ্যের বিশেষজ্ঞ টিম। আজ এক সাংবাদিক বৈঠকে টিমের চেয়ারম্যান চিকিৎসক প্রলয় আচার্য জানান, 1 মাসে 89টি শিশু মৃত্যু কোনোভাবে স্বাভাবিক ঘটনা নয়। স্বাস্থ্য দপ্তর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বলেও জানান তিনি। প্রতিটি ঘটনার চিকিৎসা সংক্রান্ত নথি ও রিপোর্ট বিস্তারিতভাবে পর্যালোচনা করছে বিশেষজ্ঞ দল। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার জন্য বাড়ির মালিক আইনি নোটিশ পাঠিয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে বাড়ি না ছাড়লে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বীরভূমের টুলু মণ্ডল কাণ্ডে অভিযুক্ত নইমুদ্দিন মণ্ডলের জামিনের আবেদনের খারিজ হয়েছে। সিউড়ি জেলা জজ আদালত এটি খারিজ করেছে। নিম্ন আদালতের সিদ্ধান্তের পর নইমুদ্দিন মণ্ডলের পক্ষ থেকে সিউড়ি জেলা জজ আদালতে জামিনের আবেদন করা হয়। সেই আবেদনের শুনানিতে মামলার বিভিন্ন দিক, তদন্তের অগ্রগতি এবং অভিযুক্তের বিরুদ্ধে থাকা অভিযোগগুলি বিবেচনা করে আদালত নইমুদ্দিন মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দেয়। এই ঘটনায় বর্তমানে জেল হেফাজত হয়েছে নইমুদ্দিন মণ্ডলের। বিপদের সময় ভারতের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় আজ প্রশংসা করেছে নেপাল। সেখানে সাম্প্রতিক ভয়াবহ হড়পাবানে 600 জনেরও বেশি মানুষের মৃত্যুর ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তাৎক্ষণিক সাহায্যের সিদ্ধান্তকে নেপাল উদার মানসিকতার পরিচয় বলে বর্ণনা করেছে। নেপালের অর্থমন্ত্রী বলেছেন, এই বন্যার পরেই নতুন দিল্লি থেকে বিশেষ সাহায্য নিয়ে ভারতীয় বিমান এসে পৌঁছেছে এবং বন্যা বিধ্বস্ত এলাকার পুনর্গঠনেও ভারত সাহায্যের আশ্বাস দিয়েছে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় উজবেকিস্তানের রাজধানীতে দুদিনের সফরে তাসখান্দে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীকে সেখানে স্বাগত জানান উজবেকিস্তানের রাষ্ট্রপতি শওকত মির্জোয়েব। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হবে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি খারিজ করে দিয়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর দাবি করেছে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণাধীন রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এর আগে জানিয়েছিল হরমুজ প্রণালীর আন্তর্জাতিক জাহাজ চলাচলের পথ সম্পূর্ণভাবে মাইনমুক্ত করা হয়েছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে রাজ্যের বিশেষজ্ঞ টিম। আজ এক সাংবাদিক বৈঠকে টিমের চেয়ারম্যান চিকিৎসক প্রলয় আচার্য জানান, এক মাসে 89টি শিশু মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক ঘটনা নয়। খেলাধুলোর উন্নয়নে রাজ্য সরকার প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে মিনি ইন্ডোর স্টেডিয়াম তৈরি করবে। চলতি বছরে এরকম 100টি স্টেডিয়াম তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির ক্যামেক স্ট্রিটের অফিস খালি করার জন্য বাড়ির মালিক আইনি নোটিশ পাঠিয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে বাড়ি না ছাড়লে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী 48 ঘন্টায় সেটি আরও ঘনীভূত হয়ে উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকার উপর দিয়ে অগ্রসর হওয়ার সম্ভাবনা। কলকাতা প্রিমিয়ার ডিভিশন লীগ ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়ান্ট 3-1 গোলে রেলওয়ে এফসিকে হারিয়ে দেয়। বিরতিতে খেলা 1-1 ছিল। এই মুহূর্তে খবর এই পর্যন্তই।

0: যে যতই দিক নজারিয়া তোমার উইকেন্ডটা থাকবেই একেবারে সিনেমা দিয়ে দুর্বার, তার কারণ অনির্বাণ আত্রেয় নিয়ে উইকেন্ড ফিল্মি ফিভার।
1: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
2: বেশ ছন্দ টন্দ করে আত্রেয় বলে দিয়েছে যে আজকে আমরা নিয়ে এসেছি উইকেন্ড ফিল্মি ফিভার। আর কিছু এখানে বলারই নেই, কারণ বাকিটা তো হবে ধামাকা। বক্স অফিস নিয়ে ধামাকা হবে, ট্রেলার নিয়ে ধামাকা হবে, অ্যান্ড অ্যান্ড অ্যান্ড রিভিউজ নিয়ে ধামাকা, অ্যান্ড আরও অনেক কিছু নিয়ে ধামাকা তো হবেই।
0: যেখানে থাকে ধামাকা সেখানে একটাই শব্দ বলা যায়, সেটি হলো টেক্কা।
1: টেক্কা, কে হিট কে মিস। টেক্কা, টেক্কা,
2: টেক্কা বলতে গেলে যেটা হচ্ছে গিয়ে, যে বক্স অফিস কালেকশনসের কথা যখন চলে আসে তখন বাংলা, ওরে বাবা গো, মানে ফিগারগুলো দেখে আমি চমকে যাচ্ছি। মানে বহুদিন পরে বেশ কিছু বাংলা সিনেমা দেখছি যেগুলো কিন্তু বেশ মার্কাটারই ব্যবসা করেছে। যদিও কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতটা নিয়ে অনেক হাইপ হয়েছিল, সেইটার ব্যবসা তুলনামূলকভাবে সেরকম হয়নি। আগে বলে দিই যেটা বেস্ট গ্রসার ইন দি রিসেন্ট টাইম, সেটা হচ্ছে আজও অর্ধাঙ্গিনী। 4,90,00,000 টাকার ব্যবসা অলরেডি করে ফেলেছে, কিন্তু কম্পারেটিভলি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, প্রচুর হাইপ ওঠা সত্ত্বেও এখনও কিন্তু 3,00,00,000 মার্ক ক্রস করতে পারেনি।
0: আচ্ছা অনির্বাণ, ইয়াশ এ কী করলো? আগের সপ্তাহে এই হট সিটে বসে তুমি আর আমি অতখানি গলা খাঁকারি দিয়ে, গলার জোর দিয়ে বলেছিলাম যে অ্যাডভান্স বুকিংয়ে কোটি কোটি টাকা,
2: আমার এখনো মনে আছে, 94,00,000 টাকার বিক্রি হয়েছিল এরকম একটা বলেছিলাম।
0: ওরকম বলেছিলাম, মানে কোটি লাখ সবই আমার কাছে সমান। কিন্তু এ কী করলেন আপনি?
2: কোটি লাখ সমান করো না,
0: এ কী করলেন আপনি? আপনি তো সেই কাণ্ডটাই করে দিলেন, কোটি লাখকে সমান করে দিলেন। আমরা তো ভেবেছিলাম কি না কি হবে টক্সিক বেরোনোর পর, 500 কোটির সিনেমা না অবশ্য বেরিয়েছে একদিন, তাতে সব ভাষা মিলিয়ে 160 কোটি রোজগার করেছে, কিন্তু রিভিউ নিয়ে আর কিছু বলার নেই। আর যে মহুয়া দেখেছে টক্সিক, তারপরে সে টক্সিক না হয়ে রিভিউ দিয়েছে, সে কথা পরে বলবো,
2: সেটা আমাদের পরম সৌভাগ্য,
0: পরম সৌভাগ্য, পরে বলবো। কিন্তু আপাতত যেখানে গিয়ে আমরা আটকে গেছি, এবং সত্যি তাকে দেখে বারবারই আমরা থমকে যাই, তিনি হচ্ছেন ইমরান হাশমি। তার আওয়ার আপন 2 এর ধারে কাছে কোনো কিছু নেই, 45 কোটির সিনেমা আপাতত 140,35,00,000 টাকা রোজগার করেছে। এরপরে ইয়ে আওয়ারাপন ছাড়া অন্য কিছু বলা সামাজিক

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার,
1: সিনে সিনে সিনে কুইজ।

0: এই গানের একটি শব্দ উজ্জ্ব, বলতে হবে শব্দটি কি।
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
2: বম্বে টকিজ, বম্বে টকিজ, হলিউডের সিনে ফান্ডা, হলিউডের সিনে ফান্ডা।
3: কিছু কিছু লোকের কিছু কিছু ইনিংস না একদম বাজ পাখির মতো দুরন্ত হয়। মনোজ বাজপেয়ীর এখন তাই হচ্ছে। এই সমস্ত লোকজন অ্যাকচুয়ালি 90s থেকে আমাদের প্রিয় হতে শুরু করেছিলেন, বাট এখন তারা এমন এমন কিছু কাজকর্ম করেন যেগুলো দেখে আর চোখ সরানো যায় না। সে তিনি ফ্যামিলি ম্যানই হন, কিংবা তিনি মারপিটি করুন, কিংবা তিনি দ্য লাস্ট ম্যান ইন দ্য টাওয়ারই হন। হ্যাঁ, লাস্ট ম্যান ইন দ্য টাওয়ার বেন রেখির সিনেমা, সেটা আসতে চলেছে আর সেটা এখন অফিসিয়ালি অ্যানাউন্সড হয়ে গেছে। যে সিনেমায় শুধুমাত্র মনোজ বাজপেয়ীকেই মাস্টারজির রোলে দেখা যাবে না, মানে একজন মাস্টারজি, একজন টিচার যিনি আশেপাশে ঘটে যাওয়া সমস্ত ভ্যালুস কিংবা এই যে চেঞ্জিং টাইম তার সঙ্গে ঠিক মানিয়ে নিতে পারছেন না, মেলানোর চেষ্টা করছেন আর করতে গিয়েই কনফিউশনই কনফিউশন হ্যায় সলিউশন কুছ পাতা নেই ফেজে চলে গেছেন। বাট দ্য আনন্দের থিং ইজ দ্যাট
4: ইজ দ্য আনন্দের থিং,
3: তার সঙ্গে দিব্যা দত্তা এবং বোমান ইরানি কোলাবোরেট করছেন। মানে ভাবতে পারছো অনির্বাণ, আত্রেয় আর অনির্বাণ শুড বি এক্সাইটেড ইনাফ এবং তুমিও যে এইরকম দুজন ভালো অভিনেতা বোমান ইরানি মনোজ বাজপেয়ীকে একসঙ্গে আমরা দেখতে পারবো, মানে কি বলতে চাও, হোয়াট ইজ দ্য ফিলিং?
4: ইয়েস ইয়েস ইয়েস, অ্যান্ড সঙ্গে দিব্যা দত্তা, মানে একেবারে পুরোপুরি মানে অ্যাক্টিং অ্যাট ইট স্টপ। এবং তার সঙ্গে আশা করছি সিনেমাটাও দুর্ধর্ষ হবে, কারণ ইট ইজ বেসড অন দি নভেল বাই অরবিন্দ আদিগা। এর আগে দ্য হোয়াইট টাইগার আমরা দেখেছি, সো আশা করছি প্লট, অ্যাক্টিং অ্যান্ড মেকিং তিন দিক দিয়েই

0: ম্যান ইন টাওয়ার ব্রিলিয়ান্ট একটা সিনেমা হতে চলেছে।
1: কিন্তু একটা কথা বলতেই হয়, যেহেতু মানোজ বাজপেয়ীতে একবার ঢুকে গেছি, একটু হালকা করে ফ্ল্যাশব্যাকে না গেলে তুমি তো বকে দিতে পারো।
2: FM Rainbow তে Rainbow Flashback Song, Rainbow Flashback Song.

0: এই গানের একটি শব্দ উজ্জ্ব, বলতে হবে শব্দটি কি।
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ। ঝলক দিখলা জা রিলিজের প্রথম খবর। ঝলক দিখলা জা, ঝলক দিখলা জা রিলিজের প্রথম খবর, রিলিজের প্রথম খবর।
2: ইয়েস ইয়েস ইয়েস, রিলিজের প্রথম খবর নিয়ে চলে এসেছি আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আত্রেয়। এবং যে জিনিসটা আমরা রিলিজের প্রথম খবর দিতে যাচ্ছি সেটার যে কাস্ট আছে, সেই কাস্টের কিছু নাম শুনলেই একেবারে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে যে মানে তুমি এটা দেখার জন্য একেবারে চুম্বকের মতো আকর্ষিত হয়ে পড়বে। নীনা গুপ্তা, দেবেন ভোজানি, হেলিশা, অর্জুন বিজলানি এরা রয়েছেন এই সিরিজটাতে। এবং এই ট্রেলারটা এতটা গ্রিপিং, এতটা গ্রিপিং যে মাত্র 3 দিনের মধ্যে 1.5 কোটি ভিউজ অলরেডি পেয়ে গেছে রিলিজের সঙ্গে সঙ্গেই। একটা বিশেষ ওটিটি চ্যানেলে আসছে এই সিরিজটা, এবং এটা দেখতে বসলে উইল হ্যাভ ফান, ইউল হ্যাভ কমেডি, ইউল হ্যাভ পেয়ার, অ্যান্ড ইউল হ্যাভ মেনি মেনি মেনি থিংস।
3: তোমাকে যদি একটুখানি রেভলিউশনের কথা বলি, তাহলে একবার রাসবিহারী বোসের নাম না করলেই নয়, শচীন্দ্রনাথ সান্যালের নাম না করলেই নয়, কিংবা বাঘা যতীনের নাম না করলেই নয়। দেখো, বাঙালিরা বাঘা যতীনকে নিয়ে সিনেমা বানিয়ে ফেলেছে, দ্যাট ইজ ভেরি ন্যাচারাল। বাট যখন একটা অল ইন্ডিয়া লেভেলে এই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে কোনো একটা কাজ হয়, সেখানে ভুবন বাম কিংবা এই ধরনের যারা ভীষণ ভীষণ পপুলার ফিগার তারা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের রোলে অভিনয় করেন, তখন সেটা বাঙালিদের জন্য স্পেশাল তো বটেই। বাট দ্য রেভলিউশনারিজ এর ট্রেলার দেখে টু বি ভেরি অনেস্ট আমার মনে হয়েছে যে অ্যাকশন থাকবে, সবই থাকবে, ভালো কথা, কিন্তু কতটা বাঙালিয়ানা আলটিমেটলি থাকবে, কিংবা ওই সময়ের স্বাধীনতা সংগ্রামের সময়ের যে পিরিয়ড ড্রামা তার এসেন্সটা কতটা বজায় থাকবে সেই নিয়ে কিন্তু যথেষ্ট লেভেলের সন্দেহ আছে বস। তাই সেই সন্দেহটা রেখেই বরং রেভলিউশনারিজের একটা ব্র্যান্ড নিউ গান তোমাকে শুনিয়ে দিই। এই গানও একেবারে বাংলার শ্রেষ্ঠ উৎসব নিয়ে, বাট ওই যে বললাম বাঙালিয়ানাটা না বড্ড মিসিং।
1: FM Rainbow Day, Rainbow New Tune, Rainbow New Tune.

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, রেনবো রিভিউ, রেনবো রিভিউ, রেনবো রিভিউ।
1: সত্যের সন্ধানে গিয়ে মায়া আর ভ্রমের মাঝখানে ডুবতে ডুবতে হারিয়ে যাওয়া, নাকি সত্যি সত্যি সত্যের সন্ধান পাওয়া, একটু কনফিউজিং লাগলো কি? মনকে বোঝা কি এতই সহজ? সহজ নয়, তবে কঠিন মনে করলে কঠিন, আবার সহজ মনে করলে সহজ। সহজভাবেই সত্যের সন্ধান করেছেন পরিচালক সৌমিক রায় চৌধুরী। মুক্তি পেয়েছে মায়া সত্য ভ্রম। একদিকে এক দম্পতির একমাত্র সন্তান মেলায় গিয়ে নিখোঁজ, অন্যদিকে নিখোঁজ কলকাতায় রিসার্চ করতে আসা এক বিদেশিনী। পুলিশের এসআই সঞ্জয় নিজের হারানো ছেলেকে খোঁজার পাশাপাশি এই বিদেশিনীকেও খুঁজে বের করার কেসের দায়ভার সামলাতে গিয়ে মুখোমুখি হয় এক ত্রিলোকদর্শী বাবার। কে তিনি? অঙ্ক কি কঠিন? একদমই নয়, বরং রহস্যের জট খুলতে খুলতে খুলতে থাকে মনের জট। বিশ্বাস অবিশ্বাস, বিজ্ঞান অবিজ্ঞান, আধ্যাত্মিক অলৌকিক, এই ছবি উপলব্ধি করার ছবি। আমাদের চারপাশে যা কিছু ঘটে চলেছে তার পিছনেও এক রহস্য আছে। জীবন যখন দুর্বিষহ হয়ে ওঠে, তখনই বোধহয় সে বেরিয়ে পড়ে এই রহস্যের সন্ধানে। সঞ্জয়ের ভূমিকায় সোহম মজুমদার, তার স্ত্রী উর্মিলার ভূমিকায় প্রিয়াঙ্কা সরকার অনবদ্য। কিন্তু তাক লাগানোর মতো আবিষ্কার ত্রিলোকদর্শী বাবার ভূমিকায় সনত চট্টোপাধ্যায়। কিছুটা মন আর মগজকে সিনেমার মাধ্যমে ব্যবহার করতে চাইলে এই সিনেমা তোমার জন্যই তৈরি হয়েছে। আমি সৌমি মায়া সত্য ভ্রমকে দিলাম সাতের মধ্যে পাঁচটা রেইনবো কালার্স।
0: রেইনবো রিভিউ সিনেমা রিপোর্ট কার্ড ওনলি অন 107 FM রেইনবো, 107 FM রেইনবো, রেইনবো রিভিউ, রেইনবো রিভিউ, FM রেইনবো তে রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ টিউন।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার,
1: সিনে সিনে সিনে কুইজ।

0: এই গানের একটি শব্দ উজ্জ্ব, বলতে হবে শব্দটি কি। চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ইয়াদে ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ফ্ল্যাশব্যাক ফিভার।
2: ফিল্মকে ভালোবাসতে গেলে না একটা ফিলিংকে মন থেকে বুঝতে হয়, সেটা হচ্ছে দেখো তোমার জীবনে শখ আসুক কিংবা জীবনটা একদম রক টাইপের হয়ে যাক, আলটিমেটলি ইউ হ্যাভ টু কিপ রকিং। তাই আমরা ছোটবেলা থেকে এখনো পর্যন্ত রক অনের ভক্ত।
3: অ্যাবসলিউটলি 2008 সাল, মানে সেই সময় বন্ধুত্ব নিয়ে বেশ কিছু সিনেমা এসে গেছে, যেমন দিল চাহতা এসে গেছে, তারপরে হচ্ছে গিয়ে তোমার ZNMD বোধ হয় 2012 এসেছে, ZNMD আসেনি। ইন দি মিন টাইম চলে আসলো রক অন, মানে একটা বন্ধুদের নিয়ে তৈরি একটা মিউজিক্যাল ব্যান্ড। মানে সেই সময় আমরা যারা 90s কিড, যারা বড় হচ্ছি, সেই সময় আমাদের মধ্যেও কিন্তু স্কুলে একটা ওই রূপম ইসলামকে দেখে দেখে দেখে সবাইকে দেখে একটা ব্যান্ড বানানোর খুব ইচ্ছে হচ্ছে। ঠিক সেই ভাইবটা, ইন্ডিয়ার সেই ভাইবটায় রক অন ল্যান্ড করলো, অ্যান্ড মানে ম্যাসিভ হিট বলা যায় না সিনেমাটাকে, কিন্তু সিনেমাটা হ্যাজ এ হিউজ প্রেজেন্স ওভার আওয়ার মাইন্ড। এবং এই সিনেমার যে সাউন্ড ট্র্যাকগুলো স্পেশালি, সেগুলো দুর্ধর্ষ ছিল। অ্যান্ড এই সিনেমাটা এমন একটা সিনেমা যেটা কিন্তু কোয়াসি মেইন স্ট্রিম সিনেমা হয়েও দুখানা ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছিল 57th ন্যাশনাল অ্যাওয়ার্ডসে।
2: মানে ভাবা যায়, সেই জন্যই এত বছর বাদে ইয়াদে করতে গিয়ে আমরা বারবার একই মন্ত্র উচ্চারণ করে যাচ্ছি, রক অ্যান্ড অন।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: সিনে সিনে সিনে কুইজ।

0: এই গানের একটি শব্দ উজ্জ্ব, বলতে হবে শব্দটি কি।
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা SMS করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
2: তাল সে তাল, তাল সে তাল, গানের গল্প, গানের গল্প।
3: 90 বছর বয়সটা পেরিয়ে যাওয়ার পরেও যিনি মাইক্রোফোনের সামনে প্রশ্নটা করেন যে অ্যায় মেরি জিন্দগি তো ছুপি হ্যায় কাহাঁ, তিনি আশা ভোঁসলে ছাড়া আর কেই বা হতে পারেন। আসলে আমার মনে হয় কি জানো তো অনির্বাণ, তিনি বোধহয় লুকিয়েছিলেন ওই প্রত্যেকটা সুরের মধ্যে যেগুলো আরডি বর্মন শুধুমাত্র তার জন্যই করতেন। আর তিনি যখন জিজ্ঞেস করতেন আরডি বর্মনকে, তুমি তো দিদিকে সব ভালো ভালো গানগুলো দিয়ে দাও আর আমাকে ওই ধরনের গানগুলো দাও, তখন আরডি বর্মন বলেন, তুমি যদি ওই ধরনের গানগুলো না গাও তাহলে আমি ওই ধরনের গান বানাতেই পারবো না, আর কেউ পারবে না, শুধু তুমি পারবে।
4: একদমই তাই, এবং আর নান আদার দেন আশা ভোসলেজিকে নিয়ে কথা হচ্ছে। অ্যান্ড তাঁর গাওয়া ফিল্মে যে লাস্ট সাউন্ড ট্র্যাকটা সেটা রিলিজ করতে চলেছে সুন।
3: ওমকাহারি সিনেমার নাম এবং যে গানটার কথা তোমাকে বলছিলাম অ্যায় মেরি জিন্দগি তু ছুপি হ্যায় কাহাঁ, এই গান রিলিজ করবে আর বেশি দিন দেরি নেই, কারণ আগামী 8th of September আশা ভোসলের জন্মদিন, সেই দিনই তার শেষ প্লেব্যাক গান রিলিজ করবে। কিন্তু আশা ভোসলের কথা যখন বলেছি, যদি তোমাকে ফ্ল্যাশব্যাকে না নিয়ে যাই, সেই এরাটাতে না নিয়ে যাই যে সময় আশা ভোসলে তার জীবনের সমস্ত আশা ভরসাটা মিউজিকের জন্য দিয়ে দিয়েছিলেন, তাহলে কি হয় বলো।
5: FM Rainbow-তে Rainbow Flashback Song, Rainbow Flashback Song.
6: Monica!

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: দেখো, আর তো খামোশ থাকা চলে না, কিংবা খামোশিতেও ডুবে থাকা চলে না, তাই তোমার সঠিক উত্তরের জন্য তোমার নামটা একটু বলে দিতেই হচ্ছে অনির্বাণাত্রকে। উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী, বাউরিয়া থেকে রিঙ্কু সাপুই, প্রশান্ত কুতি জগৎবল্লভপুর থেকে শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, দক্ষিণ শাকরাইল থেকে মনিরুদ্দিন লস্কর, রাঁচি থেকে সুশান্ত সেনগুপ্ত, প্রবীণ চৌহান মধ্যপ্রদেশ থেকে, এবং হাওড়া থেকে আভা লস্কর। আপাতত এই দুজন খামোশ হও, এবং তোমরা কোথায়?
2: এই সঠিক উত্তরটা একবার বলে দেবে নাকি?
1: সে কি আর নতুন করে বলতে হয়, ওই একটি জিনিসই তো একমাত্র জীবনে রয়েছে, দ্যাট ইজ খামোশি। কারণ আমরা বারবার করে না শুধুমাত্র এই ভদ্রলোকের গানই শুনতে চাই, ওই জন্যই তিনি নিজেই গেয়ে দিয়ে গেছেন, ফির ভি তুমকো চাহুঙ্গা।

0: তোমায় বলতে হবে যে প্রিলিউডটা শুনছো সেটি কোন গানে।
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
2: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, Rainbow Review, Rainbow Review, Rainbow Review.
3: আমি গেলাম চমকে, ব্রেন গেল থমকে, রাগ হলো জমকে, কি দেখে হায়, টক্সিক বাবু আয়, কিছু নেই গায়, টিকিট কাটা টাকা আমার জলে ভেসে যায়। অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো হচ্ছে 26th of August রিলিজ করলো গীতু মোহনদাস রিটন অ্যান্ড ডিরেক্টেড মুভি টক্সিক, আ ফেয়ারি টেল ফর গ্রোন আপস। এতটাই গ্রোন আপ যে আপ অ্যাবভ দ্য স্টোরি লাইন ওয়াজ সো হাই। মাত্র 37.5 মিনিটের মধ্যেই যশকে যে কীভাবে ফ্রম বাচ্চা টু বুড়ো করে ফেললেন সেটা দেবের ডায়লগ তবুও বুঝতে পারবেন, কিন্তু এটা জাস্ট ধরতে পারবেন না। আমার কি মনে হয় জানেন তো, এক পিস বিশুদ্ধ খাঁটি যশকে পেয়ে ডিরেক্টর গীতুবাবু ভাবলেন, আচ্ছা মানুষের অন্তরের অন্তঃস্থল থেকে যদি একটু রাইট টার্ন নিয়ে, যদি দর্শকের পাকস্থলী থেকে ওই তন্নারে নারে নারে ব্যাপারটাকে যদি একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বার করে দেওয়া যায়, অমনি ফস করে হিট ফর্মুলার রিপিটিং হেতু।

0: মানুষকে গরিব এবং অনাথ বানিয়ে ছবির প্রায় 10 মিনিটের মধ্যেই পোয়াটাক গ্যাং ওয়ার দেখিয়ে দিলেন। কি বলবো মশাই, ততক্ষণে আমার মনের ভেতরে বসে থাকে সেই বাবু ভাইয়া না মুহুর্মুহু বলে উঠছে, উঠালে রে বাবা উঠালে। একই আসে রক্ষে নেই, তাকে আবার ঠেকাতে মহিলা পল্টন ততক্ষণে শিলা কি জওয়ানি দেখাতে শুরু করে দিয়েছেন। ও ডিরেক্টর গীতু বাবু, শুনুন না, গাধাখানেক মহিলাকে কাস্ট করে দিলেই কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্টটা হয় না গো দাইদ্দা বাবু, একটু স্ক্রিপ্ট আর ব্রেনস্টর্মিংও লাগে। গপ্প বোঝার আগেই প্লট আর্মার আর কিয়ারা আদবানি, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত, হুমা কুরেশির ইউজলেস ইন্টিমেট সিনস জবরদস্তি ঢুকিয়ে দিলেই কিন্তু ব্লকবাস্টার বানানো যায় না। টক্সিক বাজারে এখন কন্নড় এবং ইংরাজি ভাষাতেও পাওয়া যাচ্ছে। আরে ছাড়ুন তো মশাই, গপ্পের দিতে পারলেন না, তার উপর আবার ভায়োলেন্স আর ভালগারিটি দেখিয়েছেন পুরো দমে, যা তার স্টোরি লাইন, অ্যাভারেজ মিউজিক, হিট ফর্মুলা রিপিট করতে গিয়ে মুখ থুবড়ে পড়া টক্সিক আ ফেয়ারি টেল ফর গ্রোন আপসকে দেবো। মানে এই যে একটা টাইম ওয়েস্ট মুভি, এই টাইম ওয়েস্ট মুভিটাকে আমি আর যে মহুয়া দেবো 7-এর মধ্যে মাত্র 2 রেনবো কালার্স, অনলি অন 107 FM রেনবো।
1: Rainbow Review Cinema Report Card only on 107 FM Rainbow 107 FM Rainbow Rainbow Review Rainbow Review FM Rainbow Day Rainbow New Tune Rainbow New Tune Rainbow.

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: সিনে সিনে সিনে কুইজ।

0: তোমায় বলতে হবে যে প্রিলিউডটা শুনছো সেটি কোন গানে।
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
2: সিনেমা ওয়ালা বাংলার সিনেফান্ডা, বাংলার সিনেফান্ডা, সিনেমা ওয়ালা বাংলার সিনেফান্ডা, বাংলার সিনেফান্ডা, বাংলার সিনেফান্ডা।
3: মাছের চোখ এখন মিল্টন না, খুব একটা কঠিন কিছু ব্যাপার আছে অনির্বাণ তোমাকে বলবে না, খুব সহজ ব্যাপার, সহজ করে বলি। আসলে অর্জুনের ব্যাপার তো সবসময় লক্ষ্য টক্ষ্য নিয়ে তিনি বেশ স্থির থাকেন, তাই এখন তিনি একটি লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন, দ্যাট ইজ অ্যান আপকামিং বাংলা সিনেমা মিল্টন। এবং এই মিল্টন এখন তৈরি হচ্ছে, আপাতত মেকিংয়ের লেভেলে রয়েছে, সঙ্গে হিরোইন হিসেবে শ্রুতি দাস, অর্জুন চক্রবর্তী শ্রুতি দাসের জুটি দেখা যাবে এরকম একটা প্রেমের গল্পে, যার মধ্যে এক চা চামচ কমেডিও আছে, দু চা চামচ থ্রিলারও আছে। কারণ আজকালকার দিনে থ্রিলার ট্রিলার না থাকলে নাকি আবার সিনেমা চলে না।
4: ইয়েস, একেবারেই সিনেমা চলে না। এবং এই যে সিনেমাটা যেটার কথা আত্মীয়, এই হ্যাঁ আত্মীয়ই তো তোমার নাম, যে আমার কি যে ভুল হয় না, যেটার কথা আত্মীয় বলছিল, সেই সিনেমাটার নির্দেশক হচ্ছেন বোধাদিত্য বন্দ্যোপাধ্যায়। এবং যেটা বললো যে এই যে থ্রিলার অ্যান্ড কমেডি অ্যান্ড লিটল বিট অফ হরর, এই পুরোটা কিন্তু ভেন্ট্রিলোকুইস্টের যে একটা মানে যেটা কথা বলা পুতুল বলে আমরা যেটাকে চিনি, সেই এক কথা বলা পুতুলকে কেন্দ্র করে কিন্তু এই গল্পটা এগোয়। বর্তমান সময়ের কলকাতা আছে, সেখানকার বদলে যাওয়া সম্পর্ক আছে, পুরনো স্মৃতি রয়েছে, এবং নতুন করে ভালোবাসাকে খুঁজে পাওয়ার গল্প। এই সমস্ত কিছু চলে আসবে এই সিনেমায়, যেখানে অর্জুন রয়েছে কৃষ্ণেন্দুর চরিত্রে আর শ্রুতি রয়েছে বৃষ্টির ভূমিকায়।
3: অ্যাকচুয়ালি এখন পাঁচতলা মলে পুরোটাই একই জিনিস হলে হয় না, নানা রকম জিনিস লাগে, তাই টাইম ট্রাভেল, তাই থ্রিলার, তাই কমেডি, তাই অ্যাকশন, তাই রোম্যান্স, সমস্ত কিছু নিয়ে আপাতত মিল্টন আসতে চলেছে। না, এটি জন মিল্টনের প্রেম কাহিনী কিনা সে ব্যাপারে আত্রেয় অনির্বাণ কোনো গ্যারেন্টি দিতে পারবে না, তাই সেই দায়িত্বটা তোমাকেই নিতে হবে। তুমি নিজের ঘর থেকে বেরিয়ে একটুখানি সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখো, তাহলেই হবে।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: সিনে সিনে সিনে সিনে কুইজ।

0: তোমায় বলতে হবে যে প্রিলিউডটা শুনছো সেটি কোন গানে।
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
2: হিরো নাম্বার 1 স্পটলাইটে কে?
3: স্পটলাইটে কে? স্পটলাইটে কে?
4: তাকে বলা যায় ভালো, তাকে বলা যায় খারাপ, কিন্তু তাকে ইগনোর করাটা মোটেই নয় আসান। তার কারণ তিনি হচ্ছেন রবি কিষাণ।
5: ইয়েস, ভদ্রলোক রিসেন্টলি এক কিছু রিলসে প্রচণ্ড ভাইরাল হয়েছেন, কিন্তু সেই ভাইরাল হওয়ার আগেও তিনি একেবারে মানে ভাইরাল ফিভারের থেকেও বেশি ইনফ্লুয়েঞ্জা ছিলেন আমাদের মধ্যে। বেশ কিছু সিনেমা এবং ন্যাশনাল টিভি নেটওয়ার্ক, যেটা আমাদের দূরদর্শন, সেখানকার একটা সিরিয়াল ছিল হাওয়ায় বলে, সেই সিরিয়ালের নায়ক হিসেবে ব্রিলিয়েন্ট স্ক্রিন প্রেজেন্স ছিল ভদ্রলোকের। মানে আমি আমি অনেস্টলি বলছি আত্রেয়, ভদ্রলোককে আমি একটা সময় জুনিয়র শাহরুখ খান হিসেবে প্রচুর ভুল করতাম।
4: মানে করাটাই খুব স্বাভাবিক, তার কারণ তার ইনিংসটা শুরু হয়েছে বহুদিন ধরে, কিন্তু ওই যে মাঝে মাঝে তো সূর্যের তেজটা একদম আলটিমেটে চলে যায়, সেই বেলা 12টা এখন বেজেছে না, তার জীবনে মোটেই 12টা বাজেনি, তার জীবনে এখনই একদম তুঙ্গে বৃহস্পতি সময় চলছে বলা যায়। তার কারণ তুমি লাপাতা লেডিস বলো, কিংবা ধামাল 4 বলো, বা ক্লিন আপ কমেডি বলো, বা খোসলা কা ঘোসলা বলো, বা এই যে মির্জাপুর দ্য মুভি রিলিজ করবে সেটা বলো, বা ডাকু মহারাজ যেটা হলো সেটা বলো, বা একটু আগে গিয়ে সিংঘম আগেইন বলো, মানে রবি কিষণ কোথায় নেই
5: এখন, চারিদিকে রবি।
4: মানে উনি যে বলেছেন না, পাগল তো বানা দুঙ্গা দেশ কো, অভি ভি ডাউট হওয়া হ্যায় ক্যা।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার,
1: একজন পুলিশ অফিসার খুনের তদন্ত করতে গিয়ে যদি শেষ পর্যন্ত নিজের জীবনটা ইনভেস্টিগেট করতে শুরু করেন, তাহলে সেই গল্পটাকে কি শুধুই আর মার্ডার মিস্ট্রি বলবে? অম্বিকা পাণ্ডে পরিচালিত ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়ে গিয়েছে এমনই একটা গল্প, ববিতা সিং রিপোর্টিং। ছবির কেন্দ্রে ববিতা সিং ওরফে নিমিষা সজ্জিয়ান। তিনি কোনো টিপিক্যাল সুপার কপ নন, না আছে তার কোনো অতিমানবীয় কনফিডেন্স, আর না একা হাতে কেস সলভ করার ধুরন্ধর কোনো সোয়াগ। বরং তিনি একজন সাধারণ এবং একটু দ্বিধাগ্রস্ত, নিজের ক্ষমতা নিয়ে নিজেই সংশয়ে থাকা পুলিশ কর্মী। ববি নিজের শ্বশুরবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে রেওয়াতে ফিরে আসেন, আর সেখানেই তার দেখা হয় ছোটবেলার বন্ধু বন্সির সঙ্গে। কিন্তু সেই রিইউনিয়ন খুব বেশি দিনের নয়। বন্সির মৃত্যু ববিকে টেনে নিয়ে যায় এক মার্ডার ইনভেস্টিগেশনের মধ্যে, আর তদন্ত যতই এগোতে থাকে ববি বুঝতে পারে যে মানুষগুলোকে আমরা খুব কাছ থেকে চিনি, তাদের জীবনেও কত অজানা গল্প লুকিয়ে থাকতে পারে। কিন্তু এই ছবির আসল মিস্ট্রি খুনি কে তা জানা নয়, বরং আসল প্রশ্নটা হলো ববি নিজেকে এক্স্যাক্টলি কতটা চেনে। একদিকে পুলিশ সিস্টেম, অন্যদিকে হাজবেন্ড এবং শ্বশুরবাড়ির এক্সপেকটেশন, সবকিছুর মধ্যে ববি এতদিন অন্যদের খুশি রাখতেই ব্যস্ত ছিল, কিন্তু ইনভেস্টিগেশনের সঙ্গে সঙ্গে তার নিজের ভয়েসটাও যেন ধীরে ধীরে বেরিয়ে আসে। আর এখানেই একজন নারীর আইডেন্টিটি, তার সেলফ অর্থ খুঁজে পাওয়ার বিষয়টাই এই সিনেমায় বড় হয়ে দাঁড়ায়। আর এখানে নিমিষা সজ্জিয়ান একেবারে দুর্দান্ত। তার অভিনয় বাড়তি কোনো নাটকীয়তা নেই, ছোট ছোট হেজিটেশন, এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুতেই একটা দারুণ গ্রাউন্ডেড কোয়ালিটি রয়েছে। তাই ববিকে ক্যারেক্টার মনে হয় না, মনে হয় আমাদের চারপাশেরই যেন কোনো একজন মানুষ। অন্যদিকে সাপোর্টিং কাস্টে যারা রয়েছেন, আনসুমান পুস্কর, বরুণ সত্যি এবং সুনিতা রাজওয়ার, তারা নিজেদের চরিত্রে যথেষ্ট ইম্প্যাক্ট ফেলেছেন। হ্যাঁ, একটা ড্রব্যাক হয়তো রয়েছে, কারণ ওই মার্ডার মিস্ট্রির অংশটা সবসময় একই লেভেলে পৌঁছে উঠতে পারেনি। তবুও কিছু কিছু জায়গায় প্রেডিক্টেবলও মনে হয়েছে, এবং রান টাইম যদি আরেকটু টাইটার হতো তাহলে বোধ হয় আরও বেশি ভালো হতো। তবুও ববিতা সিং রিপোর্টিংকে শুধু মার্ডার মিস্ট্রি হিসেবে দেখলে হয়তো কিছুটা কম এক্সাইটিং লাগতে পারে, কিন্তু একজন সাধারণ নারীর নিজের ভয়েস খুঁজে পাওয়ার জার্নি হিসেবে দেখলে ছবিটা জাস্ট ইন্টারেস্টিং। কারণ এই সিনেমায় সে নিজের জীবনটাকেই একটু একটু করে সলভ করতে শিখেছে, আর সেটাই ফুটে উঠেছে পর্দায়। তাই 107 FM রেনবোর তরফ থেকে আমি আরজে মধু ববিতা সিং রিপোর্টিং এই সিনেমাটাকে দিলাম 7টা রেনবো কালার্স এর মধ্যে 4টে রেনবো কালার্স।
0: রেনবো রিভিউ সিনেমা রিপোর্ট কার্ড অনলি অন 107 FM রেনবো। 107 FM রেনবো, রেনবো রিভিউ। FM Rainbow Day, Rainbow New Tune, Rainbow New Tune.

0: તમે શુંછો વીકેન્ડ ફિલ્મી ફીવર 107 એફએમ રેનબોતે વીકેન્ડ ફિલ્મી ફીવર વીકેન્ડ ફિલ્મી ફીવર યાદે ફ્લેશબેક ફીવર યાદે યાદે ફ્લેશબેક ફીવર ફ્લેશબેક ફીવર
1: আমাদের ভাইজান এই সিনেমাটা করার পরে তার মতন ওইরকমভাবে হাঁটা এবং তার মতন ওইরকমভাবে চশমা টশমা পরা এবং একজন বডিগার্ডের যে ওই লেভেলের সোয়াগটা থাকতে পারে সেই জিনিসটা মোটামুটি ইউনিভার্সাল ট্রুথের মতন প্রতিষ্ঠিত হয়ে গেছিল। আশা করি কোন সিনেমার কথা তোমাকে মনে করিয়ে দেবে অনির্বাণাত্র, সেটা অলরেডি তুমি গেস করে ফেলেছ।
2: ইয়েস, বডিগার্ড বডিগার্ড বডিগার্ড অন 2011 একই নামের সিনেমা, যেটা হচ্ছে গিয়ে তোমার একটা মালায়ালাম ফিল্ম ছিল যেটা 2010 সালে রিলিজ করেছিল সেই একই ডিরেক্টর সিদ্দিকি। তিনি দুটোরই ডিরেক্টর, তিনি এই সিনেমাটা ডিরেক্ট করেছেন। এই সিনেমাটাতে ভাইজানকে কিন্তু আমার যতদূর মনে পড়ছে যে বহুদিন পরে আমরা এরকম একটা এই অ্যাকশন, মানে সেই সময় অক্ষয় কুমার একচেটিয়া এই রোলগুলোর ক্ষেত্রে একটা মানে বক্স অফিস ধরে ফেলেছিলেন, বহুদিন পরে ভাইজানকে আমরা এরকম একটা রোলে দেখতে পেয়েছিলাম। অ্যান্ড অ্যান্ড অ্যান্ড সেই সময় ভাইজানের সঙ্গে ক্যাটরিনা কাইফকে অন স্ক্রিন যে আগুনটা তারা ঝরাচ্ছিলেন সেটা তো কিছু একটা বলো আত্রেয়।
1: ব্যাপার হচ্ছে যে অন স্ক্রিন আগুনের সঙ্গে সঙ্গে ব্যাপারটা অফ স্ক্রিন আগুনও ছিল, কিন্তু জীবনের সব কিছু তো কি করবো, আমাদের তো দুষ্টুমি একবার শুরু হলে আর শেষ হয় না, কিন্তু জীবনে সব কিছু তার গুণ করা যায় না, কোনো কোনো বিয়োগ হয়ে যায়, তা যা হয় ভালোর জন্যই হয়। তেরি মেরি কাহিনী যে লেখেন তিনিই লেখেন।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: তুমি সাথে আছো তাই তোমার নামটা আগে ভাগে বলে দিক অনির্বাণ আত্রে, তারপর বাকি কথা পরে হবে।
2: একদম সহজ সরল ভাষায়।
1: মধ্যমগ্রাম থেকে মৌসুমী সরকার, আচ্ছা দানিশা সিমরিন হলদিয়া থেকে, রিঙ্কু সাপুই বাউরিয়া থেকে, খাচরা থেকে পূজা গড়াই, অর্ণব ঘোষ মেদিনীপুর থেকে, মাসিলা থেকে রুমকি নাথ, উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী, মহেশতলা থেকে আনোয়ার মোল্লা, ত্রম্বক বেহালা থেকে, ঢাকুরিয়া থেকে তপময় রায়, সোনালি কালীঘাট রোড থেকে, উত্তর চব্বিশ পরগনা থেকে অর্ণব মণ্ডল, গড়িয়া থেকে রিয়া, ভবানীপুর থেকে তন্ময়, বেলতলা রোড থেকে রমা দত্ত এবং সত্যপুর থেকে অভিজিৎ পাল চৌধুরী। নাও হোয়াট ইজ দ্য রাইট আনসার?
2: রাইট আনসার ইজ দ্য সং আগর তুম সাথ হো ফ্রম দ্য ফিল্ম তামাশা।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: সিনে সিনে সিনে সিনে কুইজ।

0: With WhatsApp বা SMS করে 9903659992 নম্বরে আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ
1: চুপ চুপ কে ফিল্মি গসে গসে চুপ চুপ কে
2: এই অনির্বাণ শুনেছো অনেকদিন না কোনো খোঁজ খবর নেই একসঙ্গে দেখা টাকা যাচ্ছে না আর সারাদিন এ ওর প্রশংসা করছে ও তার প্রশংসা করছে আরে এককালে প্রেম ছিল বেথার পরে এসব এত করলে ঘরে অশান্তি হবে না
3: এবং সেটাই হচ্ছিল সেই জন্যই দেখা যাচ্ছিল না বলেই লোকে মনে করছিল কি আশ্চর্য ব্যাপার ইস
2: তাদের মুখে ছাই দিয়ে দুজনেই সাদা জামা পরে হাত ধরে পাবলিক অ্যাপিয়ারেন্স করে ফেলেছেন আমরা
3: মা কি মিষ্টি করে বললে
2: সে আর বলবো না আমরা রাজ শুভশ্রীর কথা বলছি মানে খুব তো ভাবনা চিন্তা হয়েছিল যে এদের নাকি বিচ্ছেদ হলো বলে নাকি ওরা ঝগড়া
3: করে আমরা দেখতে ভাবছিলাম যে নতুন একটা কোনো কেমিস্ট্রি দেখবো দেব এবং শুভশ্রীর মধ্যে রিয়েল লাইফে না বাবা না এই সমস্ত গসিপগুলো ওই মানে কুচুটে লোকজনের জন্যই মানে ছাড়া থাক দে আর আউট অ্যান্ড আউট প্রফেশনালস এবং সেই বার্তাটাই তারা দিয়েছেন একদম একসঙ্গে রাজ এবং শুভশ্রী হাত ধরে এসে দেখিয়ে দিয়েছেন তাদের মধ্যে কিচ্ছু গণ্ডগোল হয়নি বাপু হয়নি
2: কোনদিন পরিণীতা টু এর একটা পোস্টার বেরিয়ে যাবে তুমি ধরতেও পারবে না কিন্তু এই যে বলছিল না প্রফেশনাল মানে প্রফেশনালিজম কাকে বলে এতদিন পর্যন্ত সিনেমাটার নাম বের করলো না আমাদের দাদা দেশু সেভেন বলে মোটামুটি এই বিশ্বকর্ম পুজো অবধি চালিয়ে দেবে তারপর পুজোর আগে নাম দিলে হলো না দিলে না হলো
3: আমাদের আর কি আমাদের দেশুতেই চলবে এবং সেই দেশু জুটিরই একটা দুর্ধর্ষ গান শুনি দি নাকি
2: হ্যাঁ এই সমস্ত গান রাজ চক্রবর্তী ছাড়া হতো নাকি

0: তোমায় বলতে হবে যে প্রিলিউডটা শুনছো সেটি কোন গানে।
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সহ।

0: তোমায় বলতে হবে যে প্রিলিউডটা শুনছো সেটি কোন গানে। চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ। তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর। ঝলক দিখলা যা, ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর, রিলিজের প্রথম খবর।
1: নাম তার অক্ষয় খান্না, ধুরন্ধরে রহমান ডাকাইত হয়েছেন বলে লাইমলাইটের ডাকাতিটা ছাড়তেই চান না। আরে স্যার, আপনি তো দেখছি আজকাল কোথাও কম যান না। দেখো, মহাকালী ট্রেলার দেখার পরে আত্র এবং অনির্বাণের ঠিক এটাই মনে হয়েছে যে শুক্রাচার্যের রোলে অক্ষয় খান্নার যে গ্লিমসেস আমরা দেখলাম গোটা ট্রেলারটা জুড়ে, যে ঝলক আমরা দেখলাম, তাতে মোটামুটি এটা ক্লিয়ার যে এই মাইথোলজিক্যাল সিনেমায় অক্ষয় খান্না একটা কিছু ঘটনা তো ঘটাবেনি। তবে হ্যাঁ, এই ট্রেলার কিন্তু তোমার ভালো লাগবে, এবং লাস্টে যখন মা কালীর লুকসটা দেখানো হচ্ছে, যেখানে তিনি একটা বাচ্চাকে কোলে নিয়েছেন এবং আস্তে আস্তে তিনি সেই রণংদেহী মূর্তিটা ধারণ করছেন, আর সব শেষে হিন্দি অক্ষরে লেখা বড় মা দেখছে, তো অ্যাকচুয়ালি সত্যি মানে আমাদের বাঙালিদের সঙ্গে তো কালীর একটা আলাদা যোগাযোগ রয়েছে, তাই সেই মহাকালীর গল্প যখন আবার নতুন করে, সেই মাইথোলজির কথা যখন আবার নতুন করে বড় পর্দায় আসতে চলেছে, তখন আমাদের এক্সাইটমেন্টটা একটু তো বেশি হবেই।
2: অ্যাবসলিউটলি বেশি হবে, এবং সেই সঙ্গে এই এক্সাইটমেন্টের সঙ্গে পাল্লা দিয়ে আরেকটু এক্সাইট তোমাকে করে দেওয়ার জন্য একটা দুর্ধর্ষ অ্যাক্টিং অনসেম্বল কাস্ট আসছে। জাস্ট ইম্যাজিন, অক্ষয় কুমার, সাইফ আলী খান, বোমান ইরানি, অ্যান্ড দ্য ডিরেক্টর ইজ প্রিয়দর্শন। মানে পুরো একেবারে প্যাকেজ, একেবারে একটা বম্ব প্যাকেজ, যেইটা 25 তারিখ, অগস্টের 25 তারিখে হাইওয়ান এর অফিসিয়াল ট্রেলার রিলিজ হয়েছে। এর আগে হাইওয়ান এর যে ফার্স্ট লুক পোস্টার বেরিয়েছিল, সেখানটায় একটাই মুখের, এক সাইডে অক্ষয় কুমার, এক সাইডে সাইফ আলী খান, এরা দুর্ধর্ষ বাজ ক্রিয়েট করেছিল। সেই বাজ এর রেশ ধরেই 25 তারিখে যে ট্রেলারটা রিলিজ করেছে সেটা অলরেডি 1,40,00,000 ভিউজ পেয়ে গেছে, অ্যান্ড দ্য সিনেমা ইজ কামিং ইন থিয়েটার সুন। এইটা দেখতে হলে তোমাদেরকে কিন্তু একটু অপেক্ষা করতে হবে, অ্যান্ড যে ভুরি ভুরি কমেন্টসগুলো আসছে সেখানটায়, সেটার মধ্যে একটাই কথা কমন, যে ইয়ে ট্রেলার মে তো থ্রিলার হ্যায় বস।
3: FM রেনবোতে রেনবো নিউ টিউন।

0: চরিত্র কাল্পনিক, সব চরিত্র কাল্পনিক, বিহাইন্ড দ্য সিনস, বিহাইন্ড দ্য সিনস, বিহাইন্ড দ্য সিনস। হ্যালো হ্যালো হ্যালো, অনির্বাণ অ্যান্ড আত্র ইজ ব্যাক, এবং আমাদের সঙ্গে আরও একজন এ কিন্তু ব্যাক। কে ব্যাক? ইয়েস, দি এ কে, দ্য অক্ষয় কুমার ইজ ব্যাক এগেইন।
1: তিনি একেবারে এবারে ওই খুব ধীর গতিতে এগোতে এগোতে এগোতে এগোতে আলটিমেটলি শুটিং স্পটে পৌঁছে গেছেন। অ্যাকচুয়ালি সিনেমার নাম শামুক, তো তাই জন্য একটু শামুকের মতো যেতে হয়। দু বছর ধরে নাকি সেই সিনেমার শুধু প্রিপারেশনই চলছে, আলটিমেটলি শুটিং শুরু হয়েছে অফিসিয়াল সূত্রে, সেই খবরই পাওয়া গেছে। এবং দ্য মজার থিং ইজ দ্যাট এই সিনেমায় তুমি সব পাবে, মিলিটারি টাইপের অ্যাকশান পাবে, তুমি এই সিনেমা দেখতে গিয়ে ভয় পেতে চাইলে ভয়ের মাল মশলাও পাবে, কি মজা। আবার তুমি এই সিনেমার মধ্যে মাইথোলজি পাবে, কিন্তু এ মাইথোলজি যে সে মাইথোলজি নয়, হু বাবা, এলিয়েন মাইথোলজি। ওরে বাবা, এই মহা মাইথোলজি ব্যাপার স্যাপার নিয়ে কতটা আলটিমেটলি, ও ও বলতে ভুলে যাচ্ছিলাম, ওই মানে এই সিনেমার যারা এফেক্ট এফেক্ট তৈরি করেছে না, তারা কিন্তু আবার বিদেশি লোকজন যাদের সিনেমা বা যাদের কাজকর্ম নাকি অস্কারেও যায়, নমিনেশন টমিনেশন পায়।
2: আমরা কি একটু আশায় বুক বাঁধতে পারি?
1: হ্যাঁ হ্যাঁ, সে তো বাধ্যই পাই, তখন একমাত্র ওই আশাটাই তো অক্ষয় হয়ে থাকে না। আমরা তো চিরকাল বলে গেছি, স্যার দিল চিজ আপকো হি দে দি।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: সিনে সিনে সিনে কুইজ।

0: তোমায় বলতে হবে যে প্রিলিউডটা শুনছো সেটি কোন গানে।
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
2: রাত তো কম হলো না, 11:28, তাই রাত ভোর বিঞ্জ আছে, লিস্টিটা করে ফেলা যাক।
3: সিরিজ ফ্যাক্টরি, রাত ভোর বিঞ্জ ওয়াচ। সিরিজ ফ্যাক্টরি, সিরিজ ফ্যাক্টরি।
4: দেখুন, গত বেশ কয়েক সপ্তাহ ধরে না বেশ কিছু সুন্দর সুন্দর সিরিজ রিলিজ করে যাচ্ছে, ঠিক আছে। যেমন হচ্ছে গিয়ে ধরুন এই এই সপ্তাহে যেটা রিলিজ করেছে ববিতা সিং, যেটা আমরা রিভিউ দিয়ে দিচ্ছি,
2: ববিতা সিং রিপোর্টিং।
4: তারপর নেক্সট উইকে আসছে চুম্বক, যেটার আমরা একটা আইডিয়া একটা ট্রেলার নিয়ে কথাবার্তাও বলে ফেলেছি। এবং বেশ কয়েক সপ্তাহ আগে যেটা রিলিজ করেছিল মুসাফির ক্যাপে, ওয়াও, আগর আপকো অনস্ক্রিন পোয়েট্রি ঢুঁড়না হ্যায়, অনস্ক্রিন পেয়ার ঢুঁড়না হ্যায়, তো আপ মুসাফির ক্যাফে দেখিয়ে
2: অবশ্যই। এবং পেয়ার টেয়ার দেখার পরেও আলটিমেটলি ওই গরুর রচনার মতন ঘুরিয়ে নাক ধরতে গিয়ে তো সেই থ্রিলারেই ফিরতে হবে, তাই থ্রিলার দেখার জন্য তুমি ক্লিন আপ কমেডি দেখতেই পারো। সেখানে রবি কিষাণ থেকে শুরু করে শাশ্বত চট্টোপাধ্যায় থেকে শুরু করে যিশু সেনগুপ্ত থেকে শুরু করে সবাইকে পাবে। হ্যাঁ, ওটা নিয়ে এক্সপেকটেশন একটু বেশিই ছিল, বাট তুমি যদি একটু হাটকে টাইপের গল্প দেখতে চাও আর অন্য রকমের ক্রাইম থ্রিলার দেখতে চাও, তাহলে ক্লিন আপ কমেডি খুব একটা খারাপ অপশান নয়। এরপরে যেটা দেখে নিয়ে তুমি গালতি সে মিস্টেক করে ফেলেছো কি না, সেই দায়িত্ব কিন্তু অনির্বাণ আচরণ নিতে পারবে না, কিছু কিছু দায়িত্ব নিজেকেই নিতে হয়।

0: Rainbow Review. Rainbow Review. Rainbow Review.
1: 2006 খোসলা কা খোসলা আমাদের কাছে শুধু একটা কমেডি ফিল্ম ছিল না, এটা মধ্যবিত্ত ভারতীয় জীবনের একদম ঘরের গল্প ছিল। তাই 20 বছর পর যখন খোসলা কা খোসলা 2 রিলিজ করলো, তখন একটা নস্টালজিয়া আমাদের মনে তো কাজ করবেই। পরিচালনায় প্রশান্ত ভাটিয়া, আর সামনে আবার সেই পরিচিত মুখ অনুপম খের, বোমান ইরানি, সঙ্গে রণবীর, শোরে রবি কিষাণের মতো অভিনেতারা। যেটা সব থেকে ভালো লাগার জায়গা, সেটা হলো পুরনো চরিত্রগুলোকে আবার দেখা যাচ্ছে একসঙ্গে। খোসলা সাহেব আর খুরানাকে সঙ্গে নিয়ে দিল্লি প্রপার্টি ডিসপিউট, এইটা বোধহয় কোনো দিন শেষ হবে না, আর এই গল্পের মজাদার চরিত্রগুলো কোনোদিন ফেড আউট হবে না। কিন্তু হ্যাঁ, একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে প্রথম যে ছবিটা ছিল খোসলা কা খোসলা, সেটার মধ্যে একটা সুন্দর সিম্পলিসিটি আর ফ্রেশনেস ছিল, যেটা কিন্তু সিকুয়েলে বেশ কিছু জায়গায় ড্রপ করেছে, এবং কমেডিটাও কিছু কিছু জায়গায় একটু জোর করে হাসানোর মতো লেগেছে। সেই জন্য নস্টালজিয়া, কাস্ট এবং খোসলা পরিবারের সেই মধ্যবিত্ত চার্ম, এই সমস্ত কিছুকে মাথায় রেখে খুব খারাপ তো বলা যাবেই না, তবে এক্সেলেন্টটাও বলতে পারছি না। সেই জন্য আমি অনির্বাণ এই ছবিকে দিলাম 7টার মধ্যে 4.5 থেকে 5 রেইনবো কালার্স।
0: রেইনবো রিভিউ সিনেমা রিপোর্ট কার্ড, ওনলি অন 107 FM রেইনবো। 107 FM রেইনবো। রেইনবো রিভিউ।

0: 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
1: Man Ki Baat. জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।
2: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর। ঝলক দিখলা যা, ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর, রিলিজের প্রথম খবর।
3: ইমরান হাশমি আবার একটা জল থেকে ওই ট্যাটু করা হাত বার করেছেন এবং তাতেই আমি বুঝতে পেরেছি উনি পুনরায় বক্স অফিসে একটা দিওয়ানাপান তৈরি করবেন। উনি এলে তো আর শুধুমাত্র আওয়ারাপান নিয়ে থাকা যায় না। তো ব্যাপার স্যাপার যেটা হচ্ছে, গানবাস্টার G9 টিজারের কথা তোমাকে আত্রেয় আর অনির্বাণ বলছে উইকেন্ড ফিল্মি ফিভারে। আর হাব ভাব দেখে যা বুঝলাম, টিজারে মোটামুটি একটা ভিডিও গেম মার্কা অ্যাকশন ফিল্ম আসতে চলেছে। কিন্তু দেখা যাক কী হয়, কারণ এখন আবার ইমরান হাশমি কিন্তু অন দ্য টপ অফ the talk of the town.
4: Yes, এবং এর সঙ্গে সঙ্গে আমাদের নিজস্ব টাউনে যে আরেকটা টক অফ দ্য টাউন চলছে, সেটা হচ্ছে একটা ভরপুর রাজনীতিতে ভর্তি সিনেমা আসতে চলেছে। বহুদিন আগে স্টেজ কাঁপিয়ে ছিল যে নাটকটা উইঙ্কেল টুইঙ্কেল, সেই নাটকের সিনেমা অ্যাডাপ্টেশন করেছেন আমাদের ওন সিজিদা, অর্থাৎ সৃজিৎ মুখার্জি। অ্যান্ড সেই ফিল্মে আছেন পরমব্রত চট্টোপাধ্যায়, আছেন ঋত্বিক চক্রবর্তী। এই সিনেমাটা রিলিজ করবে 4th September, অ্যান্ড এই সিনেমাটা নিয়ে ক্রেজ কিন্তু এখনও প্রচণ্ড। 27 অগস্ট অলরেডি ট্রেলার রিলিজ করেছে, তার মধ্যে প্রায় 3,10,000 ভিউজ ক্রস করে গেছে এই ট্রেলারটা।
3: উইঙ্কেল টুইঙ্কেলের ট্রেলারে ঋত্বিককে দেখেই না আমার আরও একবার বলতে ইচ্ছে করেছে, স্যার আপনি হচ্ছেন আপ অ্যাবভ দ্য ইন্ডাস্ট্রি, সো হাই।
2: FM রেনবোতে রেনবো নিউ টিউন। Oh, dude.

তুমি এটা বেশ হালকা হরর, হালকা একটা থ্রিলার, এরকম একটা সিনেমা, একটা নতুন একটা ফ্র্যাঞ্চাইজি 2018 সালে নিয়ে আসলেন রাজ অ্যান্ড ডিকে, যেখানটায় হচ্ছে গিয়ে রাজকুমার রাও এমন একটা চরিত্রে অভিনয় করলেন এবং উইথ শ্রদ্ধা কাপুর, যেটা আমরা দেখে ভাবতেই পারছিলাম না, এবং তার সঙ্গে পঙ্কজ ত্রিপাঠী অ্যান্ড অপর শক্তি খুরানা অ্যান্ড অভিষেক ব্যানার্জি। মানে একটা সিকোয়েন্স আছে যেখানটায় ওরা একটা ভূতের গল্পের ডেসক্রিপশান দিচ্ছিল, মানে সেটা এতটা সুন্দর এদের অভিনয় ছিল যে এটা মানে দ্যাট ওয়াজ ব্রিলিয়েন্ট। এবং সেই জন্যই এইটা প্রায় 10টা নমিনেশন পেয়েছিল একটা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে, এবং এরপরে 2024 সালে এর একটা সিকুয়েলও বেরোয়, স্ত্রী টু। অ্যান্ড এইভাবেই স্ত্রী সিনেমাটা 2018 সালে একটা ওই কী বলো প্রিয়দর্শনের যে ধরনের একটা লেগ্যাসি আছে সেরকম একটা সুন্দর লেগ্যাসি ক্রিয়েট করে দিয়েছিল। তোমার জন্য এখন এই সাউন্ড ট্র্যাকটা ফিরছে অনির্বাণ অ্যান্ড আত্রেয়।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। তুমি আসবে বলে নেক্সট উইকের ওয়াচ লিস্ট। তুমি আসবে বলে, তুমি আসবে বলে নেক্সট উইকের ওয়াচ লিস্ট।
1: জীবনে তুমি নেক্সট উইকে কী করতে পারবে কিংবা কী করতে পারবে না, সেটার জন্য একটা বিমা করে রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট। সেই জন্যই তোমাকে আরও একবার জীবন বিমা যোজনার কথাটা অনির্বাণ আচার্য মনে করিয়ে দিচ্ছে নেক্সট উইকের ওয়াচ লিস্টে। তার কারণ 4th of September এটা রিলিজ করছে। এছাড়া আমরা তো বলেই দিয়েছি যে ওই আপ অ্যাবভ দ্য ইন্ডাস্ট্রি, সো হাই লোকজন যারা বাংলা ইন্ডাস্ট্রির, তারা মিলে এবারে উইঙ্কল টুইঙ্কল নিয়ে আসছেন, সেই বাংলা সিনেমাও রিলিজ করবে 4th of September। আর কি কি আছে অনির্বাণ?
2: আর যেটা আছে সেটা হচ্ছে একেবারে চুম্বাকের মতো বসে গিয়ে দেখার মতো হচ্ছে গিয়ে একটা সিরিজ রিলিজ করছে, যেটা হচ্ছে গিয়ে চুম্বাক অন 10th September অ্যান্ড সে নো টু ভায়োলেন্স অন দি নেক্সট উইক অফ দি মান্থ, কারণ মির্জাপুর আসছে অন 4th September।
1: এই মির্জাপুরের ভায়োলেন্স ট্যালেন্স বাদ দিয়ে যদি আসল কথাটা বলি না, মানে এই যে গানটা, যে গানটাতে শ্রেয়া ঘোষাল আসার পরে উই আর কনফিডেন্ট যে এবারে ভারুটা ফরএভার হয়েছে এবং হবে।
0: এফএম রেনবোতে রেনবো নিউ টিউন, রেনবো নিউ টিউন।

0: Cine Quiz.
1: শুনে একেবারে কারেক্ট উত্তর দিয়ে দিয়েছেন গানের একেবারে। উফ মা গো, আমি কি উত্তরটা একবার বলে দেব?
2: আগে নামগুলো বলে দাও।
1: ও আচ্ছা, মৌসুমি সরকার মধ্যমগ্রাম থেকে, সুরজিৎ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, আনোয়ার মোল্লা মহেশতলা থেকে, প্রীতম নদিয়া থেকে, সাবিয়া হাসান বসিরহাট থেকে, সুমন সুন্দরপুর থেকে, অভিষেক ঘোষ লেকটাউন থেকে, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, জয়দীপ রয় বাগাতিন থেকে, অর্ণব ঘোষ মেদিনীপুর থেকে, রুমকি নাথ মাসিলা থেকে, প্রবীণ চৌহান মধ্যপ্রদেশ থেকে, ঋতিকা নাথ মহেশিলা থেকে, চিত্তরঞ্জন আচার্য পূর্ব মেদিনীপুর থেকে, কুহু ফারহিনা মেটিয়াবুরুজ থেকে এবং আফরিনা টলিগঞ্জ থেকে।
2: তো আপাতত এই ঘড়ির চোখরাঙানিতে যখন স্টুডিও ক্লক 11:55 হয়ে 8 সেকেন্ড করেই দিয়েছে, আত্রেয়কে বাড়ি যেতে হবে। কিন্তু একটা কথা বলে রাখি, ইয়েস দ্য সঠিক উত্তর ইজ, তুমি যা বলেছ, সুন রাহা হ্যায় না তু, আর আপ তো সুন রাহা হ্যায় না কি আজ চুপ কথা মে কন হ্যায় ও হ্যায় এক অনির্বাণ আর একজন শ্রেয়াজ।

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

ঠিক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

একটা মানুষের শরীরের সব থেকে দামি অংশ কোনটা জানো? তার হৃদয়। আর সেই হৃদয়ে সকলের ঠাঁই কিন্তু হয় না, কারণ তা খুব যত্নের জিনিস, সেখানে সবাইকে ঠাঁই দিতে নেই। না, এই কথা আমার নয়, রবি ঠাকুর বলেছিলেন। আর এই হৃদয়ে এত সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতিগুলো কিছু কিছু সময় দেখা যায় অদ্ভুতভাবে, যখন সূক্ষ্ম অধিকারবোধের সীমানা পার করে যায় তখন কেমন যেন সেই স্নেহ, সেই ভালোবাসা খাঁচা হয়ে দাঁড়ায়, তাই নয় কি? যেমন ধরো, কোনো একটি মানুষ তোমায় খুব ভালোবাসে, সে যেমনই হোক না কেন, যেই হোক না কেন, কিন্তু সেই ভালোবাসার অধিকার বোধে সে তোমায় দিয়ে এত এত ত্যাগ স্বীকার করাচ্ছে, হয়তো অজান্তেই। তখন সেই ভালোবাসার খাঁচায় তুমি কতক্ষণ বন্দী থাকতে পারবে? তাই জন্যেই

তোমার সবচেয়ে দামি জিনিস তোমার হৃদয়, সেই হৃদয়ে সকলকে স্থান দিও না। একটু বুঝতেই হবে তোমায়, একটু খুঁজতেই হবে। আর কিছু কিছু ক্ষেত্র আছে না, যেখানে আমরা খুব দেখে বুঝে শুনে তারপরে গ্রহণ করি, তাহলে হৃদয়ের ক্ষেত্রে কেন নয়? একটু চেষ্টা করে তো দেখতেই পারি। শুনছো 107 এফএম রেইনবো, আর তোমার সঙ্গে চুপ কথায় আজকে আমি আরজে শ্রেয়া এবং আরজে অনির্বাণ, আমরা দুজন থাকবো রাত 9টা পর্যন্ত। আসলে 9টা থেকে শুরু করেছে অনির্বাণ আজকের যাত্রাটা, এবং এই রাত 12টা বাজলো, পরের দিন হলো 30 তারিখ, অর্থাৎ 30শে অগস্ট রাত 3টে পর্যন্ত যাত্রাটা চলবে। আমার যাত্রা শুরু হয়েছে ঠিক 12টায়, 3টে পর্যন্ত। তাই এই মুহূর্তে তোমাদের কাছে এতক্ষণ ধরে উইকেন্ড ফিল্মি ফিভারে অনির্বাণ ছিল, সে আসছে, একটু চুপ কথার ফ্লেভার তো অ্যাড করতে হবে না তোমাদের জন্য। তাই শুনতে থাকো, আমাদের সঙ্গে থাকো। আর যেটা তুমি করতে পারো, 9903652992 এই নম্বরে তুমি তোমার মনের সব কথাগুলো নিশ্চিন্তে, নির্দ্বিধায় আমাদের কাছে বলতে পারো। বিশ্বাস করো, তোমার কোনো ভয় নেই, তোমার এমন ভাববার কোনো কারণই নেই যে এই কথাগুলো আদৌ বলা ঠিক হবে, আদৌ কি ওরা বুঝবে, আদৌ কি ওরা শুনবে। একদম না, এইরকম ভাবার কিচ্ছু কারণ নেই। নিশ্চিন্তে তুমি আমাদেরকে বলতে পারো। আরও একবার নম্বরটা রিপিট করি, 9903652992 এই নম্বরে। আর আজকে শুরুটা যে কথা নিয়ে করলাম, হ্যাঁ, এই বিষয় তো রইলই, তার সাথে তোমরা তোমাদের মনের সমস্ত কথা আমাদের সঙ্গে নির্দ্বিধায় শেয়ার করতে পারো, তোমার সমস্যাগুলো নিয়েও আমাদেরকে জানাতে পারো। আমরা চেষ্টা করব, যদি সেই সমস্যা খুঁজতে তোমায়, সেই সমস্যার সমাধান খুঁজতে তোমায় একটু সাহায্য করা যায়। তবে হ্যাঁ, কয়েকটা জিনিস কিন্তু একটু মেনটেন করতেই হবে, যেটা একদম শুরুতেই বলে দিই, আবারও আজ বলছি। এই অনুষ্ঠানে অর্থাৎ চুপ কথায় তুমি তোমার যে কোনো সমস্যা নিয়ে কথা বলতে পারো, শুধু চেষ্টা করবে তোমার জীবনের রোম্যান্টিক লাভ নিয়ে এই অনুষ্ঠানে যতটা কথা কম বলা যায়। কারণ আমরা এই নিয়ে একদম আলাদা একটা অনুষ্ঠান রেখেছি, যেটা শুক্রবার রাত 9টায় হয়, লাভ জাংশন। কিন্তু এখন তুমি চুপ কথায় আছো, আর চুপ কথায় চুপি চুপি তোমার মনের কথাগুলো নিশ্চিন্তে শেয়ার করে ফেলো। শুনতে থাকো, আমাদের সঙ্গে থাকো। আর এখন এই মুহূর্তে, এই যে অগস্ট মাসের শেষ, রাখি গেল কদিন আগেই, কদিন না, জাস্ট একদিন আগেই গিয়েছে, এখন মোটামুটি একটা উৎসবের আমেজ চলছে, আর পুজো আসছে এরকম একটা সময়। এরকম সময় আমার ভীষণভাবে না এই গানটা শুনতে ইচ্ছে করছে। দেখো তো তোমার কেমন লাগে, একটু নিস্তব্ধ, মানে রাত আসে কিন্তু তারপর আবার একটা ভোর হয়, কিন্তু এই চুপ কথার নেশা কাটে না। শুনতে থাকো

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: হাই, যেটা আমরা একটু আগে ইনস্টা লাইভে বলছিলাম যে 9903653992 ইজ দ্য নাম্বার, সেই নাম্বারে তোমার মেসেজ আমরা এক্সপেক্ট করছি। আমরা মানে কে, আরেকবার অন এয়ার বলে দিই, আমি অনির্বাণ এবং আমার সঙ্গে শ্রেয়া। এবার ঘটনাটা হচ্ছে যে আমি একটু আগে উইকেন্ড ফিল্মে ফেভারে ছিলাম তোমাদের সঙ্গে, তো সুতরাং দুটোর মাঝখানে সামান্য কিছু, ওই যেটা তোমরা খুব সুন্দর করে মিষ্টি করে মেসেজে লেখো যে রাত হয়ে গেলে কিছু একটু খেয়ে নিও, তো এই সামান্য একটু ব্রেক তো নিতে হয়, সেই জন্য একটা লিঙ্ক শ্রেয়া একা ছিল। আবার এই লিঙ্ক থেকে ফিরে এসেছি আমি অনির্বাণ এবং সঙ্গে শ্রেয়া, চুপ কথা নিয়ে। অ্যান্ড তোমরা জানো এই যে রাত্রিবেলা 12টার সময় আজকে যখন আমি অনুষ্ঠান করতে আসছিলাম, তখন আমাকে একজন জিজ্ঞেস

0: হচ্ছিল যে সে আর কি আজকে প্রথমবার অনুষ্ঠানটা শুনবে। তো সে আমাকে জিজ্ঞেস করেছিল যে আচ্ছা এই অনুষ্ঠানটায় কি হয়। তাহলে আমি বলেছিলাম যে আমাদের জীবনে শুধুমাত্র আমাদের যে দুঃখ যন্ত্রণা কষ্ট বেদনা ভালো লাগা খারাপ লাগা আনন্দিত হওয়া এই সমস্ত কিছু যে শুধুমাত্র আমাদের প্রেম থেকেই হয় তা তো নয়, আরও বিভিন্ন কিছুর থেকে হতে পারে। সেটা তোমার বাড়ির কোনো পরিবেশ থেকে হতে পারে, তোমার বন্ধুবান্ধবের সঙ্গে কোনো সমস্যার থেকে হতে পারে, তোমার নিজের পড়াশুনো ব্যক্তিগত অন্যান্য যে জীবন আছে সেখান থেকে কিছু একটা হতে পারে। সেই সমস্ত কিছু যা প্রেম থেকে নয় ভালোবাসা থেকে নয় ডিরেক্টলি, সেইগুলো নিয়ে আজকে আমাদের চুপ কথা, মানে যে কোনো দিনই আমাদের চুপ কথায় আমরা মেসেজ এক্সপেক্ট করি এবং সেই মেসেজগুলো আমরা পড়ি এবং দেখা যায় যেটা খুব সুন্দর বিষয় যেটা চুপ কথার, আমি অন্তত এখনও অবধি যে কটা চুপ কথা করেছি যেটা দেখেছি যে একটা সুন্দর সেতু বন্ধন তৈরি হয়ে যায়। মানে তুমি একটা কোনো সমস্যার কথা বললে আমি সেটা পড়লাম, আবার কিছুক্ষণ পরেই হয়তো সেই সমস্যাটা হয় অন্য কেউ একজন রিপিট করছে যে তারও আছে এবং তারপরে বলছে যে সেটা নিয়ে ভয় না পেতে বা সে কীভাবে সেখান থেকে মুক্তি পেয়েছিল তার কোনো একটা সলিউশান দিচ্ছে বা সবাই মিলে বিষয়টা একসঙ্গে ডিসকাস করছে। এই সুন্দরভাবে জিনিসটা বেশ একটা ছড়িয়ে যায় এবং এই ছড়ানোটাই রাত্রিবেলা এই চুপ কথা অনুষ্ঠানটার একটা সুন্দর তাৎপর্য।
1: এমন করে সবটা বলে দিল, আর কি বলবো বুঝতেই পারছি না। মানে এই যে আমরা সেই ছোটোবেলাতে কোনো একটা কবিতার লাইন অথবা গল্পের লাইন তুলে প্রশ্ন আসতো না যে এর সারাংশ ব্যাখ্যা করো বা এই এখান থেকে কি বলতে চাওয়া হয়েছে, তা আমার ঠিক মনে হলো চুপ কথা ব্যাপারটা কি সেটা একদম অনির্বাণ ঠিক ওইভাবেই তোমাদেরকে ব্যাখ্যা করে দিল। দুর্দান্ত ব্যাপার। কিন্তু তুমি যেটা করবে, তুমি তোমার মনের যে কথাগুলো তুমি আমাদেরকে বলতে চাও নিশ্চিন্তে বলতে পারো। আবারও মানে আগেও একবার বলেছি এবং আবারও বলছি, 9903653992 এই নম্বরে তুমি নিশ্চিন্তে বলতে পারো আমাদের মেসেজ কি। আচ্ছা কিছু চলে তো এসেছে, অবশ্যই আমরা কি পড়বো এখন মেসেজ?
0: হ্যাঁ হ্যাঁ অবশ্যই পড়তে পারি মেসেজ। অ্যান্ড সেই মেসেজগুলো আবারও বলে দিচ্ছি যেটা, যে অনেক মেসেজ কিন্তু এরকম এসছে যে এই মুহূর্তে এই যে আমরা মেসেজটা পড়তে ফোনটা নিলাম হাতে সঙ্গে সঙ্গে একটা কিন্তু ফোন এসে গেছে। এটা প্লিজ করো না, আমরা বারবার রিকোয়েস্ট করছি। এতে কিন্তু আমাদের মেসেজটা পড়তেও খুব অস্বস্তি হয় কারণ স্ক্রিনের মধ্যে ওই ডায়াল স্ক্রিনটা চলে আসে, আবার মানে তখন আমাদের অপেক্ষা করতে হয় যে ফোনটা কখন কাটবে বা এরকম। তো এই কাজটা প্লিজ করো না। আমাদের নাম্বারটা আরেকবার বলছি, 9903653992 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা তোমরা আমাদেরকে SMS করতে পারো। আমরা কিন্তু দুটো জায়গা থেকেই মেসেজ পড়ি এবং সেই জন্য তোমরা প্লিজ কল করো না এবং একই মেসেজ দু জায়গাতে পাঠিও না, কারণ এতগুলো মেসেজের মাঝখানে আমাদের কিন্তু এইটাও একটু তাল রাখতে অসুবিধে হয় যে কোন মেসেজটা আমরা হোয়াটসঅ্যাপে পড়ে ফেললাম সেটাই যদি আবার মেসেজে চলে আসে।
1: অতীতের ভুল ব্যর্থতা কিংবা হারিয়ে যাওয়া সময়কে আঁকড়ে বসে থেকো না, কারণ জীবন কখনো পিছনের দিকে এগোয় না। পথ যতই কঠিন হোক থেমে যেও না, ধীর গতিতে হলেও সামনে এগিয়ে চলো। মনে রেখো প্রতিটি বাধা তোমাকে আরও শক্ত করে এবং প্রতিটি ব্যর্থতা শেখায় নতুন করে শুরু করতে। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই তোমার আগামী দিনের গল্প লেখা শুরু হোক। পিছনে নয়, দৃষ্টি থাকুক সামনে, স্বপ্ন থাকুক চোখে, আর সাহস থাকুক হৃদয়ে। এগিয়ে চলো, তোমার সেরা সময় এখনো আসেনি, আসছে। সৌভিক সরকার, কসবা হালদু থেকে। একদম একদম সত্যি কথা, আমরা আমাদের জীবনে এত এত কিছু করি, সেই সব কিছুর মধ্যে মানে যেটুকু যা কিছু করি অনেক সময় তো আমরা ভাবি যে না রেজাল্ট আসছে না, রেজাল্ট জিরো, কিছুই তো হচ্ছে না, কি হবে এরপর, আর কত চেষ্টা করব। এক্স্যাক্টলি এটাই, যে হাল ছেড়ো না, আশা ছাড়তে নেই আর হালও ছাড়তে নেই। যদি সেটা সৎ হয়, অসৎ চেষ্টা বা অসৎ কাজের জন্য এফোর্টে খুব একটা ভালো ফলাফল তো হয় না, কিন্তু সততা থাকলে আর তোমার যদি ডেডিকেশন থাকে তাহলে ডেফিনেটলি তুমি পারবে, এটাই আশা করব।
0: অ্যাবসলিউটলি। এরপরে যে মেসেজটা বর্ষা করছে, হাই চুপ কথা, আমি বর্ষা ফ্রম বেহালা। বর্তমানে দিনগুলো খুবই সিম্পল।

0: কাটছে, একটা জিনিস কি মনে হয় যে লোকেরা কি বলবে, অনেকে বললে যে একটা এটা করো না বা ওটা করো না, কিন্তু আমি আমার মনে হয় আগে নিজের মনের কথা শোনো, সেলফ লাভটা ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের কি মতামত? তোমরা সাবধানে বাড়ি ফিরো, ভালো থেকো। হাই বর্ষা, এটা নিয়ে আমরা বহু চুপ কথায় বহুবার এক কথা বলেছি যে নিজেকে ভালোবাসাটা সত্যি অসম্ভব জরুরি, কারণ দিনের শেষে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে তুমি নিজে। তুমি নিজে আছো বলেই কিন্তু তোমার চারপাশটা আছে, তোমার চারপাশের লোকজনগুলো এক্সিস্ট করছে। আজকে তুমি যদি এক্সিস্ট না করো, তাহলে কিন্তু সেই লোকগুলোর যে বলছে অ্যাটলিস্ট সেটা বলার, সেই কথাগুলো শোনার মতো জায়গাতেও কিন্তু কেউ থাকবে না। সুতরাং তোমার যে নিজের যে এক্সিস্টেন্সটা, নিজের যে সেলফটা, সেই সেলফটা কি চাইছে, সেই সেলফটা কি ভালোবাসছে, সেই প্রাধান্যটা সবার আগে দেবে। হ্যাঁ, মানে সেইটা প্রাধান্য দিতে গিয়ে অন্যের কোনো দেখা যাচ্ছে চোখের সামনে ক্ষতি হচ্ছে, সেটা অবশ্যই কখনো কাম্য নয়, কিন্তু সেটা বাদ দিয়ে বাকি সময়টা লোকে কি বললো। একটা কথা মাথায় রাখবে যে মানে দিনে তুমি তোমার সঙ্গে 24 ঘন্টা কাটাও, অন্য কোনো লোক কিন্তু তোমার সঙ্গে 24 ঘন্টা কাটায় না, বা 24 ঘন্টা × 365 দিন কাটায় না। সুতরাং তোমার যে নিজের সেলফটা, সে তোমার কাছে সব থেকে বড় দায়, মানে তার কাছে তুমি কিন্তু সব থেকে বেশি দায়বদ্ধ দেন তোমার পাড়ার লোক, তোমার আশপাশের লোক, তোমার অফিসের কলিগ, তোমার স্কুলের বন্ধু, যে কেউ হোক না কেন, তুমি যেটা ভাবছো, তুমি যেটা করতে চাইছো সেটা তুমিই বুঝতে পারবে, তোমার বাইরের কোনো লোক। হ্যাঁ, হয়তো কেউ সমচিন্তক হতে পারে, সমবেদনা সমব্যথি হতে পারে, বা সেরকমভাবে দেখতে গেলে কেউ অ্যাপ্রিসিয়েট করতে পারে বা কেউ ডিমোটিভেট করতে পারে, কিন্তু তুমি এক্স্যাক্টলি কী ভাবছো, তুমি এক্স্যাক্টলি কী করতে চাইছো সেটা একমাত্র তুমি জানো। সুতরাং যেমন নিজেকে ভালোবাসবো বলে, নিজের যেটা ইচ্ছে হচ্ছে সেটা করব বলে বোকামোটা করব না, সেটাকে বুঝতে হবে যে কোনটা বোকামো, ঠিক তেমনভাবেই নিজেকে ভালোবাসার জায়গায় অন্যের কথা শুনে কম্প্রোমাইজটাও করা উচিত না। কারণ তুমি হয়তো এই সময় অন্যের কথাটা দেখছো তোমার সামনে, কিন্তু ইন দি লং রান তুমি গিয়ে কিন্তু সেই মানুষগুলোকেই দোষারোপ করবে যে তাদের জন্য তোমার অ্যাকচুয়ালি কাজটা করা হয়নি, কিন্তু ততদিনে কিন্তু সময়টা পেরিয়ে গেছে।
1: এক্স্যাক্টলি, ঠিক এইরকম অনেক মানুষ পৃথিবীতে আছে যারা নিজের জন্য করাটাকে ঠিক সেভাবে গুরুত্ব না দিয়ে অন্যের জন্য করতে করতে এমন একটা পর্যায়ে চলে এসেছে যে নিজের জন্য করাটা তার কোথাও বিলাসিতা মনে হয়। আমি এমন প্রচুর মানুষকে দেখতে পাই অনির্বাণ, যারা নিজের জন্য একটা কিছু কিনবে, কিনতে গিয়ে ভাবে ঠিক আছে এটা রেখে দিই, এটা বরং হয়তো যাদের জন্য সে খরচ করে থাক, তাদের জন্য একটা বেটার কিছু করব, তাদের জন্য একটা ভালো কিছু করব,
0: নিজে না খেয়ে তাদেরকে খাওয়াবো।
1: এক্স্যাক্টলি এরকম ব্যাপার। এবং অথচ যে ভাবছে, যে করছে, তার জন্য ভাববার হয়তো কেউ নেই, এইরকম একটা অবস্থা তৈরি হয়েছে।
0: এবং সেখানে গিয়ে অনেক সময়টা আমি দেখেছি, অনেকের মধ্যে দেখেছি যে আমরা খুব কন্ডিশনড হয়ে যাই যে ওইটা করাই বোধ হয় বিশাল কিছু মহৎ কাজ করে ফেলছি, মানে আমি আমার জন্য ভাবছি না, আমি অন্যের জন্য ভাবছি, আমি অন্যের জন্য প্রাণপাত করে দিচ্ছি কিন্তু নিজের জন্য কিচ্ছু করছি না, নিজের জন্য সেম মিস্টেকসগুলো বারবার করে রিপিট করছি। কোথাও গিয়ে আমরা সেই জায়গায় কন্ডিশনড হয়ে যাই, সোসাইটি আমাদেরকে কন্ডিশনড করে দেয় যে ওটাই অ্যাকচুয়ালি তোমার কর্তব্য, বাট সেটা কিন্তু নয়।
1: এক্স্যাক্টলি। এবং সেই রকম একটা জায়গাতে বসে মানুষ আশেপাশের রিয়েলিটিটা দেখেও চোখ বন্ধ করে থাকে।
0: ইয়েস,
1: তারা জানে এই সবটুকুই হয়তো সত্যি না, কিন্তু তাও তারা চোখ বন্ধ করে থাকতে ভালোবাসে। তবে আমরা কিন্তু এখন চোখ খুলে থাকবো, কারণ রাত 3টে পর্যন্ত চুপ কথা চলবে 107 FM রেইনবোতে, আর তোমার সঙ্গে আমাদের আড্ডা, আমাদের গল্প 9909 3652992 এই নম্বরে চলতে থাকবে।

0: সুমিত সোনারপুর থেকে একটা মেসেজ করেছে, জানো কালকে লাভ জাংশন চুপ কথা কিছু শুনতে পারিনি, যন্ত্রণাতে কপালে একটা ফোড়া হওয়াতে ডান চোখটা প্রায় বন্ধ হয়ে গেছে, আর পুরো মাথা যন্ত্রণা। কালকের তুলনায় আজকে যন্ত্রণা একটু কম, কিন্তু একটা জিনিস ফিল করলাম, আমি একদিন অর্ধ বন্ধ চোখ নিয়ে কাটাতে কতটা প্রবলেম হলো। যারা সারা জীবন দেখতে পায় না তাদের কাছে পৃথিবীটা কতটা কষ্টকর সেটাই ভাবছি। সবাই ভালো থেকো, তোমরা সাবধানে ফিরো। বিফোর উই গো অন আনসারিং অর টকিং অ্যাবাউট দিস মেসেজ, আমরা বারবার বলছি ফোন করতে না, আবার কিন্তু এখন ফোনে ফোন আসছে, প্লিজ তোমরা ফোন করো না।
1: তুমি যে কথাটা বললে সত্যি, একদম খুব সত্যি কথা। ওই কখনো কখনো এমন হয় না, আমার আমার এটা শুনে না রবীন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছে পূরণ গল্পটা মনে পড়ছে। ওখানে বাবা আর ছেলে, বাবা চাইতো যে আমি আমার ছেলের মতন যদি হতাম, এই বয়সী হতাম, ইচ্ছা মতো মিষ্টি খেতাম, লজেন্স খেতাম, আর ছেলে চাইতো যে আমি যদি বাবার মতন হতাম, কেউ বকতো না, কাজ করতাম, নিজের মতন বাড়ি ফিরতাম, ইচ্ছে মতো ঘুরতাম। তা একদিন ইচ্ছে পূরণের দেবীর সাথে দেখা হয় এবং তিনি বলেন যে বল তোদের কী ইচ্ছে। ছেলে বলে যে আমি বাবার মতন হতে চাই, আর বাবা বলে যে আমি ছেলের মতন হতে চাই। এবং দেবী তাদেরকে বলেন যে হ্যাঁ ঠিক আছে, কাল থেকে তাই হবে। পরের দিন সকালবেলা উঠে যখন উল্টো হয়ে যায় ব্যাপারটা, বাবা উঠে দেখে যে সে একটি ছোট ছেলে হয়ে গেছে, তার ছেলের মতো হয়ে গেছে, আর ছেলে উঠে দেখছে বাবার মতো হয়ে গেছে। তো এবার বাবা আসলে তো সে বাবা, মানে মানসিকভাবে সে বাবা, কিন্তু শারীরিকভাবে সে ছেলে হয়ে গিয়েছে। তো সে দেখছে যে ওই এই বয়সে এসে যখন সে ওই লজেন্স খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, তার তো পেট ব্যথা হচ্ছে। আবার ছেলে দেখছে সে যখন এই চায়ের দোকানে গিয়ে আড্ডা দিচ্ছে, কিছুক্ষণ এনজয় করার পর আর ভালো লাগছে না, মানে সে তো ওইটা করে উঠতে পারছে যেটা তার বাবা এনজয় করে। তো ফাইনালি তারা অতিষ্ঠ হয়ে পড়ে এবং আবার ইচ্ছে পূরণের দেবী যখন আসে তাকে বলে যে না, আমরা আবার আমাদের জীবনে ফিরতে চাই, আর ভালো লাগছে না। এবার কি হয়, আমরা না দূর থেকে অনেক কিছু বিষয়তে, এই এই গল্পটার কথা তুললাম এই জন্যেই, আমরা দূর থেকে অনেক কিছু বিষয়তে ভাবি ইস এর বোধ হয় বেশ দারুণ দিব্যি কাটছে, এ বোধ হয় বেশ আনন্দে আছে, কিন্তু আমরা জানি না তার পিছনের স্টোরিটা কি। ঠিক যেমন করে তুমি একটা খুব সত্যি কথা বললে, ওর নামটা কি যে বললো আমাদের,
0: সুমিত নস্কর,
1: সুমিত তুমি একটা খুব সত্যি কথা বললে যে আজকে একটা ব্যথার জন্য তোমাকে যে যন্ত্রণা ভোগ করতে হচ্ছে বলে তুমি বুঝতে পারছো যে চোখ বন্ধ অবস্থায় কিভাবে জীবন কাটতে পারে। আর যে মানুষগুলো চোখ দিয়ে দেখেইনি পৃথিবীটাকে, তারা কিভাবে কাটাচ্ছে। তবে বলি এক্ষেত্রে একটা ছোট্ট জিনিস, যে মানুষগুলো দেখেইনি কোনোদিন, তাদের একটা অন্য পৃথিবী আছে যেটা কিন্তু আমরা জানি না, একদম আমরা সেটার এক কানা করিও জানি না। কিন্তু হ্যাঁ, কষ্ট তাদের ক্ষেত্রে যাদের হয়তো কোনো দুর্ঘটনার কারণে কোনো অঙ্গে সমস্যা হয়েছে, চোখ হারিয়েছে বা কিছু, তাদের জন্যে অবশ্যই বিষয়টা বেশ যন্ত্রণাদায়ক হয়।
0: ইয়েস, এবং এই যে শ্রেয়া একটা কথা বললো যে তাদের একটা অন্য জগৎ আছে, আমার খুব মনে পড়ে গেল রাস্কিন বন্ডের একটা খুব বিখ্যাত গল্প আছে, ছোট গল্প আছে, দ্য আইজ হ্যাবিট বলে, যেখানে আমি গল্পটা খুব একটা বেশি বলছি না কারণ সবাই জানে যে একটি ছেলে যার দৃষ্টিশক্তি নেই, সে ট্রেনে করে ওই দেরাদুনের ট্রেনে করে ফিরছিল বাড়ি, এবং তারপর হঠাৎ করে সে শোনে যে একটি মেয়ে, কামরাটা খুব অন্ধকার ছিল, একটি মেয়ে সেই ট্রেনে এসে বসেছে, সেই কোচে এসে বসেছে। তো তাদের মধ্যে কথোপকথন হয় এবং তারা জানলা দিয়ে কী দেখতে পাচ্ছে সেই নিয়ে দুজনই কথোপকথন কথাবার্তা বলে। ছেলেটি ভেবেছিল, ছেলেটিকে যখন মেয়েটি জিজ্ঞেস করছিল যে জানলাটা দিয়ে কী দেখছো, তখন ছেলেটি নিজের দৃষ্টিশক্তি যে নেই সেটাকে লোকানোর জন্য বানিয়ে বানিয়ে বলছিল এবং ভাবছিল যে মেয়েটি বোধহয় সেটাই দেখছে। তো তারপর যখন মেয়েটি দরজা দিয়ে নামছে, তখন কারো একটা চিৎকারে বুঝতে পারলো যে মেয়েটিও অ্যাকচুয়ালি দৃষ্টিশক্তিহীন ছিল, তারা নিজেদের মতো করে নিজেদের জগৎটাকে বানিয়ে নিচ্ছিল। তো সেটা তো অবশ্যই একটা সুন্দর পৃথিবী তাদের মতো করে তাদের আছে। এছাড়াও আমরা হেলেন কেলারের লেখা পড়েছি, যেখানেও আমরা দেখেছি যে এই ধরনের জগৎকে তাঁরা কী সুন্দর নিজেদের মতো করে তৈরি করে নেন। কিন্তু যেটা আজকে আমার সুমিতের মেসেজ থেকে আমার মনে হলো খুব ভালো লাগলো এবং খুব টেক অ্যাওয়ে যেটা আমাদের হওয়া উচিত, সেটা হচ্ছে যে শব্দটা আমরা এখন আমাদের পৃথিবীতে ভুলতেই বসেছি প্রায়, সেটা হচ্ছে এমপ্যাথি।

0: তো এই যে সুমিত ভাবলো নিজের অবস্থানটাকে দিয়ে যে অন্য মানুষ যারা দেখতে পান না তাদের কাছে জগৎটা কীরকম, তাদের কাছে জগৎটা কতটা পেইনফুল, বা যেটা শ্রেয়া বললো যে যারা হয়তো ছোটো থেকে দেখে বড় হয়েছে হঠাৎ করে কোনো দুর্ঘটনার কারণে বা কোনো শারীরিক অসুস্থতার কারণে তাদের দৃষ্টিশক্তি স্থায়ীরূপে চলে গেছে, তাদের কাছে জগৎটা কতটা পেইনফুল, এটা যে বুঝতে পারার মতো ক্ষমতাটা, আমি একজন সুস্থ মানুষ হয়ে যার কোনো অভাব নেই, সেই মানুষটি যখন অন্য একটি মানুষের অভাব সম্পর্কে, অন্য একটি মানুষের অস্বস্তি সম্পর্কে, অন্য একটি মানুষের অসুবিধা সম্পর্কে বুঝতে পারছি, সেটাই হচ্ছে আমাদের এমপ্যাথি। এবং যেহেতু আমরা একটা সমাজবদ্ধ জীব, আমাদের মনে হয় যে সেই বুঝতে পারাটা কোথাও গিয়ে আমাদের খুব জরুরি, না হলে আমরা খুবই আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর হয়ে যাব, যেখানে গিয়ে আমাদের ব্যবহারে, আমাদের অন্য মানুষকে ট্রিট করার ক্ষেত্রে সেই এমপ্যাথিটা তো থাকবেই না, বরং এমন কিছু থাকবে যাতে করে সেই মানুষগুলোর জীবনযাত্রাগুলো খুব কঠিন হয়ে যায়।
1: এই আমাদের জীবনে কিছু কিছু মানুষের গল্পগুলো আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে চলে যায়, আমরা ওই ওই যে কিছু ক্ষেত্র আছে না যেখানে আমরা যে অবস্থাগুলো কখনো সরাসরি ফিল করিনি, বলে না একটা কথা যে যার সাথে হয়েছে সেই জানে, কিছু ক্ষেত্রে সত্যিই তাই। আমাদেরকে এই মেসেজটা যে করেছে সে বলছে, যেন আমি ক্লাস ইলেভেনে পড়ি, আমার বাবা আর মায়ের মধ্যে সম্পর্ক নেই, নেক্সট মান্থের 17th ওদের ডিভোর্স, আগের ইয়ারে আমার মাধ্যমিকের টেস্ট এক্সামের সময় কোর্টে ফার্স্ট ডেট ছিল, মামা বাড়িতে থাকি, মামা দিদা খুব ভালো কিন্তু দাদু খুব খারাপ, খারাপ ব্যবহার করে, খুব কান্না পায় কিন্তু বলার কেউ নেই, আমার কি দোষ ছিল বলো? বাবা এখন অন্য কারোর সাথে বিয়ে করবে, মা ভালো কিন্তু সায়েন্স নিয়ে পড়ি, অনেক খরচ, আমি তাই ছোটোখাটো কাজ করি, সাথে পড়াশোনাও চালাচ্ছি, মাধ্যমিকের প্রি টেস্টে আমি স্কুলে 7th র্যাঙ্ক করেছি, তখনও রাতে চুপ কথা শুনতাম, এই চুপ কথাই আমার এক্সামের চাবি কাঠি ছিল, রাত 2 পর্যন্ত পড়তাম আর শুনতাম। বিতান গাইঘাটা থেকে লিখেছে, বলেছে প্লিজ পড়ো আমার মেসেজটা।
0: অ্যাবসলিউটলি বিতান, মানে কিছু কিছু সময় তোমার সমস্যাটা কেউ শুনছে, পড়ছে, অ্যাকনলেজ করছে, সেটাও না অনেকটা ভার লাঘব করে দেয়। মানে দেখো, এই জায়গায় টেকনিক্যালি তোমার কি কি করা উচিত সেটা হয়তো আমরাও বলতে পারি, সেটা হয়তো বিতান নিজেও জানে যে ওর এখন এই সিচুয়েশনে নিজেকে কি করে বের। কারণ দেখো, বাবা মায়েদের মধ্যে যদি সম্পর্ক খুব সুস্থ হয়, তার থেকে বড় আশীর্বাদ কিন্তু একটি ছেলে মেয়ের কাছে কিছু নেই, মানে তার থেকে বড়। কিন্তু যদি সেটা না হয়, তাহলে সেই যে ইমোশনাল বার্ডেনটা তৈরি হয়, সেটা কিন্তু একটা সময়ের পরে গিয়ে খুব নিজের যে পোটেনশিয়াল থাকে সেই পোটেনশিয়াল অনুযায়ী কাজ করতে পারার ক্ষেত্রে একটা বিশাল বড় বাধা হয়ে দাঁড়ায়। সুতরাং সেটা শুরু থেকেই নিজেকে প্রায়োরিটি দেওয়াটা, ওই দুজনের মাঝখান থেকে দাঁড়িয়ে নিজে, খুব কঠিন কাজ এটা, কিন্তু ওই দুজনের মাঝখান থেকে দাঁড়িয়ে নিজেকে প্রায়োরিটি দেওয়াটা, যেটা তুমি বলেওছো যে তুমি করছো, সেটা খুব জরুরি। এবং সেই জায়গায় নিশ্চয়ই একটা সঙ্গীর খুব প্রয়োজন হয়, কারণ বাবা মা তো আমাদের বাড়ির সবথেকে বড় সঙ্গী। সেই জায়গাটা, সেই ভিতটাই যদি নড়বড়ে হয়ে যায়, সেই জায়গার সেই ভিতটাই যদি নষ্ট হয়ে যায়, সেখানে সেই সঙ্গী পাওয়াটা খুব অসুবিধের হয়ে যায়। সেখানে ডেফিনেটলি হয়তো চুপ কথা রয়েছে তোমার সঙ্গে, চুপ কথা থাকবেও, এবং এটাই বলা যেতে পারে এখানটায় আমার মনে হয় যে এই সমস্ত কিছুর মধ্যে থেকেও নিজেকে প্রায়োরিটাইজ করাটা, যেটা তুমি করছো, খুব জরুরি। কারণ দেখো, আজকে তুমি যদি বাবা মায়ের এই অবস্থায় মানসিকভাবে ভারাক্রান্ত হয়ে পড়ো, তাহলে এখন যেমন তোমার একটা ভারাক্রান্ত থাকবে মন, ঠিক আজ থেকে 10-15 বছর পরে যখন তোমার কেরিয়ারের প্রোগ্রেশনটা স্টলড হয়ে যাবে এই কারণগুলোতে, তখন কিন্তু আবার তুমি মা বাবাকেই চিৎকার করবে মনে মনে, মা বাবাকেই অভিসম্পাত দেবে মনে মনে, এবং আখেরে কিন্তু সেখানে কোনো গ্রোথ থাকবে না। সুতরাং গ্রোথের কথা চিন্তা করলে কিছু কিছু সময়, কিছু কিছু ক্ষেত্রে একটু রুথলেসভাবে নিজের কথা ভাবাটা খুব জরুরি, এবং আমার মনে হয় এখানটায় সেটাই খুব জরুরি।

0: এই যে কথাটা তুমি বললে, আর ঠিক সেই রকমই আমাদের সাথে রয়েছে ঐশী। ঐশী না তোমার হয়ে উত্তরটা দিচ্ছে, আমরা বলি না চুপ কথা কিভাবে কানেক্ট করে।
1: রাইট,
0: হ্যালো চুপ কথা, কেমন আছো তোমরা? আমি ঐশী বলছি। ফেলে আসা অতীত আর ফেলে আসা মানুষ দুটোই আর ফিরে দেখা যায় না, ভয়ঙ্কর সত্যি এটাই। ভিন্নতা আর শূন্যতা মিলিয়েই আজকের জীবন, তবুও সেই শূন্যতার ভেতরেই খুঁজে নিতে হয় অদ্ভুত এক সৌন্দর্য। হয়তো কাউকেই হারানোই শেখায় বেঁচে থাকার নতুন মানে। তোমরা সাবধানে থেকো, আজ পুরো সময় তোমাদের সাথে আছি। থ্যাংক ইউ ঐশী। ও কিছুটা বিতানের উত্তরটাই দিয়ে দিল। আমাদের সঙ্গে কিছু কয়েকজন রয়েছে যারা আছে, এটুকু জানিয়েছে। মিরাজ দিল্লি থেকে, আর ভালো থাকবেন আপনারা ঘাটাল থেকে, যে বলেছে অনেকদিন পর প্রিয় আর্যের ভয়েস শুনতে পেয়েছো, আমার ধারণা তুমি মৃণাল। আমি কি বলেছি আমার ভয়েস শুনে বলছে? আমি বলেছি কে বলছে তার সম্পর্কে ধারণা করেছি।
1: তুমি গেস করতেই পারছো যে ওটা মৃণাল মানে তোমার ভয়েসেরই প্রশংসা করছে।
0: আমাকে আর অনির্বাণকে আমরা একসাথে এসেছিলাম এবং মৃণালের খুব ভালো লেগেছিল, তো আশা করবো সেটাই বলেছে। আর এখন একটা কাজ করি, আমাদের এই যে আমাদের কলকাতা শহর আর তার রংগুলো একটু উল্টে পাল্টে দেখি, যদিও রাত আকাশ কালো কিন্তু একটা দুটো তারা তো আকাশে আছে। 9903653992 এই নম্বরে তোমার মেসেজের অপেক্ষায় রইলাম।

যদি পথ হারিয়ে তোমার হঠাৎ কান্না পায়।

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: এই অনুষ্ঠানটা এমন একটা অনুষ্ঠান, যেই অনুষ্ঠানটা করতে গেলে কোথা দিয়ে যে সময় বয়ে যায় সেটা না আমরা বুঝতে পারি, না হয়তো উল্টো দিকে তুমি বুঝতে পারো। রাত এখন ঠিক 1:47, তোমার সঙ্গে অনির্বাণ এবং শ্রেয়া নিয়ে চুপ কথা। এবং যেটা আজকে আমরা শুরুতেই বলেছিলাম যে চুপ কথা এমন একটা শো, যেই শোটাতে তোমার যে সমস্ত না বলা কথাগুলো রয়েছে সেই সমস্ত না বলা কথাগুলো আমাদেরকে পাঠাতে পারো 9909035992 এই নাম্বারে। আমি এবং শ্রেয়া রয়েছি, যারা তোমার মেসেজ পড়ব, তোমার গল্প শুনব, তোমার কথা শুনব, এবং যদি কিছু বলার থাকে তাহলে তো সেটা ডেফিনেটলি বলবো। আর যদি দেখি যে কিছু বলার নেই তাহলে অ্যাটলিস্ট ধরে নাও, ইমাজিন করে নাও একটা বিশাল বড় মাঠে যেখানে তুমি একা, ধরে নাও সেটা তোমার লড়াইয়ের ময়দান হতে পারে, আকাশে প্রচুর তারা, সেই উন্মুক্ত মাঠের মধ্যে বসে হয়তো তুমি খুব ভয় পেয়ে বা খুব একটা সন্ধিহান অবস্থার থেকে আমাদেরকে মেসেজ পাঠাচ্ছ, এবং শুনে হয়তো দেখা গেল যে আমাদেরও সেখানটায় বলার কিছু হয়তো নেই। সেখানে চুপ কথা ঠিক তোমার পাশে চুপটি করে বসবে, তোমার কাঁধে একটু হাত রাখবে, রেখে একসঙ্গে আকাশের দিকে তারা দেখে বলবে যে হ্যাঁ, দের মাইলস টু গো, অ্যান্ড আমরা একসঙ্গে সেই মাইলগুলো একের পর এক পার করব।
2: আর এই জার্নিতে তোমার সঙ্গে কতটা থাকতে পারবো জানি না, তবে হ্যাঁ, ইচ্ছে রইল হয়তো কোনো একটা দিন তোমার সঙ্গে আমাদের জার্নিটা মিলে যাবে। 9909035992 এই নাম্বারে তোমরা যারা আমাদের মেসেজ করেছ আমরা অবশ্যই সেগুলো পড়বো এক এক করে, আর যারা হোয়াটসঅ্যাপ করতে পারছো না তারা নর্মাল মেসেজ করতে পারো, কিন্তু প্লিজ আমাদেরকে ফোন করো না। আজ হঠাৎ খুব ইচ্ছে করছে স্কুলের সেই দিনগুলোতে ফিরে যেতে, তখন বুঝিনি টিফিন ভাগ করে খাওয়া, লাস্ট বেঞ্চে বসে হাসা, এই ছোট ছোট মুহূর্তগুলোই একদিন এতটা স্পেশাল হয়ে যাবে। তখন জীবনটা কত সহজ ছিল, কোনো ভাবনা ছিল না, শুধু নিজের মতো করে দিন কেটে যেত। এখন মনে হয় আর একবার ফিরে পেলে কিছুই বদলাতাম না, শুধু চুপচাপ সেই দিনগুলোকে প্রাণ ভরে উপভোগ করতাম। আসলে আমি হয়তো শুধু পুরনো সময়টাকে মিস করছি না, সেই সময়ের নিশ্চিন্ত হাসি খুশিটাকেও আমি মিস করছি। আর তাই আজ রাতে খুব ইচ্ছে করছে কারোর সাথে বসে পুরনো দিনের গল্প করতে, একটু হাসতে, আর কিছুক্ষণের জন্য সেই অনুভূতিটায় ফিরে যেতে। রাত 12টার পরই হয়তো এইসব কথা মনে পড়ে। প্রীতম লিখেছে নদিয়া থেকে।
1: হাই প্রীতম, তোমার এই কথাটা শুনে আমার খুব অদ্ভুত একটা জিনিস মনে হলো। চুপ কথা এমন একটা শো যেখানটায় প্রফেশনাল পার্সোনাল ব্যারিয়ারটা অনেক সময় ভেঙে যায়। আমি ছোটোবেলায় এমন একটা জায়গায় বড় হয়েছি যেই জায়গাটায় হয়তো কোটি টাকা দিলেও আর ফেরত যাওয়া যাবে না, সেটা একটা সরকারি আবাসন। এই তোমার এই যে কথাটা, এই যে ছোটোবেলার সময়টা হঠাৎ করে আমার মনে পড়ে গেল। সেদিন আমাকে একজন বলছিল যে যদি কোনো দিন এরকম হয় যে তুই ওই জায়গাটায় আবার ফিরে গেলি, আমি বললাম ওই জায়গাটায় ফিরে গেলাম নাকি ওই জায়গাটায় ওই সময়ে ফিরে গেলাম? যদি শুধু ওই জায়গাটায় ফিরে যেতে হয় আমি আর সত্যি ইন্টারেস্টেড নই ওই জায়গাটায় ফিরে যেতে, কারণ ওই জায়গাটাকে আমি চিনি না। আমার এই বয়সের এত অনিশ্চয়তা, এত চিন্তা, এত টেনশন, এত কি বলবো, একটা ভয়, অ্যাংজাইটি, এই সমস্ত কিছু নিয়ে, ডিসকমফোর্ট, এই সমস্ত কিছু নিয়ে যে আমাদের এই যে বড়বেলাটা, আমাদের অ্যাডাল্টিং পিরিয়ডটা চলে, আমি সেই জায়গাটাকে ওইভাবে চিনি না। আমি ওই জায়গাটাকে এমনভাবে চিনি যখন এগুলোর সঙ্গে আমার কোনো পরিচয়ই ছিল না। ওই জায়গাগুলোকে আমি এমনভাবে চিনি যখন আমার খুব ইচ্ছে করতো সেই রবীন্দ্রনাথের মতো ওই কবিতাটার মতো আবৃত্তি করতে যে হতেম যদি বাবার মতো বড়, কিন্তু তখনও বুঝতে পারতাম না যে ওই বাবার মতো বড় হওয়াটার মধ্যে অ্যাকচুয়ালি কতটা, মানে কতটা পেইন লুকিয়ে আছে। এখন যখন আমরা সেই বয়সটায় ধীরে ধীরে পৌঁছচ্ছি তখন বুঝতে পারছি। সুতরাং সেই ফিরে যাওয়াটা সত্যি একটা এসকেপেড, যেখানটায় গিয়ে আমরা দুটো দণ্ড যদি জেরাতে জিরোতে পারতাম, তার থেকে বড় ডোপামিন বোধহয় এই এই এই যে সমগ্র একটা হ্যাসেল ভরা জীবন সেই জীবনের মধ্যে হতো কিনা সন্দেহ আছে। সুতরাং এটা আমাদের প্রত্যেকের কাছে খুব রিলেটেবল। আমরা সত্যিই বোধহয় ওই সৃজিৎ মুখার্জির সিনেমাটার মতো একটা টিকিট পেতে চাই সবসময়, সেটা বোধহয় আমাদের পুজোর যে টিকিটের রাশ তার থেকেও বেশি মহার্ঘ টিকিট হবে আমাদের কাছে, যদি সত্যিই আমরা সেই সমস্ত দুঃখ কষ্ট কে ভুলে। এবং এই এই বয়সের আরেকটা খুব সমস্যা কোথায় জানো তো শ্রেয়া, খুব অসহায় কোথায় লাগে, মানে যখন তুমি দেখো যে তোমার বাবা মায়ের বয়স হচ্ছে বাট তুমি হেল্পলেস সেখানটায়, মানে তুমি সেটাকে কোনোভাবে আটকে রেখে দিতে পারবে না, যেটা কিন্তু ওই সময় ওই ছোটোবেলায় ছিল না। ওই ছোটোবেলায় কিন্তু তোমার সামনে একটা অ্যাম্পল স্টেজ অফ টাইম ছিল যেখানটায় তোমার মনে হতো যে না, বাবা মায়ের বয়সটা এখনও একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ এজে আটকে আছে। সুতরাং এই সমস্ত কিছু

0: আমাদের না ভীষণ ওই কাছ থেকে ওই বিষয়টা দেখা, যে মা বাবার বার্ধক্যটা আস্তে আস্তে এমন একটা জায়গায় পৌঁছচ্ছে যেখানে তাদেরও কিছু ভুল ত্রুটি হয়, কিছু ভুল ত্রুটি আছে দেখবে এমন অদ্ভুত, যেগুলোকে নিয়ে না তুমি না তাদের বলতে পারবে, না তাদের বোঝাতে পারবে, না তুমি অ্যাকসেপ্ট করতে পারবে, কোনোটাই পারছো না, কিন্তু সেই জায়গাটাতে রিচও করাতে পারছো না তাদের যে না এটা করা যায় না।
1: এক্স্যাক্টলি,
0: এই বিষয়গুলো কিন্তু ভীষণভাবে ঘটে। আর এই সময়টা যুক্তি তর্ক এগুলো নয়, এগুলো করে কোনো লাভও নেই। আর ওই তখনই মনে হয় হ্যাঁ সত্যি তো তাই, এই পরিবর্তনটাই বোধ হয় কনস্ট্যান্ট আমাদের জীবনে, ওই একটাই জিনিস কনস্ট্যান্ট, পরিবর্তন।
1: অ্যাবসলিউটলি।
0: শুভরাত্রি আমার সকল দাদাদের জানাই, আচ্ছা দিদিদের জানাইনি, আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, কাজ সেরে ঠিকঠাকভাবে ঘরে ফিরুন এই কামনাই করি। আমাদের ভালোবাসার জন্য, আপনাদের ভালোবাসার জন্য আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। রাতের চুপ কথার কাহিনী শুনতে শুনতে দিন শেষ হোক শান্তিতে।
1: থ্যাংক ইউ।
0: শুভেচ্ছা ও ভালোবাসা সহ সুরজিৎ বর, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
1: থ্যাংক ইউ সুরজিৎ। আর
0: অনেক অনেক ধন্যবাদ প্রিয় আমার বন্ধুরা, দিদিভাই, এই দাদাভাইয়ের জন্য। শুভরাত্রি এবং আচ্ছা ওকে, সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়েছে, ধরে নিলাম, আলাদা করে আবার মেনশন করেছ, ওকে থ্যাংক ইউ। এরকম করেই আমাদের সঙ্গে তোমরা জুড়ে থাকো। ডিয়ার চুপ কথা, আশা করি তোমরা খুব ভালো আছো। রিঙ্কু খান হাওড়া আন্দুল থেকে, জাস্ট কিছুক্ষণ হলো আকাশবাণীর পাশ দিয়ে ফিরলাম।
1: আচ্ছা,
0: খুব সুন্দর লাইট দিয়ে দিয়ে সাজানো, তোমাদের দুয়ায় বড়বাবু রিয়াজউদ্দিন খান তার গার্মেন্টসের ব্যবসাটা ভালোই চলছে।
1: বাহ,
0: একটু বাদেই হাওড়ার হাটে যাব, তার প্রস্তুতিও চলছে, আমি আর ওর মা একটু হেল্প করছি, এখনও ডিনার হয়নি। তোমরা দোয়া করো আমার বড়বাবুর জীবনে যেন অনেক অনেক, এটা বোধহয় তরাক্কি সম্ভবত, কারেকশন করে দিও যদি ভুল বলে থাকি শব্দটা। সাবধানে বাড়ি ফিরো, সময় মতো কিছু খেয়ে নিও। হ্যাঁ এটাই,
1: থ্যাংক ইউ। ও আমাদের অনেক দিনের, মানে বহু দিনের পুরনো শ্রোতা, এবং খুব সুন্দরভাবে ও আমাদেরকে এই চুপ কথার শোয়ে বিভিন্ন সময়ে ও আপডেটসগুলো দেয়, এবং সেগুলো তো মিষ্টি করে দেয় যে সেগুলো খুব শুনতে ভালো লাগে। তোমার, তুমি সত্যি যা যা চাইছো, যে প্রার্থনাগুলো করছো সেগুলো যেন সফল হয়, সেটাই আমরা বলতে পারি আজকে।
0: আচ্ছা আরও একটা কথা বলি, এই যে এত সুন্দর লাইট দিয়ে সাজানো তার একটা কারণ আছে।
1: ইয়েস,
0: আমাদের আকাশবাণী কলকাতা 100 বছরের জন্মদিন ছিল এবং 100 বছরে পা দিল গত 26 অগস্ট।
1: ইয়েস, এবং এই এক বছর ধরে এই 100 বছর চলবে এবং বিভিন্ন সময় বিভিন্ন উদযাপনও হবে, তো ইয়েস সেটা আমাদের কাছে অত্যন্ত একটা আনন্দের খবর।
0: আর সেই আনন্দ এই তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়াটাই আমাদের কাছে সব।
1: এবং আচ্ছা না, আজকে বোধহয় দ্বিতীয় চুপ কথা শততম জন্মদিনের পরে, গতকাল প্রথম চুপ কথা ছিল, রাইট?
0: হাই প্রিয় চুপ কথা, আমি সৌর্য গড়িয়া থেকে, আমি ক্লাস 8-এ পড়ি জানো তো, আমি খুব প্রবলেমে আছি। আচ্ছা সৌর্য, তোমায় একটা কথা বলি, তোমার মেসেজ তো রেগুলার আমরা পড়ি, তুমি একটু মেসেজটা যদি শব্দ সংখ্যা কমিয়ে পাঠাও ভালো হয়, তোমার মেসেজ নিশ্চয়ই পড়বো। আরও অনেকেই রয়েছে যাদের মেসেজ আমার হাতে রয়েছে, তারা প্লিজ, তাদেরকে আমি রিকোয়েস্ট করছি একটু শব্দ সংখ্যা, সৌরভ মেটিয়া বোর্ড থেকে তুমিও একটু শব্দ সংখ্যাটা কমিয়ে পাঠাও প্লিজ। প্রিয় চুপ কথা, কেমন আছো দাদা ও দিদি, কেমন আছো?
1: আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো?
0: চুপ কথা এলে যেমন থাকি,
1: এক্সেলেন্ট।
0: বিশেষ করে শ্রেয়া দিদিকে বলবো, আগের সপ্তাহের পর এই সপ্তাহেও তোমার কণ্ঠ শুনে মনটা কেমন যেন অন্যরকম ভালো লাগায় ভরে গেল। এক্সপ্রেশন দেখতে পাচ্ছি অনির্বাণ?
1: আমি কিছু এক্সপ্রেশন দিচ্ছি না।
0: আচ্ছা একটু ভালো ভালো কথা লিখেছে, একটু পড়ি, হাতে যখন চলে এসেছে মেসেজটা। শ্রেয়াদির সেই মিষ্টি গলাটা শুনলেই যেন রাতটা একটু নরম হয়ে আসে, মিড মাই ডে, চারপাশটা কেমন মায়াময় হয়ে ওঠে আর মনটা অকারণেই একটু মাতাল মাতাল হয়ে যায়। কিছু কিছু কণ্ঠ শুধু শোনা যায় না, সরাসরি এসে

0: মনের মধ্যে জায়গা করে না, এই কোনো আইডিয়া নেই, এগুলো আমাদের কাছে কত বড় বড় অ্যাওয়ার্ড তোমরা জানো না, আমরা শোকেসে রাখতে পারি না, কিন্তু আমাদের মনে থাকে,
1: দিল কা শোকেস মে রহ জাতা
0: হ্যায়। এক্স্যাক্টলি। আর অনির্বাণ দা,
1: ও আছে আমার নাম,
0: তুমি তো আজকই, মানে তুমি তো যাই করতে যাই কোথাও না কোথাও অসফলতা, বাধা কিংবা এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হতে হয় যেগুলো কাউকে বলে বোঝানো সম্ভব নয়। চারিদিক থেকে যেন সব কিছু আটকে আসে, তখন সত্যিই মনে হয় আর কতটা লড়াই করা যায়। কিন্তু ঠিক তারপরেই প্রকৃতি আমাকে আবার কিছু একটা শিখিয়ে দেয়। প্রচণ্ড ঘন অন্ধকারের পর যেমন একসময় নরম মিষ্টি সূর্যের আলো ফুটে ওঠে, তেমনি জীবনের অন্ধকারের পরেও হয়তো আলোর অপেক্ষা থাকে। কখনো দেখি নরম মাটির ভেতরে বেড়ে ওঠা একটা গাছ সামান্য ঝড়েই উপড়ে যায়, আবার শক্ত পাথুরে মাটির বুক চিরে যে গাছটা বেড়ে ওঠে তাকে বড় হতে হাজারটা ঝড়ের সঙ্গে লড়াই করতে হয়, তবুও সে সহজে মাথা নত করে না। হয়তো আমার লড়াইটাই সেরকম, হেরে গেলে হবে না, পড়ে গেলেও আবার উঠতে হবে, এই শক্ত গাছটার মতোই দাঁড়িয়ে থাকতে হবে। আর অন্ধকার যতই ঘন হোক, সেই সূর্যের আলোর মতোই নিজের লড়াইটাও চালিয়ে যেতে হবে। অনেক রাত হয়ে যাবে, সাবধানে বাড়ি ফিরেও নিজেদের খেয়াল রেখো। স্পন্দন দমদম থেকে।
1: স্পন্দন তো নিজেই যেটা বললো, তারপরে আর সত্যি কিছু বলার থাকে না। মানে ডেফিনেটলি আমাদের বিভিন্ন সময় বিভিন্ন অবস্ট্যাকলস আছে লাইফে, আসে, এবং সেখানটায় আমরা সেটাকে কতটাভাবে এনডিওর করতে পারছি সেটার উপরেই ডিপেন্ড করছে আমরা কতটা দূর যেতে পারছি। খুব বিখ্যাত একজন ব্যবসায়ী শিল্পপতি, তিনি একবার বলেছিলেন যে তুমি আজকে কাজটা করছো, তোমার মনে হচ্ছে কালকের দিনটা খুব খারাপ, তুমি আগামীকালে পৌঁছালে এবং তোমার আগামীকালটা তো খারাপ হলোই, আগামীকালের পরের দিনটা আরও খারাপ। তুমি হাল ছেড়ে না দিয়ে তুমি কোনো রকমে কষ্ট করে ওই পরের দিনটাতেও গেলে এবং দিনটা কাটালে, দেখবে তার পরের দিনটা খুব সুন্দর হবে। ওটাই জীবনের নিয়ম। জীবনে প্রত্যেকটা দিন হয়তো খারাপ হলেও দেখবে শেষ খারাপ দিন বলে কিছু একটা হয় এবং তারপর ভালো দিন আসে। তো সেই সব কথাই তুমি নিজেও বলেছো, নিজেও নানান সুন্দর উপমা আমাদেরকে দিয়েছো স্পন্দন। তো যারা আমাদেরকে তোমার সঙ্গেও শুনছে তাদেরকেও একটাই কথা বলবো যে এইভাবেই জীবনটাকে দেখাটা সমীচীন।
0: আমাদের ওই যে কানেকশনটা বারবার ফিরে ফিরে আসে, একজন যখন একটা কোনো কথা বলে বাকি অন্যরা সেটা শোনে এবং শুনে তারা যেভাবে জুড়ে যায়, তারই একটা উদাহরণ এই মুহূর্তে রূপম রানাঘাট থেকে বলছে, প্রীতমের মতো আমারও আজ কিছু পুরনো স্মৃতি মনে পড়ছিল। চুপ কথা শুনতে শুনতে ফোনের গ্যালারিতে পুরনো ছবি দেখছিলাম আর ভাবছিলাম যে স্কুল জীবন কতটাই সুন্দর ছিল। কিন্তু জীবন বহমান, সুখ দুঃখ ব্যস্ততা সব নিয়ে জীবন, সামনে এগিয়ে যেতেই হবে, না চাইলেও যেতে হবে, দায়িত্ব নিতে হবে, জীবন বড়ই অদ্ভুত এবং সুন্দর।
1: অ্যাবসলিউটলি। এবং এইখানে একটা খুব সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে যে যেটা আমি অনেক সময় করে থাকি সেটা হচ্ছে আমাদের তো অনেক পুরনো ছবি থাকে, অনেক পুরনো মোমেন্টস আমরা ক্যাপচার করে রেখেছি যেগুলোর হয়তো হার্ড কপি আছে বা হয়তো আমাদের পার্সোনাল ল্যাপটপে কোনো ফোল্ডারে আছে। বিভিন্ন সময় যখন দেখা যায় যে খুব মানে মন খারাপ লাগছে, পেছনে ফিরে যেতে ইচ্ছে করছে, এই এই সময়টা থেকে আর ভাল লাগছে না, এত প্রেশার, ওই ল্যাপটপের ওই ফোল্ডারটা খুলে বসে পড়ি বা ওই ফটোগুলো নিয়ে বসে পড়ি বা কোনো ভিডিও থাকলে সেই ভিডিওগুলো চালিয়ে বসে পড়ি, এবং বিশ্বাস করো কিছুক্ষণের জন্য হলেও সত্যিই একটা রিলিফ মনে হয় এবং মনে হয় ওই জায়গাটায় ফিরে গেছি কোথাও গিয়ে, ওই সময়টায় ফিরে গেছি কোথাও গিয়ে। 9903653992 এই নাম্বারে রয়েছি অনির্বাণ এবং শ্রেয়া তোমার সঙ্গে, আজকে চুপ কথা নিয়ে ফিরছি দুটো গানের পর।

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: ঘড়ির কাঁটা আস্তে আস্তে 1:25 চলে গেছে, মানে 1 ঘন্টা তো পেরিয়ে গিয়েছে, প্রায় 1.5 ঘন্টা হতে চলল। আর এই সময়টায় এতক্ষণ তোমার সঙ্গে চুপ কথায় ছিলাম আমি, শ্রেয়া এবং অনির্বাণ। থাকবো আরও 1.5 ঘন্টা তোমার সাথে, তোমার গল্প হবে, তোমার সাথে কথা হবে। 9903653992 শুধু কয়েকটা জিনিস মনে হলো আরও একবার তোমায় বলা দরকার, একটু প্লিজ মন দিয়ে শোনো। প্রথমত, এই যে নাম্বারটা রয়েছে আমাদের 9903653992, এখানে আমরা শুধুই হোয়াটসঅ্যাপ এবং SMS নিতে পারব, কল নয়, আর ভিডিও কল তো একেবারেই নয়,
2: একদম।
1: এবং তোমরা যে মেসেজগুলো পাঠাচ্ছ সেখানে একটু শব্দ সংখ্যাগুলো যদি লিমিটে রাখো, তাহলে আমরা সকলের মেসেজ পড়তে

0: করতে পারবো। এবং তোমরা অনেকেই আছো যারা রেগুলার লিসনার, তোমরা জানো সপ্তাহে তোমরা যেমন ভাবে করবে অন্যরা তোমাদেরকেই ফলো করবে, এটাই হচ্ছে কথা। আমরা তো আর এখানে কিছু বলে দিই না কি করতে হবে, তোমরাই সবটা জানো আর অন্যরা তোমাদের দেখেই কাজ করে। তাই সেই দৃষ্টান্তটা কিন্তু তোমরাই তৈরি করো প্লিজ, আমাদের দায়িত্বই নেই, পুরো দায়িত্ব তোমাদের, এই শোটা একদম তোমাদের। তাই সেই জায়গাটা মেনটেন করে তোমরা মেসেজ করো, আর লাভ জাংশনের মেসেজগুলো আমরা কিন্তু চুপ কথায় পড়বো না, এটা আমরা রেখে দেব পরের সপ্তাহে পড়ার জন্য। লাভ জাংশনে যারা থাকবে তারা নিশ্চয়ই পড়বে, এবং তোমরা আবারও তাদেরকে এই মেসেজগুলো পাঠিও।
1: ইয়েস, অ্যান্ড আপাতত অনির্বাণ এবং শ্রেয়া তোমার সঙ্গে আছে আজকে চুপ কথা নিয়ে, আমরা বরং পরের মেসেজটা চলে যাই।
0: আমি মাঝে মাঝে বলি না যে আমাদেরকে অ্যাটেন্ডেন্স দেবে, যখনই আমি চুপ কথাতে থাকি তখন একটা সময় পেরোনোর পর আমি অ্যাটেন্ডেন্স চাই। তো এখন দেখি তোমরা নিজেরাই আগের থেকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছ। ঠিক আছে, আমি বাপি লস্কর বলছি ক্যানিং থেকে, চুপ কথা রোজ শুনি সমস্যার কথা না বলেও। একদম
1: না, মানে সমস্যার কথা না বলেও মানে কি তুমি বলতে চাও না, নাকি মানে সমস্যা না থাকলেও তুমি শোনো সেটা বলছে?
0: হ্যাঁ, রোজ শুনি, অর্থাৎ এর ভিতর থেকে যেটুকু আমার মনে হয়, ওই হয় না যে একজনের সমস্যাটাই হয়তো আরো একজনের সমস্যা, তখন সমাধানটা তারা পেয়ে যায়, তাই আর আলাদা করে বলে না। আচ্ছা, তবে একটা কথা বলি, আমাদের আইচ বাংলাদেশ থেকে তুমি কি শুনছো? কারণ তুমি অলরেডি লিখেছো তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, তো তুমি যদি থাকো তাহলে একটুখানি একবার অ্যাটেন্ডেন্স দাও, তোমার মেসেজটা অবশ্যই পড়বো। হাই ডিয়ার চুপ কথা, আমি আকাশ বেহালা থেকে। হাই ডিয়ার অনির্বান্দা এবং মিষ্টি শ্রেয়াদি, শ্রেয়াদি ভাই তোমরা কেমন আছো?
1: আমি মিষ্টি,
0: তোমাকেও কিছু তো একটা বলছি।
1: আচ্ছা ঠিক আছে, ডিয়ার বলেছি, ঠিক আছে।
0: হ্যাঁ ডিয়ার বলেছো,
1: ওকে ঠিক আছে। হ্যাঁ
0: তুমি তো বলেনি, কেমন আছো? জানো তো চুপ কথা গতকাল 29th August একদম ভালো কাটেনি, আর একটু আগে যখন চুপ কথাকে পেলাম রেডিও FM রেইনবো টিউন করলাম, তখন আমার খুব পছন্দের গানটা বাজলো, কেরারি মন। অনেক স্মৃতি মনে পড়ে গেল জীবনের প্রিয় মানুষটির সাথে কাটানোর সময়। আমার জীবনে আমি আমার প্রিয় মনের মানুষটিকে হারিয়েছি ফেব্রুয়ারি মাসে, তারপর গত জুন মাসে আমার বাবুকে হারিয়েছি, না ফেরার দেশে চলে গেছে আমার বাবু। ফেরারি মন গানটা আমার হৃদয়কে স্পর্শ করে গেল, এখন এই গানটা অদ্ভুতভাবে স্পর্শ করে খুবই আবেগপ্রবণ হয়ে গেলাম। অনেক অনেক ধন্যবাদ এই গানটা শোনানোর জন্য। আরও একটা কথা তুমি বলেছো যে তুমি যাদেরকে হারিয়েছো, অর্থাৎ তুমি তোমার বাবুর কথা বলেছো, তোমার খুব মনে পড়ে তাকে, আর আমাদের যত্ন নিতে বলেছো নিজেদের, রাত 3টে পর্যন্ত থাকার প্রমিসও করেছো।
1: কি বলবো, মানে এই লসগুলো আমাদের জীবনের এমন একটা লস যেটা আমাদেরকে একটা না একটা সময় গিয়ে প্রত্যেককে ফেস করতে হবে। তো এখানে মানে সত্যি বলার বা সান্ত্বনা দেওয়ার মতো কোনো জায়গা তো নেই, কিন্তু এটুকুই বলার যে দিস ইজ হাউ লাইফ ইজ। এই খারাপ লাগাটা আসছে, এই খারাপ লাগাটা খুব স্বাভাবিক। খারাপ লাগাটায় সারেন্ডারও যেমন করা উচিত না, সেরকম খারাপ লাগবেই না এরকম ভাবাটাও উচিত না, কারণ খারাপ লাগাটা খুব ন্যাচারাল। তবে ওই যে অভিনেতা চঞ্চল চৌধুরী, তিনি যখন তার বাবাকে হারান বছর 2-3 আগে, তো তখন তিনি মারাত্মক ভেঙে পড়েছিলেন। তো তারপর তিনিই বলছেন যে একটা খুব অদ্ভুত জিনিস পরে যখন দেওয়ালে টানানো তার বাবার ছবির দিকে তিনি তাকিয়ে আছেন, মনে হলো যে মানুষটা হয়তো নেই, মানে চোখের সামনে মানুষটার যে শরীরটা সেই শরীরটা হয়তো নেই, কিন্তু এই মানুষটা জুড়ে আছে, মানে মানুষটা সব সময় আছে, মানে যেদিকে তাকাচ্ছে হয়তো তার বাবা আছে। ওই একটা অদ্ভুত সেন্স অফ প্রেজেন্স আমাদের মধ্যে চলে আসে জানো তো, এবং তখন দেখবে দুঃখটা ধীরে ধীরে ধীরে ধীরে একটু কমবে, তখন মনে হবে যে হ্যাঁ মানে বাবা সবটা জুড়ে, আমাদের সমস্তটা জুড়ে, সব দিক থেকে জুড়ে আমাদের সঙ্গেই জাস্ট আছে, জাস্ট দেখতে পাচ্ছি না, এইটুকু আর কিছু না।
0: এইরকম কথাগুলো যখন হয় তখন শব্দ হারিয়ে যায়, এবং আমারও ক্ষণিকের জন্য সেটাই হয়েছিল। আমাদের সঙ্গে আমাদের খুব খুব পুরনো একজন লিসনার সুবহান মালিক, ভীষণই পুরনো লিসনার আমিও জানি, তবে তোমার মেসেজ অনেকদিন পর পেলাম।

0: তুমি বলছো হাই অনির্বাণদা এবং হাই শ্রেয়াদি, তোমরা দুজনে কেমন আছো? আমি সমস্যায় আছি, একজন পুরোপুরি দৃষ্টিহীন। জন্মগতভাবে আমি ছোটবেলা থেকে স্কুলে পড়িনি, কারণ সত্যি কথা বলতে আমার মা বাবা এই বিষয়টা নিয়ে খুব একটা অ্যাওয়ার্ড ছিল না। আমি যেহেতু স্কুলে পড়িনি, ওপেন স্কুলে ক্লাস টেনে ভর্তি হয়েছি, শুধু পরীক্ষা দিয়েছি বলবো না, যেহেতু আমি স্কুলে পড়িনি, বুঝতে পারছো তো? আমি আচ্ছা যে স্কুলেও পড়েছিল সেখানেও 76% মার্কস পেয়েছিল, এবং তিনি এবং ও বলছে যে ওর ফ্যামিলির লোকজন খুব একটা বুঝতে চায় না, তাদের সেই অ্যাওয়ারনেসটা নেই, এবং সেই জন্য ওরা ওর পড়াশোনার দিকটাতে খুব একটা নজর দেয়নি। আর ও বলছে যে ও যে স্কুলে ভর্তি হয়েছে সেখানেও পুরোপুরি নিজের খরচায় ভর্তি হয়েছে, কারোর কাছ থেকে কোনো টাকা নেয়নি, এবং এই সমস্ত দিকে বলছে যে বাবা এই জন্য মাকে কথা শোনায় যে ছেলে খারাপ হয়ে যাচ্ছে এবং ছেলে পয়সা নষ্ট করছে, এই বিষয়গুলো নিয়েও সমস্যা হচ্ছে ওদের, এই কথাগুলো শুনতে হচ্ছে ওকে। তাই ও বলছে যে আমি ভেবেছি আমি মৃত্যুর দিকে যাব না কখনোই, কেননা আল্লাহ আমাকে একটা সুযোগ দিয়েছেন, আমার সামনে এখন বড় পরীক্ষা, আমি ভাবছি যে মাধ্যমিকের পর মানে আর আচ্ছা যে জবগুলোর কথা তুমি বলছো সেইগুলোর প্রস্তুতি তুমি নেবে, এবং তাই আমাদেরকে এটা শেয়ার করলে তিনটে পর্যন্ত আছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ,
1: থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড
0: সুভান,
1: হ্যাঁ সুভান, যেটা শুরুতেই এইরকমই একটি মেসেজ এসেছিল যেখানে বলেছিলাম যে ওই আর কি নিজেকে প্রায়োরিটাইজ করাটা এই সময়টা খুব জরুরি। দেখো মানে আজকে অন্যদের ক্ষেত্রে পাড়ার লোক বলে, হয়তো তোমার ক্ষেত্রে তোমার বাবা বলছেন, খারাপ লাগে সত্যি, এই জিনিসগুলো অত্যন্ত খারাপ লাগে, কিন্তু দিনের শেষে নিজের জীবনটা নিজের কাছেই, ঠিক আছে? এবং তোমার বাবা যে কথাগুলো বলছেন জানি না সেটা কতটা তিনি বুঝে বলছেন, যদি না বুঝে বলেন এবং পরবর্তীকালে তোমার সাফল্য দেখেন, যেমন ধরো ইকবাল বলে যে সিনেমাটা হয়েছিল, সেখানে ইকবালের ক্রিকেট খেলার সব থেকে বিরোধী ছিল তার বাবা, কিন্তু তারপরে যখন দেখা গেল যে ইকবাল সেই ট্রায়ালে সিলেক্ট হয়ে ন্যাশনাল টিমে খেলার চান্স পেল, তখন কিন্তু বাবা খুব উত্তেজিত আনন্দিত হয়েছিল। তো সেরকম যদি ঘটনা হয় ডেফিনেটলি তিনি কোনো না কোনো দিন বুঝতে পারবেন, কিন্তু এটা যদি পারপাসফুলি হয় সেক্ষেত্রে তুমি যে কাজটা করছো, নতুন করে আর কিছু আমার বলার নেই, শুধু এটুকুই বলার যে সেই কাজটাতেই স্টিক করে থাকো, এবং এই ধরনের জার্নিগুলো যেগুলোতে খুব ডেসপারেশন, খুব একটা কষ্টের থেকে নিয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করি, সেখানে কিন্তু সেটব্যাকগুলো আমাদেরকে এফেক্ট করে খুব তাড়াতাড়ি। সেই জায়গাটাই খুব ক্লিয়ার থেকো যে সেটব্যাক কিন্তু এই ধরনের লং জার্নির ক্ষেত্রে এক একটা পার্ট, এগুলো কিন্তু ঠিক সেরকম 100 মিটার রেস নয় যে তুমি দৌড়টা শুরু করলে এবং কালকেই তুমি সফল হয়ে যাবে, না, ইটস লাইক এ ম্যারাথন, এতে একটু সময় লাগে, এতে তুমি 2 পা এগিয়ে যেতে পারো, 3 পা তারপরে তোমাকে পেছাতে হতে পারে, তুমি 3 পা এগিয়ে গিয়ে হয়তো 2 পা আবার পেছাতে হতে পারে, কিন্তু আলটিমেটলি এই মানে এগোনোটা তুমি যদি জারি রাখো পিছিয়ে যাওয়া সত্ত্বেও, তাহলে দেখবে একটা সময় গিয়ে তুমি কিন্তু তোমার ডেস্টিনেশনে পৌঁছচ্ছ। এবং অন এ টেকনিক্যাল নোট, এখন কিন্তু ভারত সরকারের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষা পাশ করার পরে বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট সার্টিফিকেশান ইত্যাদি হয়, তুমি বিভিন্ন পরীক্ষার কথা লিখেছো, অবশ্যই সেগুলো হয়তো তোমার ইন্টারেস্টের মধ্যে আছে, এই দিকটাও কিন্তু তুমি দেখতে পারো, সেগুলোতে কিন্তু অনেক চটজলদি সেগুলো ওয়ার্ক ওরিয়েন্টেড কাজ, ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড সার্টিফিকেশান, সেগুলোতে কিন্তু একটা কাজের সংস্থান খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা থাকে, এবং তারপরে সেগুলোকে তোমার সঙ্গে রেখে তুমি কিন্তু তোমার ফার্দার হায়ার স্টাডিজ যেটা করার সেটাও করতে পারো।
0: হ্যালো চুপ কথা, কেমন আছো? দাদাভাই ও দিদিভাই তোমরা সবাই কেমন আছো? আমি রূপান্তর দুর্গানগর থেকে লিখছি। প্রায় 2 বছর পর আমি আবার চুপ কথাতে তোমাদের সাথে আড্ডা দিতে এসেছি। কাজের চাপের জন্য তোমাদের এই অনুষ্ঠানটাকে আমি খুব মিস করেছি। আজ আমি আমার একটা লেখা তোমাদের সাথে শেয়ার করতে চাই, তোমরা অবশ্যই পড়ো। আচ্ছা, হেডিং হচ্ছে বিকিয়ে যাওয়া স্বপ্ন। একটা বয়সের পর কেউ জানতে চাইবে না তোমার কতটা জ্বর, শরীরটা ঠিক কেমন আছে, কেউ জানতে চাইবে না তুমি কতগুলো রাত জেগেছো আর কেঁদেছো শুধু একটা চাকরির জন্য, বাবার ওষুধের দাম কিভাবে চুকিয়েছিলে সেদিন, মাকে কিভাবে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলে, ঠিক কতবার তুমি নিজেই মৃত্যুর কাঠগড়ায় দাঁড়িয়েছো জীবন শেষ করে দেওয়ার আশায়। তারা কেবল জানতে চাইবে তোমার মাস মাইনের পরিমাণ, এখন বিয়ে না করার কারণ, অথবা জামা কাপড়ের দাম কত, কেউ জানতে

0: চাইবে না কতগুলো শখ আর স্বপ্ন কেজি দরে বিক্রি করে দিলে একটা চাকরি জোগাড় করার আশায়। রূপান্তর বলেছে, প্লিজ লেখাটা পড়ো।
1: ইয়েস, আমরা তো লেখাটা পড়লামই, এবং মানে মাঝে মধ্যে না এরকম একটা মুড হয় জানো, এই ধরনের মেসেজগুলো পড়লে, যে এই কথাগুলো যখন বলবে জাস্ট দাঁড়াবো লোকজনগুলোর সামনে, তুড়ি মেরে বলবো ইয়ে আপন কা খুদ কা লাইফ হ্যায়, জয়সে করে না চাহে চা রাহা হো ম্যাঁ ওয়েসা করুঙ্গা, ব্যাস বাকি আর কোনো কথা বলারই দরকার নেই। জামার দাম, তারপরে হচ্ছে গিয়ে তোমার কতদিন ধরে পরীক্ষা দিয়ে যাবে, কেন বিয়ে করলে না, ভাই আমার ইচ্ছে হয়েছে আমি করছি, আমি কারো কোনো ক্ষতি করিনি, সো নিজের চরকায় নিজে তেল দাও, আমাদেরকে আমাদের
0: নিজে পড়লে সঞ্চয় করো,
1: উপচে পড়লে সঞ্চয় করো, রাইট, তেলের খুব দাম এখন, তো উপচে পড়লে সঞ্চয় করো, কিন্তু আমার সঙ্গে আমার জীবন নিয়ে এই হস্তক্ষেপগুলো করতে এসো না।
0: এক্স্যাক্টলি, ওই আমি আজকে শুরুতেই একটা কথা বলছিলাম যে এই অধিকার বোধ যখন ভালোবাসার খাঁচা হয়ে যায়,
1: ইয়েস,
0: তখন খুব সমস্যা হয়ে যায়,
1: খুব সমস্যা,
0: এবং এই মানুষগুলো না আমাদের আশেপাশে আছে, যারা ধরো তোমায় এসে তোমার মার্জিন সেট করে দেওয়ার কথা ভাবছে, যে কেন তুমি এই সময় এটা করলে না, কেন তুমি ওই সময় এটা করলে করছো না, এটা করতেই হবে, এটা তো করতেই হবে,
1: ভালোবাসি বলেই তো বলছি,
0: হ্যাঁ এটা করতেই হয়। তো তাদেরকে না একটা ছোট্ট জিনিস খুব সুন্দর করে পোলাইটলি বলা যায় বলে আমার মনে হয়, আমি বলছি না যে এটাই গিয়ে বলো তারপর বলে এটাই তো শ্রেয়া শিখিয়েছে, এরকম নয়, তুমি তোমার মতন পোলাইটলি এই বিষয়টা তাদের কাছে তুলে ধরতে পারো, যে দেখো যেমন আমি এই সময় এই কাজটা করতে পারলাম না বা করে উঠিনি এখনো, এরকম তো অনেক কিছুই হয় না, যেমন সকলের ম্যাচুরিটি একই সময় একসাথে আসে না, এটাও তারই একটা পার্ট, তা আমার মনে হয় সেই ব্যক্তি বুঝবে যে তুমি কি বলতে চাইছো, কারণ সেই ব্যক্তির মধ্যে যদি সেই ম্যাচিউরিটি থাকতো সে তোমায় এই প্রশ্নটা করতো না। তাই তুমিও জেনে রাখো সকলের ম্যাচিউরিটি সবসময় একই সঙ্গে একই টাইমে আসে না, তাই তুমিও যে ওই টাইমেই ওই কাজটা করবে সেই ব্যক্তি করেছে বলে এমনটা নাও হতে পারে।
1: আচ্ছা, এরপর খুব অদ্ভুত একটা মেসেজ এসছে যেটা শ্রেয়ার শুনে খুব ভালো লাগবে।
0: আচ্ছা,
1: মেসেজ না করে থাকতে পারলাম না, চুপ কথা অনেকদিন শুনিনি, আজ ফার্স্ট মেসেজ করে দেখলাম সেই মেসেজটা পড়নি, তাই আবার মেসেজ করলাম। আর যে শ্রেয়া, তুমি আমার খুব পছন্দের আর যে আমি সচরাচর ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি, কিন্তু আজ আসছে না, এটাই হয়তো চুপ কথার জন্য আমাদের ভালোবাসা। লিখেছে প্রীতম ফ্রম নদিয়া, না প্রীতমের মেসেজ তো আমরা পড়েছি, মেসেজ পড়েছি, যাই হোক কোনোভাবে হয়তো মিস করে গেছে কিন্তু পরে মেসেজটা পাঠিয়েছে।
0: ইয়েস প্রীতম, তোমার মেসেজ পড়েছি এবং তোমার মেসেজের জন্য আবার রূপম একটা রিপ্লাই করেছিল, তুমি কি মিস করে গেছো?
1: আচ্ছা,
0: এত ভালোবাসা চুপ কথার কোথায়?
1: মনীষা লিখছে, হাই চুপ কথা, আমি মনীষা, এটা কবেকার মেসেজ, এক সেকেন্ড, কাল ভোরে সুন্দরবন বেরোচ্ছি, তিনটে পর্যন্ত আজকে আমাদেরকে শুনবে, তারপর চারটে ট্রেন ধরবে,
0: কি বলি বলতো, কি বলি না, ভার্চুয়ালি আমরাও তোমার সঙ্গে ট্রেনে উঠে যাবো আজকে, আর সুন্দরবন ঘুরে এসে জানিও কেমন ঘুরলে।
1: ইয়েস, ঘর অন্ধকার যখন মনটা তখন খারাপ, তখন চুপ কথার বিজিএম আর তোমাদের দুজনের এই জাদুকরী কণ্ঠস্বর একটা আলাদাই মাধুর্য এনে দিচ্ছে, মনটা অনেকটা হালকা হচ্ছে, আমি আকাশ লিখলাম বেহালা থেকে, থ্যাংক ইউ আকাশ,
0: থ্যাংক ইউ
1: ভেরি মাচ। আচ্ছা, আমি কৃষ্ণনগর নদিয়া থেকে দীপজ্যোতি অধিকারী বলছি, হয়তো আমার সাইক্রিয়াটিক কিছু প্রবলেম আছে, আমি দু সপ্তাহ আগে কলকাতার মেডিকেল কলেজ হসপিটালে ডাক্তার দেখাই, সামনের বুধবার আমার প্রথম কাউন্সেলিং শুরু হবে, ফার্স্ট সেশন ওনারা কি জিজ্ঞেস করবে এই নিয়ে আমরা একটু চাপে আছি, এইবার এই অবধি মেসেজটা ঠিক আছে, কিন্তু এর পরে যে মেসেজটাও পাঠিয়েছে যেটা লিখেছে সেটা আমি অবশ্যই পড়ব, কারণ এটা পড়াটা খুব জরুরি, কারণ এই কাজটা তোমরা প্লিজ করবে না এবং কেন করবে না সেটাও বলছি। এই অবধি ঠিক আছে, তুমি ডাক্তার দেখিয়েছ, তোমার কাউন্সেলিং হবে, তুমি একেবারেই চিন্তা করো না, কারণ এটা একটা হিলিং প্রসেস, একটা ট্রিটমেন্ট প্রসেস, সেই ট্রিটমেন্ট প্রসেসটা কিন্তু খুব সুন্দরভাবেই অতিক্রম হবে।

0: এবং তোমার খুব দ্রুত সুস্থতা হবে আমরা এই কামনা করি। এবার তুমি যেটা কি করেছো, তুমি ডাক্তারের প্রেসক্রিপশনটা আমাদেরকে পাঠিয়েছো দেখার জন্য। এই কাজটা কিন্তু করবে না, কারণ ওটা কিন্তু একটা প্রফেশনাল জায়গা থেকে ইস্যু করা হয়েছে। আমরা কিন্তু এখানটায় বসে সেই জিনিসটা দেখার জায়গায় এখতিয়ারভুক্ত নই, কি শ্রেয়া?
1: এক্স্যাক্টলি।
0: তুমি সেই জায়গাটায় যেখান থেকে প্রেসক্রিপশন পেয়েছো সেই জায়গাটায় বিশ্বাস রাখো। যদি তোমার মনে কখনো কোনো ডাউট হয় তখন দরকার হলে তুমি কোথাও গিয়ে সেকেন্ড ওপিনিয়ন নাও, কিন্তু চুপ কথায় কিন্তু আজকে এই লাইনটা আমরা পড়লাম এই কারণে, কারণ তোমার হয়তো মনে হতে পারে যে তুমি পাঠালে আমরা দেখেও হয়তো দেখলাম না বা কিছু, কিন্তু আমরা সেই জন্যই অ্যাড্রেস করে বললাম যে কেন আমাদের এটা পড়া সম্ভব নয় এবং সেক্ষেত্রে তুমি কি করতে পারো, কেমন?
1: আর দীপজ্যোতি, তোমায় একটা কথা আমি বলবো, তুমি এর আগেও চুপ কথায় এই বিষয়টা নিয়ে বলেছিলে, যখন তুমি যাচ্ছ না একজন সাইকোলজিস্টের কাছে, তোমার কাউন্সেলিং সেশন হবে, তুমি জেনে রাখো আসলে তুমি তোমার বোঝাটা মুক্ত করে আসবে, তুমি যাচ্ছ সেই জন্য। একটা যখন কাউন্সেলিং সেশন হয়, তোমার যেহেতু প্রথমবার হবে তাই তোমায় এইটুকু বলি যে ওখানে যেটা হয়, তুমি সেশনটার পর যখন বেরোবে না, তোমার এত হালকা লাগবে, তুমি একটু দেখো আর আগের থেকে কিছু ভেবে পেলো না, এই হবে সেই হবে, তোমার পরীক্ষা নেওয়া হচ্ছে না, এখানে কোনো চিন্তার কিছু নেই, ইন্টারভিউ হচ্ছে না, জাস্ট তোমার মনের বোঝা হালকা করার জন্য এই সেশন। অল দ্য বেস্ট।
0: আচ্ছা, এবার চুপ কথাকে অ্যাড্রেস করে, মানে চুপ কথার জন্য একজন লিখেছেন, কেয়া লিখছেন, মন খারাপের বিকেলে কেউ গলা সাধে না, এমনই বহু অচেনা সুর একে একে জানা হয়েছে বেতারের হাত ধরে, তখনও চুপ কথার সাথে আমার হয়নি আলাপ, এমনই এক রাত বিরেতে সূত্রদের সমাধানে শতকের এক প্রান্তে এসে শুনছি কথা চুপটি করে শুক্র শনির গভীর রাতে। মানে এটাও সেই সময় কথা বলছে যখন চুপ কথা FM গোল্ডে হতো, 100.1 হতো। হলদে খাম চিঠির দিনের বদলে এখন মুঠো ফোনের দ্রুত ও সংক্ষিপ্ত জীবনে আমরা অপেক্ষা তো কতই করি, কিন্তু সেই অপেক্ষা নিয়ে অভিযোগ করি অনেক। তবে যখন কথার ভাঁজে বাজতে থাকা সুরটাও বারংবার বলতে থাকে ম্যায় কারু ইন্তজার তেরা, তখন অভিযোগের ইতি টেনে অপেক্ষাকে সঙ্গে নিয়ে বলি, আমরা যেসব কথার বাহক এবার না হয় চুপ কথা হোক।
1: হোক তাহলে, চুপ কথাই হোক। 9903653।

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: এই ঘন্টাটার প্রায় শেষের কাছাকাছি চলে এসেছি আমরা। 1:53:36 এখন হয়েছে টাইম। আজকে বাপি লস্কর মেসেজ করছেন ক্যানিং থেকে যে চুপ কথা শুনে অনেক সমস্যার সমাধান পেয়েছি এবং উপকৃত হয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে লিখছে এই যে এই যে এই মেসেজগুলো, প্লিজ একই মানুষ একই মেসেজ 3-4 বার করে পাঠিও না, তখন কিন্তু একটা সমস্যা হয়ে যায়। নামটা বলছি না কে পাঠালে, কিন্তু বুঝতেই পারছো যে পাঠিয়েছ। যাই হোক, এরপরের। হ্যালো দাদা দিদি, তুমি তনয় হাওড়া থেকে, একটা ইন্টারেস্টিং কথা জানো, আমি চার বছর ধরে ফোন রিচার্জ করিনি, ইচ্ছে করেই করিনি, আরও অনেক কথা বলার আছে, অনেক বড় হয়ে যাবে, টাটা। আচ্ছা, মানে এটা খুব অদ্ভুত জিনিস, ফোন রিচার্জ না করা 4 বছর ধরে, ইচ্ছেটা কেন সেটা জানার অবশ্যই যদি শেয়ার করা যায়, ইচ্ছে রইল। হ্যাঁ, মানে বড় মেসেজ হলে একটা সমস্যা হয় যে অনেকটা সময় চলে যায় পড়তে পড়তে, যদি ছোট করে লেখা সম্ভব হয় কখনো পাঠিয়ে দিও 9909063652, এবং যদি আমরা পেয়ে যাই হয়তো পড়ে ফেলবো, জেনে ফেলবো এবং তারপর শেয়ার করবো একসঙ্গে। সালটা 2050, বৃদ্ধ বয়সে এক বৃষ্টির দিনে বারান্দায় বসে চা খেতে খেতে হঠাৎ তোমার কথা মনে পড়বে, মনে পড়বে 2021-এর সেই মানুষটার কথা যাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম। হয়তো তখনও আফসোস থাকবে তোমাকে পেয়েও কেন আমার করে রাখতে পারলাম না, বয়স বাড়বে, সময় বদলাবে, কিন্তু তোমাকে না পাওয়ার আফসোসটা হয়তো কোনোদিন পূরণ হবে না। জাহির এবং ওর প্রিয় মানুষের নাম বলেছে। যাই হোক, এই মেসেজটা নিজের এই অনুভূতি আমাদের হয়তো সবার থাকে, এবং সেখান থেকে কখনো সময় বুঝে নিজের অবস্থান বুঝে বেরিয়ে আসা উচিত, বা অনেকে সেটা নিয়ে চলেন। তবে যাই হোক, এই বিস্তারিত কথা তো লাভ জাংশনে বলার, সুতরাং এখন আমরা রয়েছি চুপ কথাতে, আমি আর শ্রেয়া রয়েছি। 9909063592 এই নাম্বারটা খোলা রইল তোমার জন্য, সঙ্গে রয়েছি আর একটা ঘন্টা, ফিরে আসছি এই বিউটিফুল সাউন্ড ট্র্যাকটার ওই পারে।

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: জলপড়িং খুঁজে দিতে পারবো কিনা জানি না, তবে তোমায় যেটা দিতে পারবো সেটা হলো আমাদের বন্ধুতা।
1: ইয়েস,
0: 107 এফএম রেইনবোতে চুপ কথায় তোমার সঙ্গে রয়েছে আমি আর জে শ্রেয়া এবং আর জে অনির্বাণ, আর তুমি আমাদের সঙ্গে জুড়ে যাবে কোন ম্যাজিক্যাল নম্বরে? 9903653992 এই ম্যাজিক্যাল নম্বরে তোমার মেসেজগুলো আমরা এবার পড়ে ফেলবো। আর হ্যাঁ, যদি এমন হয়ে থাকে মোটামুটি এখন 2 বাজে, তোমরা যারা 12 সময় শুনছিলে তারা অনেকেই ঘুমিয়ে পড়েছ, জেগে আছো কিনা একটা অ্যাটেন্ডেন্স দাও।
1: আমি
0: লাঞ্চ করেছি নাকি জিজ্ঞাসা করলাম না তো?
1: আহ, জানি তো তুমি লাঞ্চ করে নেবে। আমি আজ প্রথমবার তোমাদের মেসেজ করছি, পুরো সময়টা তোমাদের সঙ্গে আছি। মেঘা ফ্রম বাঘা যতীন, থ্যাংক ইউ মেঘা।
0: থ্যাংক ইউ মেঘা, থ্যাংক ইউ। তোমার মেসেজ আমি আগে পাইনি, এই প্রথমবার।
1: না, ও নিজেই বলছে যে ও আজকে প্রথম করছে।
0: ও আচ্ছা, প্রথমবার।
1: ইয়েস,
0: ওয়েলকাম ওয়েলকাম।
1: আচ্ছা, মনোজিৎ বলছে গড়িয়া থেকে, হাই আর জে ফ্রেন্ডস, আমি এই শোতে নতুন তাই আজকে পুরো সময়টা আছি। শুধু একটা কথা বলতে চাই, যে মানুষ হয়েছি তাই লড়াই করে উইন হতেই হবে। আচ্ছা, শুধু একটা কথা বলতে চাই, যে মানুষ হয়েছি তাই লড়াই করে উইন হতেই হবে, যদি হেরে যাই তাহলে মানব জীবন বৃথা না। এখানটা একটা জিনিস কন্ট্রাডিক্ট করব, যে কিছু কিছু ক্ষেত্রে

কিন্তু অনেক সময় দেখবে যে হার আসে, তখন সেই হারটাকে স্বীকার করে নেওয়াটাও কিন্তু মানব জীবনের পার্ট। রিসেন্টলি একটা সিরিজ স্বপ্না ভার্সেস এভরিওয়ান খুব হিট হয়েছে, তার পার্ট টু ভেবে বেরিয়েছে। সেখানে একটা জায়গায় একজন বলছে যে যেই স্বপ্নটার জন্য তুমি পরিশ্রম করনি সেই স্বপ্নটা তোমার হবে না, এটা 99% শিওর, কিন্তু যেই স্বপ্নটাকে পাওয়ার জন্য তুমি

0: ইন্ডিয়ান মেন্স ওয়ার্ল্ড কাপ ফাইনাল ওয়াজ আ ভেরি ল্যান্ডমার্ক ম্যাচ, কারণ আমরা চোখের সামনে সেই সময় দেখছিলাম, 1983 তখন আমাদের জন্ম হয়নি, 2003 সালে আমরা চোখের সামনে দেখছিলাম যে আমাদের যে ইন্ডিয়ান পুরুষ ক্রিকেট দল ভারতবর্ষ তারা ফাইনালে উঠেছে ওয়ার্ল্ড কাপের, এবং গোটা সিরিজটায় মানে গোটা টুর্নামেন্টটায় তারা একমাত্র গ্রুপ লিগে অস্ট্রেলিয়ার কাছে একটা ম্যাচ ছাড়া বাকি অন্য কোনো ম্যাচে হারেনি। তো উই হ্যাড আ গ্রেট ড্রিম যে আমরা আবার ওয়ার্ল্ড কাপ জিততে চলেছি, কিন্তু আলটিমেটলি ম্যাচটা আমরা হেরে যাই। এবার সেই দিন সেই লোকটার কষ্টটা কিন্তু চূড়ান্ত হয়েছিল, যেই লোকটা ইন্ডিয়ান ক্রিকেটে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে একটা খুব খারাপ জায়গা থেকে তুলে এনে ওয়ার্ল্ড কাপ ফাইনালের মতো জায়গায় নিয়ে গিয়েছিলেন, সেখানে ওই শেষ হার্ডলটা টপকাতে না পারার জন্য মিস্টার সৌরভ গাঙ্গুলির কিন্তু প্রচণ্ড একটা সেটব্যাক তৈরি হয়েছিল। এই কথা তিনি নিজেই বহুবার বলেছেন, বাট হি অ্যাকসেপ্টেড দ্যাট। তো সেই জায়গায় তার জীবন যেহেতু বৃথা হয়ে যায়নি, সেই রকমই এইখানটাতেও হেরে যদি যেতে হয় বা কখনো লড়াই করে হেরে যাওয়া হয় সেটাও মানব জীবন বৃথা কিন্তু নয়। আচ্ছা দিদি, তোমাদের মিনি লিসনার্স, তনুশ্রী ফ্রম ঢাকুরিয়া, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরা ভালো আছি। তোমাদের অনেকটা শো মিস করেছি, আসলে আমার হেডফোনটা খারাপ হয়ে গেছিলো তাই। বাই দ্য ওয়ে, ভালো থেকো, সাবধানে ঘরে যেও, আর কিছু খেয়ে নিও, কিপ্যাড ফোন দিয়ে লিখছি, জানি না কেমন হবে। খুব ভালো, খুব সুন্দর গোছানো একটা মেসেজ এসছে তোমার তনুশ্রী, আমাদেরকে অনেক দিন মিস করেছো যেমন আমরাও তোমাকে মিস করেছি, এবং আজকে তুমি ফিরে এসছো, মেসেজ করছো, এটা শুনে আমার এবং শ্রেয়ার এবং পুরো চুপ কথা ফ্যামিলির দারুণ লাগছে। তুমিও খুব ভালো থেকো। হাই চুপ কথা, দমদম চিড়িয়ামোড় থেকে কেশব বলছি। আচ্ছা না, এটা আবার একটা লাভ জাংশন মেসেজ, এখন আর এটা আমি পড়ব না। আচ্ছা, এটা ওরে বাপ রে বাপ,
1: তোমরা যারা আমাদেরকে জিজ্ঞাসা করছো যে ইনস্টা হ্যান্ডেলে কখন আসবে, তাদেরকে বলি তোমরা মনে হয় একটু মিস করে গিয়েছো, আমরা কিন্তু আজকে শুরুতেই ইনস্টা হ্যান্ডেলে চলে এসেছিলাম, আর যারা যারা তখন ছিল তাদের নাম তো বলেছি, দেখি আর যদি আবার আসতে পারি আসবো।
0: ওকে, অ্যানাদার মেসেজ, হাই চুপ কথা, আমি আমিষা বলছি বেহালা চৌরাস্তা থেকে। আমার প্রিয় দাদা ভাই এবং দিদি ভাই, নোটস লিখতে লিখতে তোমাদেরকে শুনছি। আমি ক্লাস 10 পড়ি, ম্যাথ প্র্যাকটিস করতে করতে তোমাদেরকে শুনছি। সামনে আমার বার্থডে আসছে 24th September, আবার নভেম্বরে টেস্ট এক্সাম আছে। তোমরা তোমাদের মাধ্যমিক পরীক্ষার টাইমে পার ডে কত আওয়ার করে ম্যাথ প্র্যাকটিস করতে আমাকে একটু বলো, আমি ম্যাথসে ভীষণ কাঁচা। আগের আমি 70 পেয়েছিলাম 109, যাই হোক, গুড নাইট, তোমাদের জন্য অনেক শুভকামনা, ভালোবাসা রইল বেল। দেখো, আমার তো এখন নিজেরই মনে নেই যে আমি কত ঘন্টা অঙ্ক প্র্যাকটিস করতাম, খুব একটা বেশি করতাম বলে তো মনে হয় না, আমি নিজেও অঙ্কে খুব কাঁচা ছিলাম। তবে হ্যাঁ, মানে একটা জিনিস আমার মাস্টারমশাইরা যেটা বলতো সেটা হচ্ছে গিয়ে যে অঙ্ক জিনিসটা এমন যেটা প্র্যাকটিসটা করাটাই হচ্ছে ভালো অঙ্কের স্কোর করার চাবিকাঠি। সুতরাং তোমার ক্ষেত্রে তোমার এক্সপার্টাইজ, তোমার স্কোর ইত্যাদিতে তোমার কতটা সময় প্র্যাকটিস করা দরকার সেটা আমার মনে হয় আমাদের রেফারেন্সের থেকেও বেশি ভালো হবে, তুমি যদি তোমার যিনি শিক্ষক রয়েছেন স্কুলে বা যদি তোমার কোনো গৃহশিক্ষক থাকেন তাকে একবার তার সঙ্গে খুব খোলামেলা করে জিজ্ঞেস করে সেটা ফলো করা, সেটাই আমার মনে হয় বেস্ট সায়েন্টিফিক অ্যাপ্রোচ। এবং হ্যাঁ, অঙ্কে কাঁচা থেকেও বড় কথা, অঙ্কটা প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু অনেক সময়ই সেই যে আমরা যাকে অঙ্কে কাঁচা বলি সেইটার থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি।
1: তবে আমরা এখন বেরিয়ে কোথাও যাব না, তোমাদের জন্য ভীষণ সুন্দর একটা গান, আর সেই গানটার পরে আবার ফিরছে অনির্বাণ এবং শ্রেয়া, 990-365-992 এই নম্বরে, তোমার সঙ্গে তোমার জন্যে।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: ডিয়ার চুপ কথা, আমাদের সবার ভালোবাসার দিদি শ্রেয়াদি এবং অনির্বান্দা, একটা রিকোয়েস্ট, আমাকে একটু বলো। আমি আজ 3 ইয়ার্স রানিং আমি মানুষের লাঞ্ছনা শুনতে আর পারছি না, আমি কাজ করতে পারছি না, এই জন্য আমি ডিপ্রেশনে ভুগছি। এই পৃথিবীতে মা ছাড়া আমার কেউ নেই, বাবা ছিলেন অন্ধ, মায়ের 5 টাইমস অ্যাক্সিডেন্ট, তাদের দেখতে গিয়ে আমি আজ নিঃস্ব, বিয়ে পর্যন্ত করিনি, বাঙ্গুর হসপিটালে দেখাচ্ছি কিন্তু উন্নতি কিছু নেই, আমি রোজ সারা রাত জেগে থাকি, আজও থাকব, আমি অন্ধকারের যাত্রী, একটু আলোর দৃষ্টি চাইছি, দেবাশিস।
1: আমার যতদূর মনে পড়ছে দেবাশিসের মেসেজ আমরা প্রায়ই পাই এবং এই মেসেজটাই আগেও পেয়েছি। দেবাশিস, তোমাকে আগেও বলেছিলাম, অনেক সময় তো এমন হয় যে আমরা, আমাদের কাছে তো অপশন থাকে সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার। তুমি যদি মনে করো, তুমি তো অনেকদিন ধরেই এই জায়গার কথা বলছো, এখানে দেখাচ্ছ বলছো, তো তোমার যদি মনে হয় যে তুমি সেই অর্থে তেমন কোনো সুরাহা তোমার হচ্ছে না, তুমি চেষ্টা করো আরেকটা ওপিনিয়ন নিতে। এবং আমরা আমাদের, দেখো আমাদের ক্ষেত্রে তো আমরা এইভাবে তোমাদেরকে সাজেস্ট করতে পারবো না, তুমি একটু খোঁজ খবর নাও। এবং এমন আরও অনেক জায়গা আছে যেখানে বেশ যথেষ্ট রিজনেবল ওয়েতে চিকিৎসা করা হয়, এমন নয় যে প্রচুর খরচ, এমন নয়, তুমি একটুখানি খোঁজ খবর নাও। আরও বেশ কিছু সরকারি জায়গা রয়েছে বা বেসরকারি কিছু জায়গা রয়েছে, সেখানেও সে জায়গাগুলোতে তুমি একটু চেষ্টা করো যে আরেকটা ওপিনিয়ন নিয়ে দেখাতে। দেখো, হাল ছেড়ে দিলে তো ছেড়ে দেওয়াই হলো, এবং জীবনে কিছু নেই যদি একবার ভাবতে শুরু করি, আমার যে বিষয়টা তুমি ভাববে তোমার ব্রেন তো সেইভাবে অ্যাক্টিভিটি করবে। তুমি যদি আজকে তোমার ব্রেনকে লার্ন করাও যে আমার কাছে কিচ্ছু নেই, ও ওইটাতে অভ্যস্ত হয়ে যাবে। ব্রেন ওটাই, তোমার যাই হোক না কেন, তোমার ব্রেন ওই মেসেজটাই, মানে ওই অনুযায়ী পারফর্ম করতে থাকবে। তাই তুমি তোমার পারফরমেন্সকে বদলাবার জন্য যদি একটু উল্টো মেসেজ দাও নিজেকে যে না, আমার আশা শেষ হয়ে যায়নি, এখনও আশা আছে, আমি চেষ্টা করব।
0: রাইট, প্রিয় মিষ্টি সখী শ্রেয়া, ভালো বন্ধু অনির্বাণ, খুব ভালো লাগছে তোমাদের শুনতে, তোমরা খুব সুন্দর গান শোনাচ্ছ, তোমাদের ভালোবাসায় আমি ভালো আছি, মনের কিছু কষ্ট নিজের নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করি, কারণ আমরা নিজেদের মনকে নিজেরা নিয়ন্ত্রণে না রাখলে জীবনটা কঠিন হয়ে পড়বে। যাই হোক, জানি তোমরা সবসময় পাশে আছো আমাদের, খুব ভালো থেকো, খুব যত্নে রেখো নিজেদেরকে, তোমাদের ডোরা। ইয়েস ডোরা, তুমি ভালো থাকো। ডোরা আমাদের অত্যন্ত পুরনো লিসনার, অ্যান্ড ওর থেকে আমরা প্রায়ই মেসেজ পাই। আচ্ছা, হাই চুপ কথা, হাই অনির্বাণ অ্যান্ড শ্রেয়া, ফার্স্ট টাইম লিসনার ফ্রম কলকাতা শিয়ালদা, বাট ওর নাম লেখেনি। যাই হোক, অ্যান্ড ও যে আমরা যে অশোকা সিনেমা থেকে যে লাস্ট গানটা
1: বাজাই
0: রশনিসে, সেটা ওর খুব ভালো লেগেছে, সেটা আমাদেরকে জানিয়েছে। হাই চুপ কথা, আমি মিষ্টু বলছি, আমি আর ঠামি রোজ চুপ কথা শুনি, কখনো সাহস হয়নি মেসেজ করার, আজ করলাম, জানো তো আমার ঠাম্মির বয়স 76 বছর বয়স, তাও প্রতিদিন তিনি চুপ কথা শোনেন, আমি ঘুমিয়ে যাই তাও তিনি পুরোটাই শোনেন। লাভ ফ্রম ব্যান্ডেল, থ্যাংক ইউ মিষ্টু আমাদেরকে মেসেজ করার জন্য,
1: এবং তোমার মিষ্টি একটা কথা এটা,
0: হ্যাঁ তোমার ঠাম্মি যে রোজ শোনেন তাকেও আমাদের প্রণাম, এবং এটা কিন্তু আমাদের কাছে একটা খুব বড় পাওয়া।
1: একদমই, ভীষণ ভালো লাগলো এটা জেনে যে আমাদের সঙ্গে কিন্তু এরকম অনেক দিদা ঠাম্মা আছে। আমি আগের দিনও আমাদের একজন ভীষণ প্রিয় একজন দিদা যার কথা বলছিলাম, যার নাম জবা, তোমার মেসেজ কেন পাচ্ছি না জানি না, আমরাও কিন্তু টেনশনে থাকি যে তোমাদের কি হলো, কেন মেসেজ আসছে না, যেমন তোমরা আমাদের অনেকদিন না পেলে ভাবো, তাই কবে পাবো তোমার মেসেজ।
0: ইয়েস, আচ্ছা, 2 বছর পর একটি মেসেজ এসছে, সুস্মিতা ঠাকুরপুকুর থেকে লিখছে, আমি আজকে 2 বছর পরে শুনছি, সত্যিই খুব ভালো লাগছে তোমাদের কথা, থ্যাংক ইউ সুস্মিতা।

0: আচ্ছা, সৌম লিখছে, হাই চুপ কথা, তুমি আমার দুঃখ বুঝবে, তুমি ভালো থেকো। হ্যাঁ, চুপ কথা কিন্তু সবার দুঃখ বোঝার জন্য রয়েছে, সবার দুঃখ শোনার জন্য রয়েছে এবং দুঃখটাকে ভাগ করে নেওয়ার জন্য রয়েছে। 9903652992 এই নাম্বারে তুমি লিখে পাঠাতে পারো তোমার যা মনে হয়, তোমার মনের যা না বলা কথা রয়েছে সেগুলো। আর ঠিক আধ ঘন্টা মতো রয়েছে অনির্বাণ এবং শ্রেয়া তোমার সঙ্গে, অ্যান্ড তারপর আবার অন্যদিন চুপ কথা ফিরবে, চুপ কথার সঙ্গে অন্য বন্ধুরা ফিরবে। জানো, একটা সময় বন্ধুদের সঙ্গে অনেক আড্ডা দিয়েছি, টাইম কাটিয়েছি, কিন্তু এখন তাদের মধ্যে অনেকে একটু ভালো জায়গায় পৌঁছে গেছে বলে ইগনোর করে, আর ইগনোর করার জন্য মিথ্যে কথা বলে। আমি বুঝতে পারছি যে মিথ্যে কথা বলছে, তবুও কিছু বলতে পারি না, তখন সত্যিই খুব খারাপ লাগে। যারা এমনটা করছো তারা প্লিজ এমনটা করো না। আজ তুমি জব পেয়ে গেছো বা ভালো জায়গায় পৌঁছে গেছো বলে যখন পুরনো বন্ধুদের ইগনোর করো, তখন সে সত্যিই খুব কষ্ট পায় কিন্তু কিছু বলতে পারে না। সে তো তোমার কাছ থেকে একটু সময় চায়, একটু কথা বলতে চায়, আর কিছু চাই না। সুমন সুন্দরপুর মুর্শিদাবাদ থেকেও খুব সুন্দর, খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলেছে, যে এই জিনিসটা করাটা খুব দরকার, যে যখন তোমরা একই সঙ্গে বড় হচ্ছ এবং বড় হতে হতে দেখা যাচ্ছে কোথাও গিয়ে যে তোমাদের মধ্যে কেউ একটু আগে একটু বেশি প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, কেউ একটু কম, তখন কিন্তু বন্ধুদের গ্রুপের মধ্যে সেটা এনো না। সেটা কিন্তু খুব ক্ষতিকারক যারা সেটাকে ফিল করছে তাদের জন্য। এটা আমি আমার ব্যক্তিগত জীবন দিয়েও বুঝেছি। একটা সময় ছিল যে সময় আমার অন্যান্য বন্ধুরা আমার থেকে বেশ খানিকটা উঁচু জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল, কিন্তু তারা কিন্তু ঘুণাক্ষরের জন্য সেটা বুঝতে দেয়নি। তারা এবং আমি ঠিক ছোটবেলায় মাঠে যেভাবে ইকুয়ালি ক্রিকেটটা খেলতাম, সেই রকমভাবেই তারা কিন্তু সম্পর্কটা রেখেছিল, এবং সেই জায়গায় মানসিক সেই ধাক্কাটা আমাকে ফেস করতে হয়নি বলে কিন্তু আমার লড়াইটা অনেক বেশি সহজ হয়েছিল। সুতরাং এটা কিন্তু যারা সত্যি একটা বন্ধুদের গ্রুপের মধ্যে থেকে, অনেক সময় হয় যে কেউ একটু বেশি এগিয়ে গেলেন, কেউ একটু বেশি প্রতিষ্ঠিত হয়ে গেলেন, সেটা কিন্তু জাস্ট ওই তোমার কাজের জায়গাটাতেই থাকে। সেটা যেন এই বন্ধুত্ব, নিজের পরিবার, নিজের আত্মীয়তা, এই সমস্ত জায়গার মধ্যে ঢুকে না পড়ে। অনির্বাণ এন্ড শ্রেয়া সঙ্গে রয়েছে তোমার, এখন তিনটে গান পরপর আসছে,
1: তিনটে গান আসছে পরপর, কারণ তোমরা প্রচুর মেসেজ করছো যে তোমরা ইনস্টা লাইভে কখন আসবে, তো তোমাদের কথা ভেবেই এই কাজটা করা। খুব সুন্দর তিনটে গান, শুনতে থাকো আর আমাদের সঙ্গে থাকো।
2: FM রেনবোতে তিনে

0: দেখতে দেখতে প্রায় আমরা রাত 3টার কাছাকাছি চলে এসেছি। আর এই সময়টা এলে জানি তোমার এবং আমাদের ভীষণ মন খারাপ হয়, তবে মনটা ভালোও লাগে এটা ভেবে আবারও আসছে একটা নতুন চুপ কথা। আজকের পর আবারও একটা নতুন চুপ কথা, এবং আজকের পরে এই আর ঠিক দুটো দিন এই মাসটা শেষ, তারপর একটা নতুন মাস সেপ্টেম্বর, তারপর অক্টোবর।
1: মাঝখানে কিন্তু আরেকটা খুব স্পেশাল জিনিস আছে যেটা আজকে আমরা বলবো না।
0: হ্যাঁ ঠিক বলবো না, আজকে বলবো না, এরকম করতে মানে ভাইব লেগে যায় না মানুষের, এটা অনির্বাণের হয়েছে।
1: কি আমার কি ভাইব লেগে গেছে?
0: এই যে আমি যেরকম বলি না মাঝে মাঝে যে এরকম একটা বিষয় আছে পরে বলবো,
1: হ্যাঁ
0: তো এই ভাইবটা অনির্বাণের লেগেছে এটাই। তাই অনির্বাণ তোমাদেরকে এরকম ভাবে বললো যে মাঝখানে আরেকটা ব্যাপার আছে, হ্যাঁ আছে, সেটা সেপ্টেম্বর মাসে, তবে এখন আমরা বলবো না।
1: ঠিক আছে,
0: আমাদেরকে কে বলছে এটা দেখি। শ্রেয়াদি ও দাদা, আমার প্রিয় বান্ধবী স্নেহার জন্মদিন, প্লিজ একবার উইশ করে দেবে, আর ওকে একটা কথা বলবে, ও যেন আমায় ভুল না বোঝে, আমি ওকে খুব ভালোবাসি, ও দুর্গানগরে থাকে আর আমি মধ্যম গ্রামে থাকি, স্নেহাশিস চক্রবর্তী।
1: প্রথমত শ্রেয়া, হ্যাপি বার্থডে।
0: স্নেহা,
1: আমি তো স্নেহাই বললাম, আমি শ্রেয়া বলিনি।
0: কেন শুনলাম আমি?
1: এই যে তোমার ভাই,
0: তোমরা বলো তো, তোমরা সবাই বলো তো,
1: না আমি স্নেহাই বলেছি। হ্যাপি বার্থডে স্নেহা, অ্যান্ড তুমি যদি অনুষ্ঠানটা শোনো তাহলে ওই যে স্নেহাশিস বললো যে তুমি ওকে ভুল বুঝো না, তো ভুল প্লিজ বুঝো না।
0: হ্যাঁ প্লিজ। নমস্কার দাদাভাই ও দিদিভাই, সত্যি সত্যি যত উপস্থাপক চুপ কথা করে সকলকেই আমার শুনতে ভালো লাগে, কিন্তু একটা কথা বলি, আমার ব্যক্তিগত জীবনে ভুলকে ফুল ভেবে তুলে নিও, আর সেই ভুলের জন্যই সারাটা জীবন কষ্ট নিয়ে চলি। আসলে আমাদের হৃদয়ে খুব নরম মায়ার জালে জড়িয়ে যায়। ভালো থাকবেন, নবকুমার দাস পাঁচলা থেকে।
1: এই মেসেজটাও কিন্তু হালকা লাভ জাংশনের মতো একটা মেসেজ।
0: আচ্ছা,
1: যেটা কারণ ভুলকে ফুল ভেবে তুলে নেওয়ার মধ্যে একটা ইঙ্গিত বা এই জিনিস আছে আমার মনে মনে হয়, রং চয়েসেস ইন আওয়ার লাইফ, আর ইন জেনারেল হ্যাঁ আমরা রং চয়েস করে থাকি, কখনো সেটা কারেকশন করার সুযোগ পাই কখনো পাই না, কিন্তু সেটাকে বয়ে নিয়ে বেড়ানোটা মানসিকভাবে আমার মনে হয় কোথাও গিয়ে সেটা আমাদের নিজেদের উচিত সেখান থেকে বেরিয়ে আসাটা।
0: সত্যি প্রকৃতি যখন তার রুদ্র রূপ দেখায় তখন মানুষের বানানো সব কিছুই যেন এক মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। এত মানুষ, এত ঘর, এত স্বপ্ন এক নিমেষে কোথায় হারিয়ে যায়। নেপালের এই মর্মান্তিক ঘটনায় মনটা সত্যিই ভারী হয়ে আছে। যারা প্রিয়জন হারিয়েছেন তাদের জন্যই, এবং যারা এখনও বিপর্যয়ের মধ্যে আছেন তাদের জন্য মন থেকে প্রার্থনা করছি। আর একটু দেরি হয়ে গেলেও আমার প্রিয় দাদা আর দিদিকে বিলেটেড হ্যাপি রাখি। কিছু শুভেচ্ছা দেরিতে পৌঁছলেও তার অনুভূতিটা কিন্তু একটু দেরি করে আসে না, অবরণীল বলেছে।
1: থ্যাংক ইউ অবরণীল, একেবারেই তোমার শুভেচ্ছা বা অনুভূতি একেবারেই দেরি করে আসেনি, খুব সুন্দর মিষ্টিভাবে তুমি উইশ করেছো, এবং সঙ্গে যে নেপালের সদ্য ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা, দুর্ঘটনার কথা তুমি বলছো, সেটা সত্যিই মানে মানুষের জীবনের সত্যি এই একটা অদ্ভুত জিনিস যেখানটায় কোনো পলকের কোনো গ্যারান্টি নেই আর কি। তো সেগুলো নিয়েই, সেই ভাবনা চিন্তাগুলো নিয়েই, সেই আনসার্টেনটিসগুলো নিয়েই আমাদের চলতে হয়, সেটা কিছু করার নেই। যারা সেখানে থেকে বেঁচে ফিরবেন আমি আশা রাখবো তারা নিশ্চয়ই আবার ভবিষ্যতে ঘুরতে যাবেন ওই জায়গায়, আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যালেঞ্জেস থাকা সত্ত্বেও, সেটাই হয়তো লাইফ, দ্যাট ইজ দ্য সেন্স অফ লাইফ, এর বাইরে আর হয়তো কিছু বলারই নেই এইরকম একটা ম্যাসিভ দুর্ঘটনার পর।
0: সত্যি তাই, প্রিয়জনকে হারানোর দুঃখটা যারা হারিয়েছে তারাই বোধহয় সব থেকে ভালো জানে। আমরা হয়তো দূর থেকে অনুভব করতে পারবো কিন্তু তাদের ওই জায়গাটায় বোধহয় দাঁড়াতে পারবো না। আমি সূর্য হালদার, আমি প্রতিদিন চুপ কথা শুনি, আমি জোকা নবপল্লী লোহার পোল থেকে বলছি। তুমি কি গানটা একবার চালাবে, আগার তুম সাথ হো?
1: আমরা চালিয়েছি আজকে,
0: না আজকে আমরা এই গানটা চালাইনি, তবে আগের চুপ কথা আমরা চালিয়েছিলাম, আমরাই চালিয়েছিলাম কিন্তু, হ্যাঁ কাজেই ব্যাপারটা আমরা বলতেই পারি যে আমরা চালিয়েছি।
1: তবে হ্যাঁ, চুপ কথায় কিন্তু এই রিকোয়েস্টগুলো প্লিজ করো না। দেখো তোমরা রিকোয়েস্ট করলে সেগুলো না রাখতে পারলে তো আমাদের খারাপই লাগে, কিন্তু চুপ কথায় এইভাবে অনুরোধ শুনে গান চালানোর সুযোগটা কিন্তু বড্ড কম। হ্যাঁ
0: ওকে। আর সূর্য রনির প্রতি ভালোবাসা জানিয়েছে, রনি নিশ্চয়ই ওর বন্ধু। হাই দাদা ও দিদি, আমি এই যে এক মেসেজ অনেকবার এসেছে, অবশ্য ঠিক আছে তুমি জেগে আছো বলে অ্যাটেন্ডেন্স দিয়েছো, আমি ধরে নিলাম এটা। হাই দাদা ও দিদি, আমি জিকো, আমার ওকে আবার একটা লাভ জাংশনের মেসেজ। তাই বলছে প্লিজ এটার জন্য তোমরা লাভ জাংশনেই পাঠাও, তোমরা প্লিজ এখানে পাঠিও না, চুপ কথায় পাঠিও না, প্লিজ এটাই রিকোয়েস্ট করবো। আর তোমাদের আরও বেশ কিছু মেসেজ রয়েছে, যেই মেসেজগুলোতে আমি বারবার করে বলছিলাম যে একটু যদি তোমরা মেসেজটা ওয়ার্ড লিমিটটা একটু কমাও খুব ভালো হয়, আমরা চেষ্টা করব সেগুলো পড়তে।
1: কিন্তু
0: আচ্ছা অ্যাটেন্ডেন্স, ও অ্যাটেন্ডেন্স দিয়েছে অনেকে,
1: আচ্ছা শুনিনি,
0: প্রীতম অ্যাটেন্ডেন্স দিয়েছে, আর কি দিয়েছে, তুমি রূপান্তর অ্যাটেন্ডেন্স দিয়েছে, এই রূপান্তর তোমার লেখাটা পড়েছি এবং সেটা নিয়ে আমরা অনেক কথা
1: বলেছি, আমরা পড়লাম অনেকগুলো কথাও বললাম, তুমি কি তাহলে কোনোভাবে মিস করে গেছো? রূপান্তর আমাদের লিখেছে যে আমার মেসেজটা পড়বে না, আমরা কিন্তু রূপান্তরের মেসেজ পড়েছি।
0: হাই শ্রেয়া আর অনির্বাণ, অনেকদিন পর চুপ কথায় তোমাদের সাথে সময় কাটাতে ভালো লাগছে। একটা কথা বলো, কোনো অচেনা জায়গায় অচেনা মানুষের সাথে আলাপ হয়েছে তারপর, এবং সেই জার্নি থেকে তোমাদের অনেক প্রাপ্তি হয়েছে, নদী পাহাড় শহর বা গ্রাম কোথাও, মানে এমন কি হয়েছে?
1: হ্যাঁ ডেফিনেটলি আমার লাইফে এরকম ঘটনা প্রবল, এবং মানে সেই কথা যদি আজকে বলতে বসি বা আজকে বলতে শুরু করি তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে আজকে তো আমাদের চুপ কথা শেষ হয়েই যাবে, আরও অনেকটা সময় লাগবে। কারণ এটা ঠিক, আমি বন্ধু বানাতে খুব পছন্দ করি এবং শুরুর দিকে কারোর সঙ্গে মিশতে আমার যথেষ্ট একটা শাইনেস কাজ করলো, পরবর্তীকালে সেটা কেটে যায় এবং সেই ধরনের নানান ইনস্ট্যান্স আমার রয়েছে। এবং সেই সমস্ত বন্ধুদের সঙ্গে বা সেই সমস্ত মানুষের সঙ্গে কথাবার্তায় যে নানান এনরিচমেন্টগুলো হওয়া যায় লাইফে, সেটাও কিন্তু ডেফিনেটলি আছে। এবং অচেনা জায়গা বা বলতে তো শুধু অচেনা জায়গায় গিয়ে অচেনা মানুষ নয়, অচেনা কনটেক্সটেও অনেক চেনা মানুষের সঙ্গে অনেক রকমভাবে পরিচয় হয়, যেটাও কিন্তু নতুন নতুন ডাইমেনশনসকে খুলে দেয়।
0: এক্স্যাক্টলি এই কথাটা, নতুন নতুন ডাইমেনশন। হ্যাঁ এরকম আমারও হয়েছে, এবং একেবারে অচেনা জায়গায় সম্পূর্ণ অচেনা মানুষ কী করে ধীরে ধীরে চেনা হয়ে উঠেছে এবং তাদের সঙ্গে যে জার্নি, হ্যাঁ জানি না গন্তব্য কোথায় বা একেবারে শেষে কী আছে সত্যি জানি না, কিন্তু তাদের সঙ্গে যে জার্নিটা কিছু কিছু ক্ষেত্রে সত্যি উপভোগ্য, এবং ওই জার্নিগুলো করতে করতে তখন না ওই সেই প্রথম অচেনা মানুষটি খুব ইম্পর্টেন্ট হয়ে ওঠে,
1: রাইট?
0: মানে ওই ওই অচেনা সময়ে অচেনা মানুষের এক্সিস্টেন্সটা তখন আমরা অনুভব করি যখন আমরা জার্নিটায় থাকি,
1: রাইট?
0: থ্যাংক ইউ, শুভরাত্রি অল ফ্রেন্ডসদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, সম্মান, প্রণাম দাদাভাই এবং দিদিভাই, অনেক অনেক ধন্যবাদ। আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো? সুরজিৎ বর, সুরজিৎ তোমার মেসেজ কেন জানি না মনে হচ্ছে পড়েছি,
1: আমি পড়েছি সুরজিতের মেসেজ পড়েছি, এটা ওর মানে সেকেন্ড মেসেজ হবে তার মানে।
0: আচ্ছা হাই, চুপ কথা আছি রাত তিনটে পর্যন্ত, এটা তোমার তোমার নামই কি এটা? ও ওমির, মেবি এটা কি তোমার নাম? ও একটা গ্যাপ দি MIR, থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। হ্যালো দাদা ও দিদি, আমি রোহান বলছি। জানো তো দাদা, আমার এই অক্টোবরে অন্নপূর্ণা বেস ক্যাম্পে ট্রেক করার কথা ছিল, কিন্তু নেপালের যা অবস্থা জানি না করতে পারবো কি না, মনটা খারাপ হয়ে গেল, সিচুয়েশনটা অক্টোবরে ঠিক হবে কি না জানি না। মন খারাপের খবর যখন আসে না সত্যি সত্যি আকাশটা বড্ড ভারী হয়ে ওঠে, মেঘাচ্ছন্ন হয়ে ওঠে।
1: তবে তোমাকে একটা কথা বলার, যে দেখো এটা তো একটা জিনিস যেটা আমাদের হাতে নেই, সেরকম একটা আনকন্ট্রোলেবল সিচুয়েশন এটা হয়েছে, যা করার ঝোঁকের বসে করো না, সরকারি নির্দেশিকা মেনে করো। অ্যান্ড আজকে আর সময় হাতে নেই, সঙ্গে ছিলাম অনির্বাণ অ্যান্ড শ্রেয়া, আবার অন্য কোনো একদিন হঠাৎ করে চলে আসতেই পারি। টাটা, ভালো থেকো, শুভরাত্রি।

শুনছিলেন চুপ কথা, সঙ্গে ছিলেন শ্রেয়া অনির্বাণ। চুপ যদিও কেউই ছিলেন না, আপনারাও না ওরাও না, কিন্তু তাই জন্যেই কি সুন্দর করে পাওয়া গিয়েছিল সবাইকে মনের কথা নিয়ে। নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আর এবার সঙ্গে রয়েছি আমি, চলে এসেছি ইন্দ্রাণী আপনাদের কাছে আপকে লিয়ে নিয়ে। আপকে লিয়েতে আপনাদের জন্য রয়েছে অনেক অনেক গান। চলুন শোনা যাক, শুরু করা যাক আজকের আপকে লিয়ে প্রথম গানে।

এবং গানটি লিরিসিস্ট অঞ্জন ও কম্পোজার উষা খান্না। এই গান দিয়ে শুরু হলো আমাদের আজকের আপকে লিয়ে। এবারের গানে হেমন্ত কুমার এবং সন্ধ্যা মুখার্জী।

শুনছিলাম 1951-এর ছবি সাজা। এই ছবির গান গাইছিলেন হেমন্ত কুমার এবং সন্ধ্যা মুখার্জি, লিস সাহির, কম্পোজার এস ডি বর্মন। আপকে লিয়ে এবারে শিল্পী গীতা দত্ত।

कोई चुपके से आगे শুনছিলাম 1971 ছবি অনুভব। এই ছবির গান গাইছিলেন গীতা দত্ত, লিরিসিস্ট কপিল কুমার, কম্পোজার কানু রয়। আপকে লিয়ে এখন শুনব কিশোর কুমারের গলায় এই গানটি।

চুপ হো যা। শুনছিলাম গানটি, শিল্পী কিশোর কুমার, 1957 এর ছবি বন্দি এই ছবির গান এটি। লিরিসিস্ট রাজেন্দ্র কিশন, কম্পোজার হেমন্ত কুমার। লতা মঙ্গেশকরের গলায় শুনব এবারের গান।

শুনছিলাম 1985 এর ছবি একপল, এই ছবির গান গাইছিলেন লতা মঙ্গেশকর, লিরিসিস গুলজার, কম্পোজার ভূপেন হাজারিকা। এবারের গানে গোলাম আলী।

নিকা ছবির গান গুলাম আলীর গলায়, লিরিসিস হসরত মোহানি, কম্পোজার গুলাম আলী। শুনছেন আপকে লিয়ে, সঙ্গে রয়েছি ইন্দ্রাণী। এবারের গানে কবিতা কৃষ্ণমূর্তি।

শুনছিলাম 1994 এর ছবি 1942 আ লাভ স্টোরি, এই ছবির গান গাইছিলেন কবিতা কৃষ্ণমূর্তি, লিরিসিস্ট জাভেদ আখতার, কম্পোজার আর ডি বর্মন। এবারের গানে উদিত নারায়ণ এবং অনুরাধা পড়োয়াল।

क्यों छुपाते हो। শুনছিলাম মন ছবির গান, গাইছিলেন উদিত নারায়ণ এবং অনুরাধা পড়োয়াল, লিরিসিস্ট সমীর, কম্পোজার সঞ্জীব দর্শন। ঘড়িতে 3:39 হয়ে 1 2 3 4 করে সেকেন্ডস এগোচ্ছে। এবারের গানে সাদনা সাগম, মুর্তাজা এবং কদির।

শুনছিলাম 2002-এর ছবি সাথিয়া। এই ছবির গান গাইছিলেন সাধনা সরগম, মুর্তুজা এবং কাদির। লিরিসিস গুলজার, কম্পোজার এ আর রহমান। এবারের গানে আলকে আগ্নিক, বাবুল সুপ্রিয় এবং সহশিল্পীরা।

শুনছিলাম 2000 সালের ছবি চোরি চোরি চুপকে চুপকে, এই ছবির গান গাইছিলেন আলকা ইয়াগনিক, বাউল সুপ্রিয় এবং সহশিল্পীরা লিরিসিস্ট সামির, কম্পোজার অনু মালিক। এবারের গানে আশা ভোঁসলে।

होले होले नशा ये पिलाया किसने, तीर ये छुप के चलाया किसने।

শুনছিলাম আশা ভোঁসলের গলায় ফাগুন ছবির গান। কামার জালালাবাদি লিরিসিস্ট এবং কম্পোজার ও পি নায়ার। আর আজকের ঘড়ি বলছে শেষ গান শোনানোর সময় এসে গিয়েছে। আজকের শেষ গানে শুনব এম এম করিম এবং চিত্রার গলায় ইস রাত কি সুবা হ্যায় সুবা নেহি। এই ছবির গান নিতা ফজলি লিরিসিস্ট কম্পোজার এম এম করিম।

এই গানের সঙ্গে শেষ হলো আজকের মতো আপকে লিয়ে। ঘড়িতে টিকটিক করে সময় বলে দিচ্ছে, সময় হয়ে গিয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতের। প্রভাতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী, রাগ ললিত পঞ্চম।

প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী, রাগ ললিত পঞ্চম। শিল্পীর সঙ্গে তবলা সঙ্গতে ছিলেন ইন্দ্রনীল ভাদুড়ী এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। শুনছেন প্রভাতী। এবার শুনবেন শরৎবাদন, শিল্পী রাজরূপা চৌধুরী, রাগ নটভৈরব।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন শরৎ, শিল্পী রাজরূপা চৌধুরী, রাগ নটভৈরব। শিল্পীর সঙ্গে তবলা সঙ্গতে ছিলেন রূপক মিত্র। শুরু হচ্ছে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী, আপনার প্রিয় চ্যানেলে।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
0: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 30 আগস্ট রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। আজ আগস্টের শেষ দিন, আর দেখতে দেখতে আগস্ট মাসটাও প্রায় চলে গেল। শেষ দিন বলবো না, আরো একদিন বাকি আছে। কিন্তু দেখুন, এই যে কথা দিয়েছিলাম, আগস্ট মাস জুড়ে আমরা নানান বিপ্লবীদের কথা বলবো, কারণ আগস্ট মানেই স্বাধীনতার মাস। তো বিভিন্ন কারণে প্রত্যেকটা শুক্র, শনি, রবি আমরা তাঁদের কথা, তাদের জীবনের কথা, তাদের আদর্শের কথা, তাদের জীবনের মূল্যবোধের কথা হয়তো বলা হয়নি। আর এমনও নয় যে আগস্ট ছাড়া অন্য কোনো সময় আমরা তাঁদেরকে স্মরণ করব না। আসলে তারা তো প্রাতঃস্মরণীয়, প্রতিদিন তাদের স্মরণ করার কথা, কারণ তাঁদের জীবনের বিনিময়ে এসেছে, আমরা পেয়েছি স্বাধীনতা। আর সেই স্বাধীন জীবন তাঁদের এক অপার্থিব দান। আজ আমরা স্বাধীন কারণ সেই মানুষগুলির আত্মবলিদান, তারা প্রত্যেকে অনন্য। আর সেই সূত্র ধরেই আজ আগস্টের শেষ চিরন্তনীতে আজ শুনব এমনই আরেকজন মানুষের কথা, যিনি অনেক কষ্ট,

অপমান অসম্মান সয়েছেন শুধু দেশকে স্বাধীন করার জন্য। চলুন শুরু করি আজ এমনই একজন মানুষের কথা, একজন বিপ্লবীর কথা।

বাংলার প্রথম মহিলা রাজবন্দী ননীবালা দেবী। আজ বলবো তাঁর কথা। জন্মেছিলেন 1888 হাওড়ার বালিতে। বাবা সূর্যকান্ত বন্দ্যোপাধ্যায় আর মা গিরিবালা দেবী। সেই সময়কার সামাজিক রীতি আজকে আমাদের কাছে অসম্ভব মনে হয়, কিন্তু তাই ছিল। 1888 জন্মে 1899-এ মাত্রই 11 বছর বয়সে বিয়ে হয়ে গেল ননীবালার। কিন্তু বিয়ের 5 বছরের মাথায় 1904 সালে তার স্বামী চলে গেলেন, মানে মারা গেলেন। তার বয়স তখন মাত্র 16। ফিরে এলেন ননীবালা বৈধব্য নিয়ে বাবার কাছে, কিন্তু শেষ হয়ে গেল তার জীবন। বোধহয় তখন থেকে শুরু হলো, জন্ম হলো আরেক ননীবালার, বিপ্লবী ননীবালা, দেশপ্রেমিক ননীবালা দেবী।

মাথায় এই ডাক এসেছিল, চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। তাই তো, আজ মাতৃভূমির সেই আহ্বানে সাড়া দিয়েই ঝাঁপ দিয়েছিলেন সেই সময়কার অসংখ্য তরুণ তরুণী, যারা নিজের জীবনকে তুচ্ছ করে, সমস্ত কষ্টকে তুচ্ছ করে দেশকে মুক্তির সেই যে ডাক উঠেছিল সেই ডাকে সাড়া দিয়েছিলেন। ননীবালা, বৈধব্য নিয়ে মাত্র 16 বছর বয়সে বাবার কাছে ফিরে তো এলেন, তারপর কিভাবে তিনি এইরকম একটা কাজে, দেশের কাজে চলে এলেন বলবো সে কথাই। বলবো ননীবালার জীবনের গল্পের সঙ্গে সঙ্গে এই কথা, কিভাবে তিনি হয়ে উঠলেন বিপ্লবী ননীবালা। আমরা তো সেই নিষ্ঠুর চার্লস ট্রেগার্টের কথা জানি, তাই না, যিনি কলকাতা পুলিশে যোগদান করেছিলেন সেই 1901 সালে, তারপরে গোয়েন্দা বিভাগের প্রধান হয়েছিলেন, কিন্তু তার নিষ্ঠুরতা যেন একটা ইতিহাস হয়েছিল। বিপ্লবীদের ওপর তার নানান রকমের অত্যাচার ছিল, তাদের কয়েকদিন উপবাস করিয়ে রেখে, পেছনে হাতকড়া অবস্থায় দাঁড় করিয়ে রেখে রুলের প্রহার এবং আরও নানান রকমের অত্যাচার, এই ছিল টেগার্টের অত্যাচারের রীতি। আর এইরকম একটা বিপজ্জনক সময়ে ননীবালার সম্পর্কে ভাইয়ের ছেলে বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির কাছেই বিপ্লবের দীক্ষা পেলেন বাল্যবিধবা ননীবালা দেবী। দেশকে ভালোবেসে বিপ্লবীদের হয়ে তিনি নানান ঝুঁকিপূর্ণ কাজের দায়িত্ব নিতে শুরু করলেন এবং নিপুণ দক্ষতায় সে কাজ সম্পন্ন করতেও পারলেন। অনেক কাছের মানুষও টের পেত না যে ননীবালা বিপ্লবী দলের সক্রিয় সদস্য। তিনি বিপ্লবীদের মধ্যে যোগাযোগ রক্ষা করতেন, এক জায়গার নেতাদের নির্দেশ ও নানান দরকারি খবর অন্য জায়গার বিপ্লবীদের কাছে পৌঁছে দিতেন, সংগৃহীত অস্ত্র শস্ত্র গোপনে বিপ্লবীদের কাছে পৌঁছে দিতেন। এই সমস্ত কাজ নির্ভয়ের সঙ্গে এবং চূড়ান্ত গোপনীয়তার সঙ্গে খুব সুন্দরভাবে পালন করতেন ননীবালা দেবী। কত রকম ঘটনা ঘটে। 1915 সালের সেপ্টেম্বর ভারত জার্মান যোগাযোগ, তারপরের বিভিন্ন ঘটনার খবর পেয়ে সেই সম্পর্কে পুলিশ কলকাতা শ্রমজীবী সমবায় নামে একটা প্রতিষ্ঠানে তল্লাশি করতে শুরু করল। তল্লাশির সময় অমর চ্যাটার্জি পলাতক হলেন এবং তার সঙ্গী রামচন্দ্র মজুমদার, তিনি গ্রেপ্তার হয়ে 3 নম্বর রেগুলেশনে স্ট্রেট প্রিজনার হলেন। এই পলাতক অমর চ্যাটার্জি আর কয়েকজন সহকর্মীকে প্রায় 2 মাস আশ্রয় দিয়ে রাখলেন ননীবালা দেবী রিশরাতে। এদিকে গ্রেপ্তারের সময় রামচন্দ্র মজুমদার একটা মাউজের পিস্তল কোথায় রেখে গিয়েছেন সে কথা জানিয়ে যেতে পারেননি। বিপ্লবীদের দরকার ছিল সেটির, কিন্তু কিভাবে সেটির সন্ধান জানা যাবে জানবো আমরা সে কথাই। সেই গল্প, সেই ঘটনা, চারপাশে সুখের শেষ নেই, কিন্তু বিপ্লবীদের সুখের অবকাশ নেই।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কৃষ্ণা চট্টোপাধ্যায়ের গলায় এই গানটি শুনতে শুনতে মনে হচ্ছিল সত্যি তো সুখ তখনও অনেক ছিল, আজও আমরা সুখের সন্ধানে সারা জীবন ঘুরে বেড়াই। কিন্তু ওই যে মানুষগুলি যারা পরাধীন দেশকে মুক্ত করব, স্বাধীন করব, এই একটা মাত্র লোক

তখনই এগিয়ে চলেছিলেন। তারাও কি নিছকেই সুখের কথা ভাবতে পারতেন না? না, তারা ভাবেননি, কারণ তারা জানতেন যে ও সুখ বিফল সুখ। গানের আগে বলছিলাম দুঃসাহসী ননীবালা দেবী। কেন দুঃসাহসী? একটু আগে বললাম রিসরাতে তিনি তার ভ্রাতুষ্পুত্র এবং তার কয়েকজন সহকর্মীকে প্রায় দুমাস আশ্রয় দিয়ে রাখলেন, কিন্তু গ্রেপ্তার হওয়ার সময় রামচন্দ্র মজুমদার তিনি একটা পিস্তল কোথায় রেখে গিয়েছেন সে কথা জানিয়ে যেতে পারেননি। কিন্তু বিপ্লবীদের যে দরকার সেই মাউজার পিস্তলটির, কিভাবে সন্ধান পাওয়া যায়? অতএব জেলে ঢুকে রামচন্দ্রের সঙ্গে দেখা করে পিস্তলের খোঁজ আনতে চললেন দুঃসাহসী ননীবালা দেবী। বিধবা ননীবালা দেবী রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে তার সঙ্গে প্রেসিডেন্সি জেলে দেখা করতে এলেন। সেদিনের সমাজে যা কেউ কল্পনাও করতে পারত না তাই করলেন তিনি। আর 1915-16 সাল, সেই যে যুগটা আমরা হয়তো আজকের দিনে দাঁড়িয়ে কল্পনাই করতে পারবো না যে তখন বাঙালি বিধবাদের পক্ষে এরকম পরের স্ত্রী সেজে জেলে গিয়ে পুলিশের কড়া দৃষ্টিকে ফাঁকি দিয়ে কাজ হাসিল করার কথা ভাবা যায় না। পুলিশ তো নয়, কোনো সাধারণ মেয়েও নয়, আর আজকের সমাজ ও সেদিনের সমাজের মধ্যে যে বিরাট ব্যবধান তা তো বলাই বাহুল্য। বিধবা ননীবালা সধবার সাজে সিঁদুর পরে এক গলা ঘোমটা দিয়ে রামচন্দ্রের স্ত্রী সেজে স্বামীর সঙ্গে দেখা করতে গেলেন জেলে। পুলিশের চোখে ধুলো দিয়ে পিস্তলের সন্ধান জেনে বেরিয়ে এলেন প্রেসিডেন্সি জেল থেকে, এতটাই তিনি সাহসী ছিলেন। আর পুলিশ ক্রমে জানতে পারল যে ননীবালা দেবী রামচন্দ্র মজুমদারের স্ত্রী নন, কিন্তু এটা জানতে পারেননি যে রিসরাতে তিনিই ছিলেন তাদের আশ্রয়দাত্রী। পুলিশের নজর এড়াতে 1915 সালের সেপ্টেম্বর মাসে চন্দননগরে আবার বাড়ি ভাড়া নেওয়া হলো। তবে রিসরার মতো এখানেও মেয়েরা না থাকলে বাড়ি ভাড়া পাওয়া যেত না। তখন আবার এলেন ননীবালা দেবী গৃহকর্ত্রীর বেশে। এখানে এই সময়ে আশ্রয়দানের উদ্দেশ্যে তার বড় পিসিকেও এনেছিলেন বিপ্লবী ভোলানাথ চ্যাটার্জি। তো এই বড় পিসি আর ননীবালা দেবী দুটো আলাদা বাড়িতে আশ্রয় দিয়ে রেখেছিলেন পলাতক বিপ্লবীদের। পলাতক হয়ে আছেন সেখানে বিপ্লবী নেতা যাদুগোপাল মুখার্জি, অমর চ্যাটার্জি, অতুল ঘোষ, ভোলানাথ চ্যাটার্জি, নলিনীকান্ত কর, বিনয়ভূষণ দত্ত, বিজয় চক্রবর্তী প্রমুখেরা। এরা সকলেই মাথায় অনেক হাজার টাকার হুলিয়া নিয়ে এখানে এসে আশ্রয় নিয়েছিলেন। এই নিশাচরেরা সারাদিন দরজা বন্ধ করে ঘরে কাটিয়ে দিতেন, শুধু রাতে সুবিধা মতো বেরিয়ে পড়তেন। আর নিষ্ঠুর শিকারীর মতো পুলিশ এসে পড়লেই এই পলাতক বিপ্লবীরা নিমেষে অদৃশ্য হয়ে যেতেন, পুলিশ হয়রান হয়ে ফিরত। এইভাবে চন্দননগরের বিভিন্ন স্থানে কয়েকটা বাড়িতে তল্লাশি আর বিপ্লবীদের নিমেষে পলায়নের পর ননীবালা দেবীকে আর চন্দননগরে রাখা নিরাপদ হল না, কারণ পুলিশ তখন তৎপর হয়ে উঠেছিল ননীবালা দেবীকে গ্রেপ্তার করার জন্য। তার বাবা সূর্যকান্ত ব্যানার্জিকে পুলিশ এলিসিয়াম রোতে নিয়ে গিয়ে 10টা থেকে 5টা অবধি বসিয়ে রেখে জেরা করত ননীবালা দেবী কোথায় আছেন তা জানতে, কিন্তু বাবা তো জানেন না। ননীবালা দেবী পলাতক হলেন। তার এক বাল্যবন্ধু দাদা প্রবোধ মিত্র কাজের জন্য যাচ্ছিলেন পেশোয়ার। তো সেই বাল্যবন্ধু তার দাদাকে অনেক অনুনয় করে রাজি করালেন ননীবালাকে সঙ্গে করে নিয়ে যেতে। ননীবালা দেবী পলাতক অবস্থায় তার সঙ্গে পেশোয়ারে গেলেন প্রায় 16-17 দিন পরে। পুলিশ সন্ধান পেয়ে যখন ননীবালা দেবীকে গ্রেপ্তার করতে পেশোয়ারে গিয়েছে বেচারি, তখন ননীবালা দেবীর কলেরা চলছে 3 দিন ধরে। প্রথম দিন বাড়ি ঘিরে রেখে তার পরদিনই নিয়ে গেল তাকে পুলিশ হাজতে স্ট্রেচারে করে। কয়েকদিন পেশোয়ারে হাজতে থাকার পর

একটু সুস্থ হলেই তাকে নিয়ে আসা হলো কাশীর জেলে। না, প্রায় তিনি তখন সেরে উঠছেন, কিন্তু কাশীতে আনার কয়েকদিন পরেই প্রতিদিন তাকে জেল গেটের অফিসে এনে কাশীর ডেপুটি পুলিশ সুপারিনটেন্ডেন্ট জিতেন ব্যানার্জি জেরা করতেন তাকে। ননিবালা দেবী সব অস্বীকার করতেন, বলতেন কাউকেই চেনেন না, কিচ্ছু জানেন না। আর সেই পুলিশ সুপারিনটেন্ডেন্টের খুব খারাপ কথাবার্তা, খুব বাজে ভাষা, ননিবালা সেসব শুনেও, সেই সমস্ত অপমানের পরেও নীরব থাকতেন। কাশি জেলে সেখানে প্রাচীরের বাইরে মাটির নিচে একটা খুবই ছোট পানিশমেন্ট সেল, তাতে দরজা ছিল একটাই, আলো বাতাস প্রবেশ করবার জন্য কোনো জানলা বা সামান্য ছিদ্রটুকুও ছিল না। সেখানে তিন দিন প্রায় আধ ঘন্টা ধরে ননিবালা দেবীকে ওই আলো বাতাসহীন অন্ধকার সেলে তালাবন্ধ করে আটকে রাখা হতো। কবরের মতো সেলে আধ ঘন্টা পরে দেখা যেত ননিবালা দেবীর অর্ধমৃত অবস্থা, তবুও মুখ দিয়ে কোনো স্বীকারোক্তি বের করা যায়নি। তৃতীয় দিন বন্ধ রাখলো সেখানে তাকে আধ ঘন্টারও বেশি, প্রায় 45 মিনিট, স্নায়ুর শক্তিকে চূর্ণ করে দেবার জন্য চূড়ান্ত প্রচেষ্টা। সেদিন তালা খুলে দেখা গেল ননিবালা দেবী পড়ে আছেন মাটিতে, জ্ঞান শূন্য।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: ছিলাম নিশীথ

সাধুকার কণ্ঠে ডিএল রায়ের এই গানটি আজি গাও মহাগীত। যাই হোক, ননীবালা দেবীর কথায় আসি, কেননা ঘড়ির সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। তো পুলিশ হাল ছেড়ে দিয়ে ননীবালা দেবীকে কাশীর জেল থেকে নিয়ে এলো কলকাতার প্রেসিডেন্সি জেলে। সেখানে 1818 সালে 3 নম্বর রেগুলেশনে ধারা প্রয়োগ হলো তার বিরুদ্ধে। প্রথম মহিলা রাজবন্দী হিসেবে প্রেসিডেন্সি জেলে এলেন ননীবালা দেবী। এখানে এসেই তিনি খাওয়া বন্ধ করে দিলেন, মানে অনশন শুরু করলেন। জেল কর্তৃপক্ষ এমনকি জেলা ম্যাজিস্ট্রেটও তাকে অনুরোধ করে খাওয়াতে পারলেন না। ননীবালা দেবী বললেন বাইরে গেলে খাবেন। প্রতিদিন সকাল 9টায় নিয়ে যেত তাকে গোয়েন্দা অফিসে এলএসএম রোতে। সেখানে আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি, উনি তাকে জেরা করতেন। গোল্ডি বলতেন আপনাকে এখানেই থাকতে হবে, তাই বলুন কি করলে খাবেন। তখন উনি বলতেন যা চাইব তাই করবেন। করব, আমাকে বাগবাজারে রামকৃষ্ণ পরমহংস দেবের স্ত্রী সারদা মায়ের কাছে রেখে দিন, তাহলেই আমি খাব। তখন গোল্ডি বললেন আপনি দরখাস্ত লিখে দিন। ননীবালা দেবী তক্ষুনি দরখাস্ত লিখে দিলেন, আর গোল্ডি সেটা নিয়ে ছিঁড়ে দলা পাকিয়ে ছেঁড়া কাগজের টুকরিতে সেই মুহূর্তে ফেলে দিলেন। আহত ক্ষিপ্ত বাঘের মতো লাফিয়ে উঠে ননীবালা দেবী এক চড় বসিয়ে দিলেন গোল্ডির মুখে। ছেঁড়ে ফেলবো তোমার দরখাস্ত লিখতে বলেছিলে কেন? আমার দেশের মানুষের কোনো মান সম্মান থাকতে নেই। কিন্তু দ্বিতীয় চড় মারবার আগেই অন্য সিআইডিরা তাকে ধরে ফেললেন। জেলের মধ্যেই একদিন শিউরির দুকুড়িবালা দেবীর সঙ্গে তার পরিচয় হল। সকলের কাছে তিনি মাসিমা নামে পরিচিত ছিলেন। দুকুড়িবালা দেবী ছিলেন ভারতে অস্ত্র আইনে সাজাপ্রাপ্ত প্রথম মহিলা বন্দী। জানতে পারলেন ননীবালা দেবী যে শিউরিতে দুকুড়িবালা দেবীর বাড়িতে 7টা মাউজার পিস্তল পাওয়ার অপরাধে তাকে দেওয়া হয়েছে 2 বছরের সশ্রম কারাদণ্ড। রাখা হয়েছে তৃতীয় শ্রেণীর কয়েদি, মানে চোর ডাকাতদের সাথে একই সেলে। রাজবন্দী হলে আলাদা সেলে আলাদাভাবে রাখা হয়। অসম্ভব তাকে খাটানো হচ্ছে, প্রতিদিন আধ মন করে ডাল ভাঙতে দিচ্ছে তাকে। সেই মুহূর্তে স্থির করে ফেললেন ননীবালা দেবী কি করণীয়। উপবাসের 19 থেকে 20 দিন চলছে তখন। আবার এলেন ম্যাজিস্ট্রেট অনুরোধ করতে, আপনাকে তো এখানেই থাকতে হবে, কি করলে খাবেন বলুন। আমার ইচ্ছে মতো হবে? হ্যাঁ হবে। তাহলে আমার রান্না করবার জন্য একজন ব্রাহ্মণ কন্যা চাই, 2 জন পরিচারিকা চাই। ব্রাহ্মণ কন্যা কেউ আছেন এখানে? আছেন, দুকুড়িবালা দেবী। বেশ, তাই হবে। এরপর এলো সমস্ত নতুন বাসন কোসন হাঁড়ি কুড়িয়ে 21 দিন পরে ভাত খেলেন সেই অসামান্য দৃঢ়চেতা বন্দিনী। আর সেই সাথে দুকুড়িবালা দেবীকেও বাঁচালেন ওই কঠোর পরিশ্রম থেকে। 2 বছর এইভাবে বন্দী জীবন কাটিয়ে দিলেন তিনি। 1919 সালের একদিন ননীবালা দেবীর মুক্তির আদেশ এলো। মুক্তি, মায়ের জন্য তিনি জীবন দান করেছেন, প্রাণপণ চেষ্টা করেছেন আর প্রাণ প্রতিজ্ঞা করেছেন। জেল থেকে সেই ননীবালা দেবীর মুক্তির আদেশ এলো।